আকাশবাণী মুর্শিদাবাদ। আজ শনিবার, 19শে বৈশাখ, 1948 শকাব্দ, 25শে বৈশাখ, 1433 বঙ্গাব্দ, 9ই মে, 2026 খ্রিস্টাব্দ। শুরু হচ্ছে আমাদের আজকের অধিবেশন। অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্টজ FM প্রচার তরঙ্গে। স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 5টা বেজে 56 মিনিট হয়ে 11 সেকেন্ড। আজ সূর্যোদয় হয়েছে সকাল 5টা বেজে 4 মিনিটে, সূর্যাস্ত সন্ধে 6টা বেজে 4 মিনিটে। শ্রোতা বন্ধুদের সকলকে জানায় সুপ্রভাত।

আকাশবাণী মুর্শিদাবাদ, অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্টজ FM প্রচার তরঙ্গে। এখন প্রথমে শুনবেন অমৃতবাণী এবং তারপর বিভিন্ন শিল্পীর কণ্ঠে ভক্তিগীতি। আজ অমৃতবাণী রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা থেকে পাঠ।

আজ আমার জন্মদিনে তোমরা যে উৎসব করছো, তার মধ্যে যদি সেই কথাটি থাকে, তোমরা যদি আমাকে আপন করে পেয়ে থাকো, তাহলেই এই উৎসব সার্থক। তোমাদের জীবনের সঙ্গে আমার জীবন যদি বিশেষভাবে মিলে থাকে, আমাদের পরস্পরের মধ্যে যদি কোনো গভীরতর সম্বন্ধ স্থাপিত হয়ে থাকে, তবে যথার্থভাবে এই উৎসবের প্রয়োজন আছে, তার মূল্য আছে। আমার মনে হচ্ছে এই উৎসবে আমি মঙ্গল লাভ করেছি। ঈশ্বর আমার একটি নূতন জীবনের সূচনায় এই আনন্দ আয়োজন ঘটিয়েছেন। তিনি আমাকে এমন একটি জায়গায় নিয়ে যাচ্ছেন যেখানে পরিচয় বা পারিবারিক সম্বন্ধের দ্বারাই মানুষ আত্মীয় হয় না, যেখানে আত্মার পক্ষে আত্মীয়তাই সহজ

0: মোহন সিংয়ের কণ্ঠে গানটি শুনতে শুনতে শেষ হলো ভক্তিগীতির অনুষ্ঠান। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্টজ FM প্রচার তরঙ্গে। এখন শুনবেন বাংলা খবর, আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে।
1: আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। পশ্চিমবঙ্গে প্রথম বিজেপির মুখ্যমন্ত্রী হিসেবে আজ শপথ নিচ্ছেন শুভেন্দু অধিকারী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে হবে শপথ গ্রহণ। তামিলনাড়ুতে নতুন সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা অব্যাহত। মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে মার্কিন মধ্যস্থতায় ইসরায়েল ও লেবাননের প্রতিনিধিরা আলোচনায় বসতে চলেছেন। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ও ইউক্রেনের মধ্যে 3 দিনের যুদ্ধবিরতি ঘোষণা করেছেন। যথোচিত মর্যাদায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মবার্ষিকী উদযাপিত হচ্ছে। ভারত লেবাননকে হারিয়ে AFC অনূর্ধ্ব-17 মহিলাদের এশিয়ান কাপের কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে। IPL ক্রিকেটে কলকাতা নাইট রাইডার্স 8 উইকেটে দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে দিয়েছে। আসছি বিস্তারিত খবরে। পশ্চিমবঙ্গের প্রথম বিজেপির মুখ্যমন্ত্রী হিসেবে আজ শপথ নিচ্ছেন শুভেন্দু অধিকারী। কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আয়োজিত শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপি সভাপতি নীতিন নবীন সহ NDA শাসিত বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী ও কেন্দ্রীয় মন্ত্রীরা। কলকাতায় গতকাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর উপস্থিতিতে রাজ্য বিজেপি পরিষদীয় দলের বৈঠকে সর্বসম্মতিক্রমে শুভেন্দু অধিকারীকে দলনেতা নির্বাচিত করা হয়। এরপরেই তিনি রাজভবনে রাজ্যপাল RN রবির সঙ্গে দেখা করে সরকার গঠনের দাবি জানান। এবারের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের দীর্ঘ 15 বছরের শাসনের অবসান ঘটিয়ে ঐতিহাসিক জয় পেয়েছে ভারতীয় জনতা পার্টি। নতুন সরকার গঠন নিয়ে অমিত শাহ বলেন,
2: हम सब भारतीय जनता पार्टी के कार्यकर्ताओं का दायित्व है कि हर नई सोनार बांग्ला के लक को लेकर हम चले और बंगाल की जनता की अपेक्षाओं को पूर्ण करें। और हम सबका दायित्व है कि मोदी जी ने जो वादा दिया है बंगाल की जनता को, इसको पूरा करने के लिए हम हमारा सर्वश्रेष्ठ बंगाल की जनता को समर्पित करें।
1: শুভেন্দু অধিকারীর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের খবরে তাঁর নিজের জেলা পূর্ব মেদিনীপুর এবং নির্বাচনী কেন্দ্র নন্দীগ্রাম ও ভবানীপুরে খুশি সাধারণ মানুষ। গতকাল থেকেই নন্দীগ্রামের বিভিন্ন ব্লকে আবির খেলা এবং বিজয় মিছিল বের হয়েছে। ই-রিকশা ও অটোরিকশায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, শুভেন্দু অধিকারীর ছবি সাজিয়ে সাধারণ মানুষ উৎসবে মেতেছেন। আজকের এই শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড এবং সংলগ্ন এলাকায় নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। পুডুচেরিতে জাতীয় গণতান্ত্রিক জোট NDA মুখ্যমন্ত্রী পদপ্রার্থী NRangaswamy গতকাল উপরাজ্যপাল KKailashnathanের সঙ্গে সাক্ষাৎ করে পরবর্তী সরকার গঠনের দাবি জানিয়েছেন। শ্রী রঙ্গস্বামী সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যক বিধায়কদের স্বাক্ষর সম্বলিত চিঠিও উপরাজ্যপালের কাছে জমা দিয়েছেন। কেরালামে নতুন মন্ত্রিসভা গঠন মেয়ের বিষয়ে আলোচনা চলছে। UDF এর প্রধান দল কংগ্রেস আগামীকালের মধ্যে তাদের নেতা ঘোষণা করবে বলে আশা করা হচ্ছে। কংগ্রেস সূত্রে জানা গেছে, কেরালামে দলের পর্যবেক্ষকদের জমা দেওয়া প্রতিবেদনের উপর ভিত্তি করেই জাতীয় নেতৃত্ব বিধানসভায় দলীয় নেতা নির্বাচনের চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। তামিলনাড়ুতে TVK প্রধান সি জোসেফ বিজয়ের নেতৃত্বে সরকার গঠন নিয়ে ধোঁয়াশা আরও ঘনীভূত হল। বিজয় দ্বিতীয়বার রাজ্যপালের সঙ্গে দেখা করে সংখ্যাগরিষ্ঠতার দাবি জানালেও IUML এর তরফে দেওয়া বার্তায় পুরো পরিস্থিতি বদলে গেছে। অধ্যাপক কাদের মহিউদ্দিনের নেতৃত্বাধীন এই দলটি স্পষ্ট জানিয়েছে তারা TVK সমর্থনের কোনো চিঠি দেয়নি। তাঁদের দল DMK প্রধান MK Stalinের নেতৃত্বে স্থিতিশীল সরকার গঠনের পক্ষপাতী। এই নাটকীয় পরিবর্তনের ফলে আজকের নির্ধারিত শপথ গ্রহণ অনুষ্ঠান স্থগিত করা হয়েছে বলে সূত্রের খবর। সরকার গড়তে ভিসিকের সমর্থনের ওপর নির্ভরশীল TVK। যদিও ভিসিকে নেতা ভান্নি আরাসু এক টুইট বার্তায় জানিয়েছেন যে তাঁর দল সরকারে অংশ নিতে ইচ্ছুক। অন্যদিকে AIADMK শিবিরও সক্রিয় হয়ে উঠেছে। AMMK নেতা TTV দিনাকরণ রাজ্যপালের সঙ্গে দেখা করে মান্নারগুড়ি বিধায়ক S Kamrajের সমর্থনে চিঠি জমা দিয়েছেন এবং এডাপ্পাডি পালানিস্বামীকে মুখ্যমন্ত্রী হিসেবে সমর্থনের কথা জানিয়েছেন। জাতীয় তদন্তকারী সংস্থা NIA এর হাতে থাকা মামলার বকেয়া 10 থেকে 15টি শুনানি সম্পন্ন করার জন্য সুপ্রিম কোর্ট অন্ততপক্ষে একটি বিশেষ আদালত তৈরির নির্দেশ দিয়েছে। প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচি জানিয়েছেন, এক মাসের মধ্যে এই বিশেষ আদালত গঠন করতে হবে। সোমনাথ মন্দিরের 75 বছর পূর্তি উপলক্ষে সোমনাথ অমৃত পর্ব উদযাপন করা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী সোমবার 11ই মে গুজরাট সফরে সোমনাথ অমৃত পর্বে যোগ দেবেন। সরকার জানিয়েছে দেশীয় বাজারে গৃহস্থালির এলপিজি সরবরাহ স্বাভাবিক রয়েছে এবং কোথাও কোনো ঘাটতির খবর নেই। নতুন দিল্লিতে গতকাল এক আন্তঃমন্ত্রক বৈঠকে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের সচিব সুজাতা শর্মা জানিয়েছেন, গৃহস্থলির কাজে যাতে উপভোক্তারা কোনো রকমের সমস্যার সম্মুখীন না হন বা পশ্চিম এশিয়ার উদ্ভূত পরিস্থিতি সত্ত্বেও এলপিজির দাম যাতে স্থিতিশীল থাকে তা সুনিশ্চিত করতে সরকার একাধিক উদ্যোগ নিয়েছে।
3: पिछले दो दिन में भी तो हमने लगभग 97 लाख घरों को एलपीजी सिलेंडर पहुंचाए और इसके अगेंस्ट जो बुकिंग थी लगभग 87,66,000 थी। जो हमारी कमर्शियल सप्लाई है अभी भी वो 70% पर है, लेकिन पिछले दो दिन में 15,400 टन से अधिक कमर्शियल एलपीजी की सेल हुई है। पिछले दो दिन में 1,11,000 से अधिक 5 किलो के सिलेंडर्स की सेल हुई।
1: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামীকাল রবিবার নতুন দিল্লিতে দেশের তাপপ্রবাহ এবং সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি খতিয়ে দেখতে এক উচ্চ পর্যায়ের বৈঠকে সভাপতিত্ব করবেন। সুপ্রশাসন, নাগরিক কেন্দ্রিক বিপর্যয় মোকাবিলা এবং সুসংহত বিপর্যয় মোকাবিলা ব্যবস্থাপনা গড়ে তোলার লক্ষ্যেই এই বৈঠক। ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে 10ম প্রতিরক্ষা নীতি আলোচনা নতুন দিল্লিতে গতকাল শেষ হয়েছে। অনুষ্ঠানে পৌরোহিত্য করেন যুগ্ম প্রতিরক্ষা সচিব অমিতাভ প্রসাদ এবং অস্ট্রেলিয়ার আন্তর্জাতিক প্রতিরক্ষা নীতি দপ্তরের মুখ্য সহায়ক সচিব বার্নার্ড ফিলিপ। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে আমেরিকার মধ্যস্থতায় আগামী 14 এবং 15ই মে ইসরায়েল ও লেবানন দুদেশের প্রতিনিধিরা বিস্তারিত আলোচনায় বসতে চলেছেন। মার্কিন বিদেশ মন্ত্রক সূত্রে জানা গেছে একটি সর্বাত্মক শান্তি ও নিরাপত্তা চুক্তি এই বৈঠকের মূল লক্ষ্য, যেখানে দুদেশের প্রধান উদ্বেগের বিষয়গুলি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। এদিকে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ও ইউক্রেনের মধ্যে 3 দিনের এক ঐতিহাসিক যুদ্ধবিরতির কথা ঘোষণা করেছেন। রাশিয়ার বিজয় দিবস বা ভিক্টরি ডে উদযাপনের সঙ্গে সামঞ্জস্য রেখে আজ 9ই মে থেকে 11ই মে পর্যন্ত এই সাময়িক অস্ত্রবিরতি কার্যকর থাকবে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি করিডোর হরমুজ প্রণালীকে কেন্দ্র করে ইরান এবং আমেরিকার মধ্যে সংঘাত আরও তীব্র। রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে মার্কিন যুক্তরাষ্ট্রের পেশ করা একটি খসড়া প্রস্তাবকে ত্রুটিপূর্ণ এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে প্রত্যাখ্যান করেছে ইরান। তেহরানের দাবি, এই প্রস্তাবটি সংকটের সমাধানের বদলে বেআইনি কাজকে বৈধতা দেবে। ইরান স্পষ্ট জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে স্থিতিশীলতা ফেরানোর একমাত্র পথ হল যুদ্ধ বন্ধ করা, পাশাপাশি ইরানের বন্দরগুলোর ওপর থেকে মার্কিন সামুদ্রিক অবরোধ প্রত্যাহার করার দাবিও জানানো হয়েছে। হান্টা ভাইরাসে আক্রান্ত হওয়ার ঘটনায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু সংক্রমণের ঝুঁকি বর্তমানে কম বলে মূল্যায়ন করলেও কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করেছে। সূত্রের খবর, এমভি হন্ডিরাসের সংক্রমণের প্রেক্ষিতে পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে। চীনে ভারতের নবনিযুক্ত রাষ্ট্রদূত বিক্রম কুমার দুরাইস্বামী তার নথিপত্র সেদেশের বিদেশ মন্ত্রকে জমা দিয়েছেন। উপবিদেশমন্ত্রী ও বিদেশ দপ্তরের প্রোটোকল দপ্তরের অধিকর্তা হং লেই গতকাল তার নথি গ্রহণ করেন। আজ 25শে বৈশাখ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মবার্ষিকী। জোড়াসাঁকো ঠাকুরবাড়ি ও রথীন্দ্র মঞ্চে সকাল থেকেই কবির প্রতি শ্রদ্ধা জানাতে উপস্থিত হয়েছেন বহু শিল্পী ও রবীন্দ্রপ্রেমী মানুষ।

0: কালে।
1: এই উপলক্ষে সর্বত্র নানা সংগঠন ও বিদ্যালয়ের উদ্যোগে শুরু হয়েছে প্রভাত ফেরি, চলছে দিনভর নানা অনুষ্ঠান। শান্তিনিকেতনের ঐতিহ্য অনুযায়ী ভোর 5টায় গৌড় প্রাঙ্গণে বৈতালিকের মাধ্যমে কবি প্রণামের সূচনা হয়েছে। 25শে বৈশাখ উপলক্ষে রাজ্যে তথ্য সংস্কৃতি দফতরের উদ্যোগে কবি প্রণামের আয়োজন করা হয়েছে সন্ধ্যায় রবীন্দ্র সদন প্রেক্ষাগৃহে। ত্রিপুরার রাজধানী আগরতলা সহ রাজ্যের সর্বত্র এবং আসামের বরাক উপত্যকায় সকাল থেকে শুরু হয়েছে কবি প্রণাম। বাংলাদেশে অবশ্য সেদেশের বাংলা ক্যালেন্ডার অনুসারে রবীন্দ্রনাথের জন্মদিন উদযাপিত হয়েছে গতকাল। আইএসএল ফুটবলে মোহনবাগান আজ এফসি গোয়ার বিরুদ্ধে খেলবে। গোয়ার মারগাঁওয়ে জওহরলাল নেহরু স্টেডিয়ামে খেলা শুরু হবে বিকেল 5টায়। আইপিএল ক্রিকেটে কলকাতা নাইট রাইডার্স 8 উইকেটে দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে দিয়েছে। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে গতকাল জয়ের জন্য 143 রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে নাইট রাইডার্স 14 ওভার 2 বলে 2 উইকেটে প্রয়োজনীয় রান তুলে নেন। আইপিএল ক্রিকেটে আজ রাজস্থান রয়্যালস গুজরাট টাইটান্সের বিরুদ্ধে খেলবে। ফুটবলে ভারতের চীনের সুঝৌতে গ্রুপ বির শেষ ম্যাচে লেবাননকে 4-0 পরাজিত করে প্রথমবারের মতো এএফসি অনূর্ধ্ব 17 মহিলাদের এশিয়ান কাপে কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে ইতিহাস রচনা করেছে। ভারতের হয়ে 7ম ও 85 মিনিটে প্রীতিকা বর্মন, 36 মিনিটে আলভা দেবী সেনজাম ও 72 মিনিটে জোয়া গোল করেন। শেষে বিশেষ বিশেষ খবর আরও একবার। পশ্চিমবঙ্গে প্রথম বিজেপির মুখ্যমন্ত্রী হিসেবে আজ শপথ নিচ্ছেন শুভেন্দু অধিকারী। তামিলনাড়ুতে নতুন সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা অব্যাহত। খবর শেষ হল, এরপর খবর শুনবেন 7:25।
2: এতক্ষণ আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে বাংলা খবর রিলে করে শোনানো হল। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান শুনছেন 102.2 MHz FM প্রচার তরঙ্গে। এখন শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত। প্রথম শিল্পী মনানি ঘোষ।

এতক্ষণ শুনলেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত। আজকের শিল্পীরা ছিলেন কণিকা বন্দ্যোপাধ্যায়, গোরা সর্বাধিকারী, বনানী ঘোষ, তন্ময় চট্টোপাধ্যায়, দেবব্রত বিশ্বাস, মায়া সেন এবং নীলিমা সেন। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্টজ FM প্রচার তরঙ্গে। অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা, আজ শুভ সকাল, সকাল 8টায় শুভ সকাল লাইভ ফোন ইন। এই অনুষ্ঠানের বিষয় আপন রবি। আপনার জীবনে রবীন্দ্রনাথকে আপনি যেভাবে পান সেই নিয়ে আমাদের ফোন করতে পারেন 9434-91300-0348-22-5964-8 অথবা আমাদের হোয়াটসঅ্যাপে লিখতে পারেন 9434-91300 এই নম্বরে। শুভ সকালের বিষয় আপন রবি, ঘোষণাটি শেষ হলো। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্টজ FM প্রচার তরঙ্গে। এখন শুনবেন নজরুল গীতি। নজরুল গীতির এই অনুষ্ঠানের প্রথম শিল্পী অজয় চক্রবর্তী।

শুনছেন নজরুল গীতি। এই গানটির শিল্পী ছিলেন পূরবী দত্ত। এবারে শিল্পী ধীরেন্দ্রচন্দ্র মিত্র।

এই গানটির সাথেই শেষ হলো আজকের নজরুল গীতির অনুষ্ঠান। আকাশবাণী মুর্শিদাবাদ, অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্টজ FM প্রচার তরঙ্গে।

আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্টজ FM প্রচার তরঙ্গে। এখন জানিয়ে দিই, বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় থেকে জানানো ফসল বিষয়ক বিভিন্ন পরামর্শবলী সঙ্গে কৃষি বিষয়ক পরামর্শবলীও। ধানের ক্ষেত্রে জানানো যাচ্ছে যে ইতিমধ্যে সংগ্রহ করা ফসল ত্রিপল দিয়ে ঢেকে রাখুন, আগামী দু তিন দিনের জন্য ফসল কাটার কাজ স্থগিত রাখুন। আমের ক্ষেত্রে বজ্রঝড় ও বৃষ্টির কারণে ফল পড়ে যাওয়া এবং ক্ষতি এড়াতে পরিপক্ক ফসল দ্রুত সংগ্রহ করুন। আবহাওয়ার সতর্কতার সম্ভাব্য প্রভাব সম্পর্কে জানানো যাচ্ছে যে ফসল ক্ষতির সম্মুখীন হতে পারে, গাছ হেলে পড়া বা পাকানো সবজি ও ফসলে ফুল ও কুচি ফল ঝরে পড়তে পারে, জমিতে সাময়িক জলবদ্ধতা সৃষ্টি হতে পারে, পাকা বা কাটার উপযোগী ফসল ক্ষতিগ্রস্ত হতে পারে, কৃষি কার্যক্রম যেমন স্প্রে করা, সার প্রয়োগ ব্যাহত হতে পারে। প্রভাবভিত্তিক পরামর্শ সাধারণ সবজি ও লম্বা ফসলের জন্য খুঁটি সমর্থন দিন যাতে গাছ না হেলে পড়ে, জমির সঠিক নিষ্কাশন ব্যবস্থা রাখুন যাতে জলাবদ্ধতা না হয়, পাকা ফসল দ্রুত সংগ্রহ করে শুকনো ও নিরাপদ স্থানে সংরক্ষণ করুন, ঝোড়ো হাওয়া বা বৃষ্টির সময় কীটনাশক সার প্রয়োগ এড়িয়ে চলুন, আবহাওয়া স্বাভাবিক হলে পুনরায় ফসল সুরক্ষার ব্যবস্থা গ্রহণ করুন, নিয়মিত জমি পর্যবেক্ষণ করে পোকা ও রোগের আক্রমণে নজর রাখুন। শুনলেন কৃষি বিষয়ক পরামর্শবলী। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্টজ FM প্রচার তরঙ্গে। এখন জানিয়ে দিই আবহাওয়ার কথা। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো যাচ্ছে যে মুর্শিদাবাদ জেলায় গত 24 ঘন্টায় সামান্য পরিমাণে বৃষ্টিপাত হয়েছে। আগামী কয়েকদিনের আবহাওয়ার পূর্বাভাসে জানানো যাচ্ছে যে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত এবং বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা আছে বেশ কয়েকটি অঞ্চলের উপর দিয়ে। আজ এবং আগামীকাল জেলার বিচ্ছিন্ন অংশের ওপর দিয়ে 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাবে। কৃষক বন্ধুদের উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে আগামী 5 দিন। কৃষক বন্ধুদের সতর্কবার্তায় জানানো যাচ্ছে আজ এবং আগামীকাল জেলার বিচ্ছিন্ন অংশের ওপর দিয়ে 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে জেলার দু একটি অংশে। আগামী দুদিনে আবহাওয়ার বিশেষ কোনো পরিবর্তন হবে না। শুনলেন আবহাওয়ার বিজ্ঞপ্তি। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্টজ FM প্রচার তরঙ্গে। এখন অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা। আজ শুভ সকাল অনুষ্ঠানে লাইভ ফোন ইন অনুষ্ঠানে সকাল 8টার বিষয় আপন রবি, আপনার জীবনে রবীন্দ্রনাথ কেমন সেটি নিয়ে লিখুন 9434-9100-তে হোয়াটসঅ্যাপে, অথবা আমাদেরকে ফোন করুন 9434-9100 এবং 03482-259-648 এই নম্বরে। বিষয় আপন রবি, ঘোষণাটি শেষ হলো। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্টজ FM প্রচার তরঙ্গে। এখন শুনবেন লোকগীতি, শিল্পী

0: ইফকো ন্যানো ফার্টিলাইজারের শক্তিতে প্রতিটি খামার ও কৃষক সমৃদ্ধ হবে।
1: আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্টজ এফএম প্রচার তরঙ্গে। এখন জানিয়ে দিই আমাদের অধিবেশনের আজকের কিছু অনুষ্ঠান সম্পর্কে। 17:45 বাংলা ছায়াছবির গান, সকাল 8:00 শুভ সকাল অনুষ্ঠান, আজকের বিষয় আপন রবি, সকাল 9:00 দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ এবং তারপর ইংরেজি সংবাদ, 9:10 থেকে দিল্লি কেন্দ্রের অনুষ্ঠান, 9:30 বিশেষ অনুষ্ঠান সংগীতালেখ্য রবি প্রণাম আকাশবাণী মুর্শিদাবাদ কেন্দ্র থেকে, 9:58 থেকে পশ্চিমবঙ্গের নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান সরাসরি কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 2:05 বাংলা ছায়াছবির গানের অনুরোধের আসর, 2:30 অনুষ্ঠান অঙ্গনা, 3:00 হিন্দি খবর এবং 3:05 ইংরেজি খবর দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 3:10 থেকে আকাশবাণী মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতীর অনুষ্ঠান, বিকেল 5:00 রবীন্দ্রসঙ্গীত, 5:15 নজরুল গীতি, কিষাণবাণী, 5:30 6:00 হিন্দি খবর দিল্লি কেন্দ্রের এবং 6:05 দ্বিজেন্দ্র গীতি অতুল প্রসাদী রজনীকান্তের গান শুনবেন, 6:25 বিজ্ঞাপনদাতার অনুষ্ঠান, 6:30 জীবিকার জন্য, 6:35 গ্রামীণ সংবাদ কলকাতা কেন্দ্রের ভক্তিগীতি, 6:40, 6:55 বিজ্ঞাপনদাতার অনুষ্ঠান, 7:10 আপনাদের চিঠিপত্র নিয়ে আজ সন্ধ্যায়, 7:30 বিজ্ঞাপনদাতার অনুষ্ঠান, সন্ধ্যে 7:35 বাংলা খবর কলকাতা কেন্দ্র থেকে এবং 7:50 কলকাতা কেন্দ্রের স্থানীয় সংবাদ রিলে করে শোনানো হবে, রাত 8:00 দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ এবং 8:05 ইংরেজি সংবাদ, রাত 8:10 নাটক কাবুলিওয়ালা রচনা রবীন্দ্রনাথ ঠাকুর, তারপর আধুনিক গান রাত 9:00 দিল্লি কেন্দ্রের ইংরেজি খবর, 9:15 বিবিধ ভারতীর অনুষ্ঠান আকাশবাণী মুম্বাই কেন্দ্র থেকে, রাত 10:00 অনুষ্ঠান শ্রুতি, 10:15 মেহফিল, মেহফিলের আজকের বিষয় রবীন্দ্রগান, উপস্থাপনায় মুক্তি হক। 11:00 অধিবেশনের সমাপ্তি। শুনলেন আমাদের আজকের সারা দিনের নানা অনুষ্ঠান সম্পর্কে। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্টজ এফএম প্রচার তরঙ্গে। আর কিছুক্ষণের মধ্যেই প্রথমে বাংলা খবর এবং তারপর স্থানীয় সংবাদ আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে।

আকাশবাণী খবর পড়ছি সুদীপ বসু। এখনকার বিশেষ বিশেষ খবর হল, পশ্চিমবঙ্গে বিজেপির প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে আজ শপথ নিচ্ছেন শুভেন্দু অধিকারী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে হবে শপথ গ্রহণ। তামিলনাড়ুতে নতুন সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা অব্যাহত। মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে মার্কিন মধ্যস্থতায় ইসরায়েল এবং লেবাননের প্রতিনিধিরা আলোচনায় বসতে চলেছেন। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তিন দিনের যুদ্ধবিরতি ঘোষণা করেছেন। যথোচিত মর্যাদায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মবার্ষিকী উদযাপিত হচ্ছে। আইপিএল ক্রিকেটে কলকাতা নাইট রাইডার্স 8 উইকেটে দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে দিয়েছে। ভারত লেবাননকে হারিয়ে এএফসি অনূর্ধ্ব 17 মহিলাদের এশিয়ান কাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালে উঠেছে। আসছে বিস্তারিত খবরে। পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি

0: মুখ্যমন্ত্রী হিসেবে আজ শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আয়োজিত শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপি সভাপতি নীতিন নবীন সহ এনডিএ শাসিত বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী ও কেন্দ্রীয় মন্ত্রীরা। গতকাল কলকাতায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে রাজ্য বিজেপি পরিষদীয় দলের বৈঠকে সর্বসম্মতিক্রমে শুভেন্দু অধিকারীকে দলনেতা নির্বাচিত করা হয়। এরপরে তিনি রাজভবনে রাজ্যপাল আর এন রবির সঙ্গে সাক্ষাৎ করে সরকার গঠনের দাবি জানান। গতকাল পরিষদীয় দলের নেতা হিসেবে শুভেন্দু অধিকারীর নাম ঘোষণা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিজেপি সরকার শীঘ্রই দেশের সীমান্ত পথকে সুরক্ষিত করবে। তিনি বলেন, এরাজ্যে বিজেপির এই জয় কেবল দলের আদর্শ বা সংগঠনের বিস্তার নয়, দেশের অভ্যন্তরীণ নিরাপত্তাকে মজবুত করার একটি সুনিশ্চিত পদক্ষেপ। শ্রী শাহ বলেন, অসম ও ত্রিপুরার পর এখন পশ্চিমবঙ্গ বিজেপির সরকার ক্ষমতায় আসায় ভারতের পূর্ব সীমান্তকে একটি অভেদ্য দুর্গে পরিণত করা সম্ভব হবে। স্বরাষ্ট্রমন্ত্রী দলের নেতাকর্মীদের সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ করে সোনার বাংলা গড়ে তুলতে সচেষ্ট হওয়ার অনুরোধ জানান।
1: हम सब भारतीय जनता पार्टी के कार्यकर्ताओं का दायित्व है कि हर नई सोनार बांग्ला के लक को लेकर हम चले और बंगाल की जनता की अपेक्षाओं को पूर्ण करें। और हम सबका दायित्व है कि मोदी जी ने जो वादा दिया है बंगाल की जनता को, इसको पूरा करने के लिए हम हमारा सर्वश्रेष्ठ बंगाल की जनता को समर्पित करें।
0: শুভেন্দু অধিকারীর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের খবরে তার নিজের জেলা পূর্ব মেদিনীপুর এবং নির্বাচনী কেন্দ্র নন্দীগ্রাম ও ভবানীপুরে খুশি সাধারণ মানুষ। গতকাল থেকেই নন্দীগ্রামের বিভিন্ন ব্লকে আবির খেলা এবং বিজয় মিছিল বের হয়েছে। ই রিক্সা এবং অটোরিক্সায় প্রধানমন্ত্রী মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী শাহ এবং শুভেন্দু অধিকারী ছবি সাজিয়ে সাধারণ মানুষ উৎসবে মেতেছেন। আজকের এই শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড ও সংলগ্ন এলাকার নিরাপত্তা চাদরে মুড়ে ফেলা হয়েছে। তামিলনাড়ুতে টিভিকে প্রধান সি জোসেফ বিজয়ের নেতৃত্বে সরকার গঠন নিয়ে ধোঁয়াশা আরও ঘনীভূত। বিজয় দ্বিতীয়বার রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করে সংখ্যাগরিষ্ঠতার দাবি জানালেও আইইউএমএল এর তরফে দেওয়া বার্তায় পুরো পরিস্থিতি বদলে গেছে। অধ্যাপক কাদের মহিউদ্দিনের নেতৃত্বাধীন এই দলটি স্পষ্ট জানিয়েছে যে তারা টিভিকে সমর্থনের কোনো চিঠি দেয়নি। তাদের দল ডিএমকে প্রধান এম কে স্টালিনের নেতৃত্বে স্থিতিশীল সরকার গঠনের পক্ষপাতী। এই নাটকীয় পট পরিবর্তনের ফলে আজকের নির্ধারিত শপথ গ্রহণ অনুষ্ঠান স্থগিত করা হয়েছে বলে সূত্রের খবর। সরকার গড়তে ভিসিকে সমর্থনের উপর ভিসিকে নেতা ভান্নি আরাসু এক টুইট বার্তায় জানিয়েছেন যে তার দল সরকারে অংশ নিতে ইচ্ছুক। অন্যদিকে এআইএডিএমকে শিবিরও সক্রিয় হয়ে উঠেছে। এএমএমকে নেতা টিটিভি দিনাকরেন রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করে মান্নারগুড়ি বিধায়ক এস কামরাজের সমর্থনের চিঠি জমা দিয়েছেন। কেরালামে নতুন মন্ত্রিসভা গঠনের বিষয়ে আলোচনা চলেছে। ইউডিএফ এর প্রধান দল কংগ্রেস আগামীকালের মধ্যে তাদের নেতা ঘোষণা করবে বলে মনে করা হচ্ছে। কংগ্রেস সূত্রে জানা গেছে, কেরালামে দলের পর্যবেক্ষকদের জমা দেওয়া প্রতিবেদনের উপর ভিত্তি করে জাতীয় নেতৃত্বই বিধানসভায় দলীয় নেতা নির্বাচনের চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। পুদুচেরিতে জাতীয় গণতান্ত্রিক জোট এনডিএ এর মুখ্যমন্ত্রী পদপ্রার্থী এন রঙ্গস্বামী গতকাল উপরাজ্যপাল কে কৈলাসনাথনের সঙ্গে সাক্ষাৎ করেছেন। তিনি পরবর্তী সরকার গঠনের দাবি পেশ করেন। শ্রী রঙ্গস্বামী সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যক বিধায়কের স্বাক্ষর সম্বলিত চিঠি উপরাজ্যপালের হাতে তুলে দেন। তিন ক্যারিবীয় দেশ সফরের অঙ্গ হিসেবে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর গায়ানার জর্জটাউনে সেদেশের স্বাস্থ্যমন্ত্রী ডক্টর ফ্র্যাঙ্ক অ্যান্থনির সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। বৈঠকে দুই দেশের মধ্যে স্বাস্থ্য ও ওষুধ শিল্পের ক্ষেত্রে সহযোগিতা সম্পর্কের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। সফরের অন্তিম পর্যায়ে বিদেশমন্ত্রী ত্রিনিদাদ ও টোবাগোর উদ্দেশ্যে রওনা হয়েছেন। চিলির বিদেশমন্ত্রী ফ্রান্সিসকো পেরেজ ম্যাকেনা আজ থেকে এক সপ্তাহের ভারত সফর শুরু করছেন। দুই দেশের মধ্যে বাণিজ্য ও কূটনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করাই এই সফরের লক্ষ্য। আগামী পনেরোই মে পর্যন্ত চলা এই সফরকালে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক ও কর্মসূচি রয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। সরকার জানিয়েছে, দেশের বাজারে গৃহস্থালির এলপিজি সরবরাহ স্বাভাবিক রয়েছে, কোথাও কোনো ঘাটতির খবর নেই। নতুন দিল্লিতে গতকাল এক আন্তমন্ত্রক বৈঠকে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের সচিব সুজাতা শর্মা জানিয়েছেন, গৃহস্থালির কাজে যাতে উপভোক্তারা কোন রকম সমস্যার সম্মুখীন না হন বা পশ্চিম এশিয়ায় উদ্ভূত পরিস্থিতি সত্ত্বেও এলপিজির দাম যাতে স্থিতিশীল থাকে তা সুনিশ্চিত করতে সরকার একাধিক উদ্যোগ নিয়েছে। তিনি বলেন, গত দুদিনে প্রায় 87 লক্ষ বুকিংয়ের প্রেক্ষিতে 57 লক্ষের মতো এলপিজি সিলিন্ডার বাড়ি বাড়ি সরবরাহ করা হয়েছে।
2: পিছলে দু দিন মে ভি তো হমনে লগভগ 97 লাখ ঘরো কো এলপিজি সিলিন্ডার পৌঁছায়, আর ইসকে আগেন্স্ট জো বুকিং থি লগভগ 87,66,000 থি। জো হামারি কমার্শিয়াল সাপ্লাই হ্যায় আভি ভি ও 70% পর হ্যায়, লেকিন পিছলে দু দিন মে 15,400 টন সে অধিক কমার্শিয়াল এলপিজি কি সেল হুই হ্যায়। পিছলে দু দিন মে 1,11,000 সে অধিক 5 কিলো কে সিলিন্ডার্স কি সেল হুই।
0: সোমনাথ মন্দিরের 75তম বর্ষপূর্তি উপলক্ষে সোমনাথ অমৃত পর্ব উদযাপন করা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী সোমবার 11 মে গুজরাট সফরে সোমনাথ অমৃত পর্বে যোগ দেবেন। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ও ইউক্রেনের মধ্যে 3 দিনের এক ঐতিহাসিক যুদ্ধবিরতির কথা ঘোষণা করেছেন। রাশিয়ার বিজয় দিবস বা ভিক্টরি ডে উদযাপনের সঙ্গে সামঞ্জস্য রেখে আজ 9 থেকে 11 মে পর্যন্ত এই সাময়িক অস্ত্রবিরতি কার্যকর থাকবে। রাষ্ট্রপতি ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে জানিয়েছেন, এই সময়ের মধ্যে দুই দেশের মধ্যে সমস্ত ধরনের সামরিক অভিযান বন্ধ থাকবে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি করিডোর হরমুজ প্রণালীকে কেন্দ্র করে ইরান ও আমেরিকার মধ্যে সংঘাত আরও তীব্র হয়েছে। রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে আমেরিকার পেশ করা একটি খসড়া প্রস্তাবকে ত্রুটিপূর্ণ এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে প্রত্যাখ্যান করেছে ইরান। তেহরানের দাবি, এই প্রস্তাবটি সংকট সমাধানের বদলে বেআইনি কাজকেই বৈধতা দেবে। মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে আমেরিকার মধ্যস্থতায় আগামী 14 ও 15 মে ইসরায়েল এবং লেবাননের প্রতিনিধিরা আলোচনায় বসতে চলেছেন। মার্কিন বিদেশ মন্ত্রক সূত্রে জানানো হয়েছে, একটি সর্বাত্মক শান্তি ও নিরাপত্তা চুক্তি এই বৈঠকের মূল লক্ষ্য। আজ 25শে বৈশাখ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মবার্ষিকী।

0: এই উপলক্ষে সর্বত্র নানা সংগঠন এবং বিদ্যালয়ের উদ্যোগে শুরু হয়েছে প্রভাত ফেরি, রয়েছে দিনভর নানা অনুষ্ঠান। কলকাতার ব্রিগেড প্যারেড ময়দানে নতুন মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, রাজ্যের পরিষদীয় দলনেতা সহ উপস্থিত সকলেই মঞ্চে কবিকে শ্রদ্ধা জানাবেন। ফুটবলে ভারত চীনের সুধাউতাই গ্রুপ বির শেষ ম্যাচে লেবাননকে 4-0 গোলে পরাজিত করে প্রথমবারের মতো এএফসি অনূর্ধ্ব 17 মহিলাদের এশিয়ান কাপের কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে। আইপিএল ক্রিকেটে গতরাতে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালসকে 8 উইকেটে হারিয়ে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। জয়ের জন্য 143 রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে নাইটরা মাত্র 14 ওভার 2 বলে লক্ষ্যে পৌঁছে যায়। আইপিএল আজ জয়পুরের সোয়াই মানসিং স্টেডিয়ামে রাজস্থান রয়্যালস খেলবে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। পশ্চিমবঙ্গে বিজেপির প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে আজ শপথ নিচ্ছেন শুভেন্দু অধিকারী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে কলকাতা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে হবে শপথ গ্রহণ। তামিলনাড়ুতে নতুন সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা অব্যাহত। খবর এখনকার মতো শেষ হলে এরপর শুনুন স্থানীয় সংবাদ।
1: আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছে ধৃতি সেন শর্মা। বিশেষ বিশেষ খবর হল, শুভেন্দু অধিকারীর নেতৃত্বে রাজ্যের প্রথম বিজেপি সরকার আর কিছুক্ষণের মধ্যেই শপথ গ্রহণ করতে চলেছে। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এই শপথ গ্রহণ অনুষ্ঠানকে ঘিরে সাজো সাজো রব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ একাধিক কেন্দ্রীয় নেতা এবং বিজেপি শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীরা থাকবেন শপথ গ্রহণ অনুষ্ঠানে। জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা, নিয়ন্ত্রণ করা হচ্ছে যান চলাচল। বিজেপি নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, বাংলার মানুষের বিশ্বাস পূরণ করতে তারা বদ্ধপরিকর। নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও বলেছেন, বিজেপির সংকল্পপত্রের প্রতিটি সংকল্পই সঠিক সময়ের মধ্যে পূরণ করা হবে। আজ 25শে বৈশাখ, নতুন সরকারের শপথের আবহেই নানা অনুষ্ঠানে দিনটি উদযাপিত হচ্ছে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় রাজ্যে আগামী

0: শীতকাল পর্যন্ত বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। আইএসএল ফুটবলে মোহনবাগান আজ এফসি গোয়ার মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। রাজ্যের প্রথম বিজেপি সরকার আজ আর কিছুক্ষণের মধ্যেই শপথ গ্রহণ করবে। নবনির্বাচিত সরকারের প্রথম মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী। সকাল 10টা নাগাদ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে হবে শপথ গ্রহণ অনুষ্ঠান। এজন্য মহানগরীতে এখন সাজো সাজো রব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ একাধিক কেন্দ্রীয় নেতা এবং বিজেপি শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীরা থাকবেন এই শপথ গ্রহণ অনুষ্ঠানে। ব্রিগেডে প্রবেশের জন্য মোট 20টি গেট করা হয়েছে। মঞ্চ সহ গোটা ব্রিগেডেই বাংলার সংস্কৃতির কথায় মাথায় রেখে তৈরি করা হয়েছে। 3টি পৃথক মঞ্চ তৈরি করা হয়েছে। একটিতে বসবেন প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপি শাসিত মুখ্যমন্ত্রীরা। পাশের মঞ্চে রাজ্যপালে বসার ব্যবস্থা করা হয়েছে। সেখানে নতুন মুখ্যমন্ত্রীকে শপথ বাক্য পাঠ করানো হবে। অন্য মঞ্চে থাকবেন নতুন মন্ত্রিসভার সদস্যরা। এছাড়া সভাস্থলে বিশেষ আমন্ত্রিত 1000 জনেরও বসার ব্যবস্থা করা হচ্ছে। একটি প্রতিবেদন
1: ইঙ্গিত মিলেছিল ভবানীপুরে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ভোটে পরাজিত করা শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীর দৌড়ে সবচেয়ে এগিয়ে। শেষ পর্যন্ত সেই জল্পনাই সত্যি হল। সকাল 10টার পর নতুন বিজেপি সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ একাধিক কেন্দ্রীয় মন্ত্রী এবং বিজেপি শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের উপস্থিতিতে শপথ নেবে নতুন সরকার। দীর্ঘ 15 বছর পর বাংলায় সরকার বদলের আবহে এখন নজর শনিবাসরীয় ব্রিগেডের দিকে। কঠোর পুলিশি নিরাপত্তায় দিন রাত এক করে সেখানে চলছে চূড়ান্ত প্রস্তুতির কাজ। এদিকে বিধানসভা ও মহাকরণেও প্রস্তুতি চলছে জোর কদমে। ওই দুই ভবন থেকেই সরকার পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: এদিকে শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। ব্রিগেডের নিরাপত্তার দায়িত্বে থাকবেন কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দা। শপথের আগে প্রস্তুতি চলাকালীন তিনি বারবার ব্রিগেড পরিদর্শন করেন। ব্রিগেডকে ভাগ করা হয়েছে 35টি সেক্টরে। এগুলির দায়িত্বে থাকছেন 35 জন ডেপুটি কমিশনার ও অ্যাসিস্ট্যান্ট কমিশনার। 2টি বা 3টি সেক্টর নিয়ে তৈরি হয়েছে 1টি করে ব্লক। সেই ব্লকের দায়িত্বে রয়েছেন 1জন করে আইপিএস আধিকারিক। কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে থাকবে ব্রিগেড। এছাড়া ব্রিগেড সংলগ্ন এলাকাতেও মোতায়েন থাকবে আধা সামরিক বাহিনী। আগেই জানানো হয়েছে বিজেপির নবনির্বাচিত বিধায়কদের বৈঠকে গতকাল শুভেন্দু অধিকারীকে সর্বসম্মতিক্রমে পরিষদীয় দলনেতা হিসেবে নির্বাচিত করা হয়। কলকাতার বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে ওই বৈঠকে পৌরোহিত্য করেন বরিষ্ঠ বিজেপি নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পরে তিনি সাংবাদিকদের বলেন, বিজেপি বাংলার মানুষের বিশ্বাস পূরণ করতে বদ্ধপরিকর। রাজ্যে নতুন মুখ্যমন্ত্রী ও সরকার শপথ গ্রহণ করলে দুর্নীতি, সিন্ডিকেট সহ সমস্ত অভিযোগ থেকে রাজ্যকে মুক্ত করা হবে। এখানে রাজনীতির অপরাধকরণ হবে না বলেও স্পষ্ট আশ্বাস দেন তিনি।
2: मैं भारतीय जनता पार्टी की ओर से बंगाल की जनता को विश्वास दिलाना चाहता हूं, भाजपा के शासन में न एडमिनिस्ट्रेशन का राजनीतिकरण होगा, न राजनीति का अपराधीकरण होगा। गुंडागर्दी, हिंसा, सिंडिकेट, भ्रष्टाचार, कट मनी, ये जो त्रास था बंगाल की जनता पर, हमारे नए मुख्यमंत्री के चार्ज लेते ही कुछ ही महीनों में ये सारा समाप्त हो जाएगा।
0: এদিকে নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ধন্যবাদ জানিয়েছেন। রাজ্যে প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধে তদন্তে অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে কমিশন গঠন এবং আর্জিকর ও সন্দেশকারীর ঘটনার তদন্তে পৃথক কমিশন গঠন করারও প্রতিশ্রুতি দেন তিনি।
3: সন্দেশকারী থেকে আর্জিকর হয়ে যত মা বোনেদের উপরে অত্যাচার হয়েছে তার কমিশন বসবে, যারা অভিযুক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। মাননীয় অমিত শাহজি চার্জশিট প্রকাশের দিন ঘোষণা করেছিলেন যে পশ্চিমবাংলায় প্রাতিষ্ঠানিক দুর্নীতি যারা করেছেন তাদের বিরুদ্ধে রিটার জাজকে দিয়ে কমিশন বসানো হবে এবং উপযুক্ত ভাবে আপনাদের সরকারি অর্থ যারা নয় ছয় করেছেন তাদের বিরুদ্ধেও আমরা ব্যবস্থা নেব।
0: বিজেপির সংকল্পপত্রের প্রতিটি সংকল্পই সঠিক সময়ের মধ্যে পূরণ করা হবে বলেও শ্রী অধিকারী আশ্বাস দেন। দলের জন্য নিবেদিত প্রত্যেক বিজেপি কর্মীকে তিনি এই জয়ের কৃতিত্ব দিয়েছেন। এরপর শ্রী অধিকারী লোকভবনে গিয়ে রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবির কাছে সরকার গঠনের দাবি জানান। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে নতুন সরকারের শপথ গ্রহণের জন্য মহানগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় আর যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। এর মধ্যে রয়েছে এসপ্ল্যানেড র্যাম্প, কেপি রোড, হসপিটাল রোড, লাভার্স লেন, ক্যাজুরিনা এভিনিউ, কুইন্সওয়ে ইত্যাদি। এছাড়া ভোর 4 থেকে রাত 8 পর্যন্ত পণ্যবাহী গাড়ি চলাচল বন্ধ রাখা হয়েছে, তবে অত্যাবশ্যক পরিষেবা এই নিষেধাজ্ঞার আওতার বাইরে। ভিক্টোরিয়া মেমোরিয়াল ও সংলগ্ন এলাকাতেও পার্কিং সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। তৃণমূল কংগ্রেস দলবিরোধী মন্তব্যের দায়ে 5 নেতাকে শোকজ করেছে। এরা হলেন ঋজু দত্ত, কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, কোহিনুর মজুমদার, পাপিয়া ঘোষ ও কার্তিক ঘোষ। দলের শৃঙ্খলা রক্ষা কমিটির তরফে ডেরেক ওব্রায়েন গতকাল এই 5 জনকে শোকজের নোটিশ দেন। শৃঙ্খলা ভঙ্গের দায়ে কেন তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে না তা লিখিতভাবে জানাতে বলা হয়েছে। উল্লেখ্য, বিধানসভা নির্বাচনে বিজেপির বিপুল জয় ও তৃণমূল কংগ্রেসের পরাজয়ের পর দলের মধ্যেই শুরু হয় সমালোচনা। এই 5 নেতাই পরাজয়ের জন্য শীর্ষ নেতৃত্বকে দায়ী করেন। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আজ 25শে বৈশাখ। নতুন সরকার শপথের আবহেই রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মবার্ষিকী যথোচিত মর্যাদায় উদযাপিত হচ্ছে।

0: এই উপলক্ষে রাজ্যের সর্বত্র সকাল থেকেই নানান সংগঠন ও বিদ্যালয়ের উদ্যোগে শুরু হয়েছে প্রভাত ফেরি, রয়েছে দিনভর নানান অনুষ্ঠান। কলকাতার ব্রিগেড প্যারেড ময়দানে নতুন মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ উপস্থিত সকলেই ওই মঞ্চে কবিকে শ্রদ্ধা জানাবেন। শান্তিনিকেতনের ঐতিহ্য অনুযায়ী ভোর পাঁচটায় গৌড় প্রাঙ্গণে বৈতালিকের মধ্যে দিয়ে কবি প্রণামের সূচনা হয়েছে। এরপর রবীন্দ্রভবনে থাকছে কবিকণ্ঠে গান ও আবৃত্তি। জন্ম উৎসবের মূল অনুষ্ঠান শুরু হবে সকাল নটায় মাধবী বিতানে। রাজ্যের তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে কবি প্রণামের আয়োজন করা হয়েছে সন্ধ্যায় রবীন্দ্র সদন প্রেক্ষাগৃহে। এছাড়া জোড়াসাঁকো ঠাকুরবাড়ি ও রথীন্দ্র মঞ্চে বরাবরের মতো কবির প্রতি শ্রদ্ধা জানাতে উপস্থিত থাকবেন বহু শিল্পী ও রবীন্দ্রপ্রেমী মানুষ। প্রদেশ কংগ্রেস বামফ্রন্টের পক্ষ থেকেও নানা অনুষ্ঠানে দিনটি পালিত হচ্ছে। কবি প্রণাম উপলক্ষে আকাশবাণী সংবাদের একটি শ্রদ্ধার্ঘ।
1: রবীন্দ্রনাথের সাধনা ছিল আনন্দের সাধনা। তিনি মনে করতেন আমাদের দারিদ্রের কারণ অনেকটাই আমাদের নিরানন্দ জীবনচর্যার মধ্যে, নেহাতি দিনগত পাপক্ষয়ে। চাষের প্রসঙ্গে এসেও তিনি বলেছেন আমরা চাষ করি আনন্দে, চাষ না করলে না খেয়ে মরতে হবে, শুধু এই ভয়ে চাষ করে সে কখনোই পুরো ফসল পায় না, আনন্দকেও সঙ্গী করে নিতে হয়। যা কিছু সুন্দর তাকেই তিনি মেলাতে চেয়েছেন জীবনের সঙ্গে।

0: বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় রাজ্যে আগামীকাল পর্যন্ত বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আর দুপুরের পর কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় ঝড় বৃষ্টির সম্ভাবনা। এদিকে ঝড় বৃষ্টিতে তাপমাত্রা কিছুটা কমেছে। কলকাতায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 23.6 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের তুলনায় যা 3.2 ডিগ্রি কম। আইএসএল ফুটবলে মোহনবাগান আজ এফসি গোয়ার মুখোমুখি হবে। গোয়ার মারগাঁওয়ে জওহরলাল নেহরু স্টেডিয়ামে খেলা শুরু হবে বিকেল 5টায়। স্থানীয় সংবাদ শেষ হল, পরের খবর 9:15।
1: এতক্ষণ শুনলেন প্রথমে বাংলা খবর এবং তারপর স্থানীয় সংবাদ আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হল। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্টজ FM প্রচার তরঙ্গে।
2: বিশিষ্ট শল্য চিকিৎসক ডক্টর নির্মল সাহার সঙ্গে
3: আকাশবাণীর 90 বছর তার জন্মদিন এবং দীর্ঘদিন ধরে সে সবসময় কৈশোরের মতো ছেকেছে, কখনোই বৃদ্ধ হয়ে যায়নি। তার যৌবন সবসময়

0: আলোকিত হয়ে রয়েছে। আমার মনে হয় আমার যখন কৈশোর ছিল সেই সময় আমি আকাশবাণীকে যেভাবে দেখেছি, যে রবীন্দ্রসঙ্গীত নাটক শুনেছি, সেগুলো এখনো আমাকে ভালো মানুষ হতে সাহায্য করেছে। সকালবেলায় রবীন্দ্রসঙ্গীত শোনা, পড়তে পড়তে রবীন্দ্রসঙ্গীত শোনা, খবরের বাড়ির গুরুজনরা খবর শুনতেন, এবং আকাশবাণীর যে ভালো চিন্তা বা যে চিন্তনের যে প্রকাশ, যে ভাবে শ্রুতির মধ্যে দিয়ে শুনেছি আর কল্পনার জগৎ দিয়ে সেটাকে মনে মনে তৈরি করেছি। মানে কখনো যখন নাটক শুনেছি, সেই অজিতেশের নাটক, তৃপ্তিমিত্র শম্ভুমিত্রের নাটক, জগন্নাথ বসুদের নাটক, প্রসাদের নাটক হচ্ছে, আর আমরা কিন্তু চোখে দেখতে পেতাম এবং চোখের সামনে যেন নাটকটা ঘটছে, এই যে অদ্ভুত একটা বাক্য বাচন শিল্পীর মধ্যে দিয়ে মানুষের ভিতরে পেনেট্রেট করা, এবং আমার যে কল্পনার জগৎ গুলা তৈরি হয়েছে সেগুলো কিন্তু আমার মনে হয় আকাশবাণীর এই রেডিও শুনতে শুনতেই হয়েছে। তারপরে যখন অডিও ভিজুয়াল ব্যাপারটা এলো তখন বোধ হয় কল্পনার জগৎটা একটু ছোটই হয়ে গেল। পড়ায় এবং এই শোনার মধ্যে দিয়ে যে যে শৈলী তৈরি হয়, নিজের মনের মধ্যে যে শৈলী তৈরি হয়, সেই শৈলীটা দীর্ঘকালীন এবং অত্যন্ত সুন্দর, এবং সেটা মানুষ বলার জন্য অত্যন্ত কাজের। এবং আমার মধ্যে যদি কিছু ভালো কিছু থাকে, সেটা আমাদের শিক্ষক আছেন, আমার বিদ্যালয় রয়েছে, কিন্তু আকাশবাণীকেও বোধ হয় সঙ্গে রাখতে হবে, কারণ আকাশবাণীর ভূমিকাও বোধ হয় আমার বড় হওয়ার সঙ্গে সঙ্গে তার ভূমিকাকে আমি অস্বীকার করতে পারি না। কারণ আমাদের বাড়িতে সেই রেডিও ছিল এবং রেডিও খুব, এখন আমরা রেডিও শুনি, এখন আমরা রেডিওকে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে ভাবি এবং সেটাকে সম্মান করি। আমি অত্যন্ত শুভকামনা করি আকাশবাণীর, আকাশবাণীর আরো বৃদ্ধি হোক, আরো সুন্দর সুন্দর দিক খুলে উঠুক এবং আকাশবাণী তার সমৃদ্ধি লাভ করুক।
1: আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্টজ FM প্রচার তরঙ্গে। এখন শুনবেন ছায়াছবির গান। বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠানে আজকের প্রথম গানটি শুনুন রাজর্ষি বর্মনের কণ্ঠে মহাপুরুষ ও কাপুরুষ ছায়াছবি থেকে।

0: सहायता टेलीलॉ के ऐप, वेबसाइट www.tele-law.in या टोल फ्री नंबर 14454 से प्राप्त की जा सकती है।
1: दश लाख लॉटरी जीते थी आमी।
2: বিশিষ্ট জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডক্টর কাজল কৃষ্ণ বণিকের সঙ্গে।
3: আকাশবাণী শুধু একটি নাম না, ভারতবর্ষের বেতার প্রচার ব্যবস্থার অন্যতম পথিকৃৎ এই আকাশবাণী। ইংরেজিতে অল ইন্ডিয়া রেডিও বলে যাকে আমরা আজ জানি, সেই আকাশবাণীর নামকরণের সাথে জড়িত রয়েছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নাম। আর আকাশবাণীর সেই যে সিগনেচার টিউন, যা 1936 সালে জার্মান কম্পোজার কার্লটন কাপম্যান শিবরঞ্জনী রাগের 40 সেকেন্ডের যে বিশেষ বাজনার মধ্য দিয়ে সকাল 5:55 অনুষ্ঠান শুরু হয়, তারপর থেকে সারাদিন আজও বাঙালির গর্বের বিষয় আকাশবাণী। আকাশবাণীর নানা ধরনের মানুষের নানা রকমের অনুষ্ঠান এবং তার নামকরণ কিন্তু শুধুমাত্র মনোগ্রাহী নয়, এ কিন্তু দৃষ্টি আকর্ষণ করে সেই অংশের মানুষদের, সেই অংশের শ্রোতা বন্ধুদের। শুরু হয় প্রাত্যহিক যে দিনপঞ্জি তা দিয়ে, তারপর এগিয়ে এগিয়ে চলে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আকাশবাণীর তরঙ্গ। কে না যুক্ত ছিলেন এই সংস্থার সাথে? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন, কাজী নজরুল ইসলাম ছিলেন, বাণী কুমার ছিলেন, বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র ছিলেন, নলিনীকান্ত সরকার ছিলেন, আরো অনেক বিখ্যাত মানুষের বিভিন্ন রকমের কর্মসূচি, কর্মকাণ্ড এবং অংশগ্রহণে ধন্য হয়েছে আকাশবাণী। যুবকদের জন্য আলাদা অনুষ্ঠান, মহিলাদের জন্য আলাদা অনুষ্ঠান, শিশুদের জন্য অনুষ্ঠান, গানের জন্য অনুষ্ঠান, আধুনিক গানের অনুষ্ঠান, উচ্চাঙ্গ সঙ্গীতের অনুষ্ঠান, শ্রমজীবী মানুষের জন্য বিশেষ অনুষ্ঠান, কৃষিকথার আসর, অনুরোধের আসর, সংবাদ প্রবাহ, সংবাদ বিচিত্রা, সংবাদ, স্থানীয় সংবাদ, কত রকমের অনুষ্ঠান। আর যারা পরিবেশন করতেন সেই সমস্ত কণ্ঠস্বর এখনো ভাসে আমাদের, এখনো আমরা উদ্বেলিত হই সেই আকাশবাণী খবর পড়ছি বলে একটা নাম বলতেন, সেই যে কণ্ঠস্বর আজও আমাদের কানে বাজে, আমরা উদ্বেলিত হই এবং আমাদের ভালো লাগে। আমি ব্যক্তিগতভাবে যেহেতু স্বাস্থ্য এবং জনস্বাস্থ্য ব্যবস্থার সাথে যুক্ত, তাই স্বাস্থ্য সংক্রান্ত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যে অনুষ্ঠানগুলি আছে সমানভাবে আমি মনোযোগ সহকারে সেগুলি শোনার চেষ্টা করি। আর যেহেতু সংস্কৃতি জগতের সাথে আমার অল্প হলেও সংযোগ আজও বর্তমান, তাই সাংস্কৃতিক যে সমস্ত কর্মকাণ্ড, বিশেষ করে আগের সন্ধ্যাবেলার যে যাত্রা গান বা নাটক পরিবেশিত হতো, তা কিন্তু গ্রামাঞ্চলের বহু মানুষেরা আনন্দ উপভোগ করতেন এবং নানা রকমের যে সাংস্কৃতিক কর্মকাণ্ড আকাশবাণী কলকাতার মধ্য দিয়ে বিগত 90 বছরে পরিবেশিত হয়েছে, সরাসরি সম্প্রচার হয়েছে খেলার বিভিন্ন অনুষ্ঠান, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার, রাজ্য মন্ত্রিসভার শপথ গ্রহণের অনুষ্ঠান, বিভিন্ন জায়গা থেকে সরাসরি সম্প্রচার করে মানুষের কাছে একদম ছবির মতন তুলে ধরত আকাশবাণী। এবং যে আকাশবাণী আমার মনে পড়ে রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুর দিনে তার শোক মিছিল এবং সেখানে উদাত্ত কণ্ঠে পাঠ করছেন কাজী নজরুল ইসলাম, কবিতা লিখেছেন নিজে, সেই কবিতা নিজে পাঠ করছেন, বাঙালি কিন্তু সেদিন অঝরে কেঁদেছিল নজরুল ইসলামের সেই পাঠ এবং কবিতায়। পরবর্তীকালে এখন অনেক সংকুচিত, অনেক নতুন নতুন আইটেম যোগ হলেও আকাশবাণীর আদি অকৃত্রিম অনুষ্ঠানগুলো আজও কিন্তু গ্রাম বাংলার প্রতিটি ঘরে ঘরে সমানভাবে সকলে সমানভাবে শোনেন। শিশু কিশোর তো বটেই, এমনকি বয়স্ক প্রবীণ নাগরিকরাও আকাশবাণীকে তাদের জীবনের সাথী করেছেন। এবং সত্যি কথা বলতে কি, আকাশবাণী নিজেকে প্রমাণ করেছে বহু জন হিতায়চ বহু জন সুখায়চ। আমি আকাশবাণীর সার্বিক সাফল্য কামনা করছি, আগামী দিনে আরো অনেক মানুষের পাশে বন্ধু হিসেবে সুহৃদ হিসেবে আকাশবাণী থাকবে সে আশা ব্যক্ত করছি। নমস্কার।

কিশোর কুমারের কণ্ঠে জাদুলতা ছায়াছবি থেকে এই গানটি শুনতে শুনতেই শেষ হচ্ছে বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্টজ FM প্রচার তরঙ্গে। এখন শুনবেন অনুষ্ঠান শুভ সকাল। লাইভ ফোন ইন শুভ সকাল এই অনুষ্ঠানের আজকের বিষয় আপন রবি। আপনার জীবনে রবীন্দ্রনাথের প্রভাব, আপনি রবীন্দ্রনাথকে কেমন করে পান, সেই কথা, শুধু সেই কথাটুকু নিয়েই আসবেন আজকে 9434-9213-00 এবং 03-4825-9648 এই নম্বরে। আমাদের আপনারা আপনার মনের কথা লিখেও জানাতে পারেন 9434-9213-00 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে, তবে সেটা হলে একটু তাড়াতাড়ি। শুরু হচ্ছে অনুষ্ঠান শুভ সকাল, বিষয় আপন রবি।

পঁচিশে বৈশাখ, বাঙালির প্রাণের ঠাকুর, বাঙালির বাঙালির কেন, সারা বিশ্বব্যাপী দরদিয়া মন যার তার প্রাণী তো রবি ঠাকুর। নতুন বছর পড়লেই আরও একটি উৎসবের জন্য প্রতিটা বাঙালি মন তৈরি হতে থাকে, তা বৈশাখ শেষের এই পঁচিশে বৈশাখ। আজকে তার গানে, তার লেখায়, তার কবিতায়, তার ভাবনায় সারাটা দিন আরো নতুন করে যেন নিজেকে খুঁজে পাওয়া হয়, সব যেন গিয়ে সেই অনন্ত আনন্দে মেশে। নানাভাবে উদযাপন হয়, সব থেকে বড় উদযাপন হয় নিজের মনের মাঝে। হ্যাঁ, 364 দিন আমরা রবীন্দ্রনাথকে এভাবে ফুলে মালায় সাজিয়ে কি আনুষ্ঠানিকতায় বরণ করার সময় পাই না। স্বাভাবিকভাবেই আমাদের প্রতিদিনের জীবনে সে সময় কারোরই সম্ভব নয়, কিন্তু রবীন্দ্রনাথ থাকেন চুপি সারে, একেবারে আমার আপন রবি হয়ে। আমার বড় দুঃখে তিনি আমায় সান্ত্বনা দেন, বলেন রয়েছে নয়নে নয়নে, বলেন বহু বাসনায় প্রাণপণে চায়, বঞ্চিত করে বাঁচালে মোরে। আমার বড় আনন্দে তিনি আকাশ জুড়ে বাজিয়ে দেন সেই খুশির সুর। আমার প্রেমে অপ্রেমে, ভালোবাসায় মন্দবাসায়, কোথাও না কোথাও

এই কথাটি নিয়ে। আবারও বলি, আপনার জীবনে আপনি রবীন্দ্রনাথকে কোথায় পান, কখন পান, শুধু সেই কথাটি নিয়ে আপনি আসবেন আজকের ফোনে এবং লেখায়। আর আমি বরঞ্চ একটু চেষ্টা করি আপনাদের এই অনুভব ভাগ করে নেওয়ার মাঝে মাঝে। রবীন্দ্রনাথের এই জন্মদিন, আজকে যা আমরা সকাল থেকে নানাভাবে পালন করছি, তা তাঁর কেমনভাবে, তাঁর তিনি থাকতে, তাঁর জীবদ্দশায় কীভাবে পালন হতো, বা সেই জন্মদিন ঘিরে তাঁর কী কী অনুভব ছিল, তাঁর কী মনে হতো, সেসব কথা বরঞ্চ আমি আপনাদের একটু একটু করে শোনাতে থাকব। 1293 বঙ্গাব্দ, 25শে বৈশাখ, শ্রীশচন্দ্র মজুমদারকে লেখা একটি পত্রে তিনি লিখছেন, তখন তার বয়স কত পেয়ে যাবে এখানে, আজ আমার জন্মদিন 25শে বৈশাখ, 25 বৎসর পূর্বে এই 25শে বৈশাখে আমি ধরণীতে বাধিত করতে অবতীর্ণ হয়েছিলাম। জীবনে এখনও আরও অনেকগুলো 25শে বৈশাখ আসে, এই আশীর্বাদ করুন। জীবন অতি সুখের। রবি।

0: রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম জন্মদিন, সেটি আনুষ্ঠানিকভাবে কিন্তু পারিবারিকভাবেই প্রথম পালন হয়েছিল কবে, মানে একটু পালনের মতো একটু বড় করে হয়েছিল কবে? রবীন্দ্রনাথের ভাগ্নে সরলা দেবী তার আত্মজীবনী জীবনের ছড়া পাতাতে লিখছেন, রবি মামার প্রথম জন্মদিন উৎসব আমি করাই। তখন মেজ মামা ও নতুন মামার সঙ্গে তিনি 89 নম্বর পার্ক স্ট্রিটে থাকতেন। অতি ভোরে উল্টোজিহির কাশিয়াবাগান বাড়ি থেকে পার্ক স্ট্রিটে নিঃশব্দে তার বিছানার কাছে গিয়ে বাড়ির বকুল ফুলের নিজের হাতে গাঁথা মালা, বাজার থেকে আনানো বেল ফুলের মালার সঙ্গে অন্যান্য ফুল ও একজোড়া ধুতি চাদর তার পায়ের কাছে রেখে প্রণাম করে তাকে চাঙিয়ে তুললাম। তখন আর সবাই জেগে উঠলেন, পাশেই নতুন মামার ঘর, রবির জন্মদিন বলে সাড়া পড়ে গেল। সেই বছর থেকে পরিজনদের মধ্যে তার জন্মদিনের উৎসব আরম্ভ হলো। এরপরের প্রায় 22 বছর কবির জন্মদিন মূলত সীমাবদ্ধ ছিল তার বাড়ির পরিবেশের মধ্যে, তার প্রিয়জন আর পরিজনের মধ্যে। 1902 সালে কবি যখন শান্তিনিকেতনে, তখন জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্য কলকাতা থেকে অনেকে শান্তিনিকেতন যান, কলকাতা থেকে শান্তিনিকেতনে এসে শুভেচ্ছা জানানোর সেই শুরু। পরবর্তীতে 1936 সাল থেকে কবির জন্মোৎসব প্রবর্তিত হয় নববর্ষের দিনে। আশ্রম বিদ্যালয়ের গ্রীষ্মাবকাশের জন্য এই সময় পরিবর্তন করা হয়েছিল, যাব আরও কথায়, প্রবাসে তাঁর জন্মদিন ইত্যাদি ইত্যাদি। দেখি আমাদের ফোনে কে আছেন। নমস্কার।
1: নমস্কার দিদি ভাই,
0: কার সঙ্গে কথা বলছি?
1: আমি মারগাম শিবতলা বীরপুর থেকে কিশোর কুমার দাস কথা বলছি।
0: আচ্ছা বেশ, আপনার জীবনে রবীন্দ্রনাথ কোথায় পান তাকে?
1: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের আজ 165তম জন্মদিন।
0: আমি আমি শুধু শুধু আপনার জীবনে তাকে কি করে পান সেটাই শুনবো। আপন রবি,
1: আমি রবীন্দ্রনাথ আমার জীবনে যেভাবে আমি তাকে মানে ধরে রেখেছি সেটা হলো, আমি রবীন্দ্রনাথের গল্প পড়ি, রবীন্দ্রনাথের কবিতা পড়ি, আর রবীন্দ্রনাথের গান আমি খুব পছন্দ করি। দিদি ভাই, রবীন্দ্রনাথের গান শুনলে আমার দিন পার হয় না। আর দিদি ভাই, রবীন্দ্রনাথের একটা বাঁধানো মূর্তি আমার কাছে আছে, আমার দেওয়ালে টাঙানো, তাকে আমি প্রতিদিন সকালে শ্রদ্ধা জানাই। দিদি ভাই, এভাবেই আমি তাকে শ্রদ্ধা জানাই।
0: বাহ, সঙ্গে থাকুন। আমাদের জীবনের গাথাতে তিনি জুড়ে যান, ওই যে বললাম অনুভবে না জুড়লে রবি যে আপন হয় না, তাই আপনার অনুভব নিয়ে আপনি আসুন। আরেকটা ফোনে যাব। নমস্কার, কে আছেন?
2: রূপম দাস ওরাহাট থেকে।
0: হ্যাঁ বলুন, আপনার জীবনে আপনার অনুভবে
2: এই রবীন্দ্রনাথ সত্যি, তার চরণে যদি এক কোনা বিন্দু ধুলো কোনা পাই না, তাহলে আমাদের জীবন ধন্য হয়ে যাবে। আমাদের আমি রবীন্দ্রনাথকে সব সময় শ্রদ্ধা ও প্রণাম করি। সত্যি আমাদের বাড়িতেও রবীন্দ্রনাথের ছবি আছে।
0: ছবি থাকলে হবে না, আপনার আপনার জীবনে তাকে পেতে হবে। সঙ্গে থাকুন, ভালো লাগছে আপনারা সকলে রবীন্দ্র চেতনা নিয়ে। আপনার অনুভবে খুব কষ্টের কোনো দিন, নির্ঘুম কোনো রাত, এমন দিনে তো রবি ঠাকুর আসেন না আমাদের কাছে। খুব আনন্দের এক সকাল, সেই

অনুভবগুলো নিয়ে আমরা আপনাদেরকে চাইছি। আচ্ছা দেখি আপনারা হোয়াটসঅ্যাপে কি লিখলেন। আব্দুল হাদি বেলাইপাড়া খৈরাটি মুর্শিদাবাদ থেকে লিখছেন, খেটে খাওয়া মানুষ থেকে জমিদার সকলের অঙ্গনে বিচার ছিল, বিচরণ ছিল তার অবাধ, রবীন্দ্রনাথ সবার আপনজন। আচ্ছা সুমিত কুমার রায় কি না, তার লেখাটা আমাদের কাছে এসে পৌঁছয়নি কিন্তু। আচ্ছা মৃণাল পাল লিখছেন সারগাছি বিনকার মুর্শিদাবাদ থেকে, ও ছাত্র। আমার কাছে রবীন্দ্রনাথ বিশ্বকবি বলে পরিচিত, রবীন্দ্রনাথের কবিতা মানেই একটা অন্য ধরনের ছন্দ, রবীন্দ্রনাথ আমার খুব প্রিয় কবি। চন্দ্রনাথ সাহা কান্তনগর থেকে, বহরমপুর কান্তনগর থেকে লিখছেন, রবি কিরণের মতোই রবি আসে প্রতিদিনই আমার সদরে, আলোকিত করে সারা ঘরের অন্দর, অতিথি হয়ে আবেগের ছোঁয়া দিয়ে যায় প্রতিদিনের সারা বেলা। রবি কি শুধুই আমার, সে তো সারা বিশ্বের সম্পদ, এক অমূল্য সৃষ্টি। রবি আমার ছেলেবেলা, আমার যৌবন, আমার প্রতিদিনের ভাবনা। গ্রাম শহরে আকাশে বাতাসে সর্বত্র তার বিস্তার, সর্বত্র তার যেন চেনা, সবেতেই তার ভাবনার তুলি আঁকা রয়েছে জীবন্ত চিত্র। রবি আমার প্রেম, বিরহ, অনুপ্রেরণা, অতি আপনজন। রবি আমার কৃষ্ণচূড়ার আগুন, যা আমাকে সময়ে অসময়ে যেমন পোড়ায় তেমনি শান্তি দেয়। রবি আমার গুনগুনিয়ে জাগিয়ে তোলার হৃদয়ের কথা, আমার একান্তের পাঠ, আমার অবশিষ্ট জীবনের সঙ্গী।

0: আবার একটা ফোনে যাই। নমস্কার, কে আছেন?
1: নমস্কার, আমি রানীনগর বাজার থেকে প্রফেসর মঙ্গল বলছি।
0: বলুন, আপনার জীবনে
1: আপন রোগী সত্যি আমাদের সকালবেলা হলে রবীন্দ্র ঠাকুর কথা মনে পড়ে, আর সব থেকে ভালো লাগে রাত্রে যে প্রোগ্রামটা আছে।
0: আপনার জীবনে কিভাবে তিনি আসেন?
1: কিভাবে কি রবীন্দ্রনাথ আমার জীবনের সবকিছু, কারণ ছোটবেলা থেকে ডাকঘর আমলা মন কেড়ে নিয়েছে, তার ছোট ছোট কবিতা মন কেড়ে নিয়েছে, আর রাত্রে যে প্রোগ্রামটা হবে
0: সেটা। আমি আবারও বলি বন্ধু, আজকে একটু বিষয় নিয়ে আসুন না, আপনার ভালো লাগার সেই গানটার কথা বলুন। আপনার খুব দুঃখের রাতে রবীন্দ্রনাথের যে কবিতা, যে গান, যে ভালো লাগা, মন্দ লাগা, খুব আনন্দে সেই অনুভূতিটা নিয়ে আসুন, তবে তো কথা বলতে আজকে ভালো লাগবে, তাই না? আর একটু ফোনে যাব। নমস্কার, কে আছেন সঙ্গে?
2: আমি আছি শীষ মোহাম্মদ।
0: হ্যাঁ বলুন।
2: বলছি রবি ঠাকুর আমার সঙ্গে সেই আমার ছোটবেলা থেকে আছে, সহজ পাঠের সময় থেকে তো আমি বড় হয়েছি, রবি ঠাকুরও বড় হয়েছে। প্রথমে শিখেছি ছোট খোকা বলে অওয়া, শেখে নিশে কথা কওয়া, তারপরে আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, আমিও বড় হয়েছি মায়ের পাশে পাশে যেতে, হারে রে রে রে রে ডাকাত পড়লো, আমি মায়ের কাছে বীর শিশু হয়ে সেই ডাকাতদের বাধা দিচ্ছি। পরে আরো বড় হলাম, পেলাম গীত বিতান, আমার মনের দুঃখে যখন দুঃখ পায় তখন গীত বিতান, যখন আনন্দ পায় তখন গীত বিতান, গীত বিতান আমার সঙ্গী, গীতাঞ্জলির মধ্যেও আমি ডুবে যাই, আমি যখন ক্লান্ত হই তখন।
0: কোন গানটা আপনাকে, কোন কবিতা বা গানটা আপনার ক্লান্ত হরণ করে, ক্লান্তি হরণ করে?
2: ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু। আমি রবীন্দ্রনাথের সঙ্গেই বলতে চাই, তিনি বলেছিলেন মরণ রে তুহ মম শ্যাম সময়, আমাদের যখন শেষ হয়ে যাব তখন সেই সময় আমি গেয়ে উঠব, মরণ রে তুহ মর ম্যাম শ্যাম সময়।
0: ভালো থাকুন, আপনি কোথা থেকে বলছেন সেটা জানা হলো?
2: নলহাটি বীরভূম পাইকপাড়া গ্রাম থেকে বলছি।
0: ঠিক আছে, ভালো থাকুন। আবার আমরা একটা চিঠিতে চলে যাই। লিখছেন বিষ্ণুপুর বীরভূম থেকে বঙ্কিম দাস। লিখছেন, আপন রবি নিজের অজান্তে কখন আপন হয়ে উঠেছিল তা জানি না, প্রথম শিক্ষক মায়ের হাত ধরে সেই রবির পথ চলা, সহজ পাঠ অমল ও ঘোড়াদের যেমনভাবে আপন হয়ে উঠেছিল রবি আমারও আপন হয়ে উঠেছিল। স্কুলে যখন গেলাম শিক্ষক মহাশয় বললেন, রবি ঠাকুরের জন্মদিন, তোরা মালা চন্দন নিয়ে তাকে বরণ করবে। সেদিন বুঝিনি যে সে আমাদের প্রাণের ঠাকুর, তাই ঠাকুরের চরণ ধরিতে দিও গো আমায়, নিও না সরাই, আমার প্রাণের ঠাকুর আছেন প্রাণে, তাই হেরি তাই সকলখানে, হৃদয় অন্তরে মম রবি ঠাকুর, শ্রদ্ধায় মাথা নত করি। কথা হচ্ছিল কেমনভাবে পালন করা হতো রবীন্দ্রনাথের জন্মদিন। রবীন্দ্রনাথের যথার্থ প্রথম জন্মোৎসব পালন, সেটা বাড়ির বাইরে শান্তিনিকেতনে যদি হয় তাহলে সেটা হচ্ছে 1910 বা 1317। কবি সেবার পা দিয়েছেন 49 থেকে 50-এ। 50 বছরে পদার্পণ উপলক্ষে আশ্রমের ছাত্র অধ্যাপকদের উৎসাহ এবং সম্মিলিত উপস্থিতিতে দিনটি পালন হয়েছিল আত্মীয়দের উৎসব হিসেবে। যে তিনবার কবির জন্মদিন সবচেয়ে বেশি আড়ম্বরপূর্ণভাবে পালিত হয়েছিল তা ছিল 1911 সাল, এবছর কবি 50 বছর পূর্ণ করে 51-তে পড়েছিলেন। আবার 1921 সাল, দীর্ঘ বিদেশ ভ্রমণ শেষে দেশে ফেরার পর সবচেয়ে বেশি জাঁকজমকপূর্ণভাবে পালিত হয়েছিল কবির 70তম জন্মদিবস 1931 সাল। 1912 সালে কবি যখন 50 বছর পূর্ণ করে একান্তে পা দিয়েছেন, সেবার জন্মোৎসব পালিত হয়েছিল জাঁকজমক করে, যে কথা বলছিলাম। শান্তিনিকেতন ছাত্র শিক্ষকদের দল দিন রাত পরিশ্রম করে উৎসবের প্রস্তুতি পর্ব গড়ে তুলেছিলেন। আশ্রমবাসীদের সঙ্গে যোগ দিয়েছিলেন কলকাতা থেকে আসা বহু বিখ্যাত মানুষ। প্রশান্ত মহলানবী নিয়েছিলেন অগ্রণী ভূমিকা। আর সেই দলে ছিলেন আরও কারা? সেই দলে ছিলেন সত্যেন দত্ত, সুকুমার রায়, রামানন্দ চট্টোপাধ্যায়, তার দুই বিদুষী কন্যা সীতা দেবী, শান্তা দেবী। এরা প্রাচীন ভারতীয় পদ্ধতিতে বেদ উপনিষদ থেকে বিভিন্ন পাঠ এবং পুষ্পমাল্যে বিভূষিত করে কবিকে সম্বর্ধিত করা হয়েছিল। এই অনুষ্ঠানে নেপালচন্দ্র রায় তাঁর ভাষণে একটি খুব গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন। বলেছিলেন, তোমরা সকলেই গুরুদেবকে ভক্তি করো, কিন্তু তাকে কখনো যেন ঈশ্বরের স্থানে বসিও না। শান্তিনিকেতনে যেমন অনুষ্ঠান হয়েছিল, দেশবাসীর পক্ষ থেকেও তাকে সম্বর্ধিত করার উদ্যোগ চলছিল। বঙ্গীয় সাহিত্য পরিষদ এই দায়িত্বভার গ্রহণ করে। সম্বর্ধনা সমিতিতে ছিলেন জগদীশচন্দ্র বসু, প্রফুল্লচন্দ্র রায়, ব্রজেন্দ্রনাথ শীল প্রমুখ বিখ্যাত ব্যক্তিগণ। 28 জানুয়ারি 1912 টাউন হলে এই অনুষ্ঠান হয়েছিল। আবার একটা ফোনে যাই। নমস্কার, কে আছেন সঙ্গে?
3: হ্যালো, নমস্কার, শুভ সকাল দিদিভাই।
0: শুভ সকাল, কার সঙ্গে কথা বলছি?
3: আমি বাহিরি বীরভূম থেকে অম্বিকা মন্ডল বলছি।
0: বলুন, আপনার জীবনে রবীন্দ্রনাথ কিভাবে আসেন?
3: দাঁড়িয়ে আছো তুমি আমার কানের পারে, আমার সুর গুলি পাই চর, আমি পাইনি তোমারে। যদিও শরীরটা বেশ মতো সুস্থ নেই,
0: শুনিনি একটু, শুনিনি কিভাবে অ্যাক্সিডেন্ট হয়েছিল। এখন ভালো আছেন তো?
3: হ্যাঁ, এখন একটু সুস্থ আছি। হ্যাঁ, আমাদের জন্য প্রার্থনা করেছিলেন, আমি ওনাদেরকে প্রণাম জানাতে চাই এবং সবাইকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা জানালাম। আর দেখুন, রবীন্দ্রনাথ ছোটবেলা থেকেই তো আমার
0: অতিক্রমের মুহূর্তেও আপনি রবীন্দ্রনাথকে পেয়েছেন, তাই না?
3: হ্যাঁ, নিশ্চয়ই।
0: সঙ্গে থাকুন।
3: আর

0: है तो टेली लॉ के ऐप, वेबसाइट www.tele-law.in या टोल फ्री नंबर 14454 से प्राप्त की जा सकती है।
1: সবার জন্য সামাজিক সুরক্ষা অটল পেনশন যোজনা মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সংকল্প
2: যোজনা উন নওজওয়ানো কে লিয়ে হ্যায় তাকি আপ জব 60 সাল কে হোঙ্গে আপকো কভি কিসি কে সাহারে কি জরুরত না পড়ে আপ আপনা বুঢ়াপা ভি গৌরব কে সাথ বিতা সকো।
1: এই যোজনার আওতায় এখনো পর্যন্ত 7 কোটিরও বেশি সুবিধাভোগী যুক্ত হয়েছেন। যদি আপনার বয়স 18 থেকে 40 এর মধ্যে তাহলে মাসিক অটল পেনশন যোজনার 3টি নিশ্চিত উপকার পেতে আপনার ব্যাংক শাখার সঙ্গে যোগাযোগ করুন।
3: আপনাদের কথা যাব, তবে তার আগে বলছিলাম তো আড়ম্বরে পালনের কথা। কবি কিন্তু ব্যক্তিগত জীবনে তার জন্মদিন খুব একটা আড়ম্বরের সঙ্গে পালন করতে উৎসাহী ছিলেন না, আর তাই বোধ হয় এত বছর খুব বড় করে পালন হয়ে ওঠেনি। কিন্তু এই পালনটিও কবির বিরুদ্ধ গোষ্ঠী সেই সময় তাকে খুব আনন্দের সঙ্গে করতে দেননি, বেশ কিছু সমালোচনাও এসেছিল। যেমন রামেন্দ্রসুন্দর ত্রিবেদীকে 1911 সালের 4 মে তিনি একটি চিঠি লিখছেন। সেই চিঠিতে লিখছেন, আজ আমার 50 বছর পূর্ণ হইবার মুখে এই আরেকটি নিন্দা আমার জন্মদিনের উপহার রূপে লাভ করিলাম, এই যে আমি আত্মসম্মানের জন্য লোলুপ হইয়াছি। এই নিন্দাটিকেও নতশিরে গ্রহণ করিয়া আমার 150 বৎসরের জীবনকে আরম্ভ করিলাম। আপনারা আশীর্বাদ করবেন সকলে সকল অপমান সার্থক হয় যেন। যন্ত্রণাতে কষ্টেও কত সহিষ্ণু তিনি, তিনিই তো আমার রবি। দেখি আপনারা ফোনে কে আছেন। নমস্কার, কে আছেন?
4: নমস্কার।
3: হ্যাঁ, কার সঙ্গে কথা বলছি?
4: শুভ সকাল। শুভ
3: সকাল।
4: আমি যখন 14 বছরের কিশোর, তখন কবি, মহাকবি, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর মারা গিয়েছিলেন, সেদিন এর কথা আমার আজও মনে আছে। অর্থাৎ মনে হয়েছিল যে তখন তার বাংলার, বাংলা নয় গোটা ভারতবর্ষ, গোটা পৃথিবীর শব্দ হয়ে গেছিল রবীন্দ্রনাথের মৃত্যুর দিন।
3: আচ্ছা, এর পরে, মৃত্যুর পরে থেকে যাওয়া, এটাই তো রবীন্দ্রনাথ, তাই না? তিনি আমার আপনার মাঝে আছেন, তারপরে গোটা জীবন ভোর তাকে আপনি কি করে পেলেন?
4: সেটাই আমার বলছি আর কি। আমি যখন প্রাইমারি স্কুলে পড়ি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের বর্ণ পরিচয় দ্বিতীয় ভাগ ইত্যাদি ইত্যাদি ছিল। আমি যখন শিক্ষকতা করি, তখন আপনার সহজ পাঠ এসে স্কুলে পড়াতে হতো। অর্থাৎ সারা জীবন, শিক্ষকতার জীবনে আমি সহজ পাঠ এর মধ্য দিয়ে
3: তারা যেন কেমন অনুভবে পাল্টে যায় না।
4: তার কবিতা মায়ের সমস্ত যে মুগ্ধ করে দিত, তার লেখা আমি পড়েছি, গীতাঞ্জলি দিয়ে আরম্ভ করে সমস্ত পড়া হয়েছে, পড়েছি। জ্ঞান অর্জন এখনো করতেছি, কিন্তু কথা হলো মহাকবি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনের যে প্রতিভা, জীবনের যে দিকগুলো, তা আমরা করে দেয়।
3: আপনি সঙ্গে থাকুন আমাদের। এবার তো আপনাদের হোয়াটসঅ্যাপ চিঠিপত্র একটু যেতে হবে। আচ্ছা দেখি কে লিখেছেন। লিখেছেন এবার সৌভিক সরকার, কসবা হালতু থেকে। কি লিখছেন?
5: আমার
3: লিখছেন, বাঙালির হৃদয়ে এক আবেগের দিন, আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। আপন রবি মানে শুধু একজন কবি নন, তিনি যেন আমাদের মনের খুব কাছের মানুষ। ছোটবেলা থেকে তার গান, গল্প, কবিতা, চিন্তাধারা জীবনকে আলোর পথ দেখায়। আনন্দ, দুঃখে, প্রেমে, প্রতিবাদে সব অনুভূতির মধ্যে কোথাও না কোথাও রবীন্দ্র

না জড়িয়ে আছে। 25শে বৈশাখেলেই সকালবেলার প্রভাত ফেরিয়ে রবীন্দ্রসঙ্গীত আবৃত্তি আর লাল সাদা পোশাকে সাজানো এক অন্যরকম পরিবেশ মনে পড়ে যায়। আগুনের পরশমণি একলা চলরে তার সৃষ্টি আজও সমানভাবে জীবন্ত। সময় বদলেছে, কিন্তু রবি ঠাকুরের কথা আজও মানুষের মনে নতুন করে ভাবতে শেখায়। আচ্ছা, এরপরের চিঠিটি লিখছেন সুব্রত দত্ত, খাগড়া কান্তনগর থেকে। দেখি উনি কি লিখছেন। লিখছেন, আপন রবিকে নিয়ে যাই বলি না কেন, সবই যেন গঙ্গা জলে গঙ্গা পুজো হয়। স্কুল কলেজে রবীন্দ্র মাধুর্য সঠিকভাবে উপলব্ধি করতে পারিনি, তখন শুধু পরীক্ষা পাশের পড়া পড়ে গিয়েছি, অনেকটা সেই তোতা কাহিনীর মতো। আর এখন মনে প্রাণে উপলব্ধি করি মণিমুক্তর কি বিশাল সম্ভার তিনি সৃষ্টি করে গিয়েছেন, তার একটা বড় অংশই এখনো আমার উপলব্ধির বাইরে। জানি না এই জীবনে আমার পক্ষে তার সম্ভব কিনা। খুব আফসোস হয় সঠিক সময়ে রবীন্দ্ররত্ন ভাণ্ডারকে মন দিয়ে উপলব্ধি করার চেষ্টা করিনি বলে। সেই কবে শৈশবে সহজপাঠ দিয়ে শুরু করে এখনও রবীন্দ্রসঙ্গীত শুনে রবীন্দ্র কাব্য পড়ে মনের শান্তি প্রাণের আরাম পায়, রবীন্দ্রনাথকে সঙ্গী করেই সামনের পথ চলার সাহস পায়। এরপরে লিখছেন আদিত্য মুখোপাধ্যায়, ছোট সাটুই মুর্শিদাবাদ থেকে। লিখছেন, রবীন্দ্রনাথ ঠাকুর বাঙালি জীবনের এক আপন জন, যার গান কবিতা উপন্যাস ছোট গল্প প্রবন্ধ বাঙালি সুখে দুঃখে নিত্যধীনে থাকে। বাঙালি জীবনে কোথায় নেই কবিগুরু। বিশ্বকবি 25শে বৈশাখ ও 22শে শ্রাবণে উদযাপনের মধ্যে সীমাবদ্ধ নয়। গুরুদেবের বাণী আমার ভিতরে আমাকে চিনতে শিখিয়েছে, রবীন্দ্রনাথের বাণী আমাকে দেখিয়েছে সঠিক পথ, আপন হতে বাহির হয়ে বাইরে ধারা, বুকের মাঝে বিশ্বলোকের পাবি সারা। আদিত্য মুখোপাধ্যায়, ছোট সাটুই মুর্শিদাবাদ থেকে। এই এত কথার মাঝে আমি একটা গল্প না বলে পারছি না, আমার রবীন্দ্রনাথকে চেনা, আপন করে পাওয়া। তখন আমি খুব ছোট, সেভাবে খুব বেশি অক্ষর জ্ঞান হয়নি। আমাদের বাড়িতে প্রচুর আসবাব ছিল না, আগেকার বাড়ি যেমন হতো, কিন্তু একটা কাঠের লম্বা আলমারি ছিল, তাতে প্রচুর বই থাকতো, আর তাতে খুব যত্নে থাকতো রবীন্দ্র রচনা বলি। দেখতাম মাকে ছুটির দিনে সময় পেলে বার করে বইগুলোকে মুছে একটু উল্টে পাল্টে পড়ে রাখতেন। আর আমাদের একটা ছোট্ট দক্ষিণের বারান্দা ছিল বাগানের পাশে। তখন তো অন্ধকার হয়ে যাওয়া, লোডশেডিং হওয়াটা খুব স্বাভাবিক ছিল, তো এরকম বিদ্যুৎ বিভ্রাট ঘটলেই কখনো কখনো গরমের দিনে মা রবীন্দ্র রচনাবলীর কোনো একটি পাঠ বা সঞ্চয়িতাটা এনে বসতেন। আর খুব প্রিয় তার একটি কবিতা সোনার তরি পড়তেন, আমি শুনতাম। বুঝতাম না কিছুই, কে নৌকো বেয়ে যায়, আমার সামনে তো গঙ্গা নদীতে নৌকো বা ছবি ভাসত, কিন্তু কেমন যেন একটা মন খারাপ আর কি নেই একটা আকুলতা এই শব্দগুলো ওই ছোট্ট শিশুর চারিদিকে তৈরি করত, জীবন বোধ শুরু হওয়া। এরপর সময় গড়িয়েছে, কিন্তু ওই যে জীবন বোধের আকুলতা তৈরি হলো রবি ঠাকুরকে ঘিরে, এ যেন আমাদের প্রত্যেকের জীবনেই বহমান হয়ে চলল। যাব আরো কথায়, আপনাদের একটা ফোন নিয়ে নি। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার, কার সঙ্গে কথা বলছি? হ্যালো, নমস্কার।

0: নমস্কার মোহরজি।
1: হ্যাঁ, কার সঙ্গে কথা বলছি?
0: শুভ সকাল।
1: শুভ সকাল।
0: আমি মোহাম্মদ খুরশিদ আলী মন্ডল, তালপুকুর থেকে বলছি।
1: বলুন।
0: জন্মদিবস, উনি আমাদের মনে মনের মধ্যে আছেন এবং সারা জীবন থাকবেন। আমরা এই সাহিত্য এবং
1: আপনার কাছে রবি ঠাকুরের কোথায় আপনার প্রাণের মধ্যে জুড়ে বসে?
0: আমার প্রাণের মধ্যে আছেন বলতে, আজকে ধরুন ওনার জন্মদিবস পালন করলাম সকালবেলায় এবং ওনার ভাবধারা নিয়ে আমি চলি।
1: বা
0: পড়াশোনার জীবন অনেক ভাবধারা।
1: আপনার প্রিয় গান কোনটি?
0: আমার প্রিয় গান, ওনার গানের মধ্যে অনেক গানই আছে, তার মধ্যে গানটা আমি খুব ভালোবাসি। সেই গানটা হচ্ছে, ও আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি।
1: সঙ্গে থাকুন, আরেকটা ফোনে যাব। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার,
2: আমি মিল্টন চক্রবর্তী বলছি,
1: মানিকনগর। হ্যাঁ দাদা, বলুন।
2: সশ্রদ্ধ প্রণাম এবং কোটি কোটি প্রণাম জানাই কবিগুরুর চরণে। মানে তিনি তো আমাদের কাছে প্রাণ, বিপদে মনে রক্ষা করে মনে প্রার্থনা, বিপদে আমি না জানি করি ভয়। মানে চলার পথের উপনিষদ, চলার পথের জীবনের পথে ছন্দে ছন্দে শীতল বাতাস তিনি, গঙ্গা প্রেম ভালোবাসার গহন বনে তাই নিঃস্বার্থভাবে খুঁজে বেড়াই তার কাছে। প্রণামে নিবেদন করি, যখন আমি বিরহ যন্ত্রণায় ছটফট করি তখন আমার রবীন্দ্রনাথ আমাকে অনেক বেশি দরকার যায়। কখনোবা আমি পরিবারের ভালোবাসাতে রবীন্দ্রনাথকে খুঁজে পাই, কখনোবা জীবনের ছন্দে ছন্দে, কখনোবা কিশোরয় মনে জড়া জীর্ণতা এবং ধূসর মরুভূমির পাশেও তিনি সবসময় আমাদের পাশে আছেন। হয়তো মৃত্যুকে সব থেকে অনেক কাছে মনে হয়, মরণের আমোদ শ্যাম সমান। শুধু মৃত্যু মানেই জীবনের শেষ নয়, তাই শুধুমাত্র জীবন দীপ্তা নিভিয়ে দেওয়া নয়, দৈহিক রূপান্তর মাত্র তিনি শিখিয়েছিলেন। তাতে ব্যথা ভরা সমুদ্রের কাছেও যেন মানবতার অক্সিজেন আমরা পাই, রবীন্দ্রনাথ চিরকাল আমাদের মধ্যে থাকবেন। ভালো থাকবেন দিদি।
1: ভালো থাকুন। রবীন্দ্রনাথ এভাবেই আমাদের সকলের মাঝে থাকুক। আচ্ছা, এরপরে আরেকটা চিঠিতে চলে যাই, হোয়াটসঅ্যাপের যে চিঠি এসেছে। রজত বিশ্বাস মানপুর চাঁদপুর নদিয়া থেকে লিখছেন, আমরা যখন আমাদের অনুভূতি প্রকাশ করতে ব্যর্থ হই তখন যেন ওনার প্রতিটা গান কবিতা আমাদের প্রতিনিধিত্ব করেন একেবারে, তাই না? আমাদের সব অনুভূতি কেমন করে যেন রবি ঠাকুর লিখে গেছেন। আচ্ছা, উনি আরও কী লিখছেন দেখি। লিখছেন, তিনি বাঙালির অনুভূতি, ভালোবাসা আর জীবনের এক চিরন্তন সঙ্গী। রজত বিশ্বাস বানপুর চাঁদপুর নদিয়া থেকে লিখেছেন। আচ্ছা, রাখি বিশ্বাস লালদিঘি থেকে লিখছেন, এক যে ছিল কবি আমার আপন রবি, জন্মদিনে স্মরণ করি, গল্প গানে বরণ করি, ঝুলি ভরা সারে সারে কত কিছু দিল মোরে, মাথায় তুলে রাখি তাদের প্রাণে করি, মনের কবি ওগো রবি কবি, কি বাদি জন্মদিনে মনের মধ্যে এঁকে রাখি তাই তো তোমার ছবি, অফুরন্ত ভাণ্ডার তার লেখনীর ভারে, জীবন দর্শন শিখিয়ে দিল জীবনেরই প্রতিপলে। আমিনুল হক সরকার তালবাগান পাড়া থেকে লিখছেন, আজকে ওনাকে আমার শতকোটি প্রণাম। গোটা বিশ্বের মানচিত্রে বাঙালি জাতি হিসেবে পরিচিতি দেন তিনি, আজকে সমগ্র বাংলায় ভারতে তার জয়গান। আচ্ছা, বাকিটা বিষয়ে কিছু সেভাবে লেখা নেই, পরের দিন আরও ভালো করে লেখা পাব। মনা দাস কাশিমবাজার পালপাড়া থেকে লিখছেন, উনি আছেন বিশ্বজুড়ে, উনাকে আমার প্রণাম। আচ্ছা, মন্টালি দে কোথা থেকে লিখছেন, আচ্ছা, অভিরূপ বিরাটি থেকে লিখছেন যে রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছেন আমার প্রাণের ঠাকুর, খুব ছোট থেকে তার লেখা কবিতা গান গল্প পড়ে বড় হচ্ছি। বা এভাবেই তো আগামী প্রজন্ম তার গানে কথায় কবিতায় আগামীতে এগিয়ে যাবেন। পলাশ দে ঝিকটা থেকে লিখছেন, আমি আগে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে দোকানে হাল খাতা করতাম, ক্যালেন্ডার দিতাম, নজরুলের হাতে পড়িয়ে দিচ্ছে রাখি এমন ক্যালেন্ডার। আমার সেই গান মনে পড়ে, তোমার হলো শুরু আমার হলো সারা। বা এরপর সোমনাথ দাস রানীর বাজার সোনামুখী বাঁকুড়া থেকে, সূর্যোদয়ের সাথে সাথে যেমন দৈনিক জীবন শুরু হয় সেরকমভাবে ব্যক্তিগত সুখ দুঃখ ব্যথা বেদনায় রবীন্দ্রনাথ ঠাকুরের লেখনীতে পাই সান্ত্বনা, এক কথায় মানব জীবনের ছায়া তরু। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, আবার মনের সাহস জোগাতে বিপদে যেন না করি ভয়, আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, রবি ঠাকুরকে আন্তরিক শ্রদ্ধা জানাই। আবার আপনাদের একটা ফোনে যাব। নমস্কার, কে আছেন?
0: শুভ সকাল।
1: শুভ সকাল।
0: বীরভূম থেকে চন্দ্রমোহন সিং
1: বলুন।
0: রবীন্দ্রনাথের যে স্বদেশ প্রেম,
1: আপনার রেডিও থেকে সরে এসে,
0: রবীন্দ্রনাথের যে স্বদেশ,
1: আপনার জীবনে রবীন্দ্রনাথ,
0: আমার জীবনে প্রত্যেক দিন সকাল থেকে রাত পর্যন্ত রবীন্দ্রনাথ জুড়ে আছে। রবীন্দ্রনাথ মনে মননে সব সময়, তার স্বদেশ প্রেম আমাকে মুগ্ধ করে, তার কর্মকৃতিত্ব, তার জীবনী, তার জীবনের সবটাই আমাকে অনুপ্রাণিত করে। আমি তার কর্মে মুগ্ধ হই, আমি তার আমার জীবন এগিয়ে নিয়ে যাই।
1: ভালো লাগলো কথা বলে, সঙ্গে থাকুন। আবার একটা হোয়াটসঅ্যাপে লেখাতে যাই, আচ্ছা এবার লিখছেন মধুমঙ্গল পাল ত্রিমোহিনী থেকে, লিখছেন তার সৃষ্টি সমৃদ্ধ করেছে ভালোবাসা মানবতা মুক্তি চিন্তার আলো, গান কবিতা গল্প দর্শনের মধ্যে দিয়ে তিনি আমাদের জীবনের আমাদের প্রতিটা অনুভূতির সঙ্গী, আপন রবি হয়ে তিনি চিরকাল বেঁচে থাকবেন প্রতিটা বাঙালির হৃদয়ে। খাগড়া কান্তনগর থেকে লিখছেন মহুয়া দত্ত, কে বলে গো সেই প্রভাতে নেই আমি, সত্যি কোনো সকাল রবি ছাড়া নয়, স্বয়নে স্বপনে জাগরণে সব কিছু জুড়ে আছে রবি কিরণ। রীনা রায় মণ্ডল গোড়াবাজার থেকে, মানে গোড়াবাজার বহরমপুর থেকে লিখছেন, বৈশাখের খরতপনে আমি শুচি হই রবির কিরণে, শৈশবের সহজ পাঠ কৈশোরের সঞ্চয়িতা করেছে আমায় সুসজ্জিতা, যৌবনে গীতাঞ্জলি গীত বিতান করেছে মোড়ে সুর মূর্ছিতা, পৌঢ়াতে থাকব থাকবে কবি আমার সাথে কাব্য নাটক গীতি মাঝে। বা আবার লিখছেন জীবনে চলার পথে যখন হারাই পথ, থাকে না কেউ সাথে ধরে না কেউ হাত, তখন তোমার পাশে পায় রবীন্দ্রনাথ। আমরা আর একটা ফোনে যাব। নমস্কার, কে আছেন?
3: নমস্কার, আমি পূর্ব বর্ধমানের চন্দ্রমা দাস।
1: হ্যাঁ বলুন।
3: রবীন্দ্রনাথ আমাদের জীবনে আছে, থাকবে চিরদিন, আর ওনার জন্মদিনে আমি একটু পায়েস করি, মালা দিই, আর বাচ্চা দিকে পায়েস আর চকলেট দিয়ে দিই, গাছে লিখে ধরেছে, গাছে লিখে একটু দিই, এইটুকুই বললাম।
1: আজকের পায়েস হয়ে গেছে, আজকে পায়েশ হয়ে গেছে রান্না?
3: হ্যাঁ, না হয়নি দিদি ভাই, সব তাই তাই খেলাম জানেন তো, আমার বাড়িতে গোপাল আছে, গোপালকেও দিই মাঝে সাঝে করি, আবার রবীন্দ্রনাথের ছবি আছে আমি ওনাকেও দিই জানেন তো, আমার ওটা নেশা।
1: আচ্ছা ঠিক
3: আছে, প্রথমে বছরের প্রথম দিনে একটু পায়েশ করি, মিষ্টি করি, আবার ইংরাজি বছরেও করি, আমার পায়েশটা যেন আমার নেশা।
1: বেশ, আজকে করুন। রবি ঠাকুর আপনাকে এমন হাসি খুশি রাখুক, এমন যে হাসির শব্দটা শুনলাম এটা যেন আপনার এবং আমার প্রতিটা বন্ধুর মধ্যে অনুরণিত হোক। ভালো থাকুন। আমরা আরেকটা ফোন নেব, সময় একেবারে শেষের দিকে, এবার আমাদের শেষ করতে হবে, তাই শেষ ফোনে যাই। নমস্কার, কে আছেন সঙ্গে?
4: আমি খায়রুল বাসার কথা বলছি, কুনিয়া মুর্শিদাবাদ থেকে।
1: বলুন।
4: মুর্শিদাবাদে যে বঙ্গে সাহিত্য সম্মেলন হয়েছিল, কৃষ্ণচন্দ্র এবং কালীর রাম মানে রামেন্দ্র সুন্দর বঙ্গীয় সাহিত্য সম্মেলনে সভাপতিত্ব করেছিলেন আমাদের মুর্শিদাবাদ জেলাতে রাজবাড়িতে, কাশিমবাজার রাজবাড়িতে রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ শুধু রবীন্দ্রনাথই নয়, আসল কথা হচ্ছে কি জানেন তো, রবিকে নিয়ে অনেকে ঠাট্টা তামাশা তর্জনী ঘুরানো এবং যাকে বলে চিকিং ফাঁক, আসল কথা হচ্ছে কি জানেন, যেটা ডাইরেক্ট বলছি আমি, 1913 সালে যখন উনি বেতার মাধ্যমে খবরটা পান যে উনি নোবেল পাচ্ছেন, তখন কিন্তু উনি শান্তিনিকেতনেই ছিলেন এবং তাকে খবরটা দেওয়া হয়েছিল, ওনার অজস্র লোক ছিলেন। আসল কথা কি জানেন,
1: রবীন্দ্রনাথ তথ্য খুবই সমৃদ্ধ, কিন্তু আমরা আপনার জীবনে রবীন্দ্রনাথকে শুনবো আজকে।
4: আমার জীবনে রবীন্দ্রনাথ তো সব সময়, রবীন্দ্রনাথ ঠাকুর এমন একটা কবি, সাহিত্যিক, গল্পকার, নাট্যকার, ঋষি এবং নৌকাডুবি দেখেছে ঘরে বাইরে, দেখেছে
1: খুব ভালো লাগে, দেখিনি পড়েছি। রবীন্দ্রনাথ ঠাকুর তো চলচ্চিত্র বানাননি, রবীন্দ্রনাথ চলচ্চিত্র বানাননি, তাই দেখা হয়নি, কিন্তু পড়া হয়েছে। সঙ্গে থাকুন।

কথা হচ্ছিল কেমনভাবে হতো রবি ঠাকুরের জন্মদিন আর তিনি কীভাবে নিতেন। এমন ঋষিপ্রতিম মানুষ, তিনি তো আড়ম্বরকে খুব পছন্দ করতেন না, এ তো স্বাভাবিক, কিন্তু তাঁর প্রিয়জন, তার অগণিত ভক্তকুল, অবশ্যই কয়েকবার তার জন্মদিন তো আড়ম্বরের সঙ্গে করেই ছিলেন, তাতে বিরুদ্ধ মত এসেছিল, কিন্তু সেগুলোও তিনি মাথায় করে নিয়েছিলেন। তিনি যখন বিদেশে, তখনও তাঁর জন্মদিন পালন হয়েছে। 25শে বৈশাখে একবার তিনি পাহাড়ে কালিম্পংয়ে, তখন তিনি জন্মদিনে কবিতাটি সেখান থেকে বেতারে শুনিয়েছিলেন এবং বেতার সরাসরি সম্প্রচার করেছিল, আকাশবাণী সরাসরি সম্প্রচার হয়েছিল। এরপর সময় ফুরোয়, জীবন ফুরোয়। 1941 সালের 8ই মে রবীন্দ্র জয়ন্তী অত্যন্ত অনাড়ম্বরভাবে শান্তিনিকেতনে পালিত হল। শান্তিনিকেতনের উদয়নে বসে জীবনের শেষ জন্মদিন উপলক্ষে কবি লিখেছিলেন কয়েকটি লাইন। আমারই জন্মদিন মাঝে আমি হারা, আমি চাহি বন্ধুজন যারা, তাহাদের হাতের পরশে মর্তের অন্তিম প্রীতিরসে নিয়ে যাব জীবনের চরম প্রসাদ, নিয়ে যাব মানুষের শেষ আশীর্বাদ।

বাকি থাকলো আপনাদের অনেক কথা, বাকি থাকলো আমারও অনেক কিছু বলার, কিন্তু সেসব কথা আমাদের সঙ্গে প্রতিদিন মনে মনে হতে থাকুক। আজকে তো অনুষ্ঠানের সময় শেষ, আর তাই আপন রবি রোজ রোজ নতুন করে ধরা দেখ আমার আপনার মাঝে। আমি আপন করে আমার প্রাণের মাঝে তাকে রোজ রোজ পাই। আমি আপনি সকল কর্মে এই যে তাকে পাই, এ যেন ওই 364 দিনের যে উদযাপন আজকে এসে, এই 25শে বৈশাখে এসে আনুষ্ঠানিকতায় তা যেন 365তম দিনে বছরের পূর্ণতা পাই। তাই আসুক প্রতি 25শে বৈশাখ কবি নতুন নতুন করে প্রজন্মের পর প্রজন্ম আমাদের মধ্যে ধরা দিক, আর আমরা প্রাণীর মধ্যে পাই তাকে রোজ রোজ প্রতি ক্ষণে, সে যে আমাদের আত্মার অংশ। ছিলাম মোহর বন্দ্যোপাধ্যায়। কারিগরি সহায়তায় ছিলেন মন্দা গোস্বামী।

সন্ধ্যা অনুষ্ঠান শুভ সকাল, আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে। এখন দিল্লি কেন্দ্রের খবর এবং অন্যান্য অনুষ্ঠান।

0: শল্য চিকিৎসক ডক্টর নির্মল সাহার সঙ্গে।
1: আকাশবাণীর 90 বছর তার জন্মদিন এবং দীর্ঘদিন।

এতক্ষণ দিল্লি কেন্দ্র থেকে শুনলেন খবর এবং তারপরটি বিশেষ অনুষ্ঠান আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্টজ FM প্রচার তরঙ্গে।

0: ডক্টর অমরেন্দ্রনাথ রায়ের সঙ্গে।
1: সত্যি আজ আমরা উদযাপন করছি আকাশবাণীর 90 বছর পূর্তি। এই দীর্ঘ পথ চলা কেবল একটা সম্প্রচার সংস্থার নয়, এটা আমাদের একটা স্মৃতি, সংস্কৃতি, আবেগের ধারক। আকাশবাণীর সঙ্গে আমাদের সম্পর্ক সেই ছোটবেলা থেকে। আকাশবাণী মানে শুধু খবর নয়, এটি আমাদের প্রতিদিনের একটা জীবনের অংশ। ভোরবেলা রেডিও আগে খুলতাম যখন আমরা ছোট ছিলাম, তখন সুপ্রভাত শোনা যেত, স্থানীয় সংবাদ, আমাদের আশেপাশে পৃথিবীর খবর জানার একটাই মাধ্যম ছিল আকাশবাণী। আবার কৃষকদের জন্য ছিল উনজমির বুনো ফসল কিংবা কৃষি সংক্রান্ত অনুষ্ঠান, যেখানে মাটির কাছাকাছি থাকা মানুষের জন্য জ্ঞানের আলো পৌঁছে যেত সহজ সরল ভাষায়। বাঙালির হৃদয়ে যে অনুষ্ঠান চিরকাল অম্লান, আমাদের কাছে যেটা সারা জীবন অম্লান থাকবে, তা হলো মহালয়ার ভোর। প্রজন্মের প্রতি প্রজন্ম এই ঐতিহ্য সমানভাবে প্রবাহিত হচ্ছে। আজও মহালয়ার দিন ভোরবেলা উঠে আমরা চেষ্টা করি সেই স্মৃতিটাকে আর একবার উজ্জীবিত করতে। আকাশবাণীর আরেকটি অনন্য দিক হলো তার আঞ্চলিকতা। স্থানীয় সংবাদ, উন্নয়নমূলক অনুষ্ঠান, স্বাস্থ্য ও শিক্ষা বিষয়ক আলোচনা, এসবের মাধ্যমে একটি সাধারণ মানুষের জীবনের সঙ্গে গভীরভাবে যুক্ত থেকেছে আকাশবাণী। শহর থেকে গ্রাম, শিক্ষিত থেকে সাধারণ মানুষ, সবার জন্যই ছিল কিছু না কিছু, আজও আছে। একটা সময় মনে আছে আমার, সন্ধ্যা নামলেই সমস্ত পরিবারের লোক এসে একত্রে বসা হতো, শোনা হতো রেডিও নাটক, সবকিছু মিলিয়ে আকাশবাণী হয়ে উঠেছিল ঘরের একজন সদস্যের মতন। আজ হয়তো প্রযুক্তির যুগে অনেক মাধ্যম এসেছে, ইন্টারনেট এসেছে, টিভি এসেছে, কম্পিউটার এসেছে, কিন্তু সেই যেন নির্ভরতাটা আজও যেন অটুট। 90 বছরের এই যাত্রা আমাদের মনে করিয়ে দেয় আকাশবাণী কেবল শব্দের মাধ্যম না, এটা আমাদের একটা ইতিহাসের সাক্ষী, আমাদের ছোটবেলার সাক্ষী, আমাদের বর্তমানের সাক্ষী, আমাদের সংস্কৃতির ধারক এবং আমাদের আবেগের এক অবিচ্ছেদ্য অংশ। চেষ্টা করি, চলুন আমরা এই ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে একটু অন্যভাবে পৌঁছে দিই। আকাশবাণী যেন এইভাবেই তার সমস্ত অনুষ্ঠান চালিয়ে যায়।

0: আমি মোহাম্মদ খুরশেদ আলী মন্ডল, বাড়ি এমজি ব্লক প্রশাসনের তালপুর গ্রাম। আমার বয়স 61 বছর। আকাশবাণী 90 বছর পূর্তি উপলক্ষে আমি আমপেল প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানাই। আমি 1982 সাল থেকে রেডিও শুনি। আমি এই রেডিওর মাধ্যমে অনেক কিছু জ্ঞান উপার্জন করেছি। আমি আমার জীবনে রেডিও, ভয়েস অফ আমেরিকা, বিবিসি লন্ডন, জাপান, তেহরান, শ্রীলঙ্কা এইসব বাংলা অনুষ্ঠানগুলো শুনতাম। আর বর্তমানে আমাদের মুর্শিদাবাদ জেলায় একটা রেডিও সেন্টার আছে, যাকে বলা হয় 102.3 মিটার এফএম রেডিও মুর্শিদাবাদ। এই এফএম এর মাধ্যমে অনেক অনেক কিছু পাই, পাই না কি সবই পাই এফএম এর মাধ্যমে। যেমন কলকাতা রেডিও সেন্টারে দেবদুল ভাষা পাঠদায় তরুণ চক্রবর্তী এনারা খবর করতেন, তারপর ধারাবাহিক নিজের রেডিও বাংলা ধারাবাহিক ফুটবল নিজের সেগুলো আমরা শুনেছি। অজয়বাবু খুব ভালোভাবে ধারাবাহিক নিজের খুব সুন্দর লাগতো। আর বর্তমানে এফএম মুর্শিদাবাদ রেডিও সেন্টার আমার মনের এবং প্রাণের সেন্টার। এই সেন্টার থেকে অনেক অনেক জিনিস পায়। যেমন এখানে পায় সকালবেলায় যখন রেডিও শুরু হয় সকাল 5:50 মিনিটে, তখন আমরা দেশাত্মবোধক গান এবং আমরা বিভিন্ন ধর্মীয় গান শুনে শুরু করি। এবং এই রেডিও সেন্টারের মাধ্যমে কিষাণ বাণী, এই কৃষকদের জন্য একটা অনুষ্ঠান হয় 5:30 থেকে 6:00 অবধি, এটা আমাদের খুবই উপকার করে। আর আকাশবাণী শুভ সকাল অনুষ্ঠান হয় সকাল 8:00 থেকে 9:00 অবধি, এটি আমাদের অনেক অনেক শ্রদ্ধার উপকার হয়। তাছাড়া আকাশবাণী আমাদেরকে দিয়েছে বিভিন্ন রকম যাত্রা গান, রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি এবং বিভিন্ন ধর্মীয় গান। তো আমি চাইবো এই আকাশবাণী আরো উন্নতি লাভ করুক, আমাদের সকলের উপকারে আসুক।
1: আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্টজ এফ এম প্রচার তরঙ্গে।

0: আকাশবাণী মুর্শিদাবাদ, অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্টজ FM প্রচার তরঙ্গে। এখন শুনবেন একটি বিশেষ অনুষ্ঠান, সঙ্গীতালেখ্য রবি প্রণাম নিবেদনে শ্রীমতী সুব্রতা ঘোষ এবং সহশিল্পীরা। সঙ্গীতালেখ্য রবি প্রণাম।
1: পঁচিশে বৈশাখে রবি ঠাকুর, তোমাকে প্রণাম জানাই। দুনিয়া জুড়ে সবার মাথা তোমার পায়ে আজ নোয়াই।
2: রবীন্দ্রনাথের জন্ম এশিয়া মহাদেশের রেনেসা ক্যালেন্ডারের প্রথম তারিখ। এই অনুভব কবি অন্নদা শঙ্কর রায়ের, অর্থাৎ রবীন্দ্রোত্তর একজন কবি, এশিয়ার নতুন দিনপঞ্জিকার শুরুর দিন বলেছেন আজকের দিনটাকে, অর্থাৎ পঁচিশে বৈশাখকে।
1: বাঙালি সারা বছরে যে কটা দিন বাংলায় কথা বলে, বাংলাকে মনে রাখে, তার মধ্যে সর্বাপেক্ষা দ্বিতীয় গুরুত্বপূর্ণ দিন হল এইটি, অর্থাৎ পঁচিশে বৈশাখ।
2: প্রথমটি পয়লা বৈশাখ এবং দ্বিতীয়টি পঁচিশে বৈশাখ। শুধুমাত্র কবি অন্নদা শঙ্কর রায়ের এই উপলব্ধি তা নয়, এই উপলব্ধি করেছেন ভাষাচার্য ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ও।
1: রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের উপলব্ধি জুড়ে, আমাদের মনন জুড়ে, আমাদের ভাবনা জুড়ে, আমাদের জীবন চর্যা জুড়ে, আমাদের যাপন জুড়ে।
2: তাই তো বলি, তোমার পায়ের পাতা সবখানেতেই পাতা, কোনখানে রাখবো প্রণাম।

হৃদয়ের তীব্র দহন বা যন্ত্রণার আগুন মোহ এবং অজ্ঞানতা থেকে আলোর পথে নিয়ে যায় মানুষকে। ধূপ না পোড়ালে গন্ধ যেমন ছড়ায় না, অথবা দীপ না জ্বালালে যেমন আলো দেয় না, তেমনি দুঃখ বা কষ্ট না পেলে মানুষের ভেতরের সত্তা ঠিকমতো জাগ্রত হয় না। কবি তাঁর গানে অনেক জায়গায় নিঠুর হয়ে শব্দটি উচ্চারণ করেছেন, লিখেছেন। এখানে নিঠুর হয়ে বলতে নির্দয় নয়, বরং চরম সত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া সেই ঈশ্বরকে তিনি বুঝিয়েছেন, যিনি আঘাতে আঘাতে সকলকে খাঁটি সোনা তৈরি করতে চান।

0: যখন মানব মন অচেতন হয়ে থাকে তখন যে আঘাত আসে তা আসলে ঈশ্বরের স্পর্শ। মানুষের মনের অন্ধকার ও মোহ দূর করতে ঈশ্বর কঠোর আঘাতের মাধ্যমেই জীবনের আলো নিয়ে আসেন।
1: সংকীর্ণ অহংবোধ বা ব্যক্তি স্বাতন্ত্র থেকে বেরিয়ে এসে বিশ্ব প্রকৃতি, সাধারণ মানুষ এবং কর্মের মাঝে নিজের অস্তিত্বকে বিলীন করে দেওয়ার কথা বারে বারে বলেছেন তাঁর লেখায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর।
0: প্রকৃতির অসীম সৌন্দর্য ও মানুষের সেবার মাঝে নিজের সংকীর্ণতাকে ভুলে যাওয়াই হল প্রকৃত মুক্তি। আমার স্বাধীনতা এই আকাশের আলোয়ে, আমার স্বাধীনতা এই পৃথিবীর পথে পথে, আমার স্বাধীনতা এই পৃথিবীর ধুলোয়ে, আমার স্বাধীনতা ঘাস লতা পাতায় এবং বিশ্ব প্রকৃতিতে।

জীবনের প্রতিটি পরতে পরতে কবিগুরু অর্থাৎ আমাদের প্রাণের কবি যেন আমাদের সঙ্গে জড়িয়ে আছেন। প্রতিটি অনুভবে তিনি তার লেখা প্রবন্ধ, নাটক, কবিতা এবং গান। তাই আমরা বারে বারে জীবনের নানান ঘাত প্রতিঘাতে সঙ্গী করি তাঁর গানকে। আমাদের সুখ দুঃখ হাসি কান্নার পাশাপাশি ভালোবাসা এবং বিরহের ক্ষেত্রেও কবিগুরুর গানই আমাদের সঙ্গী হয়।

0: আমাদের শিক্ষা, আমাদের সংস্কৃতি, আমাদের ঐতিহ্য আমাদের শেখায় হিংসা ও শোকতাপ দূর করে পৃথিবীতে শান্তির বার্তা বর্ষণ করার জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতে, শুষ্ক ও তৃষ্ণার্ত মানব হৃদয়ে প্রেমের ধারা বরিশন করে মনকে বিমল ও প্রাণকে সবল করার আকুল আবেদন তার গান ও গানের মূল সুর।
1: এবারে যে গানটি উপস্থাপিত করব, সে গানটিতে ভৈরবীর করুণ এবং শান্ত রস গীত হয়, যা মানুষের অভ্যন্তরীণ শুষ্কতা, মানুষের অভ্যন্তরীণ অশান্তি এগুলিকে দূর করে প্রার্থনাকে ফুটিয়ে তোলে।

0: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কখনোই চাননি প্রণামের দূরত্বে, সম্ভ্রমের দূরত্বে সাধারণের সাথে তার মাঝখানে কেউ অসাধারণত্বের প্রাচীর তুলে দিক।
1: তাই তিনি বারে বারে সমস্ত সামাজিক বাঁধন এবং দ্বিধা দ্বন্দ্ব ভুলে প্রেমের প্রবল আবেগে নিজেকে এবং প্রিয়জনকে ভাসিয়ে দেবার কথা বলেছেন। অতীতের দিকে না তাকিয়ে নির্ভয়ে ভালোবাসার পথে এগিয়ে যাওয়ার কথা তাই বারে বারে উঠে এসেছে তাঁর লেখনীতে। শেষের এই গানে প্রেম পর্যায়ের কাব্যিক এবং অনুরাগী ভাবের শেষের এই গানটিতে প্রেমের চিরন্তন ভাবকে তুলে ধরেছেন কবিগুরু। প্রেমের মাঝে আছে আনন্দ, এই আনন্দের মাঝে মানুষ নিজেকে বিলিয়ে দিতে পারেন চির সখার কাছে।

0: এতক্ষণ শুনলেন বিশেষ অনুষ্ঠান সঙ্গীতালেখ্য রবি প্রণাম। সঙ্গীতে অংশগ্রহণ করলেন মৃণাল চক্রবর্তী, অর্ণব দেব, সিনথিয়া তসনিম ও সুব্রতা ঘোষ। ভাষ্যপাঠ করলেন সুমন চট্টোপাধ্যায় এবং শুভ্রা দত্ত। যন্ত্রসঙ্গীতে সহযোগিতা করলেন ব্রতজিৎ ঘোষ, রাজেন ভাস্কর ও রূপকুমার বন্দ্যোপাধ্যায়। ভাষ্য রচনা শ্রেয়া মণ্ডল, সম্পাদনা উজ্জ্বল বন্ধু, প্রযোজনা রীতা দি। আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্টজ FM প্রচার তরঙ্গে।
1: ডক্টর হেনা সিনহা, অধ্যক্ষ, বহরমপুর গার্লস কলেজ। খুব আনন্দের এবং গর্বের বিষয়, আকাশবাণী দেখতে দেখতে 90 বছর অতিক্রম করেছে। আজ মনে পড়ছে আকাশবাণীর মাধ্যমে

0: পাওয়া বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠানের কথা, সকালে পাত্রহিকি থেকে শুরু করে চাষিদের কথা, বিভিন্ন রকম গানের অনুষ্ঠান, ধ্রুপদী সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, আধুনিক গান, অনুরোধের আসর, এরকম বিভিন্ন অনুষ্ঠান, বিভিন্ন প্রকার সংবাদ, আবার বুধবার সন্ধ্যায় যাত্রা, শুক্রবার রাতে নাটক, শনিবার স্কুল থেকে দৌড়ে এসে গান শোনা, নাটক শোনা, এগুলো ছিল আমাদের নেশার মতো। অপেক্ষা করতাম কোন সময় কোন অনুষ্ঠানটা শুনব। পরবর্তীতে মুর্শিদাবাদ আকাশবাণীর বিভিন্ন অনুষ্ঠানের প্রতিও আকর্ষণ তৈরি হয়। অত্যন্ত সুপরিকল্পিতভাবে বিভিন্ন চিত্তাকর্ষক অনুষ্ঠান সকাল থেকে রাত্রি পর্যন্ত এখানে পরিবেশিত হয়। চিঠিপত্র, শিশু, নারী, যুবক ও বৃদ্ধদের নিয়ে বিভিন্ন অনুষ্ঠান, চিকিৎসা সংক্রান্ত পরামর্শ, শিক্ষার হাল হকিকতের মতো বিষয়, সব কিছু নিয়েই এখানে চিত্তাকর্ষক অনুষ্ঠান প্রতিনিয়ত পরিবেশিত হয়ে থাকে। সব থেকে উল্লেখ্য বেতারে মহালয়া শোনা। সেই ভোরবেলা উঠে উদাত্ত কণ্ঠের মহালয়া আজও আমাদের অনেকের সুঅভ্যেসের মধ্যেই রয়েছে, যার আকর্ষণ কোনো দিন ভোলার নয়। এভাবেই কোটি কোটি মানুষের মনোরঞ্জনের ভূমিকায় অটুট থাকুক আকাশবাণী। এই শুভেচ্ছা সতত। নমস্কার।
1: আকাশবাণী মুর্শিদাবাদ, অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্টজ FM প্রচার তরঙ্গে। আর কিছুক্ষণের মধ্যে আকাশবাণী কলকাতা কেন্দ্রের বিন্নু সাদের অনুষ্ঠান রিলে করে শোনানো হবে।

বুঝে ফেলেছে। জীবনটাকে না বুঝলে মৃত্যু সম্বন্ধে এত গভীর কথা বলা যায় না। সেই জন্য আমি ইউরোপ আমেরিকার সমস্ত দার্শনিক কবি এদের বাদ দিয়ে রবীন্দ্রনাথকে বেছেছি। এই হল ভাবা যায়, জীবনকে জানলে মৃত্যুকে জানা যায়।

0: Work from home. High salary. শুধু একটাই ক্লিকে। আরে বাস।
1: অন্য ফাঁদে।
2: অচেনা অজানা লিংকে কখনো ক্লিক করবেন না। RBI এ কথা বলে।
3: জেনে রাখুন, সতর্ক থাকুন।

0: ভুবন আরো বেশি করে কাঙাল হোক, এটাই বোধহয় আমাদের পাওয়া, এটাই বোধহয় আমাদের চাওয়া। কারণ আমরা যতটা কাঙাল হতে পারবো, যত আমরা পীড়িত হতে থাকবো, ততই আমাদের স্বপ্নের ভাঁড়ার আরো বেশি করে পূরণ হবে, আমাদের ইচ্ছে শক্তি জাগবে, তাই না স্যার?
1: শুধু তা বটেই তো, এটা তো বলেছেন যে মরতে মরতে মরণটারে শেষ করে দেয় একেবারে, কিন্তু জীবনকেও তিনি উদযাপন করেছেন একদম প্রথম থেকে। সন্ধ্যা সঙ্গীতটা পার হয়ে প্রভাত সঙ্গীত যখন শুরু হলো, এবং আজিয়ে প্রভাতে রবির কর কেমনে পড়ছিল প্রাণের পর থেকে, করিও কোমল হয়ে অজস্র কবিতায় তিনি বারবার বলেছেন যে ধন্য আমি, ধন্য পৃথিবীতে এসে জীবনকে পেয়ে, ধন্য আমি হেরিয়ে আছি জগতের আলো, ধন্য আমি জগতের বাসি আছি ভালো, বা একদম শেষ পর্যন্ত যে এ জীবন আমি মৃত্যুর চেয়ে বলো বড়, এই কথা বলে যাব আমি চলে। ফলে শুধু মৃত্যু নিয়ে মনে হয় কখনো কখনো বাড়াবাড়ি করেছেন। আবু সাইদ আয়ুব যেমন বলেছেন রবীন্দ্রনাথ খুব মৃত্যু ভয়ে পীড়িত ছিলেন, যাই হোক, কিন্তু জীবনকে উদযাপন করেছেন বহুভাবে বহুভাবে। এই অর্থে জীবনকে ভালো না বাসলে ধরো এত গান কি আসে পৃথিবীকে নিয়ে, এত যে ওই যে এটা আকাশ ভরা সূর্য তারা বিশ্ব ভরা প্রাণ, তাহারই মাঝখানে আমি পেয়েছি মোর স্থান, বিস্ময়ে তাই জাগে আমার গান। এই যে বিস্ময় এবং আনন্দ, তা থেকে এই যে 2000-এর মতো গান বেরিয়ে এলো, কারণ কবিতা কথা ছেড়ে দিলাম না, ফলে জীবনকে উদযাপন করেছেন এমন কবিও কিন্তু নেই আর, এত ভালো করে, এত বেশি করে, এত বিচিত্রভাবে, এত গভীরভাবে। এই এই জীবনের উদযাপনটাও আমরা যেন না ভুলি, এবং 25শে বৈশাখ সেই কথাটা আমাদের বিশেষ করে মনে রাখা দরকার যে জীবনটা খুব সুন্দর।
0: 14 জুন 1301 বঙ্গাব্দ রবীন্দ্রনাথ লিখছেন চিহ্নপত্রে, আশ্চর্য এই যে আজকাল আমার কবিতার প্রশংসা শুনলে আমার মনে সেরকম একটা পুলক সঞ্চার হয় না। আসল তার কারণ যে আমাকে লোকে প্রশংসা করছে সেই আমি যে কবিতা লিখে থাকে এই আমার সম্পূর্ণ হৃদয়ঙ্গম হয় না। আমি জানি যে সমস্ত ভালো কবিতা আমি লিখেছি সে আমি ইচ্ছে করলেই লিখতে পারিনি, তার একটা লাইন হারিয়ে

অসাধারণ কিছু কাজ করে সে কখনো কখনো ভাবে হীনম্মন্যতা থেকে, ইনফিরিয়রিটি কমপ্লেক্স থেকে, এটাকে আমি করছি, কে করাচ্ছে আমাকে দিয়ে। ফলে এ নিয়ে অনেক রকমের ব্যাখ্যা হতেই পারে, আমি সে ব্যাখ্যার মধ্যে যাচ্ছি না। কিন্তু মানুষটি যে এত বিচিত্র সৃষ্টি, এত প্রভূত সৃষ্টি, উনি যে একটা বুদ্ধদেব বসুর কথায় ফেনোমেনন, এটা তো আমাদের মানতেই হবে যে অন্য রকম পৃথিবীতে আর কেউ অনুমত নেই।

ভালো লাগাতেও চোখে আসে জল। প্রতিটি অনুভূতিতে আমাদের কাঁপিয়ে দেয় রবীন্দ্রনাথের গান, কবিতা। রবীন্দ্রনাথ জন্মোৎসবের সান্ধ্য আসরে আশ্রমবাসীদের উদ্দেশ্যে বলেছিলেন, আমার আশীর্বাদ আজ নূতন বেশে তোমাদের কাছে উপস্থিত হোক, সুন্দর বেশে তোমরা তাকে গ্রহণ করো। আমার মতো সৌভাগ্য অতি অল্প লোকেরই হয়েছে, শুধু যে আমার স্বদেশবাসীরা আমাকে ভালোবেসেছে তা নয়।

0: সুদূর দেশের অনেক মনস্বী, তপস্বী, রসিক আমাকে অজস্র আত্মীয়তা দ্বারা ধন্য করেছেন। এই যে প্রাপ্তি, এই যে পূর্ণতা, তার মধ্যে দিয়ে রবীন্দ্রনাথ তার জন্মদিনের আনন্দটুকু নিজেই উপভোগ করেছেন, আর আজ আমরা উপভোগ করছি। আমরা মানছি সেই কল্পনার জন্মদিনের গান, ভয়ে হতে তব অভয় মাঝারে নূতন জন্ম দাও হে। আমরা ভয় পেতে চাই না, আমরা অভয় মন্ত্রে সকলে মিলে একসঙ্গে মানবমুখীন হয়ে উঠতে চাই স্যার।
1: হ্যাঁ, ভয় অনেক সময় ভয় আসে। রবীন্দ্রনাথ এই আমাদের যে নেতিবাচক অনুভূতিগুলো, এই নেতিবাচক অনুভূতিগুলোকে স্বীকার করেও তা থেকে কী করে উত্তীর্ণ হওয়া যায়, এইটা হচ্ছে তার সারা জীবনের বার্তা। যে ওই যে বললাম, দুঃখ, ভয়, আতঙ্ক, ঘৃণা, যেমন ঈর্ষা, হিংসা, বিদ্বেষ, যা মানুষকে সঙ্গে মানুষের বিচ্ছেদ রচনা করে, মানুষের সঙ্গে মানুষের দূরত্ব রচনা করে, সেইগুলোকে উত্তীর্ণ হওয়ার মন্ত্র তিনি বারবার দেন। এবং তার মূল ধারণা হচ্ছে যে সমস্ত কিছুর মূলে মানুষকে টানছে, মাধ্যাকর্ষণ যেমন টানে সমস্ত বস্তুকে, তেমনি প্রেম কথাটা ব্যবহার করেন। ওই যে গানটা আছে, আকাশে দুই হাতে প্রেম বিলায় ওকে, সে সুধা ছড়িয়ে গেল লোকে লোকে, শুধু মানুষের মধ্যে নয়। গাছেরা ভরে নিল সবুজ পাতায়, ধরণী ধরে নিল আপন মাথায়, এবার ফুলেরা সকল গায়ে নিল মেখে, পাখিরা পাখায় পাখায় নিল হেঁকে। তারপরে মানুষের কথাই আছে, ছেলেরা কুড়িয়ে নিল মায়ের বুকে, মায়েরা দেখে নিল ছেলের মুখে। এইটা হচ্ছে একটা মূল শক্তি, মূল শক্তি যা পৃথিবীর সমস্ত কিছুকে পরস্পরের দিকে টানছে। এইটিকে যা কিছু ধ্বংস করে, সেটা ভয় হতে পারে, সেটা মৃত্যু হতে পারে, সেটা দুঃখ হতে পারে, সেইটার বিরুদ্ধে সেইটাকে উত্তীর্ণ হবার কথাই তিনি বারবার করে বলেন।
0: আমরা রবীন্দ্রনাথের স্বকণ্ঠে একটু শুনি।
2: নূতন মালিকা করে শিখিছিল কেকে, এমন সময়ে করুণ ধূসর পাথে তরুণ বধূকে দেখা দিল রাজ রাখে, সোনার মুকুটে পড়েছে উষার আলো, মুকুটার মালা গলায় সেজেছে ভালো, বুঝালো কাতরে এ কোথায় আমারই দুয়ারে নামে, ধরমে মরিয়া বলিতে নারী দোহায় নবীন পথি থেকে আমি এই আমি। গধূলি বেলায় কখন জারি নিধি করিতেছিলেন কপালে সোনার পিস, কনক মুকুর হাতে লয়ে বাতায়নে বাঁধিতেছিলাম কবরি আপন মনে, এন কালে এলো সন্ধ্যা ধূসর পথে তরুণ নয়ন তরুণ পথিকে রাখে, সোনায় ধর্মে আকুল রাখবগুলি পাশনে ঘুষণে ছড়িয়া দিয়েছে ধুলি, উঠালো কাতরে এ কোথায় এ কোথায় নামতে চরণে আমারই দুয়ারে নামি, হরমে মরিয়া বলিতে নারী নহায় রাম তো সখি থেকে আমি হই আমি। আগুন যামিনী প্রদীপ জ্বলিতে ধরে, যখন বাতাস মরিছে বুকের পরে, সোনার খাঁচায় ঘুমায় মুখরা খারি, দুয়ার সমুখে ঘুমায় পড়েছে দাঁড়ি।
0: শুনলাম রবীন্দ্রকণ্ঠে ভ্রষ্টলগ্ন। স্যার, কতবার শুনেছি নিজের কানে, পরিচয়ও পেয়েছি। আপনি যৌবনে নাটক করতেন, রবীন্দ্র নাটকও করেছেন, আপনার প্রিয় নাটক ডাকঘর, আপনার প্রিয় নাটক রক্তকরবী। আপনি মঞ্চে বহুবার বহুরূপীর প্রযোজনা দেখেছেন, নিজে সংযুক্ত ছিলেন। স্যার, আপনি খুব রবীন্দ্রনাথের গান ভালোবাসেন, আর আপনার কণ্ঠে সেই রবীন্দ্র গান বড় প্রাণ পায়। আমরা কি সেই মুহূর্তটা একটু ছুঁতে পারি?
1: দেখো, রবীন্দ্রনাথের গলায় আমরা আবৃত্তি শুনলাম, যেটা রবীন্দ্রনাথের 70 বছর বয়সের পরে, তখন গলাটা তার বলেইছেন যে দত্তাপহরক সমস্ত নিয়ে নিয়েছেন তার দিয়ে। তা আমার হচ্ছে 89 পার হওয়া গলা, 90 পৌঁছেছি সেই গলা। আচ্ছা, ভালো লাগবে কি না শ্রোতাদের আমি জানি না, কিন্তু আমি এখনও রোজ রবীন্দ্রনাথের কটা গান আমি গাই সকালবেলায় বসে, এই আমার জীবন। ঠিক আছে, আমি চেষ্টা করি
0: একটুখানি।
1: অতীতের কথায় ধাঁধা লাগে, তোমার কথা আমি বুঝি। ওদের কথায় ধাঁধা লাগে, তোমার কথা আমি বুঝি। তোমার আকাশ তোমার বাতাস, তোমার আকাশ তোমার বাতাস, সবই দেখি সোজা সুজি। ওদের কথায় ধাঁধা লাগে, তোমার কথা আমি বুঝি। হৃদয় কুসুম আপনি ফোটে, জীবন আমার ভরে ওঠে। হৃদয় কুসুম আপনি ফোটে।

আছে এ আমার হাতের কাছে, সকল পুঁজি ওদের কথায় ধাঁধা লাগে, তোমার কথা আমি বুঝি ওদের কথায়।

0: জোনাউন সাত সকালের গানের দীপে জ্বালিয়ে দিলে আলো, আপন হিয়ার পরশ দিয়ে এই জীবনের সকল সাদা কালো, যাদের আলো ছায়ার লীলা সেই যে আমার আপন মানুষগুলি, নিজের প্রাণের স্রোতের পরে আমার প্রাণের ঝর্ণা নিল তুলি। পূর্বী কাব্যগ্রন্থের এই কবিতা, এই যে অনুভবের প্রকাশ, প্রেম প্রীতি ভালোবাসায় বাঁচাই, যথার্থ বাঁচা, প্রতি মুহূর্তে জীবন থেকে পৃথিবীর রস উপভোগ করে নিজেকে জাগিয়ে রাখা, বাঁচিয়ে রাখা, এটাই তো শিখিয়েছেন রবীন্দ্রনাথ। আমরা যেন মনে রাখি আজ তার 166তম জন্মদিনে আমাদের এটাই, সকলে মিলে আমরা যেন একসঙ্গে প্রতিজ্ঞা করি, আমরা সবাইকে ভালোবাসবো, সবাইকে বাঁচিয়ে রাখবো, আর নিজেরাও জেগে থাকবো, তাই তো স্যার?
1: এমনকি শুধু মানুষ নয়, মানুষের বাইরে যে সব পশু পাখি আছে যারা ভালোবেসে আমাদের কাছে আসে, তাদের ভালোবাসবো, আবার প্রকৃতি, বিশাল বিশ্ব প্রকৃতি, গাছপালা থেকে শুরু করে নির্জীব যারা, নদী, পাহাড়, আকাশ, রোদ, সব কিছুকে ভালোবাসবো। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত জীব এবং অজীবকে ভালোবেসে ওই

0: সহায়তায় জাগে আমার গান, সেই সেইটি যে ভালোবাসাটাই অস্তিত্ব, তাহলেই মৃত্যুটা তুচ্ছ হয়ে যায়।
1: আমি যে একা আমি নহি, আমার যেমন এই ক্ষুদ্র শরীর তেমনি আমার যে একটি বৃহৎ শরীর আছে, আমার দেশের মাটি জল আকাশ যে আমারই দেহের বিস্তার, তাহারই স্বাস্থ্যে যে আমারই স্বাস্থ্য, আমার সমস্ত স্বদেশীদের সুখ দুঃখময় চিত্ত যে আমারই চিত্তের বিস্তার, তাহারই উন্নতি যে আমারই চিত্তের উন্নতি, এই একান্ত সত্য উপলব্ধি করা দরকার, গোড়ায় লিখে গেছেন রবীন্দ্রনাথ। আর ঠিক এই টুকু কথা বলতে বলতেই আজকের গানের ভেলা এখানেই শেষ করছি। আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য, অধ্যাপক, রবীন্দ্র বিশেষজ্ঞ, ভাষা বিশেষজ্ঞ, গল্পকার, ছড়াকার, প্রাবন্ধিক ডক্টর পবিত্র সরকার। স্যার, আপনাকে প্রণাম জানাই।
0: সবাইকে আমার প্রীতি শুভেচ্ছা, বয়স্কদের যাদের নমস্কার সবাইকে। আর যে কথা বলবার যে শুধু দেশ নয়, দেশবাসী নয়, সারা পৃথিবী, মানব অস্তিত্ব, সারা বিশ্বব্রহ্মাণ্ডের সমস্ত অস্তিত্বের প্রতি ভালোবাসা যেন আমরা বজায় রাখি, এটাই হচ্ছে রবীন্দ্রনাথের জন্মদিনে আমাদের সংকল্প এবং শপথ নেওয়ার কথা।

আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি। বিএড প্যারেড গ্রাউন্ডে পশ্চিমবঙ্গের নবনির্মিত মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠানের ধারা বিবরণীর সরাসরি সম্প্রচার শুনতে পাবেন আর কিছুক্ষণের মধ্যেই। এখন শুনছেন রবীন্দ্রসঙ্গীত বিভিন্ন শিল্পীর কণ্ঠে। শুনলেন অগ্নিভ বন্দ্যোপাধ্যায়, এখন লোপামুদ্রা মিত্র।

এতক্ষণ শুনলেন কলকাতা কেন্দ্রের অনুষ্ঠান আকাশবাণী মুর্শিদাবাদ। আর কিছুক্ষণের মধ্যেই পশ্চিমবঙ্গে নবনির্বাচিত মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

পশ্চিমবঙ্গের নবনির্মিত মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠানের ধারাবাহিক সরাসরি সম্প্রচার শুনতে পাবেন কিছুক্ষণের মধ্যেই।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান একযোগে সম্প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, আকাশবাণী শান্তিনিকেতন, আকাশবাণী শিলিগুড়ি, আকাশবাণী মুর্শিদাবাদ এবং আকাশবাণী কার্শিয়াং কেন্দ্র থেকে।

বাঙালির পণ, বাঙালির ঘর, বাঙালির ভাষা, বাঙালির আশা, সবটা পূর্ণ হোক, এমনটাই তো আজ প্রভাতে চাওয়া আমাদের।

বাংলার প্রভাত আজ একটু অন্যরকম, বাংলার সকাল আজ একটু অন্যরকম। অবশ্যই ক্যালেন্ডারের পাতা বলছে আজ 25শে বৈশাখ। আজ এমন একটা দিন যিনি আমাদের সঙ্গে জুড়ে থাকেন বছরের 365 দিন, তাঁর জীবনের সঙ্গে জুড়ে থাকা দিনখানি আজ 25শে বৈশাখ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। অবশ্যই বাংলা তথা বাঙালির জন্য আজকের দিনখানি একেবারে অন্যরকম। আর ঐতিহাসিক দিক থেকে যদি দেখতে চাই, আজকের দিনখানি একেবারে অন্যরকম। ইতিহাসের পাতায় সংযোজিত হতে চলেছে আজকের এই দিন, 9ই মে। আজ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে পশ্চিমবঙ্গের নবনির্মিত মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠানের ধারা বিবরণী শুনছেন আপনারা আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আপনাদের সরাসরি শব্দচিত্রের মাধ্যমে নিয়ে যাব আমরা কলকাতার ঐতিহ্যবাহী ব্রিগেড ময়দান, ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে, যেখানে পশ্চিমবঙ্গ সরকারের নবনির্মিত যে মন্ত্রিসভা তার শপথ গ্রহণ অনুষ্ঠান হতে চলেছে, আর তারকা খচিত আজকের এই অনুষ্ঠান। এই মুহূর্তে আমরা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে যদি তাকাই, সেজে উঠেছে সেই ময়দান, সেজে উঠেছে সমস্ত মানুষ, সকলের মনে আশা ভরসা। আর সেই আশা জাগিয়ে যিনি এই মুহূর্তে সমস্ত দর্শকের প্রতি অভিবাদন জানাতে জানাতে প্রবেশ করছেন মঞ্চের দিকে, তিনি ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি। সূর্যের রং লাল, পূবের আকাশ রাঙা হয়ে ওঠা সূর্য অনেক আশা নিয়ে আসে, আর এই গৈরিক রং যা আমাদের ত্যাগের বার্তা শোনায়, আমাদের শান্তির বার্তা শোনায়, সেই সব দুয়ে মিলে মিশে গেছে আজ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। আশা ভরসা বিশ্বাস সবটা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। সুসজ্জিত একটি বাহনে এই মুহূর্তে ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি, দুহাত তুলে তিনি অভিবাদন জানাচ্ছেন, অভিবাদন গ্রহণ করছেন উপস্থিত অগণিত দর্শকের, অগণিত বটেই এবং সাধারণ মানুষই বলবো, কারণ এখানে উপস্থিত যারা রয়েছেন তাদের মধ্যে যেমন রয়েছেন পশ্চিমবঙ্গের বিভিন্ন আমলা, রয়েছেন বিচারপতিরা, রয়েছেন সরকারি কর্মচারীরা, রয়েছেন অগণিত পত্রবন্ধু পত্রকারেরা, আর রয়েছেন শয়ে শয়ে হাজারে হাজারে সাধারণ মানুষ, দর্শক, যারা অনেক আশা নিয়ে আজ এসেছেন এই নতুন যে মন্ত্রিসভা গঠিত হতে চলেছে এই মুহূর্তে, সেই মন্ত্রিসভার প্রতি পশ্চিমবঙ্গের মানুষের অনেক অনেক কিছু চাওয়ার আছে। সে সব কিছু আমরা আজ এই মুহূর্তে জানতে পারব যে সে আশা আকাঙ্ক্ষা কাদের হাত ধরে রূপায়িত হতে চলবে। মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি এই মুহূর্তে একটি সজ্জিত শকটে তিনি এই মুহূর্তে রয়েছেন, তিনি উপস্থিত অগণিত মানুষের প্রতি অভিবাদন জানাচ্ছেন, অভিবাদন গ্রহণ করছেন তাদের। তার দুপাশে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের রাজ্য বিজেপির সভাপতি যিনি সৌমিক ভট্টাচার্য মহাশয়, তিনি রয়েছেন, আর একদিকে রয়েছেন, আর কিছুক্ষণের মধ্যেই পশ্চিমবঙ্গের কাণ্ডারি হিসেবে যিনি এই মুহূর্তে হাতে তুলে নেবেন ব্যাটন, এই মুহূর্তে যার দিকে তাকিয়ে রয়েছে সমগ্র বাংলা, সেই মানুষটি শ্রী শুভেন্দু অধিকারী। আর এই সুসজ্জিত বাহনের, সুসজ্জিত শকটের মধ্যমণি ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী, যার প্রতি সমগ্র ভারতের অনেক আশা, আর সেই আশায় নতুন সংযোজন রাজ্যবাসী হিসেবে পশ্চিমবঙ্গের প্রতিটি মানুষের। নবনির্মিত মন্ত্রিসভা
আর কিছুক্ষণের মধ্যে গঠিত হতে চলেছে পশ্চিমবঙ্গে 2026 সালের যে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হলো, গত তিন মাস ধরে তার যে তৎপরতা, নির্বাচন কমিশন, সাধারণ প্রশাসন, সাধারণ মানুষ, সংবাদ মাধ্যম, সকলের এক মিলিত চেষ্টার যে ফসল আমরা দেখতে পেলাম তার আজ রূপায়ণ। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2026-এ বিজয়ী হিসেবে ঘোষিত যে দল ভারতীয় জনতা পার্টি, সেই ভারতীয় জনতা পার্টির তরফ থেকে আজ তৈরি হবে নবনির্মিত একটি মন্ত্রিসভা। মাননীয় মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন যিনি এবং একই সঙ্গে মন্ত্রিসভার অন্যান্য সদস্যরা। জানতে চাই অবশ্যই পশ্চিমবঙ্গবাসী, তাদের নাম দেখতে চায়, তাদের গ্রহণ করতে চায় সাদরে। এই মুহূর্তে সুসজ্জিত যে শকট, সেখান থেকে অবতরণ করলেন ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি। তিনি এগিয়ে চলেছেন, আমরা দেখতে পাচ্ছি অত্যন্ত নিরাপত্তার ব্যবস্থা। আমরা জানি যে যেখানেই প্রধানমন্ত্রী যান সেখানে নিরাপত্তার ব্যবস্থা হয় যথেষ্ট আঁটোসাঁটো, এবং আজ যেহেতু ব্রিগেডে হচ্ছে এই শপথ গ্রহণ অনুষ্ঠান, যা ইতিহাসে একেবারেই প্রথম পশ্চিমবঙ্গের ইতিহাসে, এর আগে কিন্তু এমনটা কখনো হয়নি, খোলা আকাশের নিচে মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান, উন্মুক্ত জনতার মাঝে মন্ত্রিসভার শপথ গ্রহণের অনুষ্ঠান।

এমনটাও কিন্তু ঘটেনি। তাই শুরুতেই যে কথা বলছিলাম, ইতিহাসের পাতায় আজকের দিনটি নাম তুলে নিতে চলেছে অনেক অনেকগুলি কারণে। এই মুহূর্তে মঞ্চের সামনে আমরা দেখতে পাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীকে। তিনি দুহাত তুলে আপ্লুত উৎসাহী জনতাকে জানাচ্ছেন তার অভিবাদন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি নিরাপত্তার আঁটোসাঁটো বলয় রয়েছে বটেই, তবু হাজার হাজার মানুষ জড়ো হয়েছেন এই মুহূর্তে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। যেমন প্রত্যেকে তার মোবাইলে নিজস্বী তোলার চেষ্টা করছেন, প্রত্যেকে তার ফোনের মাধ্যমে এই সময়টুকুকে ক্যামেরা বন্দি করে রাখা, মুঠোফোনে বন্দি করে রাখা, দুপাশে জনতার ঢল এবং তার মাঝখান দিয়ে সমস্ত উপস্থিত জনতার প্রতি অভিবাদন জানাতে জানাতে মঞ্চের দিকে এগিয়ে চলেছেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি। আর কিছুক্ষণের মধ্যেই পশ্চিমবঙ্গের 2026-এর যে বিধানসভা নির্বাচন হলো, সেখানেই জয়ী ভারতীয় জনতা পার্টির তরফ থেকে মন্ত্রিসভা, নবনির্মিত মন্ত্রিসভা গঠিত হতে চলেছে। সেই শপথ গ্রহণ অনুষ্ঠানের জন্য আজ ভারতবর্ষের তাবড়ো নেতা ব্যক্তিরা উপস্থিত রয়েছেন এই মুহূর্তে ব্রিগেড ময়দানে। তবে শুধুই যে তারা তা তো নয়, আজ এই মুহূর্তে উৎসাহী মানুষের ঢল আমরা সকাল থেকে দেখতে পেয়েছি কলকাতার বিভিন্ন রাস্তা। সে রাস্তা জুড়ে উৎসাহী মানুষেরা ক্রমশ ব্রিগেডমুখী হয়েছেন। যদিও নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত আঁটোসাঁটো, যে কারণে সকলে প্রবেশাধিকার পাবেন না, তবু এমন সুবিশাল ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের যারা এসেছেন তারা জানেন তার চারিপাশে যতটা উন্মুক্ত এলাকা ভরে উঠেছে উৎসাহী মানুষের ঢলে। আমরা মঞ্চে এই মুহূর্তে দেখতে পাচ্ছি উপস্থিত রয়েছেন ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহজি, উপস্থিত রয়েছেন উত্তরপ্রদেশের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী যোগী আদিত্যনাথজি, উপস্থিত রয়েছেন দেশের বিজেপি সরকারের বিভিন্ন মন্ত্রী কর্তা ব্যক্তিরা, উপস্থিত রয়েছেন ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা। আজকের এই নবনির্মিত মন্ত্রিসভার মুখ্যমন্ত্রীকে তারা বরণ করে নেবেন, সাদরে গ্রহণ করে নেবেন। একই সঙ্গে যে ক্যাবিনেট তৈরি হতে চলেছে, মন্ত্রিসভা তৈরি হতে চলেছে, সেই মন্ত্রিসভার প্রতিজন মন্ত্রীর প্রতি তাঁদের যে শুভেচ্ছা, সেই শুভেচ্ছা বার্তা দিতে প্রত্যেকের আমরা জানি অত্যন্ত টাইট শেডিউল থাকে, তাঁদের কর্মসূচি এতটাই ব্যস্ততার মধ্যে থাকে, তার মধ্যে থেকেও আজকের দিনটি সকলে তারা বার করেছেন। আজ দেশের বিজেপি নেতৃত্বের একটা বড় অংশ আজ রাজ্যমুখী, পশ্চিমবঙ্গমুখী। অনেক আশা নিয়ে পশ্চিমবঙ্গের মানুষেরা সুবিপুল ভোটে জয়ী করেছেন বিজেপির নেতৃত্বদের, এবং সে কারণে তাদের প্রত্যেকের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে যারা এই মুহূর্তে মঞ্চে উপবিষ্ট রয়েছেন, মন্ত্রিসভার কেন্দ্রীয় মন্ত্রিসভার তাবড়ো ব্যক্তিত্বরা আমরা দেখতে পাচ্ছি রয়েছেন মাননীয় মন্ত্রী রাজনাথ সিংজি। আর একই সঙ্গে অবশ্যই বলতে হয় তাঁদের কথা, আলাদা করে যাদের নাম হয়তো আমরা বলতে পারবো না, জানা সম্ভব নয়, আমার আপনার মতন অজস্র সাধারণ মানুষ, সেই সাধারণ মানুষের ঢল, তাদের চোখে মুখে আশা এবং এক সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলার লক্ষ্যে আজ তারা এই মুহূর্তে উপস্থিত হয়েছেন এই ব্রিগেড ময়দানে। আমরা জানি অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রী যখন যেখানে যান সেখানে নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত আঁটোসাঁটো হয়, বেশ শক্তপোক্ত নিরাপত্তার বলয় থাকে, বেষ্টনী থাকে। সে বলয় রয়েছে, সে বেষ্টনী রয়েছে, কিন্তু তা সত্ত্বেও যা কখনোই কোনো রকম নিরাপত্তা বলয় প্রতিহত করতে পারে না, তা হলো উৎসাহী মানুষের সেই আনন্দ, উদ্দীপনা এবং তার প্রকাশ। সে প্রকাশ আমরা দেখতে পাচ্ছি, সুশৃঙ্খল জনতা আজ, কোথাও কোনো রকম বিশৃঙ্খলতা নেই, তারা মেনে চলেছেন প্রশাসনের সমস্ত রকমের তাদের যে বিধি নিষেধ, গার্ডরেল দিয়ে, সম্পূর্ণরূপে গার্ডরেল দিয়ে আটকে দেওয়া হয়েছে ব্রিগেড মুখী বিভিন্ন পথ, সেখান থেকে প্রবেশ করতে পারছেন তারাই যাদের কাছে রয়েছে আমন্ত্রণপত্র। কিন্তু তা সত্ত্বেও আমন্ত্রণপত্র যাদের হাতে তারা তো পৌঁছেছেন বটে এই ব্রিগেডের ময়দানে, একই সঙ্গে যাদের হাতে

ছুঁয়ে নিয়ে আমন্ত্রণপত্র। নেহাতি মনের টানে, নেহাতি প্রাণের টানে কলকাতার রাস্তা জুড়ে আজ ভোর থেকে দেখা গিয়েছে অগণিত মানুষকে, যারা শুধুমাত্র ভালোবেসে আজ এই ব্রিগেড প্যারেডের কাছাকাছি এসে জড়ো হয়েছেন। জানেন তারা ভিতরে হয়তোবা ঢুকতে পারবেন না, তাতে কি শুভেচ্ছাটুকু ভালোবাসাটুকু সে তো বয়ে যায়, সে বাধা মানে না কোনো রকম গণ্ডির। মঞ্চের ব্যবস্থাপনা নিয়ে খানিক চিন্তা থাকেই, অর্থাৎ নিরাপত্তা ব্যবস্থা যা তা ঠিকঠাক আছে তো, যেহেতু এমন হেভিওয়েট মন্ত্রীরা সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন, সেই জন্য মনের মধ্যে খানিক জানার ইচ্ছে থাকতেই পারে। সেই জন্যই জানিয়ে দিই আমাদের শ্রোতা বন্ধুদের, স্পেশাল প্রোটেকশন গ্রুপ বা SPG তাদের দিয়ে কিন্তু এই মুহূর্তে রীতিমতো ঘিরে ফেলা হয়েছে ব্রিগেড চত্বর। সেখানে যেমন কেন্দ্রীয় বাহিনী রয়েছেন, আর একই সঙ্গে রয়েছেন কলকাতা পুলিশের তাবড় ব্যক্তিত্বরা। তারা রীতিমতো আঁটোসাঁটো যে ব্যবস্থা, তার মধ্যে দিয়ে নিরাপত্তাকে রীতিমতো নিশ্চিদ্র করে গড়ে তুলেছেন। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে সেখানে হাতে হাত ধরে কাজ করছেন একই সঙ্গে যেমন কেন্দ্রীয় বাহিনী, একই সঙ্গে সেখানে রয়েছেন রাজ্য পুলিশের বিভিন্ন কর্তা ব্যক্তিরা। আর অবশ্যই না বললে নয়, শুধুমাত্র বাংলার নয়, একই সঙ্গে সমগ্র ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন বহু মানুষ, যারা এই মুহূর্তে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে মঞ্চে উপস্থিত রয়েছেন মাননীয় মন্ত্রী শ্রী রাজনাথ সিংজি, রয়েছেন সেখানে অমিত শাহজি, রয়েছেন স্মৃতি ইরানি জি, এবং একই সঙ্গে স্টেজে এই মুহূর্তে এসে উপস্থিত হলেন বাংলা তথা বাঙালির গর্বের অভিনেতা, যিনি জয় করেছেন বলা যায় সমগ্র দেশকেই, বলিউডের বিখ্যাত সেই অভিনেতা মিঠুন চক্রবর্তী মহাশয়। তিনিও এই মুহূর্তে স্টেজে এলেন, তিনি অভিবাদন গ্রহণ করছেন স্মৃতি ইরানির সঙ্গে, তিনি কথা বলছেন বিজেপির বিভিন্ন নেতা ব্যক্তিদের সঙ্গে, আর একই সঙ্গে সমস্ত জনতা যারা এই মুহূর্তে উপস্থিত রয়েছেন, অবশ্যই তারা দেখতে পাচ্ছেন যে বলিউড থেকে শুরু করে রাজ্য এবং দেশের যে রাজনীতি, যে মহল, সুবিশাল মহল, সেখানকার হেভিওয়েট বহু নেতারা এবং কর্মীরা, কর্তা ব্যক্তিরা সকলে এই মুহূর্তে কিন্তু পশ্চিমবঙ্গমুখী, এ রাজ্যমুখী, কারণ আজ এ রাজ্য দেখতে চলেছে এক নতুন সকাল, এক নতুন দিন আজ নিয়ে আসছে, যে দিনখানি ইতিহাসের পাতায় তুলে নিল তার নাম। পশ্চিমবঙ্গে রাজনৈতিক পালাবদল হয়েছে বহুবার, এই রাজনৈতিক পালাবদল নেহাত নতুন নয়, বাংলার মানুষ তা জানেন। স্বাধীনতার পর থেকে কংগ্রেস সরকার যেমন তৈরি হয়েছেন, একইভাবে বিজেপি গভর্নমেন্ট এই প্রথম এলেন, কিন্তু এর আগে কংগ্রেস সরকার, বামফ্রন্ট সরকার এবং তৃণমূল সরকার, পরপর আমরা এই তিন দলের সরকার দেখেছি, দেখেছি তাদের মন্ত্রিসভা, কিন্তু এই প্রথম ভারতীয় জনতা পার্টি বিজেপি প্রথম এই ব্যাটন তুলে নিচ্ছেন তাদের হাতে, পশ্চিমবঙ্গকে চালনা করবার যে গুরুভার, যে গুরুদায়িত্ব বাংলার মানুষ তুলে দিয়েছেন বিজেপির হাতে, ভারতীয় জনতা পার্টির বিধানসভায় যারা মনোনীত হয়েছেন সেই বিধায়কদের হাতে, আজ সেই বিধায়কদের মধ্যে থেকে নির্বাচিত হবেন বেশ কিছুজন, যারা মন্ত্রিসভার সদস্য হবেন, যারা মন্ত্রিসভা গঠন করবেন, ক্যাবিনেট মিনিস্টার হবেন, যারা একই সঙ্গে অবশ্যই পশ্চিমবঙ্গ পাবে তাদের নতুন মুখ্যমন্ত্রী বিজেপির তরফ থেকে।

নতুন আনন্দে জেগে ওঠার দিন আজ। অবশ্যই আজকের দিনটি বাঙালির বড় প্রাণের দিন। আমাদের জীবন জুড়েই রয়েছেন যিনি, রবীন্দ্রনাথ ঠাকুর, তাঁর জন্মদিন আজ, আজ 25শে বৈশাখ। এই দিন এমনি বাঙালি সেজে ওঠে, বাঙালি উদযাপন করে আনন্দের সঙ্গে দিনখানি। আর তারই সঙ্গে যুক্ত হতে চলেছে আজকের দিনটি অন্য একটি কারণেও, রাজনৈতিক পালা বদল তার সাক্ষী হতে চলেছে আজকের দিন।

ইতিহাসের পাতায় নাম করে নিতে চলেছে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড। এই কারণেই আজ পর্যন্ত কিন্তু ব্রিগেড ময়দানে কোনো দিনই কোনো মন্ত্রিসভার সেই অর্থে বলতে গেলে শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়নি, যা এবারে হতে চলেছে। তবে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড কিন্তু এর আগেও আরও অনেক ইতিহাসের সাক্ষী। জঙ্গল কেটে সেই মাঠখানি যদি তৈরি না হতো 1958 সালে, তাহলে আজকের এই দিনের এই উদযাপন হয়তো বা হতো অন্য কোথাও। 1758 সালের সেই সময়টা তার ঠিক আগের বছরে চলে যেতে হয়। 1757-র পলাশির প্রান্তরে হেরে গেলেন সিরাজউদ্দৌলা। এক বছর পরই 1758-এ কলকাতার একেবারে কেন্দ্রে গোবিন্দপুরে ফোর্ট উইলিয়াম তৈরির কাজ শুরু করলেন ইংরেজরা। আর সেই কাজ শেষ হতে হতে সময় লাগলো 15টা বছর, যখন তারই মধ্যে ইংরেজরা ঠিক করলেন যে এই ফোর্ট উইলিয়ামকে কেন্দ্র করে সেখানে থাকা যে সেনাবাহিনী তাদের প্যারেডের জন্য একটা জায়গা চাই, তার আশপাশের একটা বৃহৎ এলাকা জুড়ে জঙ্গল সাফ করে তৈরি হলো ব্রিগেড ময়দান। সেখানে কখনো শেখ মুজিবুর রহমান এসেছেন, কখনো চীন ফ্ল্যাগ সাজিয়েছে কংগ্রেস, কখনো এখান থেকেই একই মঞ্চে উঠে স্লোগান দিয়েছেন জ্যোতি বসু এবং অটল বিহারী বাজপেয়ী। এমন অনেক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী ব্রিগেড প্যারেড গ্রাউন্ড, যে ইতিহাসের সাক্ষী আজ আবারও হতে চলেছে ব্রিগেড ময়দান। শুধুমাত্র পশ্চিমবঙ্গবাসী নয়, সমগ্র দেশের নজর এবং বিশ্বেরও বহু মানুষের নজর আজ পশ্চিমবঙ্গের দিকে, কারণ রাজনৈতিক পালা বদল আজ যে সময়টার সামনে এসে দাঁড়িয়েছে পশ্চিমবঙ্গবাসী সেদিকে নজর। এই রাজনৈতিক যে টানাপোড়েনের একটা সময় দীর্ঘ কয়েক বছর ধরে পেরিয়ে এলো পশ্চিমবঙ্গবাসীরা, সেদিকে নজর সমগ্র দেশ এবং বিশ্বের বহু মানুষেরই ছিল। আজ সেই পালা বদলের সাক্ষী হতে চলেছে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড, হতে চলেছেন অগণিত মানুষ যারা এই মুহূর্তে ভিড় করেছেন ব্রিগেড ময়দানে। আজ সেখানে উপস্থিত রয়েছেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলা শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়, সেখানে উপস্থিত রয়েছেন পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি শ্রী শ্রমিক ভট্টাচার্য মহাশয়, উপস্থিত রয়েছেন বঙ্গ বিজেপির বহু বহু নেতারা কর্তা ব্যক্তিরা, আর অবশ্যই রয়েছেন অজস্র সাধারণ মানুষ যারা আলাদা করে শুধুমাত্র কোনো রং দেখেন না, তারা আশাটুকু দেখেন সুন্দর একটা ভবিষ্যতের আশা, সুন্দর একটা রাজ্যের আশা, সুন্দর একটা দেশের আশা। সেই আশাই এই মুহূর্তে ভরে উঠেছে, সেই আশার আলোয় এই মুহূর্তে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড সেজে উঠেছে নানান রঙে। মঞ্চসজ্জা অবশ্যই নজর কাড়ছে বটেই, এর আগেও যখন এই পালাবদলের আগে শেষবার যখন মাননীয় প্রধানমন্ত্রী ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এসেছিলেন, তখনও কিন্তু সেখানে মঞ্চ সাজানো হয়েছিল পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গার যে ঐতিহ্য তাকে কেন্দ্র করে। দক্ষিণেশ্বর মন্দিরের আদলে তৈরি করা হয়েছিল সেই সুসজ্জিত মঞ্চখানি। এবারেও মানুষের আশা আছে যে তেমনই হয়তোবা কিছু হতে চলেছে, কিভাবে সাজানো হতে চলেছে সেই মঞ্চ। মঞ্চ এবার কিন্তু তিনটি ভাগে ভাগ করা হয়েছে, আর মঞ্চের যে আমরা দেখতে পাচ্ছি সজ্জা, সেখানেও বাংলা এবং বাঙালির সংস্কৃতির যে টুকরো টুকরো চিত্র সেটারই প্রতিফলন ঘটছে আজকের মঞ্চসজ্জাতেও। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী, তিনি এগিয়ে চলেছেন ক্রমশ মঞ্চের দিকে, যে মঞ্চে উপস্থিত রয়েছেন সমগ্র ভারতবর্ষের নানান প্রান্ত থেকে আসা মুখ্যমন্ত্রীরা, বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা, রয়েছেন কেন্দ্রীয় মন্ত্রিসভার বিভিন্ন মাননীয় মন্ত্রীরা। আর এই মুহূর্তে রবীন্দ্রনাথ ঠাকুরের বিশাল এক প্রতিকৃতি, রবীন্দ্রনাথ ঠাকুরের চিত্রের সামনে পুষ্পস্তবক অর্পণ করে এই মুহূর্তে তাকে সম্মান জানালেন, শ্রদ্ধা জানালেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী মাননীয় শ্রী নরেন্দ্র মোদীজি। পুষ্পাঞ্জলির মাধ্যমে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করলেন শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়। কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে আজকের এই অনুষ্ঠান। মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি দুহাত জড়ো করে নমস্কার জানালেন, নমন জানালেন

এই মুহূর্তে এই মঞ্চে উপস্থিত রয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি। অনেক আশা অনেক ভরসা নিয়ে পশ্চিমবঙ্গের এক বিশাল সংখ্যক মানুষ তাদের নির্বাচনী অধিকার প্রয়োগ করেছেন এবং সেই অধিকার প্রয়োগের মাধ্যমে তারা নির্বাচন করেছেন ভারতীয় জনতা পার্টিকে। আগামী পাঁচ বছরের জন্য পশ্চিমবঙ্গের শাসনভার তুলে দিচ্ছেন তাদের হাতে। দায়িত্ব অনেক, গুরু দায়িত্ব জানেন তারা। জানেন কেন্দ্রীয় মন্ত্রিসভার যে সদস্যরা রয়েছেন তারাও, যে কারণে আজ সকলে মিলে সে দায়িত্বকে ভাগ করে নেবেন এমনটাই আশার আলো জানিয়ে শুধুমাত্রই আমাদের রাজ্য বিজেপির যে নেতারা তারা নন, সমগ্র দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিজেপির নেতা ব্যক্তিরা এই মুহূর্তে উপস্থিত রয়েছেন পশ্চিমবঙ্গের ব্রিগেড প্যারাড গ্রাউন্ডে আয়োজিত যে শপথ গ্রহণ অনুষ্ঠান, 2026-এর নতুন মন্ত্রিসভার যে শপথ গ্রহণ অনুষ্ঠান সেখানে। এই মুহূর্তে মাননীয় প্রধানমন্ত্রী মঞ্চে উপস্থিত, বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী যারা উপস্থিত রয়েছেন তাদের প্রত্যেকের সঙ্গে করমর্দন করছেন, তাদের সম্মান জানাচ্ছেন, তাদের অভিবাদন গ্রহণ করছেন। আমরা জানি প্রত্যেক রাজ্যের মুখ্যমন্ত্রীর কাঁধে কত সুবিশাল দায়িত্ব অর্পিত থাকে, টাইট শিডিউল তাদের কাজের, কর্মব্যস্ততা চূড়ান্ত। তার মধ্যে থেকেও তারা প্রত্যেকে সময়টুকু বার করেছেন আজ পশ্চিমবঙ্গের জন্য। এই যে ঐতিহাসিক রাজনৈতিক পালাবদল হতে চলেছে, সেই পালাবদলের সাক্ষী হতে চান তারাও, শুভেচ্ছা জানাতে চান পশ্চিমবঙ্গবাসীকে। এই মুহূর্তে মঞ্চে উপস্থিত ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা যারা আজ এসেছেন পশ্চিমবঙ্গবাসীকে শুভেচ্ছা জানাতে, তাঁদের শুভেচ্ছা জ্ঞাপন করলেন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি।

0: গোটা চত্বরকে রীতিমতো মুড়ে ফেলা হয়েছে নিরাপত্তা বেষ্টনীতে। স্পেশাল প্রোটেকশন গ্রুপ SPG কাজ করছেন সেই নিরাপত্তার দায়িত্বে, সঙ্গে রয়েছেন রাজ্য পুলিশের কর্তারা, রয়েছেন অবশ্যই কেন্দ্রীয় বাহিনী, আর প্রায় 4,000 রাজ্য পুলিশ কর্মীকে যেমন মোতায়েন করা হয়েছে এখানে, একই সঙ্গে কিন্তু নিশ্চিত্র যে নিরাপত্তা তাকে সুনিশ্চিত করছেন কেন্দ্রীয় সংস্থা, বিভিন্ন কেন্দ্রীয় সংস্থারা একযোগে। আমরা দেখতে পাচ্ছি উৎসাহী জনতা যারা ভিড় করেছেন এই মুহূর্তে ব্রিগেড ময়দানে, তাদের অনেকেরই হাতে রয়েছে যেমন বিজেপির পতাকা, একই সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রীর বেশ কিছু কাট আউট এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি দর্শক আসনে, দর্শকদের মধ্যে থেকে তারা তুলে ধরেছেন। অনেকে এনেছেন মাননীয় প্রধানমন্ত্রীর ছবি, হাতে আঁকা ছবি এনে তাও তুলে ধরছেন, অবশ্যই ভালোবাসা এবং শ্রদ্ধার প্রকাশ তাদের। আর কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে পশ্চিমবঙ্গের 2026-এর বিধানসভা নবনির্মিত সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান। আপনারা শুনতে পাচ্ছেন তারই ধারা বিবরণী আকাশবাণী কলকাতার স্টুডিও থেকে।
1: দিনটিকেই আমরা বেছে নিই 25শে বৈশাখ, কেননা 25শে বৈশাখ বাঙালির জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। রবীন্দ্রনাথ ঠাকুর, যাকে আমরা সুখে দুঃখে, আনন্দে বিষাদে, যাকে আমরা নানান অনুভূতিতে, যাকে আমরা নানান অভিমানে, যাকে আমরা কখনো সুখে কখনো অসুখে তাকে একান্ত আপন করে নিয়েছি, সেই দিনটি আমাদের বারবার প্রথিত করে আমাদের সংস্কৃতির সঙ্গে আমাদের এগিয়ে চলার পথের দিশা দেখায়। এবং এই দিনটিকে

উপরে আমাদের নির্ভরশীলতা তার কোনো তুলনা হয় না। এই দিনেই বাংলার অপর এক ইতিহাস সৃষ্টি হবে, এটা সত্যি আমাদের কখনো আমরা কল্পনাও করিনি। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী তার অদ্ভুত বিচক্ষণতার মাধ্যমে তিনি আজকের এই দিনটিকে এত সুন্দরভাবে, এত প্রাসঙ্গিকভাবে তিনি যুক্ত করলেন আমাদের বিধানসভার শপথ গ্রহণ অনুষ্ঠানের বা শপথ গ্রহণ সমারোহের সঙ্গে, যে সত্যি সেটা আমাদের কাছে একটি বিশেষ পাওয়ার দিন হয়ে উঠল। এখন থেকে 25শে বৈশাখে যেন যুক্ত হলো আরও এক পরব। 25শে বৈশাখ শুধুমাত্র আমাদের জীবন দর্শন, আমাদের সংস্কৃতির ধারা, আমাদের চড়ুইবেতির নিশানা হয়ে থাকল না, সেই সঙ্গে রাজনৈতিকভাবে আমরা কতটা অগ্রসর হতে পারি তারও একটি সূচক দিন হিসেবে চিহ্নিত হয়ে থাকল। 25শে বৈশাখের এই দিনে আপনারা সকলে এসেছেন, আজকে আমরা রবীন্দ্রনাথকে এইভাবে শ্রদ্ধা জানাচ্ছি, আজকের এই দিনটিকে আমরা সফল করে তুলছি, এটি সত্যি আমাদের সকলের কাছে একটি মনে রাখার মতো ঘটনা। লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, হোয়াট আ ওয়ান্ডারফুল কোইনসিডেন্স, অর লেটস সে হোয়াট আ ওয়ান্ডারফুল কোঅর্ডিনেশন হ্যাজ বিন অ্যাচিভড when the most honorable prime minister had suggested that we choose 25 boishak, the birthday of Gurudev Rabindranath Tagore, for the swearing in ceremony. There was a wonderful conjunction. On the one hand, Rabindranath not only gives us a direction in life, in all kinds of going forward, and with that is now added something of political significance, a political revival, a political energy that would once again make West Bengal so very relevant, so very front line in our country.

0: বাংলার মানুষ, বাংলার জল, বাংলার মাটি, বাংলার ফল, বাঙালির আশা, বাঙালির পণ, বাঙালির ভালোবাসা সবটা আজ পূর্ণ হয়ে উঠুক এ আশা শুধুমাত্র বাঙালিদের তাই কিন্তু নয়। কারণ আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে পশ্চিমবঙ্গের ব্রিগেড ময়দানে, যে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে তৈরি হয়েছে সুবিশাল মঞ্চ, সেখানে কিন্তু জড়ো হয়েছেন বহু অগণিত মানুষ, যেমন একই সঙ্গে সেখানে উপস্থিত হয়েছেন এদেশের বিভিন্ন প্রান্তের থেকে আসা বিজেপির কর্তা ব্যক্তিরা, উপস্থিত রয়েছেন বিভিন্ন প্রদেশের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা এবং কেন্দ্রীয় মন্ত্রিসভার নানান মন্ত্রী। এক ইতিহাসের সাক্ষী হতে চলেছি আমরা কিছুক্ষণের মধ্যেই। মঞ্চ সেজে উঠেছে নানান রঙে, আর তারই এক প্রান্তে আমরা দেখতে পাচ্ছি চলছে সেখানে বাঙালির ঐতিহ্যে মণ্ডিত নানান অনুষ্ঠান। এই যে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড নানান ইতিহাসের সাক্ষী হয়েছে বরাবর, তৈরি হয়েছিল 1758-তে তৈরি হওয়ার যে সূচনা, তারপর থেকে কিন্তু ক্রমশ এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ড সেজে উঠেছে নানাভাবে নানান সময়ে। শুধুমাত্রই যে রাজনীতির মানুষেরা, শুধুমাত্রই যে রাজনৈতিক ব্যক্তিত্বেরা এখানে এসেছেন তা নয়, এই ব্রিগেডে সভা করেছেন ধর্মীয় ব্যক্তিত্বরাও। 1986 সালে ব্রিগেডে এসেছিলেন ভ্যাটিকান সিটির পোপ দ্বিতীয় জন পল। রাজনীতি থেকে ধর্ম, মানুষের আশা থেকে ভরসা, কখনো বিশ্বাসভঙ্গ, কখনো হতাশা, কখনো দাঁতে দাঁত চেপে লড়াই করার সে যে অদম্য জেদ, সবটার সাক্ষী পশ্চিমবঙ্গের ব্রিগেড প্যারেড গ্রাউন্ড। বাংলা তথা বাঙালির নানান ঐতিহ্যমণ্ডিত যে টুকরো দৃশ্য, তাই এই মুহূর্তে ব্রিগেডে আমরা দেখতে পাচ্ছি একপাশে যেমন পরিবেশিত হচ্ছে বাঙালিয়ানায় ধনুচি নাচের এক আবহ, একই সঙ্গে রয়েছে মঞ্চের নানান প্রান্তে তার টুকরো আদল।
1: একটু আনন্দ করে বাংলার এই পছন্দের খাবারগুলি অবশ্যই সেগুলির স্বাদ নেবেন, আর সেই সঙ্গে দেখবেন এখানে অনেক আমাদের লোক সংস্কৃতির নিদর্শন রয়েছে। রবীন্দ্রসঙ্গীত তো অবশ্যই হচ্ছে, চারপাশে আমরা পাচ্ছি রবীন্দ্রনাথের গান, কিন্তু সেই সঙ্গে আপনারা দেখবেন কত রকমের লোকনৃত্যের আয়োজন করা হয়েছে। কখনো আমরা পাচ্ছি রায় বেশে নাচ, কখনো বাংলার ছৌ নাচ, এরকম নানান রকমের লোকনৃত্যের উদাহরণ চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে। বাউল শিল্পীরা আমাদের মনকে যে কোনখানে কোন দাস পথে নিয়ে যাচ্ছেন তাদের গানের মধ্যে দিয়ে, সে কথা বলার অপেক্ষা রাখে না। এক পরিপূর্ণ জীবনের কথা তারা বলেন এবং আজও বলছেন। সব মিলিয়ে একটি উৎসবের আবহ। আর আজ যেমন মনে হচ্ছে যে সারা ভারতবর্ষ যেন এসে মিলিত হয়েছে পশ্চিমবঙ্গে কলকাতায় এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে, সেই রকমই সারা পশ্চিমবঙ্গের কিছু কিছু আইকনিক নিদর্শন, এমন কিছু গেট, এমন কিছু বলা যেতে পারে স্থাপত্য, সেগুলিকেও আমরা এর আশেপাশে ছড়িয়ে রাখার চেষ্টা করেছি। যেমন কুচবিহারের মদনমোহন মন্দিরের কথা আমরা সকলে জানি, জলপাইগুড়ির জল্পেশ মন্দির, মহাকাল মন্দির আমাদের দার্জিলিংয়ে, কালিয়াগঞ্জের কালী মন্দির, উত্তর দিনাজপুরের বল্লা কালী মন্দির, মালদার গৌর কিংডম, পলাশির গেট, ঘূর্ণির হৃৎশিল্প, এই সব কিছুর উদাহরণ ছড়িয়ে ছিটিয়ে আছে। আপনাদের শুধু একটু সময় নিয়ে ঘুরে দেখতে হবে, অবশ্যই দেখবেন অনেক শিল্পীর পরিশ্রম রয়েছে এর পেছনে। আর ঝালমুড়ি, সেই সঙ্গে বলা যেতে পারে মিষ্টি মুখ, এগুলো তো চলতেই পারে। আজকের এই অনুষ্ঠানে একটা মেলার আবহ, একটা উৎসবের আমেজ, এই সব কিছুর নিয়েই আমরা এগিয়ে চলব আমাদের শপথ গ্রহণ অনুষ্ঠানের দিকে।

এই মুহূর্তে আপনারা যারা শুনছেন আকাশবাণী, তারা জানেন যে আপনারা কিন্তু রয়েছেন সরাসরি ধারা বিবরণীর সঙ্গে। আপনাদের কাছে শব্দচিত্র পৌঁছে দিচ্ছি আমরা। কোন সময়ের, কোথাকার শব্দচিত্র? এই মুহূর্তে সমগ্র পশ্চিমবঙ্গ শুধু নয়, সমগ্র দেশ এবং বিশ্বেরও বিভিন্ন প্রান্তের মানুষের চোখ নজর যেখানে রয়েছে, মন যেখানে রয়েছে, আপনাদেরকে শব্দচিত্রের মাধ্যমে পৌঁছে দিচ্ছি আমরা সেখানেই। পশ্চিমবঙ্গের ব্রিগেড প্যারাড গ্রাউন্ডে এই মুহূর্তে 2026 বিধানসভার যে নবনির্মিত মন্ত্রিসভা, তার শপথ গ্রহণ অনুষ্ঠান, সেই যে ঝলমলে অনুষ্ঠান আজ আয়োজিত হচ্ছে, যে আয়োজন অবশ্যই ঐতিহাসিক। কারণ আজ পর্যন্ত পশ্চিমবঙ্গের যতগুলি মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান হয়েছে তার কোনোটাই এমনই খোলা মঞ্চে, উন্মুক্ত মঞ্চে হয়নি, প্রতিটিই হয়েছে রাজভবনে। আজ পর্যন্ত কোনোদিন এইভাবে সাধারণ মানুষের মধ্যে, তাদের কাছে এসে মন্ত্রীরা শপথ নিচ্ছেন এমন মুহূর্তের সাক্ষী হয়নি বাংলা তথা বাঙালি। আর সেই যে মুহূর্ত, তার সামনে আপনাদেরকে নিয়ে আসছি আমরা শব্দচিত্রের মাধ্যমে আকাশবাণী কলকাতার স্টুডিও থেকে সরাসরি। সেই সময়টার কথা মনে পড়ছে যখন দেশ সবেমাত্র স্বাধীন হয়েছে। দেশ স্বাধীন হওয়ার আগেও ব্রিগেডে বেশ কয়েকবার যেমন ইংরেজদের সেনা মহড়া হয়েছে, একই সঙ্গে কিন্তু আমাদের যারা বিপ্লবী ছিলেন তারাও বাড়ি বাড়ি সেখানে পৌঁছে গিয়েছেন, সভা হয়েছে, সমিতি হয়েছে। কিন্তু 1949-এর কথা স্বতন্ত্র, সেই সময় দেশ সবেমাত্র স্বাধীন হয়েছে। দেশভাগের পরে একটু একটু করে গড়ে উঠছে সরকারি ব্যবস্থা, চারপাশে ব্রিটিশ বিদায়ের ছাপ স্পষ্ট। আর তেমনই এক সময় মাঝে মাঝেই উত্তাল হয়ে উঠছে কলকাতা। 1949 সালের জুলাই মাসের সেই সময়টায় কলকাতা জুড়ে 144 ধারা, কার্ফু শিথিল হলো মাত্র 2 ঘন্টার জন্য, তাতেই জনজোয়ার ব্রিগেডে। 1949 সালের 14 জুলাই প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর বক্তব্য শুনতে হাজির সেখানে লাখো লাখো মানুষ। পরদিন খবরের কাগজের প্রথম পাতায় বড় বড় করে ছাপা হল ব্রিগেডে 10 লক্ষ লোক। হ্যাঁ, এভাবেই ব্রিগেড ইতিহাসের পাতায় জায়গা করে নিয়েছে। বারে বারে মানুষের উৎসাহ, উদ্দীপনা, প্রতিবাদ, জেদ, লড়াই সবটাকে বুকে জড়িয়ে রেখেছে। ইতিহাস সাক্ষী দিচ্ছে ব্রিগেডের এই নানান টুকরো চিত্রের।

1972-এর ব্রিগেডের কথাও আমরা স্মরণ করতে পারি। একাত্তরের মুক্তিযুদ্ধ, যার পরে পাক শাসন থেকে বেরিয়ে বুক ভরে শ্বাস নেয় বাংলাদেশ। মুক্তিযোদ্ধাদের নেতৃত্ব দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আর এ তো কারোরই অজানা নয়, মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন করেছিল ভারত। ভারতের সে সহযোগিতা ছাড়া এই মুক্তিযুদ্ধে জয়লাভ করা নিশ্চয়ই সম্ভবপর ছিল না। একাত্তরের যুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন হওয়ার পরে বাংলাদেশের তৎকালীন প্রধান যে ব্যক্তিত্ব, রাজনৈতিক ব্যক্তিত্ব শেখ মুজিবুর রহমান, তিনি 72-এর 6 ফেব্রুয়ারি এলেন ব্রিগেডে। সেই ব্রিগেডেও লাখো মানুষ এসেছিলেন। মুজিবুরের উপস্থিতিতে ঐতিহাসিক হয়ে উঠেছিল 1972 সালের 6 ফেব্রুয়ারির ব্রিগেড। 1986 সালে এই ব্রিগেডে এসেছিলেন ভ্যাটিকান সিটির পোপ দ্বিতীয় জন পল। আবার 1990 সালে, যেমনটা কেউ কোনোদিন ভাবেননি এমনটাও হতে পারে, ঠিক সেই ঘটনা ঘটেছিল। তখন এই বঙ্গে লাল শাসন কায়েম। 1990 সাল, বামফ্রন্টের রমরমা চলছে সেই সময়। প্রথমবার এই ব্রিগেডে সেবার সভা করল বিজেপি। মঞ্চ থেকে সেদিন হুঙ্কার দিয়েছিলেন লালকৃষ্ণ আডবাণী এবং অটল বিহারী বাজপেয়ীরা। বাম রাজনীতির সেই সময়টায় দাঁড়িয়ে এই ব্রিগেড ময়দানে বিজেপির এই যে সভা, তা সত্যিই এক ঐতিহাসিক মুহূর্ত। বিজেপির প্রথম সভা ব্রিগেডের ময়দানে সেই 1990 সালে। আর তারপর আজ এই 2026 সালে সেই বিজেপি বিপুল জনাদেশকে সঙ্গে নিয়ে গঠন করতে চলেছে তাদের মন্ত্রিসভা। এই বাংলার মানুষ বিপুল জনাদেশের মাধ্যমে তাদের হাতে তুলে দিয়েছেন 5 বছরের জন্য এই বাংলাকে নতুন দিশা দেখানোর এক শাসনভার, যে শাসনভারকে গ্রহণ করবেন তারা। আর সেই শপথ গ্রহণের মুহূর্তকে স্মরণীয় করে রাখতে, শুভেচ্ছায় ভরিয়ে দিতে এই মুহূর্তে শুধুমাত্র পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তের মানুষেরা তারাই নন, কিন্তু সারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এসেছেন সাধারণ মানুষ থেকে শুরু করে হেভিওয়েট ক্যাবিনেট মিনিস্টারেরা। আলো হয়ে উঠেছে শুধুমাত্র মঞ্চসজ্জার জন্য নয়।

রাজ্য রাজনীতি এবং এই দেশীয় রাজনীতির যে সকল আলোকোজ্জ্বল মুখ তারা এই মুহূর্তে উপস্থিত রয়েছেন এই মঞ্চে। মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি পদার্পণ করলেন সেখানেই, যেখানে উপস্থিত রয়েছেন শুধুমাত্র বাংলা নয়, বরং বলা যায় সারা ভারতের বিভিন্ন প্রদেশের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা তাদের ব্যস্ত কর্মসূচি থেকে বার করে নিয়েছেন পশ্চিমবঙ্গের জন্য একটু সময়, পশ্চিমবঙ্গের এক নতুন সূর্যোদয়ের সময়। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি মঞ্চে উপস্থিত রয়েছেন ঠিক মাঝখানটিতে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি, তার একপাশে রয়েছেন পশ্চিমবঙ্গের এই মুহূর্তে রাজ্যপাল, মাননীয় রাজ্যপাল শ্রী আর এন রবি মহাশয়, এবং আরেক পাশে রয়েছেন শুভেন্দু অধিকারী মহাশয়, যিনি আর কিছুক্ষণের মধ্যেই মুখ্যমন্ত্রী হিসেবে এই বঙ্গে প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন।

আমি শুভেন্দু অধিকারী ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব। পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী রূপে আমার কর্তব্যসমূহ নিষ্ঠাপূর্বক এবং বিবেকসম্মতভাবে নির্বাহ করিব এবং ভয় বা পক্ষপাত, প্রীতি বা বিদ্বেষ রহিত হইয়া সকল শ্রেণীর জনগণের প্রতি সংবিধান ও বিধি অনুসারে ন্যায় আচরণ করিব। আমি শুভেন্দু অধিকারী ঈশ্বরের নামে শপথ করিতেছি যে পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী রূপে যে কোনো বিষয় যাহা আমার বিবেচনার জন্য আনীত হইবে বা আমি জ্ঞাত হইব তাহা মুখ্যমন্ত্রী রূপে আমার কর্তব্যসমূহের যথাযথ নির্বাহের জন্য যেরূপ আবশ্যক হইতে পারে তদ্বতিকে আমি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ব্যক্তি বা ব্যক্তিগণের নিকট জ্ঞাপন করিব।

0: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে প্রথমবার ভারতীয় জনতা পার্টির তরফ থেকে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন এই মুহূর্তে মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়। এমন খোলা মঞ্চে জনাদেশ নিয়ে জনতার মাঝে এই যে শপথ গ্রহণ, এমনটা বাংলা তথা বাঙালি আগে দেখেনি। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি শপথ গ্রহণের পর মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী, তিনি সমগ্র মঞ্চ ঘুরে বিভিন্ন রাজ্য থেকে আসা যত মুখ্যমন্ত্রীরা উপস্থিত আজকের এই মঞ্চে, তাদের সকলের অভিবাদন গ্রহণ করলেন, তাদের জানালেন সম্মান।
1: ইন দ্য কাউন্সিল অফ মিনিস্টার্স ফর দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, শ্রী দিলীপ ঘোষ, শ্রীমতী অগ্নিমিত্রা পল, শ্রী অশোক কীর্তিনিয়া, শ্রী ক্ষুদিরাম টুডু অ্যান্ড শ্রী নিশীথ প্রামাণিক, মে আই নাও রিকোয়েস্ট শ্রী দিলীপ ঘোষ, অনারেবল মিনিস্টার ডেজিগনেট, টু রাইট অ্যান্ড টেক ওথ বিফোর দ্য অনারেবল গভর্নর।
2: আমি ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব। পশ্চিমবঙ্গ রাজ্যের মন্ত্রীরূপে আমার কর্তব্যসমূহ নিষ্ঠাপূর্বক এবং বিবেকসম্মতভাবে নির্বাহ করিব এবং ভয় বা পক্ষপাত, প্রীতি বা বিদ্বেষ রহিত হইয়া সকল শ্রেণীর জনগণের প্রতি সংবিধান ও বিধি অনুসারে ন্যায়াচরণ করিব।
3: আমি
2: শ্রী দিলীপ কুমার ঘোষ ঈশ্বরের নামে শপথ করিতেছি যে পশ্চিমবঙ্গ রাজ্যের মন্ত্রীরূপে যে কোনো বিষয় যাহা আমার বিবেচনার জন্য আনিত হইবে বা আমি জ্ঞাত হইব, তাহা ওই মন্ত্রীরূপে আমার কর্তব্যসমূহের যথাযথ নির্বাহের জন্য যেরূপ আবশ্যক হইতে পারে তদ্ব্যতিরেকে আমি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ব্যক্তি বা ব্যক্তিগণের নিকট জ্ঞাপন করিব না বা প্রকাশ করিব না।

0: মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় এবং তারপর উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন মাননীয় উপমুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের শ্রী দিলীপ ঘোষ। প্রয়োজনীয় শৈশাবুদ সেসব তো মিটল এবং তারপর তিনি পৌঁছে গেলেন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, যেখানে উপস্থিত রয়েছেন পশ্চিমবঙ্গের মাননীয় রাজ্যপাল আর এন রবিজি, উপস্থিত রয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী, উপস্থিত রয়েছেন এদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা, রয়েছেন কেন্দ্রীয় মন্ত্রিসভার নানান মন্ত্রী। তাদের সকলের সঙ্গে করমর্দন করছেন তিনি, তাদের অভিবাদন গ্রহণ করছেন। এই মুহূর্তে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী শ্রী যোগী আদিত্যনাথজির সামনে তিনি রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি অত্যন্ত ব্যস্ত শিডিউলের মধ্য থেকেও সময় বার করে বিভিন্ন রাজ্য থেকে ছুটে এসেছেন মুখ্যমন্ত্রীরা, তাদের সময় দুর্মূল্য সময়ের মধ্যে থেকে খানিকটা পশ্চিমবঙ্গবাসীর জন্য। ডেপুটি সিএম হিসেবে এবারে অগ্নিমিত্রা পাল।
1: আমি শ্রীমতী অগ্নিমিত্রা পাল ঈশ্বরের নামে শপথ করিতেছি যে পশ্চিমবঙ্গ রাজ্যের মন্ত্রী রূপে যে কোনো বিষয়ে যাহা আমার বিবেচনার জন্য আনিত হইবে বা আমি জ্ঞাত হইব, তাহা ওই মন্ত্রী রূপে আমার কর্তব্য সময়ে যথাযথ নির্বাহের জন্য যেরূপ আবশ্যক হইতে পারে তদ্বৈতেরিকে আমি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ব্যক্তি বা ব্যক্তিগণের নিকট জ্ঞাপন করিব না বা প্রকাশ করিব না।
2: আমি
1: শ্রীমতী অগ্নিমিত্রা পাল ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব, আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব, পশ্চিমবঙ্গ রাজ্যের মন্ত্রী রূপে আমার কর্তব্য সমূহ নিষ্ঠাপূর্বক এবং বিবেক সম্মতভাবে নির্বাহ করিব এবং ভয় বা পক্ষপাত প্রীতি বা বিদ্বেষ রহিত হইয়া সকল শ্রেণীর জনগণের প্রতি সংবিধান ও বিধি অনুসারে ন্যায়চরণ করিব।

0: পশ্চিমবঙ্গের মন্ত্রিসভার মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন অগ্নিমিত্রা পাল। শপথ গ্রহণের পর থাকেই কিছু শৈশাবুদের পালা, সে কাজ করছেন এই মুহূর্ত। এই মুহূর্তে পশ্চিমবঙ্গের নবনির্মিত মন্ত্রিসভার আর এক মন্ত্রী হিসেবে শপথ নেওয়া অগ্নিমিত্রা পাল, শ্রীমতী অগ্নিমিত্রা পাল। আপনারা এই মুহূর্তে শুনছেন আকাশবাণী। আকাশবাণী কলকাতার স্টুডিও থেকে সরাসরি ধারা বিবরণীর মাধ্যমে আপনাদেরকে আমরা নিয়ে চলেছি মুহূর্তে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে, যেখানে 2026-এর বিধানসভা নির্বাচনের যে নবনির্মিত মন্ত্রিসভা, সে মন্ত্রিসভার সদস্যদের আজ এই মুহূর্তে শপথ গ্রহণ অনুষ্ঠান। এই শপথ গ্রহণ অনুষ্ঠানে আজ কিন্তু এক অন্যরকম ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হল বাংলা তথা বাঙালি। প্রথমবার আজ এমন উন্মুক্ত মঞ্চে জনতার মাঝে থেকে জনাদেশ তারা মাথা পেতে নিলেন, এমন জনতার মাঝে দাঁড়িয়ে মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান এই প্রথম। মাননীয় মন্ত্রী হিসেবে শপথ নিলেন শ্রীমতী অগ্নিমিত্রা পাল।
1: ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব। পশ্চিমবঙ্গ রাজ্যের মন্ত্রীরূপে আমার কর্তব্য সমূহ নিষ্ঠাপূর্বক এবং বিবেক সম্মতভাবে নির্বাহ করিব এবং ভয় বা পক্ষপাত, প্রীতি বা বিদ্বেষ রহিত হইয়া সকল শ্রেণীর জনগণের প্রতি সংবিধান ও বিধি অনুসারে ন্যায়চারণ করিব।
2: আমি
1: অশোক কীর্তনিয়া ঈশ্বরের নামে শপথ করিতেছি যে পশ্চিমবঙ্গ রাজ্যের মন্ত্রীরূপে যে কোনো বিষয় যাহা আমার বিবেচনার জন্য আনিত হইবে বা আমি জ্ঞাত হইব, তাহা ওই মন্ত্রীরূপে আমার কর্তব্য সমূহের যথাযথ নির্বাহের জন্য যেরূপ আবশ্যক হইতে পারে তদ্ব্যতিরেকে আমি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ব্যক্তি বা ব্যক্তিগণের নিকট জ্ঞাপন করিব না বা প্রকাশ করিব না।
0: নবনির্মিত মন্ত্রিসভার সদস্য হিসেবে মন্ত্রী হিসেবে শপথ নিলেন শ্রী অশোক কীর্তনিয়া। এই মুহূর্তে শপথ গ্রহণ পাঠ করালেন তাকে পশ্চিমবঙ্গের রাজ্যপাল শ্রী আর এন রবি মহাশয়। এবং এরপর শ্রী অশোক কীর্তনিয়া তিনি মন্ত্রী হিসেবে প্রয়োজনীয় যে নথি সেখানে সই করছেন, তার স্বাক্ষরদান করছেন। যে শপথ তিনি আমাদের সকলের সামনে নিলেন তাই খাতা কলমে বন্দী হল এই মুহূর্তে। আপনারা এই মুহূর্তে শুনছেন আকাশবাণী কলকাতার অনুষ্ঠান। আপনাদের শব্দচিত্রের মাধ্যমে আমরা নিয়ে এসেছি এই মুহূর্তে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে, যেখানে এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হলাম এই মুহূর্তে পশ্চিমবঙ্গবাসীরা। কারণ মন্ত্রিসভার যে শপথ গ্রহণ অনুষ্ঠান তা এতদিন রাজভবনে অনুষ্ঠিত হয়ে এসেছে, কিন্তু এই প্রথম জনাদেশ নিয়ে জনতার মাঝে, জনতার কাজে তারা নিয়োজিত হতে চলেছেন শপথ গ্রহণের মাধ্যমে। একেবারে উন্মুক্ত মঞ্চে জনতার ঠিক মাঝখানে এসে পশ্চিমবঙ্গ 2026 বিধানসভায় বিপুল জনাদেশ নিয়ে যারা গঠন করতে চলেছেন নবনির্মিত মন্ত্রিসভা, ভারতীয় জনতা পার্টির মানুষেরা।
1: Ram Tudu, Honorable Minister Designate, to rise and take oath before the Honorable Governor.
2: King.
1: King.
2: চান্দো বঙ্গা নতুমতে কিরিয়েঞ্জ হাতাইদেঞ্জ সড়া খুলেছে মনেতে কিরিয়েঞ্জ হাতাবেদা কোনা লেখাতে তল আকান ভারত বিষম রেনা সংবিধান চেতান জিবি গাহির মন আর মানত ইন দহয়া ইন দ ভারত রেনা সামানি আর জুবিত রুখিয়ে দহ কাতিন চালা আ পশ্চিম বাংলা পনত রেনা মিট মন্ত্রী লেখাতে ইঞ আঙ্গিভারিয়ে ক মন আর নিছরা মনেতি কামি পুরেওয়া আর বতর সে বেগর তরফ সিনে দুলের সে হালা হাত বাং মনে কাতে নেহর চেতান নোয়া সংবিধান আর আরি ক মানা বাতাও কাতে সমজস তিন কামিয়া ইন চান্দো বঙ্গা নতুমতে কিরিয়েঞ্জ হাতাইদেঞ্জ সড়া খুলেছে মনেতে কিরিয়েঞ্জ হাতাইদেঞ্জ আন লেখাতে তল আকান ভারত দিশম রেনা সংবিধান চেতান জিবি গাহির মন আর মানত ইন দহয়া ইন দ ভারত রেনা সামানি আর জুমিত রুখিয়ে দহ কাতিন চালা আ পশ্চিম বাংলা পনত রেনা মিট মন্ত্রী লেখাতে ইঞ আঙ্গিভার ক মন আর নিছরা মনে তিন কামি পুরেওয়া আর বতর সে বেগর তরফ শুনি দুলের সে হালা হাতা বাং কনে কাতে নেহর চিতান নোয়া সংবিধান আর আরি ক মানা বাতাও কাতে সমাজ সে তিন কামিয়া জোহার।

0: श्री निशित प्रमाणिक ऑनरेबल मिनिस्टर डेजिग्नेट टू राइज एंड टेक ओथ बिफोर द ऑनरेबल गवर्नर.
1: আমি নিশিত প্রামাণিক ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও অনুগত্য পোষণ করিব. আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব. পশ্চিমবঙ্গ রাজ্যের মন্ত্রীরূপে আমার কর্তব্য সমূহ নিষ্ঠাপূর্বক এবং বিবেকসম্মতভাবে নির্বাহ করিব এবং ভয় বা পক্ষপাত, প্রীতি বা বিদ্বেষ রহিত হইয়া সকল শ্রেণীর জনগণের প্রতি সংবিধান ও বিধি অনুসারে ন্যায়াচরণ করিব.
2: আমি
1: নিশিত প্রামাণিক ঈশ্বরের নামে শপথ করিতেছি যে পশ্চিমবঙ্গ রাজ্যের মন্ত্রীরূপে যে কোনো বিষয় যাহা আমার বিবেচনার জন্য আনিত হইবে বা আমি জ্ঞাত হইব তাহা ওই মন্ত্রীরূপে আমার কর্তব্য সমূহের যথাযথ নির্বাহের জন্য যেরূপ আবশ্যক হইতে পারে তদ্ব্যতিরিকে আমি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ব্যক্তি বা ব্যক্তিগণের নিকট জ্ঞাপন করিব না বা প্রকাশ করিব না.

ক্ষুদিরাম টুডু এবং তারপর নিশীথ প্রামাণিক তারা শপথ নিলেন মন্ত্রী হিসেবে নবনির্মিত মন্ত্রিসভায়।

মন্ত্রিসভায় শপথ নিলেন ইতিমধ্যেই দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনিয়া, ক্ষুদিরাম টুডু এবং নিষেধ প্রামাণিক।

2026 সালের বিধানসভা নির্বাচনে জয়ী দল হিসেবে বিজেপির তরফ থেকে এই মুহূর্তে নবনির্মিত মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান শুনলেন আপনারা। মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি সেখানে উপস্থিত থেকে শুভেচ্ছা জানালেন তাদের। এই মুহূর্তে শপথ গ্রহণ অনুষ্ঠান প্রায় সমাপ্তির পথে এবং আমরা দেখতে পাচ্ছি দেশের বিভিন্ন রাজ্য থেকে আসা মুখ্যমন্ত্রীদের সঙ্গে কথা বলছেন, তাদের নমস্কার এবং প্রতি নমস্কার জানাচ্ছেন প্রধানমন্ত্রী। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শ্রী শুভেন্দু অধিকারী এবং একই সঙ্গে আরও বেশ কিছু মন্ত্রী এই মুহূর্তে পেলাম আমরা, যদিও বাকিটা রইল এখনও উজ্জ্বল।

দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনিয়া, ক্ষুদিরাম টুডু, নিশীথ প্রামাণিক প্রমুখদের শপথ গ্রহণের মাধ্যমে আজকের এই বর্ণাঢ্য শপথ গ্রহণ অনুষ্ঠান হয়ে রইল ঐতিহাসিক। বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের নমস্কার, প্রতিনমস্কার, অভিবাদন, শুভেচ্ছা বার্তা সহ খানিক বার্তালাপ। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি মঞ্চে প্রধানমন্ত্রীর সঙ্গে এদেশের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা। মঞ্চ ত্যাগ করলেন এই মুহূর্তে ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি। অগণিত জনতা, উৎসাহী জনতা এবং সেই উৎসাহ, উদ্দীপনা, আশা, ভরসা, বিপুল জনাদেশ সবটাকে সঙ্গে নিয়ে পথ চলা শুরু হল নবনির্মিত মন্ত্রিসভা। 2026 বিধানসভা নির্বাচনের এই নবনির্মিত মন্ত্রিসভায় আজ কিছু মন্ত্রী শপথ নিলেন। আমরা পেলাম পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে। বাকি মন্ত্রিসভার কথা জানাবো নিশ্চয়ই আর কিছুদিনের মধ্যেই আমরা জানতে পারব। আপাতত ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের এই যে বর্ণাঢ্য অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের শব্দ চিত্রকল্প নিয়ে এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম শর্মিষ্ঠা সরকার। ফিরে আসছি আবারও আকাশবাণী কলকাতার স্টুডিওতে।

এতক্ষণ অনুষ্ঠান একযোগে সম্প্রচারিত হল আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, আকাশবাণী শান্তিনিকেতন, আকাশবাণী শিলিগুড়ি, আকাশবাণী মুর্শিদাবাদ এবং আকাশবাণী কার্শিয়াং কেন্দ্র থেকে। আকাশবাণী

0: কানুন।
1: ইফকো ন্যানো ফার্টিলাইজারের শক্তিতে প্রতিটি খামার ও কৃষক সমৃদ্ধ হবে।
2: কম সময়ে বেশি লাভ, কেবল একটাই ক্লিকে অবাক কাণ্ড।
3: অচেনা অজানা লিংকে কখনো ক্লিক করবেন না। আরবিআই কথা বলে,
4: জেনে রাখুন, সতর্ক থাকুন।
5: দশ লাখের লটারি জিতেছি আমি।
6: আরবিআই
3: কথা বলে,
4: জেনে রাখুন, সতর্ক থাকুন।
7: আকাশবাণী কলকাতা, এখন বাংলার মুখ।

0: সকাল সকাল বেরিয়ে পড়েছি, ঘুরতে ঘুরতে এসেছি জগৎপুর গ্রামে। পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল ব্লকের বেতকুণ্ড গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত এই গ্রামটি ছবির মতো সুন্দর। এই গ্রামেই আজ খুঁজে নেব বাংলার মুখ। আলাপ জমালাম কয়েকজন গ্রামবাসীর সঙ্গে, শুরু হলো কথাবার্তা। জগৎপুর গ্রামের ঐতিহ্য, শিক্ষা ব্যবস্থা সম্পর্কে বললেন ভক্তিপদ পালই।
1: আমাদের গ্রামের নাম জগৎপুর, নামটির মধ্যেই এই গ্রামের বিশালতা এবং নামটির মধ্যেই এই গ্রামের সম্প্রীতি এবং এই গ্রামের সমস্ত মানুষের সঙ্গে যে নিবিড়তা, এটা প্রকাশ পায়। আমরা আমাদের পূর্বপুরুষের কাছ থেকে শুনেছি যে এই গ্রামটি একসময় সমুদ্র তটভূমিতে জঙ্গলে পরিপূর্ণ জায়গা ছিল। বিভিন্ন জায়গা থেকে লোকজন উঠে এসে এইখানকার যে জঙ্গল তা সাফাই করেই

0: বসতি স্থাপন করেছিলেন। বর্তমানে আমাদের এই জগৎপুর গ্রাম অনেক গ্রামের থেকেই একটু আলাদা এবং এগিয়ে থাকা গ্রাম বলে মনে করি। বর্তমানে আমাদের এই গ্রামে প্রায় 1500 পরিবার বসবাস করেন। এই 1500 পরিবারের মধ্যে সংখ্যালঘু সম্প্রদায় 500 পরিবার, এবং আমাদের এই গ্রামে মানুষজন বিশেষত আমাদের এই যে বেতকুণ্ডু গ্রাম পঞ্চায়েত মহিষাদল ব্লক পূর্ব মেদিনীপুর জেলা, এই বেতকুণ্ডু গ্রাম পঞ্চায়েতের মধ্যে শিক্ষা দীক্ষায় অনেক অনেকখানি এগিয়ে থাকা গ্রাম। বর্তমানে আমাদের জগৎপুর গ্রামে 3টে প্রাইমারি বিদ্যালয়, 1টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, 1টি সমবায় সমিতি, 1টি লাইব্রেরি, এবং আমাদের গ্রামেই অবস্থিত কেন্দ্রীয় সরকারের পোস্ট অফিস, এইগুলো বিদ্যমান। আমাদের এই শিক্ষা ব্যবস্থায় আমরা আমাদের শিক্ষাগুরুদের কাছ থেকে জানতে পেরেছি, এই গ্রামে শিক্ষার দীপ জ্বালানো হয়েছিল জগৎপুর গ্রামের এক প্রাথমিক বিদ্যালয় বাসুদেব কুইলা মহাশয়ের বাড়িতেই। তাদের থেকেই জগৎপুর গ্রামে ওই শিক্ষার দীপশিখা সমগ্র গ্রামে ছড়িয়ে পড়ে। বর্তমানে প্রতিটি পরিবারে এমন কোনো পরিবার নেই যেখানে ন্যূনতম একজন মাধ্যমিক পাস নেই, এমন কোনো পরিবার নেই যে উপযুক্ত বয়সে একজন গ্র্যাজুয়েট ছেলে নেই। বর্তমানে এই গ্রামে বহু সংখ্যক ছেলে মেয়ে খুব উচ্চ জায়গায় অবস্থান করছেন। যাদবপুর ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন, তথাকথিত পশ্চিমবঙ্গের যে সকল সেরা প্রতিষ্ঠানগুলো সেই প্রতিষ্ঠানগুলোতেই অনেকেই পড়াশোনা করতেছেন। পড়াশোনার দিক থেকে আমাদের গ্রাম অনেক এগিয়ে থাকা, শুধু পড়াশোনাতে নয়, একটা জিনিস যোগ্যতা অনুযায়ী আমাদের এই গ্রামের ছেলেমেয়েরা চাকরি বাকরিতেও অনেক এগিয়ে গেছে। অনেক ছেলেমেয়ে ডক্টরেট, পিএইচডি এই সকল গবেষণামূলক কাজে অন্তর্ভুক্ত আছেন। আমরা চাই এবং আমাদের গ্রামও চায়, গ্রামের অধিবাসীগণ চান আমাদের গ্রাম যেন আরও আরও আরও এগিয়ে যেতে পারে। আমাদের জগৎপুর গ্রামে 3টে প্রাথমিক বিদ্যালয় আছে, 3টে প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে 1টি আছে আমাদের গ্রামের পূর্ব প্রান্তে সংখ্যালঘু অধ্যুষিত এলাকায়, আর 1টি আছে জগৎপুর গ্রামের মধ্যস্থলে মাঝিপাড়া, সেই মাঝিপাড়াতে অবস্থান করছে, আর একটা প্রাথমিক বিদ্যালয় আছে আমাদের জগৎপুর গ্রামের পশ্চিম প্রান্তে। জগৎপুর হাইস্কুলটা তৈরি করেছিলেন প্রয়াত ওই স্কুলেরই প্রধান শিক্ষক মাননীয় পুলিন বিহারী দিন্ডা মহাশয়। তৎকালীন সময়ে ওনার দাদু শশীভূষণ মাঝি মহাশয় হাইস্কুলের জন্য একটা খুব বড় জায়গা দিয়েছিলেন তার নাতির মোটামুটি আবদারে। সেই হাইস্কুল আজ গুটি গুটি পায়ে এক বিশাল জায়গা অতিক্রম করেছে, এখন সেটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। কলেজটা আমাদের এখানে নেই, আমাদের গ্রামে কোনো কলেজ নেই, কলেজটা যেতে হলে আমাদেরকে মহিষাদল শহরেই যেতে হয়। আমাদের যে থানা শহর মহিষাদল ব্লকের শহর, ওইখানেই যেতে হয়, এবং অদূরেই মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয় যেটা আমাদের কাপাসেড়াতে।
1: জগৎপুর গ্রামের আশেপাশে কোন কোন গ্রাম আছে?
0: জগৎপুর গ্রামের আশেপাশে বহু গ্রাম আছে, বেতকুণ্ডু আছে, লক্ষা আছে, দাড়িবেড়ে আছে, চকদারিবেড়ে আছে, শিমুলবেড়ে আছে, দেউলবোতা আছে,

0: ধরলেই জগৎপুর দাঁড়িবিড়িয়া শিব মন্দির স্টপেজে নামিয়ে দেবে, ওখান থেকে টোটোতে 15 টাকা ভাড়া দিলেই আমাদের জগৎপুরে চলে আসা যাবে। রেলপথ সাউথ ইস্টার্ন রেলওয়ে রয়েছে, ইদানিংকালে মোটামুটি একটা আমরা যোগাযোগ করছি যে এখানে অন্ততপক্ষে একটা হল্ট স্টেশন গড়ে তোলা যায় কি না। হলদিয়া হাওড়া যে লোকাল, হলদিয়া হাওড়া যে লোকাল, এটা এই রোডে এই রেলওয়েতে একেবারে মহিষাদলের পর বরদা স্টেশন মানে চৈতন্যপুর, মাঝে কিন্তু আর কোনো এ স্টেশন নেই। সেই জন্য এই এলাকায় টোটাল বেতকুণ্ড গ্রাম পঞ্চায়েত এলাকার, লক্ষা গ্রাম পঞ্চায়েত এলাকার মানুষজনের রেলওয়ের সঙ্গে যোগাযোগ করার ক্ষেত্রে প্রচণ্ড অসুবিধে হয়। আমরা যদি আমরা করেছি, আমরা প্রায় 30,000 মানুষের স্বাক্ষরিত এক আবেদনপত্র আমরা রেলওয়ে ডিপার্টমেন্টে জমা দিয়েছি, তারা মোটামুটি আশ্বস্ত করেছেন যে এখানে একটা হল্ট স্টেশন হবে। হল্ট স্টেশনটা যদি হয়ে যায় তাহলে এই এলাকার অর্থনৈতিক স্বাচ্ছন্দ্যটা অনেকখানি ফিরে আসবে।
1: জানতে চাইলাম উৎসব পূজা পার্বণ সম্পর্কে। দীনেশ ঘরোই বললেন,
2: আমাদের জগৎপুরে বিশেষত মূল উৎসবটা আমরা জগৎপুর গ্রামের যে মন্দিরে বসে আছি কালী মায়ের মন্দির, এটা আমার নয়, আমাদের নয়, সারা এই এলাকার পাশাপাশি যত গ্রাম আছে সকলেরই প্রাণের মন্দির। সবাই এই মন্দিরের যে পুজো পাঠ হয় নৃসিংহ চতুর্দশীতে, সাধারণত বৈশাখ মাসে বেশিরভাগ সময় পড়ে, পুজোটা বহু মানুষের সমাগম ঘটে এবং বহু দোকান বসে, কেনাবেচাও করেন ওনারা। এছাড়াও আমাদের গ্রামে সয়াল উৎসব, শ্যামা মায়ের পুজো যে কার্তিক মাসে হয়ে থাকে ওই উৎসব, এবং তারাপীঠে যে পুজোটা হয় ওই পুজোর উৎসব আমরা এই মন্দিরে করে থাকি। এছাড়াও বিভিন্ন ক্লাব, তারা তাদের মতো করে দুটো ক্লাবে দুর্গাপুজো হয়। এছাড়াও ছোটো ছোটো আরও অনেক ক্লাব আছে, তারা কোথাও মনসা পুজো, কোথাও সরস্বতী পুজো, বিভিন্নভাবে অনেক অনুষ্ঠান, বলতে গেলে 12 মাসে যে 12-13 পার্বণ, সব পার্বণই আমাদের গ্রামের মধ্যে অনুষ্ঠিত হয়। এবং এছাড়াও যে কল্পতরু উৎসব, আমাদের মন্দিরের সামনে একটা ক্লাব আছে, ওনারা বিশেষভাবে কল্পতরু উৎসবও করে থাকেন। দুর্গাপুজো হয় আমাদের জগৎপুরে দুটো ক্লাব করে, গ্রামীণ অনুষ্ঠান, গ্রামের মতো গ্রামের মধ্যে যতটা সাধ্য আমরা চেষ্টা করি সবাইকে আনন্দ দেওয়ার জন্য, সেক্ষেত্রে পুজো হয় গ্রামীণ আকারে যে পুজো হয়, আমরা একটু তবু শহরে কেন্দ্রিক পুজোর চেষ্টা করছি, হয়তো অর্থনৈতিক কারণে ততটা তুলে ধরতে পারিনি। যাত্রা, খাওয়া দাওয়া এগুলো থাকে, অর্কেস্ট্রা থাকে। রথ হয় বলতে আমাদের পাশের গ্রামে রথ হয়, আমাদের গ্রামে আগে রথটা ছিল, একজন বয়স্ক মানুষ কিছুদিন চালিয়েছিলেন, কিন্তু উনি প্রয়াত হওয়ার পরে আর রথটা চলে না, ঝাঁপ হয় কিনা, অর্থাৎ আমরা যেতে চড়ক পুজো বলি, ওই চড়ক পুজোটা আগে হতো কিন্তু ইদানিংকালে ওই উৎসবটা আমাদের আর গ্রামের মধ্যে হয়ে ওঠেনি। ইসলাম ধর্ম বলতে যারা আমাদের ঠিক গ্রামের পূর্বাংশে, ওনাদের মানে আলাদাভাবেই একটা সেপারেট জায়গা বললেই হয়, আমরা এক প্রান্তে থাকি, ওনারা এক প্রান্তে থাকে। আমাদের ওই যে ওদের দুটো রোজা মাস থাকে, ঈদ উৎসব, ওই ঈদ উৎসবে আমাদের কিছু বিশিষ্ট ব্যক্তিজনকে আমন্ত্রণ করে আমরা ওই অনুষ্ঠানে গিয়ে থাকি, বা অনেকে গিয়ে থাকেন। এক গ্রামের মধ্যে সংখ্যালঘু বা আমরা যে হিন্দু পরিবার যারা বাস করি না কেন, আমাদের মধ্যে কোনো বিভেদ নেই, বাঙালি পরিবারের সঙ্গে সকলেরই সম্প্রীতির মধ্যেই আমরা বসবাস করি। কোনোদিন কোনো জাতিগত বা মুসলিম যে আছে বা সংখ্যালঘু আছে ওনাদের সঙ্গে আমাদের কোনো মানে মতবিরোধ কোনো দিনই ঘটেনি, আমরা একত্রিতভাবেই বসবাস করি। সাধারণত আমাদের গ্রামের জীবিকা বলতে, যারা শিক্ষা দেখে আমাদের একটু ভালো তারা চাকরি বাকরি করছে, মানে প্রধানত কৃষি হচ্ছে আমাদের অর্থনৈতিক ব্যবস্থা।
1: গ্রামবাসী অতনুকুমার কইলা বললেন খেলাধুলা ও সংস্কৃতি চর্চা সম্পর্কে।
3: আমাদের এই

0: গ্রামের একটা রীতি আছে, খেলাধুলার প্রতি প্রত্যেকটা ছেলে মেয়ে খুবই উৎসাহিত এবং প্রত্যেকটা ছেলের মধ্যে মানে গ্রামের যে আঞ্চলিক খেলাধুলা, বিশেষ করে কাবাডি, খোখো, ফুটবল, কাবাডিতে আমাদের কিছু ছেলে বেঙ্গল পর্যন্ত ট্রায়ালে গিয়েছিল এবং বর্তমানে আমি নিজেও একটা সময় ডিস্ট্রিক্টের অধিনায়কত্ব করেছি কাবাডিতে এবং সেই সূত্রে আমি চাকরিও পেয়েছি ক্যালকাটা পুলিশে এই কাবাডি খেলে। এবং আমাদের বর্তমান প্রজন্মের কিছু কিছু ছেলে মানে খুব ভালো জায়গায় আছে, এরা যদি একটু ভালো কোচিং পায় তাহলে আমার মনে হয় এরা অনেক দূর যেতে পারবে। সেই মানে কোচিংয়ের পরিকাঠামোটা নেই আমাদের গ্রামের মধ্যে। আমরা যারা সিনিয়র আছি তারা কিছুটা গ্রুমিং করি জুনিয়র ছেলেদের, হ্যাঁ, যাতে তারা পরবর্তী ক্ষেত্রে আরও উৎসাহিত পায়। বিভিন্ন জায়গায় এখন চাকরি বাকরি স্পোর্টস কোটায়, হ্যাঁ, যাতেই হতে করতে পারে। এছাড়াও কাবাডি ছাড়াও ফুটবল খেলা, ফুটবল এরা খেলে ছেলেপেলেগুলো, কিন্তু সেই পর্যায়ে যেতে পারে না এরা, কারণ ঠিকমতো কোচিং না পাওয়ার জন্য নিজেরা নিজেদের মতো করেই এখানে খেলাধুলো করে এবং পাশাপাশি যে টুর্নামেন্টগুলো হয় সেগুলো ওরা অংশগ্রহণ করে। এছাড়াও ক্রিকেট খেলাতেও এরা পারদর্শী, ক্রিকেট খেলাতেও ব্লক লেভেল, ডিস্ট্রিক্ট লেভেল পর্যন্ত এরা গিয়েছে, কিন্তু সেইভাবে সাফল্য পায়নি, কিন্তু পার্টিসিপেট করেছে ছেলেপেলেগুলো। আমাদের গ্রামের এই মন্দিরের সামনেই একটা বড় মাঠ আছে, এটাতেই আমাদের ছেলেপেলেগুলো প্র্যাকটিস করে ছেলেরা। আর বিভিন্ন ক্লাবের যে ছোটোখাটো মাঠ আছে সেখানে মানে অতটা প্র্যাকটিসের জায়গা নেই, কিন্তু এই মাঠটাতেই মূল একটাই মাঠই আছে আমাদের। আর একটা আছে আমাদের স্কুলে, হাই স্কুল প্রান্তে ওখানে একটা খেলার মাঠ আছে, ওখানেও খেলাধুলা হয়। এইগুলো আমাদের গ্রামের মধ্যে আছে। সংস্কৃতি চর্চার মধ্যে আমাদের এখানে নাচ গান প্র্যাকটিস হয়। গানের মোটামুটি বহু ছেলে মেয়ে এম এ পাস পর্যন্ত করেছে রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি থেকে, ওনারা গানের প্রতি এম এ করেছেন। নাচেও প্রায় আমাদের গ্রামে একটা কালচারাল প্রোগ্রাম মানে কালচারাল ব্যবস্থা আছে, এখানে বিভিন্ন ক্লাবগুলোতে আর্ট শেখানো হয়, আর্টের টিচার আসেন ওনারা শেখান, গানের মাস্টারও আসেন ওনারাও কিছুটা গানের তালিম দেন। আর কিছু কিছু বাড়িতে প্রাইভেট টিচার আছে যারা নাচের তালিম দিয়ে থাকেন এবং এখানে যোগব্যায়ামও স্যার আসেন, উনি যোগব্যায়াম শেখান। এই মন্দিরের সামনেই যে আমাদের চালাঘরে ওনারা ই করেন। আর নাটকটা হয় না, হ্যাঁ, নাটক যাত্রাটা আগে হতো, কিন্তু ধীরে ধীরে সব পড়াশুনো চাকরি বাকরি করে যে মানে প্রত্যেকেই মানে এই ব্যস্ততার জন্য কেউ আর নাটক বা যাত্রার প্রতি অতটাই নেই, ইন্টারেস্ট নেই। আবৃত্তিটাও শেখানো হয়, আমাদের এখানে প্রশিক্ষক আসেন, আবৃত্তির চর্চাও আছে আমাদের এখানে।
1: কথা হলো অনুপ কুমার কুইলার সঙ্গে। এই অঞ্চলের কৃষি ও চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে তিনি বললেন,
2: পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল থানার অন্তর্গত বেতকুণ্ডু গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত জগৎপুর গ্রাম। আমাদের এই এরিয়ার চাষবাস বলতে আমরা ছোটোবেলা থেকে দেখেছি এক চাষ হতো, সেটা আমন ধান চাষ। পরবর্তী ক্ষেত্রে বিকল্প যখন পঞ্চবার্ষিক পরিকল্পনার মারফত যখন বিকল্প চাষ দ্বিতীয় চাষটা আসে তখন থেকে আমাদের এরিয়ায় মানে তাইচুন চাষটা আরম্ভ হয়। কিন্তু তাইচুন চাষের ক্ষেত্রে একটা কথা বলতে হয় যে আমাদের এই এলাকায় কোনো সাবমার্শাল নেই, কিন্তু আমাদের গ্রামের পুরনো দিনের জিনারা ছিলেন মানে অভিভাবকরা, তিনাদের চেষ্টায় এবং বর্তমান যে গ্রাম কমিটি আছে এদের বিশেষ চেষ্টায় গ্রামে মাঠের ভেতর থেকে বড় বড় নালা করে নিয়ে যাওয়া হয়েছে, নদীর জল যাতে সবাই পায়। এই হিসাবে এখানে বিকল্প চাষ আমাদেরকে অনুকরণ করে অন্যান্য গ্রাম কিন্তু এগিয়েছে, তারা গ্রামের ভিতরে মাঠের ভিতরে নালা করেছে, নতবা এই গ্রামকে দেখে অন্যান্য আশেপাশে বহু গ্রাম এই মডেলটাকে নিয়ে আসছে, কারণ আশেপাশে আমাদের সাবমার্শাল নেই, চাষে একটা জীবিকা নির্বাহ হয়। এছাড়া আমাদের এখানে আগে ছিল বরুজ মানে পান চাষ, সেই পান চাষ মানে বাংলা পান বলা হয় একটা, একটা কালী বাংলা বলা হয়, একটা মিঠা পান বলা হয়। এই তিন ধরনের পান চাষ করে কিন্তু একসময় এই এলাকার মানুষ কিন্তু দুবেলা দুমুঠো ভাতের বন্দোবস্ত করতে পেরেছে। আর বর্তমানে

0: দেখবেন যে আমাদের এই এরিয়ায় যেমন এখন একবার সবুজে সবুজে মাঠ হয়ে আছে, তার পাশাপাশি প্রত্যেক পরিবারে কম বেশি ভালো পরিমাণ ফল গাছ প্রচুর পরিমাণে লাগিয়েছে, যেটা মানে আশেপাশে অন্যান্য গ্রামকে আমরা এক কথা বলতে পারি যে অনেক এগিয়ে অন্যান্য গ্রামের চেয়ে। এই একটা বিশেষ সবজিটা খুব একটা বেশি হয় না, তবে যা হয় কিন্তু খারাপ হয় না, কারণ আমাদের এখানেই একটা বাজার বসে, এই বাজারে আমাদের এই এরিয়ার সবজি এসে বিক্রি হয় এবং এই সবজি কিছুটা বাইরেও যায়। সবজি চাষ এখানে মোটামুটি হয়, আগে যেটা ছিল আলু চাষটাও কিছুটা ছিল, সেটা কিন্তু এখন বন্ধের পথে, আর বোরোজটা আগে যে পরিমাণ ছিল বাড়িতে সেটাও কিন্তু সেই পরিমাণ নেই, এখন অনেকটা কমে গেছে, কারণ প্রত্যেকে এখন নিজস্ব এক্সট্রা আয়ের কথা ভেবে হলদিয়ামুখী মানে হলদিয়া শিল্পনগরীর উপরে বা বিভিন্ন জায়গায় বিভিন্ন লোক কর্মব্যস্ত। কারণ এই এরিয়ায় আমি দীর্ঘ 35 বছর ছিলাম না, আমি কাজের সূত্রে বাইরে ছিলাম, 2 বছর হলো গ্রামের মধ্যে একবার স্থায়ীভাবে এসে গেছি রিটায়ার করার পর। তবে এসে এই গ্রামে একটা বিশেষ আমার সবচেয়ে ভালো লাগছে, এক একজন বিকল্প ঘরে চাষবাস ছাড়া গরু নিয়ে মানে গরুর দুধ বিক্রি করা, সবজি করছে, তাছাড়া মানে কেউ ব্যবসা করছে, রেলাল হলদিয়াতেও গিয়ে কাজ করছে, মানে সাধারণত বেকার ভাষাটা অরিজিনালি বলতে গেলে আমাদের গ্রামে খুবই কম, কারণ প্রত্যেকে কিছু করব এই তীব্র মানসিকতা এই গ্রামে এসে আমি দেখেছি, যেটা আশপাশ গ্রামে এ নজির খুঁজে পাওয়া যাবে না। এইটা মানে আমার ব্যক্তিগতভাবে আমি খুব উপলব্ধি করেছি যে এরকম গ্রাম পাবো না। আমি বহু জায়গায় বহু কনস্ট্রাকশনে কাজ করেছি, তারপর একটা জায়গায় স্থায়ী কাজ করে এসে কিন্তু এই জিনিসটার মতো এত মানসিকতা, প্রত্যেকের এই মানসিকতা কাছে অন্যান্য গ্রাম আমাদের কাছে পিছিয়ে পড়বে। চিকিৎসা বলতে আমরা কিন্তু অরিজিনালি মানে যেটাকে কোয়াক ডাক্তার মানে হাতুড়ে ডাক্তার বলে তার উপরে বেশিরভাগ নির্ভরশীল। বিগত দিনে আমাদের এখান থেকে প্রসূতি মায়েদেরকে বা বয়স্ক লোকেদের বর্ষাকালে কাঁধে করে মানে ঝুলিয়ে নিয়ে যেতে হতো মহিষাদল হসপিটালে, তা সে দিনটা অতিক্রম করে এসছি বটে, আমাদের রাস্তাঘাট অনেক কিছু হয়েছে, কিন্তু এখনও আমাদের এই এরিয়ায় সেই রকম ভালো ডাক্তার নেই। ডাক্তার দেখাতে হলে দুই একজন ডাক্তারবাবু আমাদের নিকটবর্তী বাসস্ট্যান্ড যেটা আছে দাঁড়িবেড়া ওখানে আসেন, সে সপ্তাহে একদিন করে বা দুদিন করে আসেন, বাকিটা আমাদের দেখাতে যেতে হয় তমলুক মহিষাদল চৈতন্যপুর হলদিয়া এই সার্কেলের। তবে আমাদের এখানে একটা উপস্বাস্থ্য কেন্দ্র হওয়ার কথা আছে এবং আমরা ভূমি দান করেছি, আমাদেরকে মাটি ফেলাতে বলা হয়েছিল, মাটি কমপ্লিট করে দিয়েছি, সম্ভবত আগামী দিনে হয়তো উপস্বাস্থ্য কেন্দ্রটা এখানে হয়ে যাবে।
1: আজ 25শে বৈশাখ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। সমবেত কণ্ঠে গান শোনালেন সুতৃষা প্রামাণিক, স্মৃতিকণা মাঝি, বিশাখা সিংহ, সুমনা সান্ধকি, অনুশ্রী ঘড়ুই, সুলেখা।

ঘুরে দেখলাম পূর্ব মেদিনীপুর জেলার জগৎপুর গ্রাম। বাংলার মুখ আজ এই পর্যন্ত, আবার কথা হবে আগামী শনিবার বেলা ১২টায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। গ্রন্থনা অমৃতা হালদার রায়, স্টুডিওর বাইরে থেকে অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন অংশুমান চক্রবর্তী, প্রযোজনা দেবর্ষী ঘোষ।

0: রাজেশ্বরী দত্তের কণ্ঠে শুনছিলেন রবীন্দ্রসঙ্গীত, আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। একটু পরেই শুনবেন গ্রামীণ সংবাদ। আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছি শুভমিতা মুখোপাধ্যায়। আজ রবীন্দ্র জয়ন্তী দিন পশ্চিমবঙ্গে প্রথম বিজেপি সরকার শপথ নিল। নন্দীগ্রাম ও ভবানীপুর এই দুই আসনে জয়ী শুভেন্দু অধিকারী রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী রূপে শপথ গ্রহণ করেছেন।
1: আমি শুভেন্দু অধিকারী ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব।
0: শুভেন্দু অধিকারীর সঙ্গে আরো পাঁচজন বিজেপি বিধায়ক আজ মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। খড়গপুর সদর কেন্দ্র থেকে বিজয়ী দিলীপ ঘোষ আজ শপথ নেন।
2: আমি ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব।
0: আসানসোল দক্ষিণ কেন্দ্র থেকে বিজয়ী অগ্নিমিত্রা পাল, বাঁকুড়ার রানীবাদ থেকে বিজয়ী ক্ষুদিরাম টুডু, বনগাঁ উত্তর থেকে বিজয়ী অশোক কীর্তনিয়া এবং কোচবিহারের মাথাভাঙা থেকে জয়ী নিশীথ প্রামাণিকও আজ শপথ নিয়েছেন। এর মধ্যে ক্ষুদিরাম টুডু শপথ নেন সাঁওতালি ভাষায়। কোনো মন্ত্রীর দপ্তর এখন ঘোষণা করা হয়নি। আজ 25শে বৈশাখ, রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মবার্ষিকী। নতুন সরকারের শপথ গ্রহণের আবহে নানা অনুষ্ঠানের মধ্যে দিনটি রাজ্য দেশজুড়ে যথোচিত মর্যাদায় উদযাপিত হচ্ছে।

0: এই উপলক্ষে রাজ্যের সর্বত্র সকাল থেকেই নানা সংগঠন ও বিদ্যালয়ের উদ্যোগে দিনভর নানা অনুষ্ঠান চলছে। অন্যদিকে কলকাতার ব্রিগেড প্যারেড ময়দানে নতুন মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, রাজ্যের পরিষদীয় দলনেতা শুভেন্দু, রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ উপস্থিত সকলে ওই মঞ্চে কবিকে শ্রদ্ধা জানান। শান্তিনিকেতনের ঐতিহ্য অনুযায়ী ভোর পাঁচটায় গৌড় প্রাঙ্গণে বৈতালিকের মাধ্যমে কবি প্রণামের সূচনা হয়। এরপর রবীন্দ্রভবনে ছিল কবিকণ্ঠে গান ও আবৃত্তি। জন্ম উৎসবের মূল অনুষ্ঠানটি হয় সকাল নটায় মাধবী বিতানে, সন্ধ্যায় গৌড় প্রাঙ্গণে থাকছে নৃত্যনাট্য মায়ার খেলা। রাজ্যে তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে কবি প্রণামের আয়োজন করা হয়েছে সন্ধ্যায় রবীন্দ্র সদন প্রেক্ষাগৃহে। সকালে প্রেক্ষাগৃহের সামনে রবীন্দ্র মূর্তিতে দপ্তরের পক্ষ থেকে মাল্যদান করা হয়। প্রদেশ কংগ্রেসের রাজ্য দপ্তর বিধান ভবনে দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হচ্ছে। বামফ্রন্টের পক্ষ থেকেও জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে কবিগুরুর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়েছে। তৃণমূল কংগ্রেস নেত্রী কালীঘাটে তাঁর বাড়িতেই রবীন্দ্র জয়ন্তী পালন করছেন। পুরুলিয়ায় জয়পুরে মাঠের মধ্যে বিজেপির এক বুথ সভাপতির দেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পরিবার সূত্রে জানা গেছে, পুরুলিয়ার জয়পুর বিধানসভার বেলটি এলাকার বাসিন্দা বাবুলাল গতরাতে একটি বিয়ে বাড়িতে গেছিলেন, তারপর তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি। আজ তাঁর রক্তাক্ত দেহ পুরুলিয়া মফস্বল থানার কানালি এলাকার একটি মাঠ থেকে উদ্ধার করে পুলিশ। পরিবারের লোকের অভিযোগ, খুন করা হয়েছে বাবুলাল গোপ নামে আরশা এলাকার বিজেপির বুথ সভাপতিকে। দেহটি ময়নাতদন্তের জন্য পুরুলিয়া দেবেন মাহাতো মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে বিজেপি কর্মীরা খুনের অভিযোগ তুলে ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানান। দক্ষিণ চব্বিশ পরগনার গঙ্গাসাগরে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বাইক গ্যারেজ ভস্মীভূত। মুড়িগঙ্গা দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের পাশে স্থানীয় বাসিন্দা শেখ মুকুলের গ্যারেজে গতরাতে আচমকাই আগুন লাগে। স্থানীয়দের দাবি, প্রথমে গ্যারেজ থেকে ধোঁয়া ও আগুনের শিখা বের হতে দেখা যায়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে গোটা গ্যারেজে। খবর পেয়ে ছুটে যান এলাকার বাসিন্দারা। দীর্ঘক্ষণ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এলেও গ্যারেজে থাকা সমস্ত সরঞ্জাম, যন্ত্রপাতি ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। পরে সাগর থানার পুলিশ ও দমকল বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কি কারণে আগুন লাগলো তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিকভাবে শর্ট সার্কিটের সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনায় কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি দাবি করেছেন গ্যারেজ মালিক। পশ্চিম মেদিনীপুরের গড়বেতার বড়মুড়া অঞ্চলের বলরামপুরে বিপুল পরিমাণ তাজা বোমা উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। গোপন খবরের ভিত্তিতে পুলিশ তল্লাশি চালিয়ে ঝোপের আড়াল থেকে ওই বোমাগুলির হদিশ পায়। বম স্কোয়াড সেগুলি নিষ্ক্রিয় করার কাজ চালাচ্ছে। কারা কি উদ্দেশ্যে এই বোমা মজুত করেছিল পুলিশ তা খতিয়ে দেখছে। স্থানীয় বাসিন্দাদের অবশ্য দাবি, দীর্ঘদিন ধরে ওই এলাকায় দুষ্কৃতীদের দৌরাত্ম্য ছিল। পুলিশ দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে। পূর্ব রেলের হাওড়া ডিভিশনের তারকেশ্বর আরামবাগ সেকশনে মায়াপুর ও আরামবাগ স্টেশনের মধ্যে লিমিটেড হাইট সাবওয়েতে গার্ডার অপারেশনের কাজের জন্য আজ রাত 11:15 থেকে আগামীকাল সকাল 6:25 পর্যন্ত মোট 430 মিনিট ট্রাফিক ও পাওয়ার ব্লক থাকবে। এই কারণে আজও আগামীকাল কয়েকটি ট্রেন বাতিল করা হয়েছে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় রাজ্যে আগামীকাল পর্যন্ত বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আজ কলকাতা পার্শ্ববর্তী এলাকায় ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে বলে আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস আকাশবাণীকে জানিয়েছেন। সোমবার থেকে অবশ্য বৃষ্টির পরিমাণ কমবে। গ্রামীণ সংবাদ শেষ হলো। পরের খবর 12:50।
1: কৃষক বন্ধুদের জন্য জল হাওয়ার খবর। হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান জেলার বেশিরভাগ অঞ্চলে। হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে হিমালয় সন্নিহিত উপত্যকা বেশিরভাগ অঞ্চলে এবং কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায়। কৃষক বন্ধুদের জন্য আবহাওয়ার সতর্ক বার্তা। প্রতি ঘণ্টায় 50-60 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলার দুই একটি অঞ্চলে এবং প্রতি ঘণ্টায় 40-50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলিতে। কৃষক বন্ধুদের জন্য ছিল জল হাওয়ার খবর। এখন শুনবেন আধুনিক গান। বিভিন্ন শিল্পীর কণ্ঠে প্রথমে আলপনা বন্দ্যোপাধ্যায়।

আলপনা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে শুনলেন আধুনিক গান। পরের শিল্পী অজিত পাণ্ডে। শুনছেন বাংলা আধুনিক গান। যান্ত্রিক ত্রুটির কারণে আমরা দুঃখিত। এই গানটির পরিবর্তে এই মুহূর্তে অমল মুখোপাধ্যায়।

শুনছেন আধুনিক গান। ভূপেন হাজারিকা।

0: ইফকো ন্যানো ফার্টিলাইজারের শক্তিতে প্রতিটি খামার ও কৃষক সমৃদ্ধ হবে।
1: ভিডিওতে লাইক করলে টাকা পাওয়া যাবে? এত সোজা
2: অল্লফাদে।
3: অচেনা অজানা লিংকে কখনো ক্লিক করবেন না। আরবিআই এ কথা বলে,
4: জেনে রাখুন, সতর্ক থাকুন।
5: সকলের জন্য সামাজিক নিরাপত্তা, অটল পেনশন যোজনা, মোদিজির সংকল্প।
6: योजना उन नौजवानों के लिए है ताकि आप जब 60 साल के होंगे आपको कभी किसी के सहारे की जरूरत न पड़े, आप अपना बुढ़ापा भी गौरव के साथ बिता सको।
5: এখনো পর্যন্ত 8,85,00,000 বেশি সুবিধাভোগী এই প্রকল্পে যোগদান করেছেন। যদি আপনার বয়স 18-40 মধ্যে হয় তাহলে মাসিক অটল পেনশন সহ এই প্রকল্পের 3টি নিশ্চিত সুবিধা সম্পর্কে জানতে আপনার ব্যাংক শাখায় যোগাযোগ করুন।

এতক্ষণ শুনলেন আধুনিক গান। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। একটু পরেই শুনবেন রূপঙ্গীতে। আকাশবাণী স্টুডিও রেকর্ডে গৃহীত গান শুনবেন রূপঙ্গীতে। আজকের প্রথম গান শিল্পী স্বপন বসু, কথা ও সুর প্রচলিত। স্বপন বসুর কণ্ঠে শুনবেন আজকের প্রথম রূপঙ্গীতে। শুরু হচ্ছে রূপঙ্গীতের অনুষ্ঠান।

শ্যামল সেনগুপ্তের কথায় আনন্দ শঙ্করের সুরে, এবারের শিল্পী ইন্দ্রাণী সেন।

শিবদাস বন্দ্যোপাধ্যায়ের কথায়, সুনীল দের সুরে, এবারের শিল্পী ভূপেন হাজারিকা।

আকাশবাণীর স্টুডিও রেকর্ডে গৃহীত রম্যগীতি শুনলেন এতক্ষণ। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। একটু পরেই শুনবেন সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি অর্ক সেন। প্রথমে বিশেষ বিশেষ খবর। পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি সরকার আজ শপথ নিয়েছে। মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর পাশাপাশি আরও পাঁচজন আজ মন্ত্রী হিসেবে মন্ত্রগুপ্তি ও শপথ বাক্য পাঠ করেন। সাঁওতালি ভাষায় শপথ নিয়েছেন বাঁকুড়ার রানীবাঁধের জয়ী বিজেপি প্রার্থী ক্ষুদিরাম টুডু। তামিলনাড়ুতে নতুন সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা অব্যাহত। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর ভারত ও ত্রিনিদাদ টোবাগোর মধ্যে সম্পর্কের প্রশংসা করেছেন। যথোচিত মর্যাদায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মবার্ষিকী উদযাপিত হচ্ছে। আইপিএল ক্রিকেটে আজ জয়পুরের সোয়াই মানসিং স্টেডিয়ামে রাজস্থান রয়্যালস গুজরাট টাইটান্সের মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। রবীন্দ্র জয়ন্তীতে আজ পশ্চিমবঙ্গে প্রথম বিজেপি সরকার শপথ নিয়েছে। নন্দীগ্রাম ও ভবানীপুর দুই আসনে জয়ী শুভেন্দু অধিকারী রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী রূপে শপথ গ্রহণ করেছেন।
1: আমি শুভেন্দু অধিকারী ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব।
0: শুভেন্দু অধিকারীর সঙ্গে আরও পাঁচজন বিজেপি বিধায়ক মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। খড়গপুর সদর কেন্দ্র থেকে বিজয়ী দিলীপ ঘোষ, আসানসোল দক্ষিণ কেন্দ্র থেকে বিজয়ী অগ্নিমিত্রা পাল শপথ নেন।
2: আমি শ্রীমতী অগ্নিমিত্রা পাল ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব।
0: বাঁকুড়ার রানীবাঁধ থেকে বিজয়ী ক্ষুদিরাম টুডু, বনগাঁ উত্তর থেকে বিজয়ী অশোক কীর্তনিয়া এবং কোচবিহারের মাথাভাঙা থেকে জয়ী নিশীত প্রামাণিকও আজ শপথ নিয়েছেন। এর মধ্যে ক্ষুদিরাম টুডু শপথ নেন সাঁওতালি
3: ভাষায়।
0: কোন মন্ত্রীর দফতর এখনো ঘোষণা করা হয়নি। তামিলনাড়ুতে টিভিকে প্রধান সি জোসেফ বিজয়ের নেতৃত্বে সরকার গঠন নিয়ে ধোঁয়াশা আরও ঘনীভূত হল। বিজয় দ্বিতীয়বার রাজ্যপালের সঙ্গে দেখা করে সংখ্যাগরিষ্ঠতার দাবি জানালেও IUML এর দেওয়ার তরফে বার্তায় পুরো পরিস্থিতি বদলে গেছে। অধ্যাপক কাদের মহিউদ্দিনের নেতৃত্বাধীন এই দলটি স্পষ্ট জানিয়ে দিয়েছে তারা টিভিকে সমর্থনের কোনো চিঠি দেয়নি। তাদের দল DMK প্রধান MK স্টালিনের নেতৃত্বাধীন স্থিতিশীল সরকার গঠনের পক্ষপাতী। এই নাটকীয় পরিবর্তনের ফলে আজকের নির্ধারিত শপথ গ্রহণ অনুষ্ঠান স্থগিত করা হয়েছে বলে সূত্রের খবর। সরকার গড়তে ভিসিকের সমর্থনের ওপর নির্ভরশীল টিভিকে। যদিও ভিসিকে নেতা ভান্নি আরাসু এক টুইট বার্তায় জানিয়েছেন তার দল সরকারে অংশ নিতে ইচ্ছুক। অন্যদিকে AIADMK শিবিরেও তৎপরতা চোখে পড়েছে। AMMK নেতা TVV দিনাকরণ রাজ্যপালের সঙ্গে দেখা করে মান্নারগুড়ির বিধায়ক এস কামরাজের সমর্থনে চিঠি জমা দিয়েছে। তিনিও ই পলানিস্বামীকে মুখ্যমন্ত্রী হিসেবে সমর্থনের কথা জানিয়েছেন। সোমনাথ মন্দিরের 75তম বর্ষপূর্তি উপলক্ষে সোমনাথ অমৃত পর্ব উদযাপন করা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী সোমবার 11 মে গুজরাট সফরে সোমনাথ অমৃত পর্বে যোগ দেবেন। 1951 সালে ওই দিনে ভারতের প্রথম রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ পুনর্নির্মিত মন্দিরটির দ্বারোদ্ঘাটন করেন। লেফটেন্যান্ট জেনারেল NS রাজা সুব্রমণিকে দেশের পরবর্তী চিফ অফ ডিফেন্স স্টাফ বা CDS হিসেবে নিয়োগ করেছে কেন্দ্রীয় সরকার। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে দায়িত্ব গ্রহণের দিন থেকে তিনি একই সঙ্গে সামরিক বিষয়ক বিভাগের সচিব হিসেবেও কাজ করবেন। বর্তমানে CDS জেনারেল অনিল চৌহান আগামী 30 মে তাঁর মেয়াদ সম্পন্ন করছেন। তাঁর স্থলাভিষিক্ত হবেন লেফটেন্যান্ট জেনারেল সুব্রমণি। ভারতীয় নৌবাহিনীর নতুন প্রধান হিসেবে ভাইস অ্যাডমিরাল কৃষ্ণ স্বামীনাথনের নাম ঘোষণা করেছে কেন্দ্র। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে বর্তমানে তিনি নৌবাহিনীর পশ্চিম কমান্ডের ফ্ল্যাগ অফিসার কমান্ডিং ইন চিফ হিসেবে কর্মরত। ভাইস অ্যাডমিরাল স্বামীনাথন তাঁর দীর্ঘ প্রায় 4 দশকের বর্ণময় কর্মজীবনে নৌবাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। নৌবাহিনীর বর্তমান প্রধান অ্যাডমিরাল দীনেশ কুমার ত্রিপাঠী আগামী 31 মে

অবসর গ্রহণ করবেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর ভারত ও ত্রিনিদাদ টোবাগোর মধ্যে সম্পর্কের প্রশংসা করেছেন। ত্রিনিদাদ ও টোবাগোর ক্যারিবীয় সংক্রান্ত ও বিদেশ মন্ত্রকে পতাকা উত্তোলন অনুষ্ঠানে তিনি আজ অংশগ্রহণ করেন। তিনি দুদেশের গভীর সাংস্কৃতিক সম্পর্ক ও ঐতিহাসিক বন্ধনের কথা তুলে ধরেন। শ্রী জয়শঙ্কর দুদেশের পোশাক, ক্রীড়া ও সাংস্কৃতিক অভিন্ন ঐতিহ্যের কথাও তুলে ধরেছেন। শ্রী জয়শঙ্কর ত্রিনিদাদ ও টোবাগোর প্রধানমন্ত্রী কমলা প্রসাদ বিশ্বেশ্বরের সঙ্গে দেখা করে দুদেশের কৌশলগত অংশীদারিত্ব শক্তিশালী করার কথা বলেন। সৌরবিদ্যুৎ, পর্যটন সহ বিভিন্ন ক্ষেত্রে একাধিক চুক্তি সম্পন্ন করা হয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। আজ 25শে বৈশাখ। বিশ্বজুড়ে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মবার্ষিকী পালন করা হচ্ছে।

এই উপলক্ষে পশ্চিমবঙ্গের সর্বত্র নানা সংগঠন ও বিদ্যালয়ের উদ্যোগে হয়েছে প্রভাত ফেরি, দিনভর চলছে নানা অনুষ্ঠান। শান্তিনিকেতনের ঐতিহ্য মেনে ভোর পাঁচটায় গৌর প্রাঙ্গণে বৈতালিকের মাধ্যমে কবি প্রণামের সূচনা হয়। এরপর জন্ম উৎসবের মূল অনুষ্ঠান সকাল নটায় মাধবী বিধানে অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় আবার গৌর প্রাঙ্গণে থাকছে নৃত্যনাট্য মায়ার খেলা। এই উপলক্ষে পশ্চিমবঙ্গের তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে কবি প্রণামের আয়োজন করা হয়েছে সন্ধ্যায় কলকাতার রবীন্দ্র সদন প্রেক্ষাগৃহে। বাংলাদেশও রবীন্দ্রসঙ্গীত, কবিতা আবৃত্তি, নৃত্য ও নাটকের মধ্যে দিয়ে এই উৎসব সাড়ম্বরে উদযাপিত হচ্ছে। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 25শে বৈশাখ উপলক্ষে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। হ্যাম্পটন স্কাই রিয়েলটি লিমিটেড ও তার কর্ণধার সঞ্জীব অরোরার সঙ্গে জড়িত একটি অর্থ তছরুপের ঘটনায় এনফোর্সমেন্ট নির্দেশালয় ইডি দিল্লি, গুরগাঁও ও চণ্ডীগড়ের 5টি জায়গায় তল্লাশি চালাচ্ছে। 2002 সালের অর্থ তছরুপ প্রতিরোধ আইনের অধীনে এই তল্লাশি শুরু হয়। ইডি জানিয়েছে, এই ঘটনায় 100 কোটি টাকারও বেশি মূল্যের মোবাইল ফোনের ভুয়ো জিএসটির মাধ্যমে ব্যাপক অর্থ পাচার এবং দুবাই থেকে ভারতে অবৈধ অর্থের লেনদেন হয়েছিল। তল্লাশিতে ইডি দিল্লিতে অবস্থিত অস্তিত্বহীন বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে একাধিক ভুয়ো জিএসটি বিল উদ্ধার করেছে। হরমুজ প্রণালীতে একটি কাঠের জাহাজে আগুন ধরে যাওয়ায় একজন ভারতীয় নাবিক মারা গেছেন, আহত আরও 4। আহতদের উদ্ধার করে তাদের চিকিৎসার জন্য দুবাই নিয়ে যাওয়া হয়েছে। সেদেশের ভারতীয় দূতাবাসের আধিকারিকরা আহতদের সঙ্গে দেখা করে যথাযথ চিকিৎসা পরিষেবার ব্যাপারে নিশ্চয়তা দিয়েছেন। মার্কিন সাউদার্ন কমান্ড জানিয়েছে, পূর্ব প্রশান্ত মহাসাগরে মাদক পাচারে জড়িত সন্দেহে একটি নৌকোয় হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। ঘটনায় নিহত 2 জন, আহত 1 জনকে উদ্ধার করা হয়েছে। সমাজমাধ্যমের এক বার্তায় কমান্ড জানিয়েছে, ওই নৌকোটি সন্ত্রাসবাদী সংগঠনগুলি পরিচালনা করত। মার্কিন গোয়েন্দা সংস্থার দাবি, নৌকোটি পূর্ব প্রশান্ত মহাসাগরের মাদক পাচারের সুপরিচিত পথ ধরে চলাচল করছিল এবং মাদক পাচারের কাজের সঙ্গে যুক্ত ছিল। উল্লেখ্য, এই অভিযানে সামরিক বাহিনীর কোনো সদস্য হতাহত হননি। হান্টা ভাইরাসে আক্রান্ত হওয়ার আরও 2টি ঘটনা সামনে এসেছে। এর মধ্যে একটি স্পেন এবং অন্যটি দক্ষিণ আটলান্টিক সাগরের দ্বীপ ত্রিস্তান দা কুনহায়। স্পেনের দক্ষিণ পূর্বে অলিকান্ত প্রদেশে 32 বছরের এক মহিলার দেহে এই ভাইরাস সংক্রমণের খবর মিলেছে। অন্যদিকে ত্রিস্তান দা কুনহায় আক্রান্ত হয়েছেন এক ব্রিটিশ নাগরিক। এদিকে হান্টা ভাইরাসে এখনও পর্যন্ত 3 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু অবশ্য বলেছে, এই ভাইরাস সহজে সংক্রমিত হয় না, কাজেই এই সংক্রমণের ঝুঁকি কম এবং অযথা আতঙ্কেরও কোনো কারণ নেই। জাতীয় রোগ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ রোগ পর্যালোচনায় নিবিড় কর্মসূচি, বিশ্ব স্বাস্থ্য সংগঠন এবং অন্য আন্তর্জাতিক স্বাস্থ্য প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে মন্ত্রক। আইএসএল ফুটবলে মোহনবাগান আজ এফসি গোয়ার বিরুদ্ধে খেলবে। গোয়ার মারগাঁওয়ে জওহরলাল নেহরু স্টেডিয়ামে খেলা শুরু হবে বিকেল 5টায়। অন্য ম্যাচে জামশেদপুরের এফসি বেঙ্গালুরু এফসির মুখোমুখি হবে। জামশেদপুরের জিআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্সে খেলা শুরু হবে সন্ধ্যে 7:30। আইপিএল ক্রিকেটে আজ জয়পুরের সোয়াই মানসিং স্টেডিয়ামে রাজস্থান রয়্যালস মুখোমুখি হবে গুজরাট টাইটান্সের। খেলা শুরু হবে সন্ধ্যে 7:30। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি সরকার আজ শপথ নিয়েছে। মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর পাশাপাশি আরও 5 জন আজ মন্ত্রী হিসেবে মন্ত্রগুপ্তি ও শপথ বাক্য পাঠ করেন। সাঁওতালি ভাষায় শপথ নিয়েছেন বাঁকুড়ার রানীবাঁধের জয়ী বিজেপি প্রার্থী ক্ষুদিরাম টুডু। তামিলনাড়ুতে নতুন সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা অব্যাহত। যথোচিত মর্যাদায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মবার্ষিকী উদযাপিত হচ্ছে। খবর শেষ হলো, এরপরের শুনুন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি শুভমিতা মুখোপাধ্যায়। প্রথমে বিশেষ বিশেষ খবর। পশ্চিমবঙ্গে প্রথম বিজেপি সরকার আজ শপথ নিয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ছাড়াও দিলীপ ঘোষ, ক্ষুদিরাম টুডু, অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনিয়া এবং নিশীত প্রামাণিক মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ একাধিক কেন্দ্রীয় মন্ত্রী এবং 20টি রাজ্যের মুখ্যমন্ত্রী শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। যথোচিত মর্যাদায় আজ রাজ্য জুড়ে রবীন্দ্র জয়ন্তী উদযাপিত হচ্ছে। অনুকূল পরিস্থিতি এবং বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় রবিবার পর্যন্ত রাজ্যে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আইএসএল ফুটবলে মোহনবাগান আজ এফসি গোয়ার বিরুদ্ধে খেলবে। আসছি বিস্তারিত খবরে। আজ রবীন্দ্র জয়ন্তীতে পশ্চিমবঙ্গে প্রথম বিজেপি সরকার শপথ নিল। নন্দীগ্রাম ও ভবানীপুর দুই আসনে জয়ী শুভেন্দু অধিকারী রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীরূপে শপথ গ্রহণ করেছেন।
1: আমি শুভেন্দু অধিকারী ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব।
0: শুভেন্দু অধিকারীর সঙ্গে আরো পাঁচজন বিজেপি বিধায়ক মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। খড়গপুর সদর কেন্দ্র থেকে বিজয়ী দিলীপ ঘোষ শপথ নেন।
2: আমি ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা।
0: বাঁকুড়া রানীবাঁধ থেকে বিজয়ী ক্ষুদিরাম টুডু শপথ নিয়েছেন সাঁওতালি
3: ভাষায়।
0: আসানসোল দক্ষিণ কেন্দ্র থেকে বিজয়ী অগ্নিমিত্রা পাল শপথ নেন।
4: আমি শ্রীমতী অগ্নিমিত্রা পাল ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা।
0: বনগাঁ উত্তর থেকে বিজয়ী অশোক কীর্তনিয়া শপথ নেন।
5: আমি অশোক কীর্তনিয়া ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা।
0: কোচবিহারের মাথাভাঙা থেকে জয়ী নিশীত প্রামাণিকও আজ শপথ নিয়েছেন।
6: আমি নিশীত প্রামাণিক ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা।
0: কোন মন্ত্রীটি দপ্তর এখন ঘোষণা করা হয়নি। আজকের শপথ গ্রহণ মঞ্চে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সহ বেশ কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রী এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সহ বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, অজয় মুখোপাধ্যায়ের পর এই প্রথম রাজ্যের কোনো জেলা থেকে মুখ্যমন্ত্রী হলেন। এই দুজনেই মেদিনীপুর থেকে তাঁদের রাজনৈতিক জীবন শুরু করেন। দীর্ঘ 15 বছরের তৃণমূল কংগ্রেস শাসনের অবসান ঘটিয়ে বিজেপি এরাজ্যেই প্রথমবার ক্ষমতা এল। আজ শপথ গ্রহণ অনুষ্ঠানের শুরুতে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির সঙ্গী মাখনলাল সরকারকে প্রধানমন্ত্রী সম্বর্ধিত করেন। আমাদের প্রধান প্রতিনিধির একটি বিশেষ প্রতিবেদন।
7: গেরুয়া আবেগে ঢেকে গিয়েছিল ব্রিগেড প্যারেড গ্রাউন্ড। রবীন্দ্র জয়ন্তী সকালেই বাংলার রাজনৈতিক ইতিহাসে নতুন অধ্যায়ের সাক্ষী থাকলো কলকাতা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং দেশের একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রীদের উপস্থিতিতে পশ্চিমবঙ্গের নবম মুখ্যমন্ত্রী তথা রাজ্যের প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী। সকাল থেকেই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে উপচে পড়েছিল বিজেপি কর্মী সমর্থকদের ভিড়। মঞ্চে সনাতনী আবেগের ছাপ ছিল স্পষ্ট। দক্ষিণেশ্বরের মন্দির, গঙ্গাসাগর, মা দুর্গা ছবি দিয়ে সাজানো হয়েছিল শপথ মঞ্চ। 25শে বৈশাখ উপলক্ষে বিশেষভাবে স্থান দেওয়া হয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুরকেও। শপথের আগেই মঞ্চে উঠে কবিগুরু ছবিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। নির্ধারিত সময়ের আগেই দমদম বিমানবন্দরে পৌঁছে যান তিনি। সেখান থেকে চপারে রেসকোর্স হয়ে ব্রিগেডে পৌঁছান। সকাল থেকেই কলকাতা কার্যত নিরাপত্তার চাদরে মোড়া ছিল। ব্রিগেড এবং সংলগ্ন এলাকায় বহুস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা করে কলকাতা পুলিশ। শেষ মুহূর্ত পর্যন্ত চলে সিকিউরিটি চেকিং। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: এদিকে পূর্ব মেদিনীপুর থেকে আমাদের জেলা সংবাদদাতা জানাচ্ছেন, জেলার ছেলে শুভেন্দু অধিকারীর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ অনুষ্ঠান দেখার জন্য বহু জায়গায় জায়ান স্ক্রিন লাগানো হয়। কোলাঘাট থেকে দীঘা সব জায়গাতেই চলে লাড্ডু বিতরণ। শপথ গ্রহণের মুহূর্তে মহিলারা শাঁখ বাজান। এই উৎসবের প্রাণকেন্দ্র কাঁথির শান্তিকুঞ্জ এখন শুভেন্দু অধিকারীর ঘরে ফেরার অপেক্ষায়। পুরুলিয়া জয়পুরে মাঠের মধ্যে বিজেপির এক বুথ সভাপতির দেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পরিবার সূত্রে জানা গেছে, পুরুলিয়ার জয়পুর বিধানসভার বেলডি এলাকার বাসিন্দা বাবুলাল গোপ গতরাতে একটি বিয়ে বাড়িতে গেছিলেন, তারপর তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি। আজ তাঁর রক্তাক্ত দেহ পুরুলিয়া মফস্বল থানার কানালি এলাকার একটি মাঠ থেকে উদ্ধার করে পুলিশ। পরিবারের লোকের অভিযোগ, খুন করা হয়েছে বাবুলাল গোপ নামে আরশা এলাকার বিজেপির বুথ সভাপতিকে। দেহটি ময়নাতদন্তের জন্য পুরুলিয়া দেবেন মাহাতো মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে বিজেপি কর্মীরা খুনের অভিযোগ তুলে ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানান। পশ্চিম মেদিনীপুরের গড়বেতার বড়মুড়া অঞ্চলের বলরামপুরে বিপুল পরিমাণ তাজা বোমা উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। গোপন খবরের ভিত্তিতে পুলিশ তল্লাশি চালিয়ে ঝোপের আড়াল থেকে বোমাগুলির হদিশ পায়। বম্ব স্কোয়াড সেগুলি নিষ্ক্রিয় করার কাজ চালাচ্ছে। কারা কি উদ্দেশ্যে এই বোমা মজুত করেছিল পুলিশ তা খতিয়ে দেখছে। তৃণমূল কংগ্রেস দল বিরোধী মন্তব্যের দায় পাঁচ নেতাকে শোকজ করেছে। এই পাঁচ নেতা হলেন ঋজু দত্ত, কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, কোহিনুর মজুমদার, পাপিয়া ঘোষ ও কার্তিক ঘোষ। দলের শৃঙ্খলা রক্ষা কমিটির তরফে ডেরেক ও ব্রায়ান গতকাল এই পাঁচজনকে শোকজের নোটিশ দেন। শৃঙ্খলা ভঙ্গের দায় কেন তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে না তা লিখিতভাবে জানাতে বলা হয়েছে। কলকাতার হগ মার্কেট সহ বিভিন্ন জেলায় সরকার পরিবর্তনের পর তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস লেনিনের মূর্তি ভাঙচুর সহ বিভিন্ন হিংসার ঘটনায় কলকাতা হাইকোর্টের হস্তক্ষেপ চেয়ে দায়ের করা জনস্বার্থ মামলার জরুরি ভিত্তিতে শুনানির আবেদন আদালত গ্রহণ করেনি। প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থসারথী সেনের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করে এই আবেদন জানানো হলেও গতকাল তারা মামলার শুনানি গ্রহণে অস্বীকার করে। আগামী সপ্তাহে মামলা তালিকাভুক্ত হলে শুনানি হতে পারে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক, ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। আজ 25শে বৈশাখ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মবার্ষিকী। নতুন সরকারের শপথ গ্রহণের আবহে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি রাজ্য ও দেশ জুড়ে যথোচিত মর্যাদায় উদযাপিত হচ্ছে। এই উপলক্ষে রাজ্যের সর্বত্র সকাল থেকে নানা সংগঠন ও বিদ্যালয়ের উদ্যোগে আয়োজন করা হয় প্রভাত ফেরি ও নানা অনুষ্ঠানের। কলকাতার ব্রিগেড প্যারেড ময়দানে নতুন মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠান মঞ্চ থেকে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, রাজ্যের পরিষদীয় দলনেতা শুভেন্দু অধিকারী সহ উপস্থিত সকলে কবিকে শ্রদ্ধা জানান। শান্তিনিকেতনের ঐতিহ্য অনুযায়ী ভোর 5টায় গৌড় প্রাঙ্গণে বৈতালিকের মাধ্যমে কবি প্রণামের সূচনা হয়। এরপর রবীন্দ্রভবনে কবিকণ্ঠে গান ও আবৃত্তি হয়। জন্ম উৎসবের মূল অনুষ্ঠানটি হয় সকাল 9টায় মাধবী বিতানে। সন্ধ্যায় গৌড় প্রাঙ্গণে থাকছে নৃত্যনাট্য মায়ার খেলা। তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে সকালে প্রেক্ষাগৃহের সামনে রবীন্দ্রমূর্তিতে মালদান করা হয়। সন্ধ্যায় রবীন্দ্রসদন প্রেক্ষাগৃহে আয়োজন করা হয়েছে কবি প্রণামের। জোড়াসাঁকো ঠাকুরবাড়ি ও রথীন্দ্র মঞ্চের বরাবরের মতো কবির প্রতি শ্রদ্ধা জানান শিল্পী ও রবীন্দ্রপ্রেমী মানুষ। বামফ্রন্টের পক্ষ থেকে জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে কবিগুরুর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। বিকেলে বাগবাজার মায়েরঘাট থেকে জোড়াসাঁকো হয়ে নাকোদা মসজিদ পর্যন্ত এক পদযাত্রার আয়োজন করেছে একটি সংগঠন। প্রদেশ কংগ্রেসের রাজ্য দপ্তর বিধানভবনেও দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হচ্ছে। তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জির কালীঘাটে তাঁর বাড়িতে রবীন্দ্রজয়ন্তী পালন করছেন। কবির প্রণাম উপলক্ষে আকাশবাণী সংবাদের একটি শ্রদ্ধার্ঘ্য।
3: জোড়াসাঁকো ঠাকুরবাড়ি থেকে শান্তিনিকেতন, গ্রাম, গঞ্জ, মফস্বলে সূর্যোদয়ের পর থেকেই শুরু হয়ে গেছে কবি বন্দনা।

0: রাজ্যে নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান আজকের দিনে যুক্ত হওয়ায় 25শে বৈশাখে শহরে এসেছেন প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সহ বহু রাষ্ট্রনেতারা। শপথ নেবার পর নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জোড়াসাঁকোয় যান কবির প্রতি শ্রদ্ধা জানাতে। নতুন সাহস, নতুন উদ্দীপনায় বাঙালির নতুন নেতৃত্বকে বরণ কবির জন্মদিনে যুক্ত করল ভিন্ন মাত্রা। তাঁর দৃপ্ত উচ্চারণ ছিল, অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা তারে যেন তৃণ সমদহে। প্রতিটি অনুষ্ঠানে ছিল সেই অঙ্গীকার। অভিজিৎ চক্রবর্তী, আকাশবাণী সংবাদ, কলকাতা।
1: প্রায় 3 বছরের টানাপোড়েনের পর অবশেষে রাজ্যের 3টি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য পেতে চলেছে। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে দ্বৈপায়ন ভরদ্বাজ, মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তাপস চক্রবর্তী এবং নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে রঞ্জন চক্রবর্তী উপাচার্য হচ্ছেন। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত ও জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ গতকাল 4 সপ্তাহের মধ্যেই 3 জনকে উপাচার্য হিসেবে নিয়োগের প্রক্রিয়া শেষ করার নির্দেশ দিয়েছে। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকায় রাজ্যে আগামীকাল পর্যন্ত বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আজ

0: এরপর কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় ঝড়বৃষ্টির সম্ভাবনা বলে আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস আকাশবাণীকে জানিয়েছেন, সোমবার থেকে অবশ্য বৃষ্টির পরিমাণ কমবে। আইএসএল ফুটবলে মোহনবাগান আজ এফসি গোয়ার বিরুদ্ধে খেলবে। গোয়ার মারগাঁওয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে খেলা শুরু হবে বিকেল পাঁচটায়। মোহনবাগান ন ম্যাচে কুড়ি পয়েন্ট নিয়ে লীগ তালিকার তৃতীয় স্থানে রয়েছে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আরও একবার। পশ্চিমবঙ্গে প্রথম বিজেপি সরকার আজ শপথ নিয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ছাড়াও দিলীপ ঘোষ, ক্ষুদিরাম টুডু, অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনিয়া এবং নিশীথ প্রামাণিক মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। যথোচিত মর্যাদায় আজ রাজ্য জুড়ে রবীন্দ্র জয়ন্তী উদযাপিত হচ্ছে। স্থানীয় সংবাদ শেষ হলো, পরের খবর বিকেল পাঁচটা বেজে দশ মিনিটে।
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। একটু পরে মহিলা মহল।
2: সহযোগিতার অঙ্গীকারে প্রতিটি খামার সমৃদ্ধ হবে, মাটির গর্ব হয়ে ওঠে।

0: ইফকো ন্যানো ফার্টিলাইজারের শক্তিতে প্রতিটি খামার ও কৃষক সমৃদ্ধ হবে।
1: কিউআর কোড স্ক্যান করো, 5000 টাকার ক্যাশব্যাক পাও। বাহ, দিনটা ভালোই।
2: সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
3: শুরু হচ্ছে মহিলা মহল, উপস্থাপনায় অনিন্দিতা মল্লিক।

আমার শ্রোতা বন্ধুদের দ্বিপ্রাহরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের মহিলা মহল। তাঁকে আমার জানা সেই বয়সে, যখন চেতনায় শুধু সুর, পৌস্তাদের ডাক দিয়েছে বা মেঘের কোলে রোদ এসেছে, বেতারে রবীন্দ্র গান আর বইয়ের ঘনমেঘ বলে রি, দিন বড় বিশ্রী থেকে শুরু করে ছায়ার ঘোমটা মুখে টানি, আছে আমাদের পাড়াখানি। তারপর ধীরে ধীরে তার কাছে শুধুই আশ্রয় চাওয়া। রবীন্দ্র জয়ন্তী আমাদের এই সাধারণ বেঁচে থাকার উদযাপন তার গানে, তার কবিতায়, তার ভাবনায়। আজ রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মদিন। স্টুডিওতে ঢোকার সময় প্রত্যেক দিন তাঁকে পাই, আজকের পাওয়াটা কিন্তু আরও অনেক বেশি পাওয়া।

পঞ্চাশতম বর্ষে পদার্পণ উপলক্ষে শান্তিনিকেতনে অনুষ্ঠিত জন্মদিনের অনুষ্ঠানে রবীন্দ্রনাথ বলেছিলেন, আজ আমার জন্মদিনে তোমরা যে উৎসব করছো তার মধ্যে যদি সেই কথাটি থাকে, তোমরা যদি আমাকে আপন করে পেয়ে থাকো, তাহলেই এই উৎসব সার্থক। তোমাদের জীবনের সঙ্গে আমার জীবন যদি বিশেষভাবে মিলে থাকে, আমাদের পরস্পরের মধ্যে যদি কোনো গভীরতর সম্বন্ধ স্থাপিত হয়ে থাকে, তবে যথার্থভাবে এই উৎসবের প্রয়োজন আছে, তার মূল্য আছে।

1938 সাল, দ্বিতীয় বিশ্বযুদ্ধের দামামা বেজে চলেছে সর্বত্র। নববর্ষে অমিয় চক্রবর্তীকে চিঠিতে লিখলেন, এই বিশ্বব্যাপী আশঙ্কার মধ্যে আমরা আছি ক্লিব নিষ্ক্রিয়ভাবে দৈবের দিকে তাকিয়ে। এমন অপমান আর কিছু হতে পারে না। মনুষ্যত্বের এই দারুণ ধিক্কারের মধ্যে আমি পড়লুম আজ 78 বৎসরের জন্মবৎসরে। এবছরই কবি গ্রীষ্ম অবকাশ কাটাতে গেলেন কালিম্পংয়ে এবং সেখান থেকে তার টেলিফোনে তার কণ্ঠে রেকর্ড করে জন্মদিন কবিতাটি রিলে করা হল বেতারে। আজ আসিয়াছে কাছে জন্মদিন মৃত্যুদিন, একাশনে দোহে বসিয়াছে। দুই আলো মুখোমুখি মিলেছে জীবন প্রান্তে মম, রজনীর চন্দ্র আর প্রত্যুষের শুকতারা সম, এক মন্ত্রে দোহে অভ্যর্থনা। হয়তোবা মৃত্যুর পদধ্বনি তখনই শুনতে পাচ্ছেন।

এতক্ষণ কলকাতা কেন্দ্রের বিভিন্ন অনুষ্ঠান রেলে করে শোনানো হলো আকাশবাণী মুর্শিদাবাদ। এখন শুনবেন বাংলা ছায়াছবির গানের অনুরোধের আসর। প্রথম শিল্পী শিবাজী চট্টোপাধ্যায়ের ছবি ভালোবাসা ভালোবাসা। গানটির জন্য অনুরোধ জানিয়েছেন গোড়াবাজার বহরমপুর মুর্শিদাবাদ থেকে শান্তনু রায়চৌধুরী এবং বন্দনা রায়চৌধুরী।

এবারে শিল্পী আশা ভোঁসলে গানটির জন্য অনুরোধ জানিয়েছেন তালপুকুর হাঁড়িভাঙা লালবাগ মুর্শিদাবাদ থেকে মোহাম্মদ খোরশেদ আলী মণ্ডল, ইনারুল মণ্ডল, কিশোর কুমার দাস এবং জ্যোৎস্না দাস।

এবারের গানটির শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়, ছবি দাদার কীর্তি। গানটির জন্য অনুরোধ জানিয়েছেন কান্দি মুর্শিদাবাদ থেকে তপতী দাস এবং সরজিৎ দাস, মোল্লাগেরের ধার খাগড়া মুর্শিদাবাদ থেকে পাঁচকড়ি দাস, শেফালী দাস এবং টুম্পা দাস, মারগ্রাম মুর্শিদাবাদ থেকে বিশ্বনাথ দালাল, চামেলি দালাল, সাটুই মুর্শিদাবাদ থেকে মৌমিতা ভট্টাচার্য, রবি ভট্টাচার্য, আশিস ভট্টাচার্য এবং অদ্রিতা ভট্টাচার্য।

এবারে ছোট সাটুই মুর্শিদাবাদ থেকে আদিত্য মুখোপাধ্যায়, অপর্ণা মৌ, তাথৈ এবং কৌশিকের অনুরোধের শিল্পী কিশোর কুমার, ছবি ঘরে বাইরে।

দিন রাখবে নিচে, এত বল নাই রে তোমার, এত বল নাই রে তোমার, সইবে না সেই টান, বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান, তুমি কি এমনি শক্তিমান? শাসনে যতই ঘেরো আছে বল দুর্বলেরও, শাসনে যতই ঘেরো

0: শল্য চিকিৎসক ডক্টর নির্মল সাহার সঙ্গে।
1: আকাশবাণীর 90 বছর তার জন্মদিন, এবং দীর্ঘদিন ধরে সে সবসময় কৈশোরের মতো থেকেছে, কখনোই বৃদ্ধ হয়ে যায়নি। তার যৌবন সবসময় আলোকিত হয়ে রয়েছে। আমার মনে হয় আমার যখন কৈশোর ছিল সেই সময় আমি আকাশবাণীকে যেভাবে দেখেছি, যে রবীন্দ্রসঙ্গীত নাটক শুনেছি, সেগুলো এখনো আমাকে ভালো মানুষ হতে সাহায্য করেছে। সকালবেলায় রবীন্দ্রসঙ্গীত শোনা, পড়তে পড়তে রবীন্দ্রসঙ্গীত শোনা, খবরের বাড়ির গুরুজনরা খবর শুনতেন, এবং আকাশবাণীর যে ভালো চিন্তা বা যে চিন্তনের যে প্রকাশ, যে ভাবে শ্রুতির মধ্যে দিয়ে শুনেছি আর কল্পনার জগৎ দিয়ে সেটাকে মনে মনে তৈরি করেছি। মানে কখনো যখন নাটক শুনেছি, সেই অজিতেশের নাটক, তৃপ্তিমিত্র সমুহিত্রের নাটক, জগন্নাথ বসুদের নাটক, প্রসাদের নাটক হচ্ছে, আর আমরা কিন্তু চোখে দেখতে পেতাম এবং চোখের সামনে যেন নাটকটা ঘটছে, এই যে অদ্ভুত একটা বাক্য বাচন শিল্পীর মধ্যে দিয়ে মানুষের ভিতরে পেনেট্রেট করা, এবং আমার যে কল্পনার জগৎ গুলো তৈরি হয়েছে সেগুলো কিন্তু আমার মনে হয় আকাশবাণীর এই রেডিও শুনতে শুনতেই হয়েছে। তারপরে যখন অডিও ভিজুয়াল ব্যাপারটা এলো, তখন বোধ হয় কল্পনার জগৎটা একটু ছোটই হয়ে গেল। পড়ায় এবং এই শোনার মধ্যে দিয়ে যে যে শৈলী তৈরি হয়, নিজের মনের মধ্যে যে শৈলী তৈরি হয়, সেই শৈলীটা দীর্ঘকালীন এবং অত্যন্ত সুন্দর, এবং সেটা মানুষ বলার জন্য অত্যন্ত কাজের। এবং আমার মধ্যে যদি কিছু ভালো কিছু থাকে, সেটা আমাদের শিক্ষক আছেন, আমার বিদ্যালয় রয়েছে, কিন্তু আকাশবাণীকেও বোধহয় সঙ্গে রাখতে হবে, কারণ আকাশবাণীর ভূমিকাও বোধহয় আমার বড় হওয়ার সঙ্গে সঙ্গে তার ভূমিকাকে আমি অস্বীকার করতে পারি না। কারণ আমাদের বাড়িতে সেই রেডিও ছিল, এবং রেডিও খুব, এখনো আমরা রেডিও শুনি, এখনো আমরা রেডিওকে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে ভাবি এবং সেটাকে সম্মান করি। আমি অত্যন্ত শুভকামনা করি আকাশবাণীর, আকাশবাণীর আরো বৃদ্ধি হোক, আরো সুন্দর সুন্দর দিক খুলে উঠুক, এবং আকাশবাণী তার সমৃদ্ধি লাভ করুক।
0: বিশিষ্ট
2: ফিরে আসি আবারও বাংলা ছায়াছবির অনুরোধের অনুষ্ঠানে। এবারে শিল্পী আরতি মুখোপাধ্যায়, গানটির জন্য অনুরোধ জানিয়েছেন বাহিরি বীরভূম থেকে উজ্জ্বল মণ্ডল, অম্বিকা মণ্ডল, সৌম্যদীপ মণ্ডল, টিনা, সহেলি, সোনালি, কাকলি, পূজা, সুপর্ণা, অপর্ণা এবং ঘণ্টু। ছবি বিকেলে ভোরের ফুল।

এবারের শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়, ছবি নতুন জীবন। গানটির জন্য অনুরোধ জানিয়েছেন 2 নম্বর এয়ারপোর্ট গেট দমদম থেকে পবিত্র সাহা এবং রুহি সাহা।

ছায়াছবির গানের অনুষ্ঠানটি এখানেই শেষ হল। সময়াভাবে যে অনুরোধের গান বাজানো সম্ভব হলো না, প্রাপ্তি স্বীকার করছি। দক্ষিণগ্রাম পলসন্ডা থেকে রেখা মুখার্জি, টিঙ্কু চ্যাটার্জি, কয়া মুর্শিদাবাদ থেকে ইন্দ্রজিৎ মণ্ডল, চন্দনা বর্মন মণ্ডল, ত্রিমোহিনী থেকে মধুমঙ্গল, মিতা শ্রীজা, সঞ্জয় চুমকি, ধনঞ্জয়, করিমপুর থেকে সানভি ঘোষ এবং বিজয়তা ঘোষ, এছাড়াও কেবলরামপুর মন্দিরপাড়া থেকে তন্ময় প্রামাণিক, পাঁচগ্রাম থেকে অসিত বেহারা, মিমো বেহারা, দেব বেহারা, মোবারকপুর থেকে আনিকুল শেখ, নুরেসা খাতুন ও রেহানা খাতুন, পাঁচগ্রাম নবগ্রাম থেকে মীর রসুল এবং বেলাইপাড়া থেকে আব্দুল হাদি। আকাশবাণী মুর্শিদাবাদ। এখন শুনবেন অনুষ্ঠান অঙ্গনা।

0: অঙ্গনার আসরে সবাইকে শুভেচ্ছা, স্বাগত। হ্যাঁ বন্ধুরা, কেমন আছেন? নিশ্চয়ই রেডিও অন করে বসে পড়েছেন। আজ একটি বিশেষ দিন, 25শে বৈশাখ। আমরা দুটো দিনের কথা খুব বিশেষভাবে মনে রাখি, তাই না? 25শে বৈশাখ, 22শে শ্রাবণ, এই দুটো বাংলা তারিখ আমরা প্রত্যেকে আমাদের মনের ভেতরে রেখে দিয়েছি। আর 25শে বৈশাখ যে মানুষটিকে নিয়ে আমাদের, মানে সারা বাংলা জুড়ে কি বলবো, সারা পৃথিবীব্যাপী সবাই আমরা পালন করবার চেষ্টা করি বা মনে রাখি, সেই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, যার জন্ম হয়েছিল 19 শতকে, এখন 21 শতক। এই যে এতগুলো বছর, একটা শতাব্দী, এতদিন পরেও তিনি আমাদের কাছে সমানভাবে গ্রহণযোগ্য এবং আজও মনে হচ্ছে প্রাসঙ্গিক, আজও আমাদের প্রতিটি কাজে ওনাকে স্মরণ না করলে আমরা পাচ্ছি না। এখনও প্রগতিশীল ভাবনায় আমাদের প্রত্যেকটি কাজের মধ্যে উনি এসে যাচ্ছেন। তাহলে নিশ্চয়ই মানে আজকে আমরা অঙ্গনার আসরে এই বিশেষ দিনে বিষয় রেখেছি যে রবীন্দ্রনাথের প্রগতিশীল ভাবনা সেইখানে আমাদের কাছে কতখানি প্রাসঙ্গিক বিষয়টি, এই নিয়েই আলোচনা করব। আমাদের আলোচনার আসরে পেয়েছি এমন একজনকে যার কথা আপনারা আগেও শুনেছেন, আজকেও আমরা পেয়েছি, ডক্টর দেবযানী ভৌমিক চক্রবর্তী। উনি শ্রীপত সিং কলেজের বাংলা বিভাগের অধ্যাপিকা, বিভাগীয় প্রধান। নমস্কার।
1: নমস্কার।
0: যে কথা, যে আজকে বিশেষ দিন, আমাদের অঙ্গনার আসরে বিশেষ অনুষ্ঠান, এমন একটি মানুষকে নিয়ে যার কথা না বললে আমাদের বোধহয় দিন রাত কোনোটাই কাটে না, এবং মানুষটার মধ্যে আমরা যেভাবে দেখেছি প্রাচ্যের সমন্বয়, মানে আমাদের দেশের যে আকর, রামায়ণ, মহাভারত, পুরাণ, উপনিষদ, সব কিছু তার মধ্যে পায়। আবার পাশ্চাত্যের যে বৈজ্ঞানিক শিক্ষা, তাকেও তিনি অস্বীকার করেননি। তাহলে প্রাচ্য এবং পাশ্চাত্যের সমন্বয় এই মানুষটি এবং তার প্রগতিশীল ভাবনা, তাহলে এই বিষয় নিয়েই আমরা আজকে আলোচনা করব। তো শুরুতেই যে কথা জানবার, যে রবীন্দ্রনাথকে আমরা এখনও কেন এত প্রাসঙ্গিক বলছি,
1: এটা সত্যি খুব বিস্ময়ের, ভীষণ বিস্ময় জাগে যে আজ আমরা 21 শতকে রয়েছি। যেটা আপনি শুরুতেই বললেন, তিনি 19 শতকের জাতক, মাঝখানে একটা পুরো শতাব্দী চলে গেছে, আমরা 21 শতকে
0: পার করে ফেলেছি।
1: হ্যাঁ, পুরো একটা গোটা শতাব্দী বেরিয়ে গেছে, মানে 19 শতকের পরে 20 শতক, মানে 20 শতক যেটা, বা 20 শতাব্দী, সেটা বেরিয়ে গেছে, এখন আমরা 21 শতকে। এখনও তাকে ছাড়া আমরা কোনো মুহূর্ত যাপন করতে পারছি না। আমাদের সকালে ঘুম থেকে ওঠা থেকে রাত পর্যন্ত প্রতিটি মুহূর্ত আমরা চাইলে রবি ঠাকুরের কোনো একটা কথা, কোনো একটা গান, কোনো একটা ভাবনাকে দিয়ে আমরা ব্যাখ্যা করে ফেলতে পারি। এই যে একটা অসম্ভব রকমের ক্ষমতা, যিনি শুধু আমাদের বাংলার নয়, বরং আমরা অহংকার করতে পারি তাকে নিয়ে, যে তিনি এই বাংলায় জন্মেছিলেন, তিনি এই বাংলার গণ্ডি ছাড়িয়ে ভারত এবং ভারতের গণ্ডি ছাড়িয়ে সারা বিশ্বময় তিনি ছড়িয়ে গেছেন। এবং আমার একটা তার কবিতার কিছু চরণ আমার উল্লেখ করতে খুব ভালো লাগে, যেটা তার একটি কাব্যগ্রন্থ উৎসর্গ, তার 16 সংখ্যক একটি কবিতা, সেখানে তিনি এরকম কিছু কথা বলেছিলেন, হে বিশ্বদেব মোর কাছে তুমি দেখা দিলে আজ কি বেশে, দেখিনু তোমারে পূর্ব গগনে, দেখিনু তোমারে স্বদেশে। তিনি বিশ্বের দেবতার মুখ এই স্বদেশের আকাশে দেখেছিলেন, তিনি কোনো সংকীর্ণ জাতীয়তাবাদে বিশ্বাসী ছিলেন না, আসলে তিনি ছিলেন একজন মানব প্রেমিক, তিনি মানুষকে ভালোবাসতেন, নারী পুরুষ দরিদ্র সব রকম, শিক্ষিত অশিক্ষিত সব নির্বিশেষে তিনি মানুষকে ভালোবাসতেন, তিনি মানুষের পাশে থাকতে চেয়েছেন। আর সেজন্যই তিনি বিশ্বের দেবতার মুখ তিনি আমাদের এই দেশের স্বদেশের আকাশে দেখেছেন। এর চেয়ে বড় প্রগতিশীলতা বোধহয় আর কিছু হতে পারে না, আমার মনে হয়। শুরুতে আমার এটাই মনে হয়।
0: আপনার এই কথা শুনে আমার একটা ঘটনা মনে পড়লো। একদিন যাচ্ছিলাম স্টেশনে, থাকি না বসে, গান গাইছে, তিনি কিন্তু অন্ধ, আর দেখুন, এবং গানটা গাইছে, হয়তো তার অজান্তেই ভেতর থেকে বেরিয়ে এসেছে, বলছে চোখের আলোই দেখেছিলেন,
1: চোখের বাহিরে কি আশ্চর্য,
0: মানে আমার মানে কথা প্রসঙ্গে মনে পড়লো এবং গায়ে কাঁটা দিয়ে উঠল,
1: একদম বিস্ময় জাগে আমার,
0: বিস্ময় জাগে,
1: একদম একদম সত্যি তাই।
0: তাহলে যিনি দেখেন না চোখে তাকেও কিন্তু ভাবাচ্ছিল,
1: তিনি ভাবাচ্ছেন, তিনি তাকেও
0: দেখাচ্ছেন।
1: আসলে আমরা
0: যে শুধু চোখের দেখাটাই দেখা নয়,
1: আমরা তো দর্শনেন্দ্রিয় দিয়ে দেখি না, আমরা তো দেখি আমাদের মন দিয়ে,
0: মন দিয়ে,
1: তাই না? তো সেটাই আর কি, আমরা যে কোনো রকম আমরা শুনি আমাদের শ্রবণেন্দ্রিয় দিয়ে নয়, আমাদের অন্তরাত্মা দিয়ে, অনুভব, আমাদের অনুভবটাই আসল, সেই অনুভবটাকে জাগিয়ে দেন আজও ভীষণভাবে রবীন্দ্রনাথ ঠাকুর। সেই জন্যই তার কাছে আমাদের ঋণ, এবং এই ঋণ আমাদের স্বীকার না করে কোনো উপায় নেই। তিনি যেন দাতা, আমরা যেন গ্রহীতা, আজ পর্যন্ত তিনি মুঠি ভরে ভরে দিচ্ছেন আমাদের কাছে, হ্যাঁ, এবং তার কাছে আমাদের এই ঋণ স্বীকার না করে কোনো উপায় নেই।
0: ভীষণ ভীষণ তো রবীন্দ্রনাথের কথা বলে শেষ করা যায় না। তো রবীন্দ্রনাথের কথা বলতে গিয়ে তাঁর যে বাড়ি, ঠাকুর বাড়ি, হ্যাঁ, ঠাকুরবাড়ি মানে আমাদের কাছে কিন্তু একটা প্রণম্য, পূজনীয়, তাই না? আলোচিত এখনো,
1: ঠিক একদম তাই,
0: এখনো প্রাসঙ্গিক, এখনো আলোচনার মধ্যে এসে যায়। তো ওই যে ঠাকুরবাড়ির পরিবার এবং সেই পরিবারের প্রভাব তার উপর কতটা ছিল, এটাও কিন্তু আমাদের ভীষণভাবে জানতে ইচ্ছে করে।
1: হ্যাঁ অবশ্যই, মানে কলকাতার
0: মানে সেই সময়ের ঠাকুরবাড়ি,
1: এখনো আমরা গর্ব করি কলকাতার দুটি পরিবার নিয়ে, একটা রায় পরিবার এবং একটা ঠাকুর
0: পরিবার।
1: তো ঠাকুরবাড়ির যে উন্নত সারস্বত পরিমণ্ডল, সেখানে তিনি লালিত হয়েছিলেন, আমরা এটা সবাই জানি, এবং এটা আমরা এই কথাটাকে আমরা খুব সহজে বলে ফেলি যে তার কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিল না, কিন্তু তার মতন এতখানি শিক্ষিত বোধহয় আর কেউ এখনো পর্যন্ত হতে পারেননি, কারণ তিনি এত সর্বমুখী শিক্ষায় শিক্ষিত ছিলেন, আর সেটা সম্ভব হয়েছিল তার ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করবার কারণে। হ্যাঁ, তিনি বেশ কিছু বিদ্যালয়ে ছোটবেলা থেকে গেছেন, এবং সেখানে তার ওই রকম একটা সৌন্দর্য, তিনি যে আভিজাত্য নিয়ে, যে পরিবারের রুচি শিক্ষা সংস্কৃতি নিয়ে জন্মেছিলেন, সেখানে তাকে না অনায়াসেই অন্যদের থেকে একটু আলাদা লাগতো। তো তার ফলে যেটা হয় যে আমরা একটু অন্যরকম কিছুকে তো ঠিকভাবে নিতে পারি না, তাকে কিন্তু অনেক রকমের র্যাগিংয়ের শিকার হতে হয়েছিল। আমরা যদি তার গিন্নি গল্পটা পড়ি, আমরা যে এই মুহূর্তে র্যাগিং নিয়ে এত কথা বলি না, আমরা কিন্তু গিন্নি গল্পটাকে তার একটা মানে আদর্শ বলে চিহ্নিত করতে পারি। সেখানে তিনি বলেছেন যে কিভাবে মানে একটি ছেলেকে তার শিক্ষক, তিনিও এমন কিছু কথা বলছেন যাতে তার মানে মানসিক বিকার হয়ে যাওয়ার মতন একটা ব্যাপার হচ্ছে। তো রবি ঠাকুর সেই পরিবারটিতে জন্মগ্রহণ করতে পেরেছিলেন বলে তার তিনি একটা বিষয়ে প্রথম হয়েছিলেন, তার সহপাঠীরা তার বিরুদ্ধে বললেন যে এটা হতেই পারে না, ও কী করে হবে, ও তো পড়াশোনাতে ভালো নয়, ও তাহলে কেন হবে, ও প্রথম ওর পরীক্ষাটা শিক্ষক বললেন আবার আবার তোমাকে পরীক্ষা দিতে হবে, এটা একটা শিশুর পক্ষে কতখানি মনের ওপরে চাপ পড়ার মতন ব্যাপার। তারপরে বিভিন্ন বিদ্যালয়ে তা ঘুরে তিনি অবশেষে বাড়িতেই থিতু হলেন, এবং আমরা জানি যে তার যখন মানে উপনয়ন হলো, তার পিতৃদেবের সঙ্গে তিনি দেশভ্রমণে বেরোলেন, এবং সেখান থেকেই না তার একটা ভেতরের যে জাগরণ সেটা আমরা মানে মনে করতে পারি যে হ্যাঁ ঘটছে। আর আরেকটি বিষয় আমি একটু বলতে চাইবো, যে সময়টাতে তিনি জন্মালেন, 1861-তে তিনি জন্মগ্রহণ করলেন, তো 1861-তে নবজাগরণী শিক্ষায় শিক্ষিত হয়ে একটি কাব্য প্রকাশিত হচ্ছে বাংলা সাহিত্যে, সেটির নাম হচ্ছে মেঘনাদবধ কাব্য, মাইকেল মধুসূদন দত্তের। 1861-তে কবির জন্ম, তার 2 বছর পরেই স্বামীজি জন্মাবেন, দীনদয়াল রায় জন্মাবেন, তো সময়টাও খুব গুরুত্বপূর্ণ, মানে 19 শতকের দ্বিতীয় ভাগ, মানে আমাদের চিন্তা চেতনার একটা নতুনভাবে জেগে ওঠার সময়, সেই সময়ে
0: নবজাগরণের সময়,
1: একদম নবজাগরণের সময়ে কলকাতার একটা শিক্ষিত উন্নত বাতাবরণে লালিত একটি পরিবার, সেই পরিবারে তিনি রয়েছেন তারা কিন্তু কোনো রকম বাড়তি সুযোগ পাচ্ছেন না। তিনি একটি জমিদার পরিবারের উত্তরসূরি হয়ে তাকে বাড়ির পরিচালকের কাছে মার খেতে হচ্ছে। আমরা যদি ওর জীবন স্মৃতি পড়ি, ছেলেবেলা পড়ি, আমাদের মানে নিজেদের এত কষ্ট হয় ভেতরে যে আমার তো আমি তো রীতিমতো মানে আমার কেমন একটা যেন হয় আর কি, মানে ওনার জীবন স্মৃতি এগুলো পড়লে মনে হয় যে ই সেই মানুষটা এত কষ্ট পেয়েছেন, তাকে দুটো লুচি দেওয়া হয়েছে, তিনি একটু বেশি চেয়েছেন বলে একটা ছোট শিশু তাকে মারছে তার পরিচারক। হ্যাঁ, এবং বলছেন যে আমাদের কোনো উপায় ছিল না, শীতকালে একটা জামার উপরে আর একটা জামা পরানো হচ্ছে, ওতেই যথেষ্ট, মানে কিন্তু অতিরিক্ত কিছু তাদের কোনো মানে ভাবেই হচ্ছে না, তাদের জীবনে তারা পাচ্ছেন না। আমাদের পরিবারে আমাদের শিশুরা বলে যে আমার ঠিকমতো ঘর নেই, আমার বন্ধুর বাড়িতে দেখেছি কি সুন্দর তার পড়ার ঘরটা সাজানো, তখন তাদেরকে এটা আমাদের বলতে হবে যে রবি ঠাকুরকে গণ্ডি কেটে দেওয়া হয়েছিল যে তুমি এর বাইরে আসবে না। তার তিনি তো অত বড় একটা প্রাসাদে, আমরা তো এখন প্রাসাদ পথে ঘুরতে যাই, আমরা আমাদের দিক মানে আমরা দিকভ্রান্ত হয়ে যাই যে কোথা দিয়ে ঢুকবো কোথা দিয়ে বেরোবো। সেখানকার একটি সন্তান তাকে কিন্তু ওই গণ্ডিটার মধ্যেই থাকতে হয়েছে। এবং সেখানেও আপনি শুরুতে একটা পুরাণের কথা বললেন, পুরাণ প্রসঙ্গ টেনে যে তুমি কিন্তু এই গণ্ডির বাইরে এসো না, তোমাকে তাহলে কিন্তু খুব বিপদে পড়তে হবে। এবং সেখান থেকে কিন্তু তার আর একটা জাগরণ ঘটছে। তিনি আর আমি না একটু আর একটা কথা বলিনি যে ঠাকুর পরিবারে জন্মানোর সূত্রে তিনি অনেক বেশি বই পড়তে পেরেছিলেন। তাকে বাড়িতেই মানে গৃহশিক্ষক নিযুক্ত করেই তাকে সব রকমের যত রকমের বিদ্যা হতে পারে, হ্যাঁ, সাহিত্য থেকে শুরু করে ইতিহাস, ভূগোল, চিকিৎসা শাস্ত্র, দর্শন, কোনো কিছু বাকি নেই, সব রকম শিক্ষায় তাকে শিক্ষিত করা হচ্ছে। শুধু তাই নয়, শারীরিক কসরত করা যাকে বলে, হ্যাঁ, সেগুলো তাকে শেখানো হচ্ছিল। এবং আমরা জানি যে তিনি সেই মানে ছেলেবেলায় এগুলো রয়েছে, সেটা তো আমি পরে আসছি। তো তার মা, তার ছেলে অত সুন্দর একটি ছেলে, তার এ বাবা আমার বাছা এরকম গায়ে এত ধুলোবালি মেখে সেই কুস্তি করে ফিরেছে আর কি, তাকে বাধ্যতামূলক ওগুলো করতেই হবে আর কি, তখন তাকে সেই সেই সর বেটে করে তাকে মাখানো, মানে এইগুলো তার মা খুব কম দিনই পেরেছিলেন, কারণ তার 14 বছরও পুরোপুরি হয়নি যখন তার মাকে তিনি হারিয়েছিলেন। তো কাজে এই যে সর্বতোমুখী শিক্ষায় শিক্ষিত হওয়া, এটা কিন্তু ওই পরিবারটারই অবদান। আর ওই যে বললাম না গণ্ডি কেটে রাখা হয়েছিল, সেখানে একটা জানালা ছিল, সেই জানালা দিয়ে তিনি নিচে দেখতেন যে একটা সেখানে পুকুর রয়েছে, সেখানে মহিলারা স্নান করতেন। তখন তার মধ্যে এরকম একটা জাগলো, যেটা আমরা সোনার তরীর 2 বিঘা জমি বলে একটি কবিতা রয়েছে, সেখানে তিনি বলছেন, নম নম নম সুন্দরী মম জননী জন বঙ্গভূমি, গঙ্গার তীর স্নিগ্ধ সমি জীবন জুড়ালে তুমি।
0: এটা কি 2 বিঘা জমিতে আছে?
1: হ্যাঁ,
0: শুধু ভিগে দুই ছিল মোর ভুল, এ জমি লইব কিনে।
1: হ্যাঁ, সেটা পরে, কিন্তু এটা এটা মাঝে এই কথাটা রয়েছে। হ্যাঁ, এই কথাটা মাঝে রয়েছে। এবং এত মানে আমাদের এখন যদিও এটা ভাবতে খুব কষ্ট হয় যে গঙ্গার তীর স্নিগ্ধ সমীরটা এখন আমাদের জন্য একটা মানে
0: শান্তির জায়গা,
1: শান্তির জায়গা, কিন্তু আমরা অনেক সময় দেখতে পাই যেটা, সেটা নিয়েও কিন্তু রবি ঠাকুর বলে গেছেন যে আমরা গঙ্গার তীরে গিয়ে দেখি, যেটা নিয়ে আমাদের অনেক আন্দোলন করতে হয় যে এত প্লাস্টিক ফেলে দিয়ে যাওয়া হচ্ছে, পূজোর ফুল ফেলে দিয়ে যাওয়া হচ্ছে, ওখানে বর্জ্য পদার্থ ওখানে ফেলে দিয়ে যাওয়া হচ্ছে। কাজেই গঙ্গার তীর স্নিগ্ধ সমীর যেটা রবি ঠাকুর বলেছিলেন বা চেয়েছিলেন, হ্যাঁ, তিনি এই যে আমাদের ভাবনার একটা উদ্রেক তিনি ঘটিয়েছিলেন, সেই জায়গাটা কিন্তু এখন আমাদের ধাক্কা খায়। কিন্তু তার আমরা যদি বিভিন্ন লেখাগুলো খেয়াল করি, সেখানে দেখবো যে তিনি কি অসম্ভব রকমের একজন পরিবেশ কর্মী ছিলেন, তিনি একজন পরিবেশ বিজ্ঞানী ছিলেন, পরিবেশকে, এটাও একটা তার প্রগতিশীলতা আমরা মনে করি।
0: একেবারে একেবারে। তো এই যে প্রগতিশীলতার পিছনে পরিবারের একটা মানে অসম্ভব প্রভাব, সেই মানে প্রভাবটাকে কোনোভাবেই অস্বীকার করা যায় না, তাই না? এবার হচ্ছে যে দিকটা রবীন্দ্রনাথের আমাদের আরও বেশি ভাবায়, এবং বিশেষ করে এই সময়ে এসে আরও বেশি ভাবায়, যেখানে আমরা অপারেশন সিন্দুরের মতো দেখলাম,
1: তাই না,
0: এবং সেখানে নেতৃত্ব দিচ্ছেন মহিলারা, সেই নারী শিক্ষা এবং কি বলবো আর কি, নারী ভাবনা দুটোই কিন্তু রবীন্দ্রনাথের লেখায় আমরা পাই।
1: একদম
0: এবং ভাব নাই।
1: একদম রবি ঠাকুর নারীদের প্রতি ভীষণভাবে শ্রদ্ধাশীল ছিলেন, এটা আমাদের সবার আগে কিন্তু বিশ্বাস করতে হবে। রবি ঠাকুর সম্পর্কেই না অনেকেই আমরা অনেক রকমের বাজার চলতি বই দেখতে পাই যেখানে তাকে প্রেমিক হিসেবে এত ছোট করে ফেলা হচ্ছে কোথাও কোথাও, সেটা আমার মনে হয় তাদের আরেকটু গভীরে গিয়ে উপলব্ধি করা উচিত। তার ব্যক্তিগত জীবনে যে নারীরা এসেছেন তাদেরকে কিন্তু তিনি ভীষণভাবে সম্মানের চোখে দেখেছেন, আর ওই রকম একটা সৌন্দর্য, ওই রকম একটি মেধা, তার প্রতি অন্য লিঙ্গের কেউ আকৃষ্ট হবেন না, এটাই তো অস্বাভাবিক। কাজেই তার প্রতি তো মানুষ আকৃষ্ট, মানে তারা আকৃষ্ট হতেন, কিন্তু তিনি নিজেকে অনেকখানি সংযত রেখেছিলেন, এটা কিন্তু আমাদের শিক্ষা আমাদের মনে হয়। আর নারী শিক্ষার বিষয়ে তিনি যেভাবে ভেবেছিলেন, আমি প্রথমে না একটু তার সাহিত্য নিয়ে
0: একটুখানি,
1: হ্যাঁ আমরা
0: লেখা থেকেই তো উঠে
1: আসে অবশ্যই, এবং তার কথা সাহিত্যের যে জায়গাটা, মানে ছোট গল্প বা উপন্যাস সব ক্ষেত্রেই আছে, কবিতা তো কি নেই, আমরা তো তার কাব্যনাট্য চিত্রাঙ্গদা দেখছি, চিত্রাঙ্গদা ভীষণভাবে আত্মঘোষণা করছেন, আমি চিত্রাঙ্গদা, আমি রাজেন্দ্র নন্দিনী, আমরা নজরুলের কথা বলি যে আমি বিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত, মানে যে আত্মঘোষণা, এটা একটা চরম আধুনিকতা, একটা প্রগতিশীলতা, সেটা রবি ঠাকুরের একজন নারী যিনি যাকে হয়তো তিনি কল্পনা করেছিলেন তাকে, মানে চিত্রাঙ্গদা চরিত্রটি অনেকটাই তার কল্পনা এটা আমরা জানি, এবং তাকে তিনি ওইভাবে আঁকলেন যে তিনি বলছেন যে আমি চিত্রাঙ্গদা রাজেন্দ্র নন্দিনী, নহি দেবী নহি সামান্যা নারী, তিনি তাকে পুজো করে মাথায় তুলে রাখতেও বলছেন না, তাকে হেলায় পেছনে
0: পিছনে
1: সরিয়ে রাখতে বলছেন না, পাশে নিয়ে চলতে বলছেন, তার মানে
0: যদি পার্শ্বে রাখো,
1: আমরা পার্শ্বচরী, মানে আমরা সহচরী,
0: সহচরী,
1: তার মানে নারীকে এখানে তিনি বলছেন না যে আমাকে দেবী ভাবো বা আমাকে তুমি একেবারে হেলা ফেলা করো, তুমি আমাকে পাশে নিয়ে চলবে, এই জায়গাটা তিনি বলছেন। তার একটি উপন্যাস যেখানে একটি চরিত্র কুমুদিনী, যোগাযোগের কুমুদিনী, হ্যাঁ কুমুদিনী যখন তার যে জীবনসঙ্গী মধুসূদন তার নাম, তার সঙ্গে তার মানসিক জোর, মানে মানসিক যে একটা মিল সেটা একেবারেই নেই, কিন্তু সেই তার জোর জবরদস্তির কাছে তাকে হার মানতে হচ্ছে এবং তাকে তার সন্তানের মা হতে হচ্ছে, যদিও রবি ঠাকুরের মতন একজন মেধাবী স্রষ্টা তিনি এইভাবে দেখালেন যে ওই চরিত্রটার পরিণতিটাকে খুব স্পষ্টভাবে তিনি রাখলেন না। মানে যখন নাকি কুমুদিনী আসন্ন প্রসবা, তিনি তার দাদার কাছে চলে যান, হ্যাঁ মানে বিপ্রদাস তার দাদা, বিপ্রদাসের কাছে চলে যান, এই কারণ তার জীবনসঙ্গীর সঙ্গে তার একদমই মানসিক সাযুজ্য হচ্ছে না। এবারে যখন তার সন্তান হবে সেই সময় তার এক যা কি অদ্ভুত, তার সেই যায়ের কোনো নাম সেখানে রবি ঠাকুর রাখেননি, মানে ও আত্মনামে পরিচিত নয়, ওকে মতির মা বলে বলা হয়েছে। এই যে একটা পাড়াগেঁয়ে কালচার রয়েছে না, যে আমরা আমাদের মানে মেয়েদেরকে অমুকের মা অমুকের বউ, মানে তার নিজের, সে নিজের নামটাই জানে না হয়তো, তার নিজের নামটা তো সে ভুলেও যায় একটা সময়ের পরে গিয়ে, তো সেখানে মতির মা বলে তাকে দেখানো হচ্ছে। মতির মা তাকে ফেরাতে এসেছেন এবং এসে তার বড় যা কুমুদিনীকে বলছেন যে শোনো, তোমার তো একটা দায়িত্ব রয়েছে এই সন্তানের পিতৃ পরিচয়ের সুনিশ্চয়তা, কারণ আমাদের সমাজ তো মানে না না যে পিতা ছাড়া সন্তানকে। সেই সময়ে মানে কুমুদিনী বলছেন, এমন কিছুও আছে যা ছেলের জন্যও খোয়ানো যায় না বা সন্তানের জন্যও খোয়ানো যায় না, সেটাই হচ্ছে আত্মসম্মান। তার মানে একজন নারী, 1929 সেটা প্রকাশিত হয়েছিল যোগাযোগ উপন্যাসটা, ওই সময়ে মানে আজ থেকে প্রায় 100 বছর আগে, সেই সময়ে দাঁড়িয়ে একজন মানে একটি নারী তিনি এই কথাটা বলছেন, যেখানে মেয়েদেরকে বলা হয় যে সন্তানের জন্ম না হলে আহা জননী ছাড়া একটা মেয়ে অপূর্ণ,
0: মানে অসম্পূর্ণ,
1: হ্যাঁ অসম্পূর্ণ, সেখানে ওই মেয়েটা ওই নারীটি বলেছেন যে এমন কিছু আছে যা সন্তানের জন্য খোয়ানো যায় না, সেটা হচ্ছে আত্মসম্মান। সবার আগে আমি আমি আমি ও বাড়ির বড় বউ, তার কি কোনো মানে আছে যদি আমি কুমুরা হই, তিনি এই কথাটা বলছেন। তার চতুরঙ্গের দামিনী, তিনি বলছেন
0: স্ত্রীপত্র।
1: হ্যাঁ, স্ত্রীপত্র গল্পটা তো অসাধারণ, আমরা জানি তোমাদের আত্মঘোষণা দেওয়া, এটা খুব মুখের কথা তো নয়, মানে সেটা এখনকার দিনেও কঠিন। সেখানে রবি ঠাকুর সৃষ্টি করছেন কবে, আমি বললাম তো মাঝখানে একটা শতক পেরিয়ে গেছে, তিনি তারও আগে জন্মেছিলেন, তো কাজে ওই একটা অসাধারণ প্রতিভা। তার চতুরঙ্গের দামিনী, তিনি তার জীবনে যেভাবে পুরুষরা আসছেন তাতে তার পছন্দের যে শচীশ, তাকে তিনি মানে শচীশ তাকে একদমই গুরুত্ব দিলেন না, তো তাকে উল্টে বলছেন যে শোনো তুমি এটা করবে না ওটা করো, তো তিনি বলছেন যে আমি কিন্তু আমাদের 10-25 ঘুঁটি, তো যখন আমাকে যেভাবে খুশি চালাবে, তো এই কথাগুলো বলার জন্য তো মানে খুব ক্ষমতা লাগে আর কি, মানে এতটা মানে দৃঢ়তা, মানসিক দৃঢ়তা তিনি দেখিয়েছেন তার মানে চরিত্রগুলোর মধ্য দিয়ে। এবং তার আমার তো তার বউ ঠাকুরানির হাট বলে যে মানে উপন্যাসটা রয়েছে, সেটাকে খুব একটা হয়তো অনেকেই মানে যারা সমালোচক তারা বলেছেন যে সেই অর্থে অতটা মানে উপন্যাস হিসেবে দাঁড়ায়নি, কিন্তু সেখানেও আমার খুব ভালো লেগেছে যে কেন্দ্রীয় চরিত্রটি বিভা, তার নাম, তিনি বলছেন তার তিনি যখন জানতে পারলেন, তিনি জোর করে তার পিত্রালয়ে তিনি ছিলেন, কিন্তু দেখছেন যে একটি নারীর বিবাহ পরবর্তী জীবনে তার পিত্রালয়ে থাকাটা কতটা অসম্মানের, তার তিনি প্রতি মুহূর্তে তার সেটা অনুভব হচ্ছে, মানে তার তার তো স্বামীর সঙ্গে সেই অর্থে বিচ্ছেদ হয়নি, কিন্তু সেই অবস্থায় তিনি যখন তাকে বাধ্য হতে হয়েছে বাপের বাড়িতে থাকতে, তিনি একবার জোর করে চলে যাচ্ছেন তার শ্বশুর বাড়িতে, এবং সেখানে যখন তিনি নদীতে, তখন তো নদীপথে যাওয়া আসাটা হতো, তিনি যখন নৌকোতে করে নামলেন সেই মানে সেইখানে নামলেন, তো সেখানে গিয়ে জানতে পারলেন যে তার জীবনসঙ্গী বা তার স্বামীর বিয়ে, তখন তিনি সেখান থেকে কিন্তু ফিরলেন না, তিনি একদম সরাসরি সেখানে উপস্থিত হলেন, এবং সেখানে গিয়ে তিনি বলছেন ওই চরিত্র, তিনি সেই অর্থে শিক্ষিত বা কিছু নন, কিন্তু তার এই মানসিক দৃঢ়তাটা আমাদের আমাদের কাছে প্রণম্য, যে তিনি বলছেন আমি তোমাকে পরের হাতে সমর্পণ করিতে আসিয়াছি, তারপরে সে কাশীতে চলে যায়। তো এইটা কিন্তু খুব সাহসিকতার একটা পরিচয়। এছাড়া তো তার বিভিন্ন লেখার মধ্যে আমরা দেখেছি যে ভীষণভাবে মানে নারীদের যে তিনি কতটা উচ্চ আসনে বসিয়েছেন, বা একজন নারীর যে বিয়েটাই জীবনের সব কিছু তা নয়। হ্যাঁ, বিনোদিনী ভীষণভাবে ব্যক্তিত্ব সম্পন্ন, চোখের বালির বিনোদিনী, একটি পুরুষকে তার ভালো লেগেছিল, বিহারি, কিন্তু বিহারি কোনো কারণে তাকে অবহেলা করে ফেলছেন, একটা সময় বিহারি তাকে বিয়ে করতে চাইলেন, কিন্তু তিনি তখন আর তাকে বিয়ে করলেন না, আর মহেন্দ্রকে তো তিনি গুরুত্বই দিলেন না, কারণ মহেন্দ্র তাকে একটা সময় মানে অবহেলা করেছে, তার ছবি না দেখেই তাকে প্রত্যাখ্যান করেছে, হ্যাঁ প্রত্যাখ্যান করেছিল। সেই বিনোদিনী তার এই বিহারিকে ভালো মানে বাসলেও সে কিন্তু মানে একটা সময় কি করছে, সে কাশীতে চলে যাচ্ছে, আমি বিয়ে করব না, বিয়ে নামক যে প্রতিষ্ঠান সেখানে তিনি বিশ্বাসী নন। হ্যাঁ, তার শিক্ষার যে ভাবনা সেখানে আমি একটু মানে এবারে আমি তার লেখার থেকে আমি এবারে, তিনি তো শুধুমাত্র ভাবযোগী ছিলেন না, তিনি একজন কর্মযোগী ছিলেন, কাজেই তার এই যে বিশ্বভারতীর যে ভাবনা সেখানে তিনি যেভাবে, হ্যাঁ সেখানে তিনি যেভাবে
0: প্রকৃতির কোলে শিক্ষা, এটাও একদম একদম প্রগতিশীলতা,
1: এখানেও প্রগতিশীলতা, এবং সেখানে তিনি নারীদের জন্য আলাদা আলাদা হোস্টেল বানাচ্ছেন, হ্যাঁ, এবং সে তা সেইগুলির নামকরণ নারীদের নামে করছেন। তারপরে তিনি মেয়েদের জন্য প্রথম এই যে আমরা এখন বলি না যে সেলফ ডিফেন্স, আমরা আমাদের মানে কন্যা সন্তানদের পাঠাই, তিনি সেই সময়ে চালু করছেন, তিনি জাপান থেকে তিনি অনেক যুধিষ্ঠির নিয়ে আসছেন এখানে, হ্যাঁ, এবং আমাদের এখানকার মেয়েদেরকে তিনি বলছেন যে তোমরা শারীর শিক্ষায় মানে অংশগ্রহণ করো, কারণ শুধু লেখাপড়া শিখলেই তো হবে না, তোমাদেরকে তো আত্মরক্ষার পাঠ নিতে হবে, কাজেই নিজেদেরকে তোমরা নিজেরা যাতে রক্ষা করতে পারো,
0: কতখানি প্রগতিশীল মানসিকতা,
1: হ্যাঁ, এবং এই জায়গাটা কিন্তু
0: সেই সময়ে ভাবা যায়
1: এটা। এবং তিনি ওই জন্য অনেক টাকা পয়সা খরচ করে তিনি প্রশিক্ষককে নিয়ে আসছেন অন্য দেশ থেকে, হ্যাঁ এটা তিনি দেখিয়েছেন আমাদের সামনে, করে দেখিয়েছেন, শুধু তো তিনি লিখেছেন তাই নয়, তিনি কাজটাও তো করেছেন। এবং মানে আমরা জানি যে বিশ্বভারতীটিকে রক্ষা করার জন্য তিনি কিন্তু চরম আর্থিক দৈন্যের মুখে পড়েছিলেন, তার স্ত্রীর গয়না তাকে বিক্রি করতে হয়েছে, তাকে তিনি 24 ঘন্টার মধ্যে তিনি 2 ঘন্টা হয়তো ঘুমোচ্ছেন, তাকে বসে বসে খালি লিখে যেতে হচ্ছে, তার শরীর ভেঙে যাচ্ছে কিন্তু তাকে রোজগারের জন্য লিখতে হয়েছে, এটা আমাদের ভাবতে খুব কষ্ট হয় যে রবি ঠাকুরের মতন মানুষকে ওই জনকল্যাণের কাজে তাকে নিজের শরীর থাক বা না থাক তাকে কাজ করতে হবে। তিনি লিখে গেছেন এই কাজটা, এই যে কঠিন কাজটা তিনি করে গেছেন মানুষের পাশে থাকাটা, ওই যে তিনি মানুষকে ভালোবাসেন, তিনি একেবারে অসাম্প্রদায়িক মানবাদর্শে বিশ্বাসী ছিলেন, এর চেয়ে বড় প্রগতিশীলতা তো আর কিছু হতে পারে না। তিনি কোনো সংকীর্ণতায় তাকে আটকে রাখা যায় না, তিনি তো সারা বিশ্বের। সেটাই
0: তো আমাদের আজকের আলোচনার বিষয় ছিল, রবীন্দ্রনাথের প্রগতিশীলতা এবং আমাদের উপরে তার প্রভাব। তো এই কথা একটা অনুষ্ঠানে বলে শেষ করার নয়, আসলে রবীন্দ্রনাথ এমন একজন কবি, এমন একজন মানুষ যিনি সর্বতোভাবে সবসময় আমাদের মননে রয়েছেন, যেমন দুঃখে আমরা তাকে পাই, সুখে পাই,
1: তার গানগুলো কি অসাধারণ।
0: এবং আমাদের যতখানি মনে বিষণ্ণ থাকি বা আনন্দে থাকি সব কিছুতে যেন উনি মিলেমিশে একাকার হয়ে আছেন। এবং ওই যে জন্ম উনিশ শতকে, এখন একবিংশ শতক, মানে এতদিন পরেও
1: তিনি সমানভাবে প্রাসঙ্গিক,
0: তাহলে কত বড় দার্শনিক হলে
1: একদম
0: এটা থাকতে পারে একজনের
1: মধ্যে। এবং সাংখ্য দর্শনের তিনি ভীষণভাবে, মানে আমার মনে হয়েছে চিত্রাকাব্যটি পড়তে গিয়ে, যে তিনি এতটাই ভালোবাসতেন বা ভালোবেসে ফেলেছিলেন যে সাংখ্য দর্শনের একটা ব্যাখ্যা হচ্ছে এরকম যে সেখানে মানে নিজেকে জানা, আত্মকথন। হ্যাঁ, রবি ঠাকুরের চিত্রাকাব্যে তিনি বলছেন যে আমার ভেতরে ওহে অন্তরতম মিটে

0: ঠিকই তব সকল তিয়াস আসি অন্তরে মম, তার মানে আমার ভেতরে তো একজন একটা সত্তা রয়েছে, আমরা যাকে বাইরে খুঁজি, মন্দিরে খুঁজি, আমরা মসজিদে বা আমরা বিভিন্ন আকারে তাকে খুঁজি, আসলে তিনি আমার ভেতরেই বাস করেন। আমার মনে এটাও একটা অত্যন্ত বড় মাপের প্রগতিশীলতা। আসলে আমাদের মানুষের মধ্যেই সেই পরম শক্তির অবস্থান, সেই শক্তিটি আমাকে দিয়ে কাজ করান
1: এবং বার করে নিয়ে আসতে,
0: যাকে তিনি জীবন দেবতা বলেছেন,
1: শুধুমাত্র ঈশ্বরের কাছে নিবেদন করব তা নয়, দরবার করতে হবে।
0: এবং ঈশ্বর আমার ভেতরেই
1: রয়েছে,
0: তার মানে আমি যদি আমার ভেতরে ঈশ্বরকে খুঁজে পাই তাহলে আমি আরেকজনকেও আঘাত করতে পারবো না।
1: তোমার যেটা বলা, তোমার যেটা প্রয়োজন সেটা তুমি দরবার করো, পরিবারের কাছে হোক, সমাজের কাছে হোক, রাষ্ট্রের কাছে হোক, দরবার করো, তাই না? যেটা আমরা স্ত্রীর পত্রে উপায়, তাই না, যে সে কিন্তু পরিবার ছিন্ন হয়ে বেরিয়ে আসতে পেরেছে এবং নিজের আত্মপরিচয় প্রতিষ্ঠা করতে পেরেছে।
0: অবশ্যই,
1: তো সেটা কতখানি প্রগতিশীলতা থাকলে একটা মানুষ ভাবতে পারেন সেই সময়ে। তো আজকের অঙ্গনার আসর আমাদের বোধহয় তাঁর এই জন্মদিনের শুভক্ষণে একেবারে পরিপূর্ণ হয়ে উঠল। তবে আমাদের আরও কিছু শোনার অপূর্ণতা রয়েই গেল, আমরা নিশ্চয়ই পরবর্তীতে আবারও আলোচনা আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরকে কেন্দ্র করে হবে। এতক্ষণ আমরা যে বিষয় নিয়ে কথা বলছিলাম, বিষয়টি আপনাদের মনে করিয়ে দিই যে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রগতিশীলতা এবং আমাদের জীবনে তার কতখানি প্রভাব, সেই বিষয় নিয়ে বললেন শ্রীপদ সিং কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান এবং অধ্যাপিকা ডক্টর দেবযানী ভৌমিক চক্রবর্তী। সঙ্গে ছিলাম আমি সুমনা মণ্ডল। অনুষ্ঠানটি সম্পাদনা করলেন উজ্জ্বল বন্ধু, প্রযোজনা রীতা দে।

0: এখন সংবাদ।
1: শুভেন্দু অধিকারী পশ্চিম বঙ্গাল কে নয় মুখ্যমন্ত্রী বন গে হ্যাঁ। রাজ্য মে

0: এ কিন্তু দৃষ্টি আকর্ষণ করে সেই অংশের মানুষদের, সেই অংশের শ্রোতা বন্ধুদের। শুরু হয় প্রাত্যহিক যে দিনপঞ্জি তা দিয়ে, তারপর এগিয়ে এগিয়ে চলে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আকাশবাণীর তরঙ্গ। কে না যুক্ত ছিলেন এই সংস্থার সাথে? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন, কাজী নজরুল ইসলাম ছিলেন, বাণী কুমার ছিলেন, বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র ছিলেন, নলিনীকান্ত সরকার ছিলেন, আরো অনেক বিখ্যাত মানুষের বিভিন্ন রকমের কর্মসূচি, কর্মকাণ্ড এবং অংশগ্রহণে ধন্য হয়েছে আকাশবাণী। যুবকদের জন্য আলাদা অনুষ্ঠান, মহিলাদের জন্য আলাদা অনুষ্ঠান, শিশুদের জন্য অনুষ্ঠান, গানের জন্য অনুষ্ঠান, আধুনিক গানের অনুষ্ঠান, উচ্চাঙ্গ সঙ্গীতের অনুষ্ঠান, শ্রমজীবী মানুষের জন্য বিশেষ অনুষ্ঠান, কৃষি কথার আসর, অনুরোধের আসর, সংবাদ প্রবাহ, সংবাদ বিচিত্রা, সংবাদ, স্থানীয় সংবাদ, কত রকমের অনুষ্ঠান। আর যারা পরিবেশন করতেন সেই সমস্ত কণ্ঠস্বর এখনো ভাসে আমাদের, এখন আমরা উদ্বেলিত হই সেই আকাশবাণী খবর পড়ছি বলে একটা নাম বলতেন, সেই যে কণ্ঠস্বর আজও আমাদের কানে বাজে, আমরা উদ্বেলিত হই এবং আমাদের ভালো লাগে। আমি ব্যক্তিগতভাবে যেহেতু স্বাস্থ্য এবং জনস্বাস্থ্য ব্যবস্থার সাথে যুক্ত, তাই স্বাস্থ্য সংক্রান্ত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যে অনুষ্ঠানগুলি আছে সেই সমানভাবে আমি মনোযোগ সহকারে সেগুলি শোনার চেষ্টা করি। আর যেহেতু সংস্কৃতি জগতের সাথে আমার অল্প হলেও সংযোগ আজও বর্তমান, তাই সাংস্কৃতিক যে সমস্ত কর্মকাণ্ড, বিশেষ করে আগের সন্ধ্যাবেলার যে যাত্রা গান বা নাটক পরিবেশিত হতো, তা কিন্তু গ্রামাঞ্চলের বহু মানুষেরা আনন্দ উপভোগ করতেন এবং নানা রকমের যে সাংস্কৃতিক কর্মকাণ্ড আকাশবাণী কলকাতার মধ্য দিয়ে বিগত 90 বছরে পরিবেশিত হয়েছে, সরাসরি সম্প্রচার হয়েছে খেলার বিভিন্ন অনুষ্ঠান, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার, রাজ্য মন্ত্রিসভার শপথ গ্রহণের অনুষ্ঠান, বিভিন্ন জায়গা থেকে সরাসরি সম্প্রচার করে মানুষের কাছে একদম ছবির মতন তুলে ধরত আকাশবাণী। এবং যে আকাশবাণী আমার মনে পড়ে রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুর দিনে তার শোক মিছিল এবং সেখানে উদাত্ত কণ্ঠে পাঠ করছেন কাজী নজরুল ইসলাম, কবিতা লিখেছেন নিজে, সেই কবিতা নিজে পাঠ করছেন, বাঙালি কিন্তু সেদিন অঝরে কেঁদেছিল নজরুল ইসলামের সেই পাঠ এবং কবিতায়। পরবর্তীকালে এখন অনেক সংকুচিত, অনেক নতুন নতুন আইটেম যোগ হলেও আকাশবাণীর আদি অকৃত্রিম অনুষ্ঠানগুলো আজও কিন্তু গ্রাম বাংলার প্রতিটি ঘরে ঘরে সমানভাবে সকলে সমানভাবে শোনেন। শিশু কিশোর তো বটেই, এমনকি বয়স্ক প্রবীণ নাগরিকরাও আকাশবাণীকে তাদের জীবনের সাথী করেছেন। এবং সত্যি কথা বলতে কি, আকাশবাণী নিজেকে প্রমাণ করেছে বহু জন হিতায়চ, বহু জন সুখায়চ। আমি আকাশবাণীর সার্বিক সাফল্য কামনা করছি, আগামী দিনে আরো অনেক মানুষের পাশে বন্ধু হিসেবে, সুহৃদ হিসেবে আকাশবাণী থাকবে সে আশা ব্যক্ত করছি। নমস্কার।
1: বিশিষ্ট অস্থি শল্য বিশেষজ্ঞ
2: আকাশবাণী মুর্শিদাবাদ। আর কিছুক্ষণের মধ্যেই বিবিধ ভারতীর অনুষ্ঠান মুম্বাই কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আকাশবাণী মুর্শিদাবাদ।
1: বিশিষ্ট অস্থি শল্য বিশেষজ্ঞ ডক্টর অমরেন্দ্রনাথ রায়ের সঙ্গে।
2: সত্যি আজ আমরা উদযাপন করছি আকাশবাণীর 90 বছর পূর্তি। এই দীর্ঘ পথ চলা কেবল একটা সম্প্রচার সংস্থার নয়, এটা আমাদের একটা স্মৃতি, সংস্কৃতি, আবেগের ধারক। আকাশবাণীর সঙ্গে আমাদের সম্পর্ক সেই ছোটবেলা থেকেই। আকাশবাণী মানে শুধু খবর নয়, এটি আমাদের প্রতিদিনের একটা জীবনের অংশ। ভোরবেলা রেডিও আগে খুলতাম যখন আমরা ছোট ছিলাম, তখন সুপ্রভাত শোনা যেত, স্থানীয় সংবাদ। আমাদের আশেপাশে পৃথিবীর খবর জানার একটাই মাধ্যম ছিল আকাশবাণী। আবার কৃষকদের জন্য ছিল উনজমির বুনো ফসল কিংবা কৃষি সংক্রান্ত অনুষ্ঠান, যেখানে মাটির কাছাকাছি থাকা মানুষের জন্য জ্ঞানের আলো পৌঁছে যেত সহজ সরল ভাষায়। বাঙালির হৃদয়ে যে অনুষ্ঠান চিরকাল অম্লান, আমাদের কাছে যেটা সারা জীবন অম্লান থাকবে,

0: হলো মহালয়ার ঘোর, প্রজন্মের প্রতি প্রজন্ম এই ঐতিহ্য সমান ভাবে প্রবাহিত হচ্ছে। আজও মহালয়ার দিন ভোরবেলা উঠে আমরা চেষ্টা করি সেই স্মৃতিটাকে আর একবার উজ্জীবিত করতে। আকাশবাণীর আরেকটি অনন্য দিক হলো তার আঞ্চলিকতা, স্থানীয় সংবাদ, উন্নয়নমূলক অনুষ্ঠান, স্বাস্থ্য ও শিক্ষা বিষয়ক আলোচনা, এসবের মাধ্যমে একটি সাধারণ মানুষের জীবনের সঙ্গে গভীরভাবে যুক্ত থেকেছে আকাশবাণী। শহর থেকে গ্রাম, শিক্ষিত থেকে সাধারণ মানুষ, সবার জন্যই ছিল কিছু না কিছু, আজও আছে। একটা সময় মনে আছে আমার, সন্ধ্যা নামলেই সমস্ত পরিবারের লোক এসে একত্রে বসা হতো, শোনা হতো রেডিও নাটক, সবকিছু মিলিয়ে আকাশবাণী হয়ে উঠেছিল ঘরের একজন সদস্যের মতন। আজ হয়তো প্রযুক্তির যুগে অনেক মাধ্যম এসেছে, ইন্টারনেট এসেছে, টিভি এসেছে, কম্পিউটার এসেছে, কিন্তু সেই যেন নির্ভরতাটা আজও যেন অটুট। 90 বছরের এই যাত্রা আমাদের মনে করিয়ে দেয় আকাশবাণী কেবল শব্দের মাধ্যম না, এটা আমাদের একটা ইতিহাসের সাক্ষী, আমাদের ছোটবেলার সাক্ষী, আমাদের বর্তমানের সাক্ষী, আমাদের সংস্কৃতির ধারক এবং আমাদের আবেগের এক অবিচ্ছেদ্য অংশ। চেষ্টা করি, চলুন আমরা এই ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে একটু অন্যভাবে পৌঁছে দিই। আকাশবাণী যেন এইভাবেই তার সমস্ত অনুষ্ঠান চালিয়ে যায়।
1: पिताजी प्रणाम, मैं सकुशल हूँ, आपकी कुशलता भगवान से चाहता हूँ।
2: मेरे बेटे मणि की चिट्ठी है। अच्छा आगे पढ़ो।
1: मैं यहाँ अच्छी तरह से पढ़ रहा हूँ, परीक्षा की फीस देनी है, कृपया 50 रुपए भेज दीजिए, मैं आपके जवाब का इंतजार कर रहा हूँ। आपका प्रिय पुत्र मणि। बस इतना ही लिखा है, ये लीजिए चिट्ठी।
2: अगर कष्ट न हो तो डाक बांट कर मेरे घर आ जाना, मुनियादे लिखकर मेरे बेटे के नाम भेज देना, बड़ा उपकार होगा भैया।
1: मैं जरूर आऊंगा बाबा, अपना काम खत्म करके मैं सीधा आपके घर आऊंगा, तभी मनी ऑर्डर फॉर्म भर दूंगा।

0: आप सुन रहे हैं विविध भारती राष्ट्रीय सेवा देश की सुरीली धड़कन। छाया गीत के लिए बस कुछ ही पलों का इंतजार।
1: এতক্ষণ শুনছিলেন বিবিধ ভারতীর অনুষ্ঠান আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান শুনছেন এফএম 102.2 মেগাহার্টসে এবং একই সঙ্গে নিউজ অন এআইআর অ্যাপে। জানিয়ে দিই আজকের অধিবেশনে কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে। একটু পরেই রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতির অনুষ্ঠান 5:15, কিষাণবাণী বিকেল 5:30, সন্ধ্যে 6:05 শুনবেন দ্বিজেন্দ্রগীতি, অতুলপ্রসাদের গান এবং রজনীকান্তের গানের অনুষ্ঠান। ভক্তিগীতি 6:40, 7:10 আজ সন্ধ্যায়। রবীন্দ্রনাথের কাহিনী নিয়ে 8:15 নাটক কাবুলিওয়ালা। আধুনিক গানের অনুষ্ঠান 8:40, 10:00 থাকবে সাহিত্য পত্রিকা শ্রুতি। লাইভ ফোন ইন মেহফিল 10:15, মেঘাচ্ছায়ে আধি রাত, এই শিরোনামে শুনবেন হিন্দি ছায়াছবির রবীন্দ্রগান। শুনলেন আজকের অধিবেশনে কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে। এখন রবীন্দ্রসঙ্গীত, প্রথম গান স্বাগতা লক্ষ্মী দাশগুপ্তর কণ্ঠে।

নমস্কার, আমি ডক্টর হেনা সিনহা, অধ্যক্ষ বহরমপুর গার্লস কলেজ। খুব আনন্দের এবং গর্বের বিষয়, আকাশবাণী দেখতে দেখতে 90 বছর অতিক্রম করেছে। আজ মনে পড়ছে আকাশবাণীর মাধ্যমে পাওয়া বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠানের কথা, সকালে পাত্রহিকি থেকে শুরু করে চাষিদের কথা, বিভিন্ন রকম গানের অনুষ্ঠান, ধ্রুপদী সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, আধুনিক গান, অনুরোধের আসর, এরকম বিভিন্ন অনুষ্ঠান, বিভিন্ন প্রকার সংবাদ, আবার বুধবার সন্ধ্যায় যাত্রা, শুক্রবার রাতে নাটক, শনিবার স্কুল থেকে দৌড়ে এসে গান শোনা, নাটক শোনা, এগুলো ছিল আমাদের নেশার মতো। অপেক্ষা করতাম কোন সময় কোন অনুষ্ঠানটা শুনব। পরবর্তীতে মুর্শিদাবাদ আকাশবাণীর বিভিন্ন অনুষ্ঠানের প্রতিও আকর্ষণ তৈরি হয়। অত্যন্ত সুপরিকল্পিতভাবে বিভিন্ন চিত্তাকর্ষক অনুষ্ঠান সকাল থেকে রাত্রি পর্যন্ত এখানে পরিবেশিত হয়। চিঠিপত্র, শিশু, নারী, যুবক ও বৃদ্ধদের নিয়ে বিভিন্ন অনুষ্ঠান, চিকিৎসা সংক্রান্ত পরামর্শ, শিক্ষার হাল হকিকতের মতো বিষয়, সব কিছু নিয়েই এখানে চিত্তাকর্ষক অনুষ্ঠান প্রতিনিয়ত পরিবেশিত হয়ে থাকে। সবথেকে উল্লেখ্য বেতারে মহালয়া শোনা।

সেই ভোরবেলা উঠে উদাত্ত কণ্ঠের মহালয়া আজও আমাদের অনেকের সুঅভ্যেসের মধ্যেই রয়েছে, যার আকর্ষণ কোনো দিন ভোলার নয়। এভাবেই কোটি কোটি মানুষের মনোরঞ্জনের ভূমিকায় অটুট থাকুক আকাশবাণী। এই শুভেচ্ছা সতত। নমস্কার।

বিভিন্ন শিল্পীর কণ্ঠে শুনছিলেন রবীন্দ্রসঙ্গীত। আকাশবাণী মুর্শিদাবাদ, এখন নজরুল গীতির অনুষ্ঠান। প্রথম শিল্পী মানবেন্দ্র মুখোপাধ্যায়।

0: আমরা এখন কথা বলবো বিশিষ্ট শিক্ষাবিদ গবেষক ডক্টর মলয় দাসের সঙ্গে।
1: আকাশবাণীর এই যে 90 বছর পূর্তি উপলক্ষে কিছু বলার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি কর্তৃপক্ষকে। আকাশবাণী বা অল ইন্ডিয়া রেডিও, এটা আমাদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। আমরা একেবারে কৈশোর থেকে আকাশবাণীর সম্প্রচারিত বিভিন্ন অনুষ্ঠান শুনে আসছি, যা আমাদের মনের মণিকোঠায় এখনো অক্ষত অবস্থায় রয়ে গেছে। আমরা ছোটবেলা থেকেই এই রেডিও বা বেতারের মধ্য দিয়ে নানান ধরনের বিনোদনমূলক অনুষ্ঠান আমরা শুনি, এবং আমরা আজও পর্যন্ত সেই ধরনের অনুষ্ঠান নিয়মিতভাবে শুনি। আমাদের অত্যন্ত ভালো লাগার জায়গা এবং বিনোদনের একটি মাধ্যম হচ্ছে বেতার, এবং সেই বেতার যেখান থেকে সম্প্রচারিত হয় সেটাই হচ্ছে আকাশবাণী। আকাশবাণী এই নামটি দিয়েছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। এই আকাশবাণীতে নানান ধরনের অনুষ্ঠান আমরা সম্প্রচারিত হতে দেখেছি। মহিলাদের জন্য অনুষ্ঠান, সকালবেলা উঠেই আমরা শুনতে পেতাম রবীন্দ্রনাথের গান, এছাড়া খেলাধুলার অনুষ্ঠান, যুবকদের জন্য অনুষ্ঠান যুববাণী, শিশুদের জন্য সবুজের মেলা অনুষ্ঠান, এছাড়া কৃষকদের জন্য অনুষ্ঠান কিষাণ বাণী আমরা শুনতে পেতাম। এছাড়া বিজ্ঞান ভিত্তিক অনুষ্ঠানও আমরা শুনেছি, সম্প্রচারিত হতো অনুরোধের আসর, নাটক, তর্জা, চিঠিপত্রের অনুষ্ঠান, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নানান অনুষ্ঠান চলত এই বেতার যন্ত্রটির মধ্য দিয়ে। এছাড়া আমরা বহু কৃতি মানুষের জীবনীও, তাদের নানান কাজকর্মের কথা আমরা এই বেতার যন্ত্রটির মধ্যে দিয়ে শুনতাম। আকাশবাণী আমাদের জীবনে ওতপ্রোত ভাবে জড়িয়ে গেছে। এছাড়া আমাদের একটি অত্যন্ত চিত্তাকর্ষক এবং মনোজ্ঞ অনুষ্ঠান বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের মহিষাসুর মর্দিনী, যা আমাদের মনে আজও শিহরণ জাগায়। এবং আমরা আকাশবাণীর মধ্য দিয়ে আমরা বিভিন্ন ধরনের শিক্ষামূলক অনুষ্ঠানও আমরা শুনতাম। কৃষকদের জন্য অনুষ্ঠান আমরা শুনেছি, এবং নানান ধরনের অনুষ্ঠানের মধ্য দিয়ে শিশুদের বা যারা শিক্ষার্থী তাদের জন্য বিভিন্ন অনুষ্ঠান থাকত। আমরা এই আকাশবাণীর কথা আমাদের কখনোই ভুলে গেলে চলবে না। আমি মনে করি বিশেষ করে এই আকাশবাণী শুধু আকাশবাণী নয়, এটি একটি বিরাট শিক্ষা প্রতিষ্ঠান, যেখান থেকে আমরা বহু কিছু শিখেছি। ফলে এই আকাশবাণী 90 বছর আগে যা চলতে শুরু করেছে বা শুরু হয়েছিল তার যাত্রাপথ, আজও অমলিন ভাবে আমাদের জীবনে অঙ্গাঙ্গী ভাবে জড়িয়ে রয়েছে এই আকাশবাণী। তাই আমরা আকাশবাণীকে ছাড়া আমাদের জীবন যেন অসম্পূর্ণ, তাই আকাশবাণীর সার্বিক মঙ্গল কামনা করে এবং আরো এগিয়ে যাক, মানুষের জীবনকে আরো আনন্দময় করে তুলুক, এই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি।

0: ইফকো ন্যানো ফার্টিলাইজারের শক্তিতে প্রতিটি খামার ও কৃষক সমৃদ্ধ হবে।
1: শেষ গানের শিল্পী অঞ্জলি মুখোপাধ্যায়।

0: এতক্ষণ শুনছিলেন নজরুল গীতি, আকাশবাণী মুর্শিদাবাদ।
1: শুরু হচ্ছে চাষি ভাইদের নিজস্ব অনুষ্ঠান কিষাণ বাণী। কৃষি, মাছ চাষ, প্রাণী সম্পদ উন্নয়ন, সমবায়, ফল চাষ, কৃষি প্রযুক্তি, পশুপালন, গ্রামোন্নয়ন, এসব কিছু জানতে শুনুন কিষাণ বাণী।

0: শ্রোতা বন্ধুদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ভারত সরকারের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের কৃষি সহযোগ ও কৃষক কল্যাণ দপ্তরের সহায়তায় অনুষ্ঠান কিষাণবাণী। আজ কিষাণবাণী অনুষ্ঠানে আমরা একজন প্রগতিশীল কৃষক বন্ধুকে পেয়েছি, আলিমুদ্দিন দেওয়ানকে। আলিমুদ্দিন দেওয়ান এসেছেন নবগ্রাম ব্লকের পলসা গ্রাম থেকে। নমস্কার আলিমুদ্দিন দা।
1: নমস্কার স্যার।
0: আলিমুদ্দিন দার বয়স কত হলো?
1: আমার বয়স এখন 67 বছর।
0: 67? সংসারে কে কে আছে?
1: সংসারে আমি, আমার ছেলে, আমার ওয়াইফ এবং বৌমা।
0: তো পাঁচজনের সংসার? পাঁচজনের সংসার। এই সংসার তো পুরোটাই চাষের উপর নির্ভর নাকি?
1: হ্যাঁ স্যার, চাষের উপর নির্ভর।
0: তো চাষের জমি কতটা?
1: চাষের জমি আমার টোটাল জমি হয়েছে 20 বিঘে।
0: 20 বিঘে?
1: হ্যাঁ।
0: আচ্ছা, কি করেন সারা বছর ধরে?
1: সারা বছর ওই চাষবাসই করি।
0: চাষবাস করেন? কি কি চাষ করেন?
1: চাষের মধ্যে আমন মরশুমে পুরোটাই ধান থাকে।
0: পুরোটাই মানে 20 বিঘেই?
1: 20 বিঘেই ধান থাকে।
0: আচ্ছা।
1: ধানটা কেটে নেওয়ার পরে কার্তিক মাসে যখন ধানটা কাটি, তখনই ওই জমিতেই কিছু সরষে থাকে। বি9 জাতের সরষেটাই বেশি লাগানো হয়। আর ওই সরষে কেটে নেওয়ার পর আপনার ওই জমিতে আবার তিল লাগানো হয়।
0: আচ্ছা।
1: আর কিছু জমিতে গম থাকে, খানিকটা আলু থাকে, একটু সবজি থাকে।
0: একটু সবজি থাকে। এটা মোটামুটি কতটা জমিতে?
1: এই 2 বিঘে আপনার সরষে, 10 কাঠা গম, 5 কাঠা আলু, আর বাকিটা
0: আবার বোরোতে চলে যায়। তার মানে এটা দুবার আপনারা চাষ করেন?
1: হ্যাঁ,
0: বোরো আর আমন।
1: আমন
0: কিন্তু এমনি তো সেচ ব্যবস্থার কোনো অসুবিধা
1: না? সেচ ব্যবস্থা
0: বছরে তো আমরা 3টে ফসল পেতে পারি।
1: হ্যাঁ, 3টে ফসলই হয়।
0: 3টে ফসলই হয়। আর আমনের সময়?
1: আমনের সময়
0: আমনটা পুরোটাই করে।
1: হ্যাঁ, পুরোটাই।
0: পুরোটাই করে,
1: ওটাই একটা ফসলই হয়।
0: আর বোরোর সময় বোরোটা করেন
1: প্লাস ওই ওর সঙ্গে
0: ওইগুলো করেন?
1: ওইগুলো।
0: আচ্ছা, তো এখন তো আমনের সময়, সামনে তো আমন চাষ করবে।
1: হ্যাঁ,
0: বোরো চাষে কেমন হলো?
1: বোরো চাষ 15 বিঘে আছে। বৃষ্টির জন্য এখনো কাটাকাটি হয়নি সম্পূর্ণ, তবে কাটতে আরম্ভ করেছি ধান, আর ফলন মোটামুটি ভালোই হবে।
0: ফলন ভালো হবে?
1: ভালো হবে।
0: এমনি কোনো অসুবিধা হয়নি? রোগ পোকার আক্রমণ কিছু হয়নি?
1: না।
0: আচ্ছা।
1: ওই রোগ পোকার আক্রমণ হওয়ার কারণটা হচ্ছে যারা ইউরিয়াটা বেশি ব্যবহার করে।
0: আচ্ছা,
1: তাদের রোগ পোকাটা বেশি।
0: রাসায়নিক সার? আপনারা কি সার ব্যবহার করেন?
1: আমরা সাধারণত আমি ব্যবহার করি মিশ্র সার।
0: মিশ্র?
1: হ্যাঁ।
0: আচ্ছা।
1: যেটা সুপার ফসফেট পটাশ এবং ইউরিয়া, আর একটা মিশ্রণ আছে, মানে
0: রাসায়নিক সারই ব্যবহার করি।
1: হ্যাঁ, রাসায়নিক সারই।
0: জৈব সার কিছু ব্যবহার করেন?
1: জৈব সারের ভিতরে কিছু ব্যবহার করি না। জৈব সার তো এখন পাওয়া যায় না সেরকম, গোবর সারটা পাওয়াই যায় না। তো মধ্যে মাঝে আমি এই বছর একটা পরীক্ষামূলকভাবে করেছি, ওই আপনার ওই যে পোলট্রির যে ফার্মের যে লিটারগুলো পাওয়া যায়, ওই লিটারকে নিয়ে এসে সার গর্তে রেখেছি।
0: আচ্ছা।
1: সার গর্তে রাখার পর ওইটাতে আমি
0: ওইগুলোকে কিনে আনতে হয়?
1: হ্যাঁ,
0: কিনে আনতে?
1: না, ওটা কিনতে হয় না,
0: এমনি
1: মানে ট্রাক্টর দিয়ে নিয়ে আসতে পারলেই হলো।
0: হলো? আচ্ছা,
1: মানে পয়সা কড়ি লাগে না। তো তারপরে ওইটাকে আমি এই মোটামুটি 25 লিটার জলে 2 কেজি গোবর, 1 কেজি বেসন, ওটা আরো কম লাগে কিন্তু আমার বাড়িতে ছিল আমি দিয়ে দিয়েছিলাম, 1 কেজি বেসন, 1/2 কেজি গুড়, এইটার একটা মিশ্রণ করি। মিশ্রণ করার পর আপনার ওইটাতে পুরোটাই জল ঢেলে দিই 25 লিটার।
0: আচ্ছা।
1: 25 লিটার জলটা ঢেলে দেওয়ার পর যখন ওর 7 থেকে 10 দিন হয়ে যায়, তখন ওই জলটাকে ওই যে লিটার আমি নিয়ে এসেছিলাম সার গর্তে রেখেছি, ওরই ওপরে ছড়িয়ে দিই।
0: আচ্ছা।
1: ওই ফলে হয় কি, মানে এইভাবে আমি 2-3 বার দিই, তার ফলে হয় কি, ওই যে লিটারটা আমি নিয়ে এসেছিলাম ওটা একটা খুব মানে সুপার কম্পোস্ট
0: তৈরি হয়ে যায়। আচ্ছা।
1: মানে
0: মোটামুটি কতদিন লাগে
1: ওটা? কতদিন? মোটামুটি 20-25 দিন হলেই হয়ে যায়।
0: 20-25 দিনের মধ্যে ওটা তৈরি হয়ে যায়। দিয়ে তারপরে
1: সেটা কিন্তু আমরা ওই যখন আমি খরাতে মানে কোনো ফসল লাগার আগে যে
0: জমি চাষটা
1: দেয়, সেই চাষের সময় ছড়িয়ে দিই।
0: আচ্ছা।
1: তাতে
0: জৈব সারের?
1: হ্যাঁ, জৈব সারেরই কাজ করে, তাতে রেজাল্ট খুব ভালো হয়। আর আপনার জৈব সার হিসাবে ধনচাটা ব্যবহার করি।
0: আচ্ছা বাহ, এটা খুব ভালো,
1: খুব ভালো জিনিস,
0: মানে বর্ষার সময় করে,
1: বর্ষার সময় লাগানো এটা। ওই এই ধান এখন যে আম মানে আপনার যে বড় ধানগুলো আছে সে ধানটা কেটে নেওয়ার পর আবার চাষ দিতে হবে জমিতে, ওই তখনই ওইটা ছড়িয়ে দিই ওই ধনচেটা, ওটা হ্যাঁ ওটা একটু মানে এক দেড় ফুট হলেই তখন
0: কেটে আবার জমিতে মিশিয়ে দিই,
1: জমিতে মিশিয়ে দিই, চাষ দিতে দিতেই মিশে যায়,
0: মিশে যায়।
1: এবং ওটাতে খুব উৎকৃষ্ট একটা সার,
0: খুব ভালো সার,
1: খুব ভালো সার,
0: ধনচেটা খুব ভালো সার, এবং জমির কি
1: গুণগত মানটাও খুব ভালো থাকে,
0: জমির স্বাস্থ্যটাও খুব ভালো
1: ভালো থাকে।
0: এই ধনচে যদি একবার বছরে চাষ করতে পারেন তাহলে তো সারা বছর আর আপনার
1: ওই জমির
0: আর কোনো অসুবিধা হবে না, এবং রাসায়নিক সারও আপনার অনেকটাই খরচ কমে যাবে,
1: খরচও কমে যাবে। এবং রাসায়নিক সারটা খুব খারাপ, মানে রাসায়নিক সার জমিতে মানে ব্যবহার করে করে জমির মাটির যে গুণগত মান সেটা একেবারেই নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, তার ফলে কি হয়েছে, তার ফলে মানে রোগের
0: প্রাদুর্ভাবটা বেশি হচ্ছে,
1: প্রাদুর্ভাবটা বেশি হচ্ছে, যার দরুন বিষটা স্প্রে করতে হয়েছে। আর আমাদের চাষি ভাইরা তো সবাই জানে না কোন বিষটা ইউজ করতে হয়, তার মধ্যে ধরুন ওই যে ওষুধের দোকান যেগুলো থাকে বিষের দোকান, ওরাই বিষটা দেয়, তো ওরা বেশিরভাগ সিস্টেমিক বিষটা দেয়।
0: আচ্ছা,
1: ওই সিস্টেমিক বিষটার মানে ডিউরেশনটা অনেক দিন থেকে যায়, এবং ওটা ওই যে ফসল হয় যেটা খাদ্যশস্য তৈরি হলো তার মধ্যে আপনার স্টোরেজ হয়ে যায়,
0: আচ্ছা,
1: যার ফলে মানুষের আজকাল অসুখ বিসুখটা
0: বেশি হচ্ছে, তাই তো। এটা খুব ভালো বুঝেছেন আপনি, খুব ভালো বুঝেছেন এবং ব্যবহার করছেন, এটাতেই আমরা খুব গর্বিত যে আপনি একজন সচেতন কৃষক বলবো, তো খুব সচেতনভাবে আপনি চাষবাস

0: করছেন, তো এখন তো সামনে আমন চাষ করবেন,
1: হ্যাঁ হ্যাঁ
0: তো কি জাতের চাষ করেন?
1: আমাদের ওখানটায় মেনলি আপনার ওটাকে বলছে BB11,
0: হ্যাঁ
1: ওটার আমি ঠিক গভর্নমেন্ট নাম বলতে পারবো না,
0: হুম,
1: মানে গভর্নমেন্ট নামটা তো যখন
0: সবটাই কি একই জাত?
1: হ্যাঁ একই জাত,
0: একই জাত করেন?
1: তার মানে ওই ধানটা আমাদের দিকে ব্যাপক লাগানো হয়, তার কারণ হচ্ছে ওই ধানটা আপনার কিষাণ মান্ডিতে বিক্রি করা হয়,
0: বিক্রি হয়,
1: হ্যাঁ
0: মানে বিক্রি করতে কোনো
1: অসুবিধা হয় না।
0: আচ্ছা,
1: ওই ধানটা না হলে কিষাণ মান্ডিতে নিবে না।
0: আচ্ছা, এই ওই জাতের যে
1: ওই জাতের ধানটা, কিন্তু
0: আচ্ছা
1: ওটার মানে গভর্নমেন্ট নাম যেটা মানে ইন্ডিয়ান সরকারের যে রেজিস্টার,
0: হুম,
1: সে নামটা আমি ঠিক বলতে পারবো না।
0: আচ্ছা, তো দাম কেমন পান?
1: দাম তো গভর্নমেন্ট যেটা রেট ছিল 2300 কত ছিল বটে,
0: হুম,
1: হ্যাঁ মোটামুটি 2400, ওই ক্যারিং ট্যারিং নিয়ে 2400 পড়ে যেত, এইরকম ছিল কুইন্টাল।
0: আচ্ছা, কুইন্টাল।
1: আর এমনি খোলা মার্কেটে অনেক দামটা কম,
0: আচ্ছা
1: 1800-1900 এরকম কুইন্টাল।
0: প্রায় 20 বিঘে আমন ধান চাষ করবেন এবার,
1: হুম হুম,
0: এর জন্য বীজতলার তো একটা তৈরি করতে হয়।
1: হ্যাঁ
0: বীজতলাটা কবে তৈরি করেছে?
1: বীজতলায় মানে মোটামুটি জ্যৈষ্ঠ মাসের মিডিলের দিকে, মানে 15 থেকে 20-এর মধ্যে বীজতলাটা তৈরি করব। আর আষাঢ় মাসের প্রথম সপ্তাহে, মানে আমরা যেহেতু বাংলা মাস নিয়ে কাজ করি তো সেই জন্য আমি বাংলা মাসই বলছি, আর আষাঢ় মাসের প্রথম সপ্তাহে মানে প্রথমেই আর কি, প্রথম সপ্তাহেই আমরা বীজটা বীজতলাতে ফেলে দেবো।
0: বীজতলা তৈরি করছেন, এই বীজতলাটা তৈরির জন্য তো একটা বেশ যত্ন পরিচর্যার দরকার হয়, কারণ একটা সুস্থ সবল চারা যদি আমি পাই তবেই আমার
1: ধানটা ভালো,
0: পরের ধানটা মেন জমিতে যে ধানটা লাগাবো সেটা হয়, তার জন্য কি কি ব্যবস্থা?
1: তো তার জন্য ব্যবস্থা, আমরা প্রথমে যখন বীজটা ফেলবো আর কি জমিতে, যখন বীজতলাটা তৈরি করার জন্য বীজটা আমি ছড়াবো, তখন বীজটাকে ভিজাতে হয়, ভিজিয়ে দিতে হয়, আর ওইটা আপনার আমন মরশুমে 24 ঘন্টা ভিজাতে হয়।
0: আচ্ছা,
1: আর
0: কি দিয়ে ভেজান? এমনি
1: এমনি জলে, প্লেন জলে,
0: প্লেন জলে 24 ঘন্টা ভেজালেন?
1: হ্যাঁ, তো আর মানে ইয়ার জলে এই বোরোর সময় আপনার ওটা 72 ঘন্টা ভিজাতে হয়।
0: আচ্ছা,
1: তো যেহেতু 24 ঘন্টা ভিজাতে হয়, তো ওই বীজটাকে শোধন করার জন্য আপনার ওই 24 ঘন্টা জলে ভিজাতে হবে বীজটা।
0: আচ্ছা,
1: তার ক্ষেত্রে আমরা ওই 24 ঘন্টা রেখে বীজটা তুলে নিই, নিয়ে তারপরে ওই জলে আবার ওই কার্বন ডাইঅক্সাইড 50 WP, ওইটা 1 গ্রাম করে কেজি প্রতি 1 গ্রাম করে আমরা দিই, দিয়ে আবার
0: যেটাকে বীজ শোধন বলে,
1: হ্যাঁ ওইটা ওই বীজটা ফেলে দিলাম। আর এইটা যেহেতু 24 ঘন্টার মধ্যে বীজটা তুলে নিতে হয়, সেই জন্য প্রথমেই ওই ওই ওই ওষুধটা আমরা দিয়ে দিই, ওই কার্বন ডাইঅক্সাইডটা,
0: কার্বন ডাইঅক্সাইড,
1: হ্যাঁ।
0: এটা আপনি মোটামুটি জলে গুলে তার মধ্যে
1: বীজটা রেখে
0: রেখে 24 ঘন্টা রেখে
1: দেন
0: আমনের ক্ষেত্রে?
1: হ্যাঁ।
0: আচ্ছা, দিয়ে তারপরে একটা
1: আমি জমিতে, তারপরে ওই আপনার
0: শুকিয়ে নিতে হয়, মানে ছায়া জায়গায় একটু শুকিয়ে নিতে,
1: একদিন রেখে দিলেই হয়ে যাবে, অঙ্কুর হয়ে যাবে, তখন আমরা ওইটা বীজতলায় ফেলে দিই।
0: আচ্ছা, বীজতলায় ফেলে দিলেন?
1: বীজতলায় ফেলে দিলাম, তারপরে ধরেন
0: মোটামুটি কতদিনের বীজ
1: আমরা জমিতে রোয়াই? আমরা মোটামুটি 25 দিন,
0: 25 দিনের মোটামুটি
1: রোয়াজ লাগে,
0: রোয়াজ। আর এই সময় কি সার ব্যবহার করেন?
1: এই সময়তে আমরা ওই প্রথমে যখন জমিটা তৈরি করি, তখন ওই DAP বা 10-26 এই ধরনের সার ব্যবহার করি, আর আপনার ইউরিয়া দিই, মধ্যে ইউরিয়া অল্প দিই, আর আপনার ওই ইউরিয়ার সঙ্গে যে ওই আপনার যে দানা বিষ যেটা, সেইটা আমরা ইউজ করি।
0: আচ্ছা,
1: দানা বিষটা দিলে ওর ডিউরেশনটা থাকে আপনার 45 দিন।
0: আচ্ছা,
1: ওই জমিতে রোয়ার পরেও ওই জমিটাতে আপনার মাজরা পোকার উৎপাত হবে না, 45 দিন থেকে যায়। মানে আমি জমি থেকে বীজটা তোলার পর জমিতে যখন রোপণ করি, তখন ওই বীজতলাতে ওই বিষটা দিলে আর কি, নানা রকম বিষ আছে তো, ওই দানা বিষ যেগুলো ওইগুলো দিলে ওইটা
0: সুস্থ সবল
1: থাকে। এবং অনেকে করে কি করে না, ওটা আমি কিন্তু করি, ওই যখন বীজটা আমি জমিতে অন্য জমিতে রোয়াবো, তখন যে আটি বানতে হয় বীজতলাকে উপরে একটা আটি বানতে হয়, ওইটা আপনি আপনি লিটার প্রতি 1 গ্রাম করে কার্বন ডাইঅক্সাইড 50 WP,
0: আচ্ছা,
1: একটা বড় কিছুতে গুলে ওই বীজতলার মানে উপরের দিক ধরে নিচের দিকটা একটু করে
0: ডুবিয়ে
1: দিতে হবে।
0: আচ্ছা,
1: তাহলে
0: আপনার এটা দ্বিতীয়বার আপনি
1: শোধন করছেন, তাহলে হবে কি ওই ব্যাকটেরিয়া বা ছত্রাক ঘটিত অসুখ
0: আসবে না,
1: আর এলেও খুব মানে খুব ক্ষতি করতে পারবে না। এটা কিন্তু একদম খুব ভালো পদ্ধতি, অনেকেই করে না এটা।
0: ওটা তো সেই প্রথমেই একবার বীজ শোধন করে নিল, দিয়ে তারপরে তুলে নিয়ে আবার মেন জমিতে রুইয়ে দিল।
1: বীজ তলাতেও অনেক সময় অনেকে চাষিকেই দেখি আমি, যেহেতু গ্রামের মানুষ আমি, অনেকেই করে না,
0: অনেকেই করে না। আচ্ছা, আর আপনি ওটাকে আটির মতন করে আটিগুলোকেই একবার যে শিকড়টা,
1: শিকড়টা জলে ডুবে,
0: জলের মধ্যে ডুবিয়ে নিচ্ছেন, দিয়ে তারপরে
1: জমিতে রোপণ করি,
0: জমিতে রোপণ করছেন। এই জমিটা যখন রোপণ করছেন তখন রোপণের তো সারটার ব্যবহার করছেন বা কতগুলো চাষ দিচ্ছেন?
1: রোপণের সময় আমরা মাটি দেখে চাষটা দিই, মানে আমার যদি দু চাষ, মানে দু চাষ যেটা বলি আমরা, দু চাষে যদি আমাদের মাটিটা ঠিক ভালো হয়ে যায় তাহলে আমরা চাষ দিই না, ওই দু চাষেই মই দিয়ে পুঁতে দিই, জমিটাতে রোপণ করে দিই। আর যদি দু চাষে মাটিটা আমাদের ঠিক না হয়, মানে একটু খারাপ হয়ে আছে কি ঘাস টাস এই রকম বুঝি, তাহলে আর একটা করে চাষ দিই। মোটামুটি তিনটে চাষ।
0: জৈব সার ব্যবহার করেন?
1: জৈব সার
0: জমিটা তৈরির সময়,
1: জৈব সার তো ওই যারা লাগায় ধনচে টনচে এইগুলো,
0: ওইগুলো,
1: হ্যাঁ, তাছাড়া এমনি জৈব সার গ্রামের দিকে নাই বললেই চলে।
0: আচ্ছা, আর ধনচেটাই ওইটাই তো যথেষ্ট?
1: হ্যাঁ, ধনচেটাই
0: যথেষ্ট,
1: কিন্তু অনেকেই লাগায় না, যারা জমি সম্বন্ধে বা জমির স্বাস্থ্য সম্বন্ধে
0: সচেতন
1: নয় তারা কিন্তু
0: করে
1: না।
0: ঠিক ঠিক বলেছেন।
1: আর আপনার ওই যে ওই গোবর সারের পরিবর্তে এটার কিন্তু খুব খুব ভালো কাজ, এটা আমি একদম মানে রেজাল্ট আমি হাতেই পেয়েছি। আর এটা দেওয়ার ফলে আপনার যে যে সারটা ওই লিটারের কথা বললাম যে সারটা, ওইটা যদি দেওয়া যায় তাহলে রাসায়নিক সার লাগবেই না।
0: আচ্ছা,
1: লাগবেই না। দু নম্বর হচ্ছে আপনার ইউরিয়াটা খুব অল্প
0: পরিমাণে দিতে হবে,
1: আর ইউরিয়াটা না দেওয়ার ফলে কোনো রকম পোকা বা কোনো অসুখের উপদ্রব হবে না।
0: তো ফলনটা কেমন হয়?
1: ফলন আমন ধানে মোটামুটি 20 মণ,
0: 20 মণ মানে কাঠায় মণ,
1: হ্যাঁ, ভালোভাবে চাষ করে সেরকম হবে।
0: আর রোগ পোকার জন্য কোনো আগাম সতর্কতা কিছু নেন?
1: না, আগাম সতর্কতা করাও ঠিক নয়, মানে আমার অসুখ যদি না হয় তো আমি ওষুধ খেয়ে কি করব।
0: আচ্ছা, তাহলে আপনাকে প্রতিদিন তো জমিতে যেতে হবে, দেখতে হবে রোগের আক্রমণ হচ্ছে কিনা বা কোনো পোকার আক্রমণ হচ্ছে কিনা, তাই না?
1: জমি জিনিসটা হচ্ছে স্যার মা।
0: হ্যাঁ, ঠিক,
1: মাকে যদি আপনি প্রতিদিন দেখা করেন তো মা আশীর্বাদ করবে, তেমনি জমিকেও আপনি যদি প্রতিদিন বা দু একদিন অন্তর দেখা করেন তো জমিতে আপনাকে দুহাত তুলে ফসল দেবে, আপনি কোনোদিন লস হয়ে,
0: তার মানে আপনি চাষবাস করে বেশ ভালো রয়েছেন।
1: হ্যাঁ,
0: চাষবাস করে কিছু করতে পেরেছেন? জমি জায়গা,
1: জমি জায়গা করেছি, বাড়ি করেছি,
0: এগুলো করেছেন? হ্যাঁ। আচ্ছা, মানে ছেলের আমার বিয়ে দিয়েছেন?
1: ছেলের বিয়ে দিয়েছি।
0: আচ্ছা,
1: এবং আমার বাবার সময় যে অর্থনৈতিক যে কাঠামো ছিল তার থেকে আমার উপরবেলার আশীর্বাদে অনেক ডেভেলপ হয়েছে।
0: কেন হয়েছে সেটা হচ্ছে আপনি সচেতনভাবে চাষবাসটা করেন, আর এটা যদি আপনি পুরনো পদ্ধতিতে বা চিরাচরিত পদ্ধতি মেনে চাষ করতেন তাহলে হয়তো এত ফলনও হতো না, এত লাভও হতো না, তাই না?
1: না।
0: তাহলে বন্ধুরা, এতক্ষণ আমরা আলিমুদ্দিন দেওয়ানের যে চাষবাস, সেই চাষবাসের অভিজ্ঞতার কথা শুনলাম আমরা। এবং আলিমুদ্দিন দেওয়ান যে শুধু যে চাষ করেন তা নয়, বিভিন্ন দপ্তরের সঙ্গে যোগাযোগ রেখে বিজ্ঞানসম্মত উপায়ে কিন্তু চাষবাস করেন, তাতে কিন্তু উনি অনেক লাভবানও হয়েছেন এই চাষবাস করে। আপনারা তার কথা শুনলেন। তো এতক্ষণ আলিমুদ্দিন দা, আপনার অভিজ্ঞতা কথা বলার জন্য আমাদের তরফ থেকে এবং কৃষক বন্ধু শ্রোতা বন্ধু প্রত্যেকের তরফ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার।
1: নমস্কার স্যার।

0: प्रधानमंत्री किसान मान धन योजना से लघु सीमांत किसानों का भविष्य होगा सुरक्षित
1: और 60 वर्ष की आयु से 3000 रुपए मासिक पेंशन होगी सुनिश्चित
0: 55 रुपए से 200 रुपए की मासिक किश्त देकर प्रवेश कर सकते हैं 18 से 40 वर्ष तक के किसान
1: इस अंशदायक योजना में सरकार देगी बराबर का योगदान
0: सभी किसान भाई बहन इस योजना के लाभ के लिए जन सेवा केंद्र में जाएं
1: और अपना निःशुल्क नामांकन कराएं
0: प्रधानमंत्री किसान मान धन योजना अन्नदाता के परिश्रम को संबल पेंशन से सुरक्षित उनका कर
2: कृषि एवं किसान कल्याण मंत्रालय भारत सरकार द्वारा जनित में जारी
3: বন্ধুরা আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বহরমপুর ব্লকের বহরুল গ্রামের একটা পুকুর পাড়ে এই পুকুর পাড়ে দাঁড়িয়ে আমরা পেয়েছি দুজন কৃষক বন্ধুকে যারা এই পুকুরে মাছ চাষ করে জীবিকা নির্বাহ করেন আসুন একটু পরিচয় করি আপনার নাম
4: আমার নাম অসিত সরকার
3: অসিত সরকার আপনার
5: ষষ্ঠীচরণ সরকার
3: আপনাদের তো এই পুকুরটা নাকি
4: হ্যাঁ আমাদের যেহেতু
3: পাঁচ ভাইয়ের পুকুর
5: হ্যাঁ
3: তো আপনারা এখন দুই ভাই এখানে রয়েছেন সামনাসামনি আমরা দুই ভাইকে পেয়েছি তো এই যে পুকুরটা আমরা দেখছি এই পুকুরটা কতটা
5: এক একর 85 শতক
4: জলা
3: জলা এই জলাটা হচ্ছে এক একর 85 শতক
4: আর পার নিয়ে আছে এর
3: এক হেক্টর সাড়ে সাত বিঘে মানে অনেকটাই বড়
4: অনেকটাই
3: এবং পারে তো দেখছি প্রচুর গাছও রয়েছে কলার গাছ থেকে সজনের গাছ আম গাছ আয় হয় তো
5: খাবার হয় কিছু বিক্রি হয় সব তো খেতে লাগে না কিছু হয়তো বিক্রি করা যায়
3: মানে বিক্রি করার উদ্দেশ্য নিয়েই তো এটা করা যে পুকুরে পাটটাকে ফেলে না রেখে সেখান থেকে যদি কিছু আয় করা যায় তাই তো সেই উদ্দেশ্য নিয়ে করা এই আমের গাছগুলো দেখছি কি ধরনের আম এগুলো
5: এগুলো ধরুন বিভিন্ন জাতের আছে আগে সব বাবা লাগিয়ে গেছে তো ওই জাত খুব একটা ভালো না তবে খাওয়া হয়
4: রানী বা ওই আপনার যেটা বলে বোম্বাই এই ধরনের জাত আছে
3: জাত আছে এই পুকুরে কি ধরনের মাছ চাষ হয় মানে ডিম পোনা চাষ হয় না ধানি পোনা হয় না চারা পোনা ফেলে আপনারা সেগুলোকে বড় করেন
4: আমাদের এই পুকুরে মোটামুটি ধরুন ধানি চাষই হয় কিন্তু যেবার পুকুর মারা হয় পুকুর মারা হলে সেই বছর ডিম চাষ করে ডিমের ডিম বিক্রি করে তারপরে প্রয়োজন মতো সেই চারা পোনা এই আপনার পোনা রেখে চাষ করা হয় আর এখন যতদিন দু তিন বছর চার বছর অন্তর মারা হয় না মারা অবস্থায় এই ধানি পোনাই চাষ করা হয় হাফ ইঞ্চি এক ইঞ্চি পরিমাণ ধানি

0: এবং কখনো হয়তো 2 ইঞ্চি 2.5 ইঞ্চি আপনার ফেলা হয় পুকুরে, চাষ করা হয়। আর কাপ ধরনের যে চারাগুলো আছে বিদেশি চারা, যেমন ধরুন সিলভার কাপ, গ্লাস কাপ এবং আমেরিকান রুই, এগুলো করা হয়। আর তার সঙ্গে ধরুন কাতলা, মৃগেল, রুই এসবের চাষ করা হয়। সময়ে কিছু অন্য মাছও হয় আমাদের পুকুরে, কিন্তু সেটা সীমিত। হ্যাঁ, তবে আমরা ওই চাষে আমল দিই না, মূলত ওই 6 ধরনের চাষই আমরা করে থাকি।
1: খাবার হিসাবে কী দেন?
2: খাওয়া হিসাবে ধরুন ওই সরষের খোলটা আমরা বেশি ব্যবহার করছি,
3: গোবর সার।
2: হ্যাঁ, আমি আগে হয়তো পেতাম সরকারি কিছু অনুদানে, হয়তো খাবার কিছু পেয়েছি, কিন্তু সেটা এবছর পাইনি। এবছর আমি সরষের খোলই দিয়েছি।
1: তো এই মাছ যে যখন ফেলছেন, কোন সময় ফেলেন?
2: ধরুন নাই তো আষাঢ়, মানে জুন জুলাই। হ্যাঁ, জুন জুলাই, আগস্টেও ফেলেছি কিছু, আগস্টে কিছু ব্রিকেট বা সিলভার এগুলো ফেলেছি কিছু। আবার ধরুন মানে প্রায় ফাল্গুন মাসের দিকে ওই আমেরিকানটা যখন আমদানি হয়, তখন আমেরিকানটা ফেলব।
0: মানে মোট কথা ধরুন বর্ষা আগাম হলে আগাম মাছ ফেলা হয়, এবং সেটা যদি পোনা না পাওয়া যায় তাহলে একটু ধরুন বড় মাছ, মানে 1 ইঞ্চি 1.5 ইঞ্চি 2 ইঞ্চি 2.5 ইঞ্চি বা 50 গ্রাম 60 গ্রাম পর্যন্ত চারা পোনা ফেলা হয় অন্য পুকুর থেকে। তো বর্ষা যদি দেরিতে হয় তখন আমাদের
3: তো চাষবাস বুঝতেই পারছেন, কারণ পয়সার ব্যাপার। এই থেকে আমরা পয়সা অতটাই করতে পারছি না। সরকার থেকে যদি আমাদের কিছু দান করে, মানে অনুদান দেয় যদি, তাহলে আমাদের চাষবাসটা আরও ভালো উন্নত হবে, আরও ভালো করা যাবে, বড় মাছ আরও করা যায়।
1: তো এই যে মাছটা ফেলছেন, ধরুন মাছটা ফেলার কতদিন পরে সেই মাছগুলোকে তুলে বাজারজাত করে?
0: এই মাছগুলো ধরুন আমরা যেগুলো ধানি পোনা ছাড়ি, তার সঙ্গে তো 2-3 বছর থাকে মাছটা। অন্য মাছরা থাকে যে মাছগুলো 1 কেজি হয়তো 500-700
2: বা 1.5 কেজি
0: 2 কেজি, এগুলোকে বাছাই করে দেওয়া হয়
3: প্রতি বছর। মাসে একবার করে চাপ দিতে হয়, চাপ না দিলে তো আপনার বড় হবে না মাছটা। আর ওই কারণে মাসে মাসে চাপ দিয়ে মাছটাকে বড় সতেজ করা যায়,
2: এবং যেগুলো বিক্রি করার মতো সেগুলো বিক্রি বাজারে
0: তুলে নেওয়া হয়। হ্যাঁ, তুলে নিয়ে বড়গুলাই, ছোটগুলো আবার বড় হয় সেগুলো। এইভাবেই মাছটা চাষ করা হয়।
1: এবার ধরুন মাছ তুলে বিক্রি করে দেন, তার মানে পুকুরে মাছ তো অনেকটা কমে গেল।
2: হ্যাঁ,
1: কমে গেল, তারপরে কি আবার মাছ ফেলেন?
3: হ্যাঁ, আবার মাছ ফেলেন।
1: সারা বছর
2: পেলে আমরা ফেলি, কিন্তু
3: সারা বছরই চলে, ওইভাবেই চলে। দেখা যায় অন্য পুকুরে যাদের কারুর অন্য ছোট মাছ আছে, সেই পুকুর থেকে নিয়ে আমরা আমাদের পুকুরে ফেলি, মানে কিনে।
0: ব্যাপারটা হচ্ছে যে তোলা পাড়ার ব্যাপারটা হচ্ছে যে সংখ্যা, এখন যে মাছটা বড় মাছটা উঠে গেল, তারপরে যে বড় মাছটা সেগুলো তারা বড় হচ্ছে, যারা পোনা থাকলে তারা পরপর বড় হচ্ছে। এইভাবে যখন সুযোগ পাওয়া যায় একটু ভালো চারার, তখন পরিমাণ মতো যে কীভাবে দিলে ভালো হয়, কতটুকু দিলে চাষটা ভালো হয়, সেইভাবেই দেওয়া হয়।
1: কী ধরনের রোগ হতে পারে বা হয়
0: আমাদের এখানে? রোগ ধরুন সেরকম হয় না, আগে একটা হতো ওই আপনার গা খসা বা
2: মুখে ঘা। থেকে এখন আমার পুকুরে কোনো রোগ নেই।
1: মানে পুকুরে তো একটা পরিচর্যা তো করেনি।
2: হ্যাঁ,
1: পরিচর্যা করেন,
3: চারিদিক পরিষ্কার করে, নোংরা পরিষ্কার করে তুলে দিতে হয়, মানে লেবার টেবার দিয়ে দিয়ে পরিষ্কার করে, তারপরে আমরা আবার জাল টাল ট্রেনে, তারপরে মানে
0: ভেটছেন করি,
1: পরিষ্কারই তো দেখা যাবে।
0: পাশে যে গাছগুলো আছে সেগুলো তো পুকুরে আমাদের কোনো অসুবিধা হচ্ছে না, কারণ গাছগুলো এমনভাবে আছে যে পুকুরে সবসময় রোদটা পায়। এই রোদ পাওয়ার জন্য পুকুরটা মোটামুটি ধরুন মাছ চাষটা ভালোই হয়, খারাপ
1: তো হয়। তো এই যে মাছ চাষ করছেন, মোটামুটি একটা ধরুন একটা টার্মে যদি আমি বলি, তো কেমন খরচ হয় বা সেটা বিক্রি করে কত লাভ হয়?
2: মানে ওই হিসাব তো আমার থাকে না। ধরুন আমরা ধরুন মাসে মাসে হয়তো জাল ফেলার চেষ্টা করি, এবং সেই মাছ তুলে বিক্রি করি, দেখা গেলো 20-25-30 হাজার টাকা হলো, তার থেকে হয়তো 2 কুইন্টাল।
0: আমরা হয়তো ধরুন বছরে 7-8 বার মাছ ধরি, কোনোবার হয়তো 35,000-40,000 এরকম করে দেখা গেল যে একটা সিজনে হয়তো ধরুন 2.5-3 লাখ টাকা উঠলো। এবার চাষের খরচটা বাদ দিয়ে দেখা গেলো সেখানে 2-2.5 লাখ টাকা আমাদের ভাগাভাগি হয়। এটা আরেকটু যদি পরিচর্যা করা যায় অনেকটা বেশি লাভ হবে পুকুরে। এবং এই পুকুরগুলো তো ধরুন সবুজ খাদ্য এবং খাদ্য প্রাণ খুবই বেশি আছে জলে, যার জন্য এই পুকুরগুলোতে মাছ চাষ ভালোই হয়। এবং এই মাছগুলো এত বাড়ে এবং খুব উৎকৃষ্ট ধরনের এবং খুব সুস্বাদু, মানে এর নাম আমরা যখন আড়তে যাই তখন এর ডাকনাম হয় রানী। এবং আড়তদারকেও দেখেছি যে তারা আমাদের পুকুরে অনেক মাছ এসে ধরুন 5-7 গাড়ি, তার মধ্যে আমাদের পুকুরে মাছে তুলাকে খাওয়া যেত। অর্থাৎ স্বাস্থ্যসম্মত হিসাবে যে মাছটা সেটা এখানে চাষ হয়। এখন যদি শুনুন, এখনও অসুখ হয়নি, অসুখ হয়ও না, তবে একটা কথা বলি যে যেভাবে রাসায়নিক দিয়ে চাষ করা হয় সেগুলো মাছের প্রতি এফেক্টেড, এবং এখন বর্তমানে অসুখ বিসুখের ব্যাপার আছে, যার জন্য আমরাও চেষ্টা করি এই মাছটাকে একদম আপনার অর্গানিক পদ্ধতিতে এই খোল দিয়ে কুকুরো দিয়ে গোবর দিয়ে যাতে মাছটাকে চাষ করা যায়, এই পদ্ধতিটাই আমাদের আছে। আমরা বিষ প্রয়োগ করি না।
3: দু কুইন্টাল গোবর দিলাম, তাতে আপনার মোটামুটি 50 কেজি খোল দিয়ে কদিন পচিয়ে রাখলাম, রেখে তারপরে আবার পুকুরে দিলাম, তাহলে খাবারটা ভালো হয় মাছের।
1: আর যত্নটা কীভাবে করেন, যে পুকুরের পরিচর্যাটা কী করে করেন?
3: যখন পুকুরে নোংরা হয়ে যায় তখন আমরা চুন মেরে চুন দিই, আর তারপরে চুন দেওয়ার পরে আবার সরষের খোল দিলে জলটা পরিষ্কার হয়ে যায় আর খাবারও হয়।
1: আর মাঝে মাঝে তো জাল টেনে,
3: মাঝে মাঝে ওই মাসে একবার করে জাল টেনে আমরা মানে মাছটাকে মানে ভালো করি, মানে শক্ত মাছটা শক্ত হলে পরে ভালো হবে।
0: আচ্ছা, পরিচর্যাটা ঠিকই আছে, কিন্তু একটা কথা কি হচ্ছে জানেন, যে এই রাঢ়বঙ্গীয় এটা রাঢ় মাটির মাছ, রাঢ় মাটি এদিকে যত আছে সেই রাঢ় মাটির মধ্যে আমাদের মধ্যকালীন রাঢ়, এটা এই এই মধ্যীয় রাঢ়ের কিন্তু মধ্যকালীন রাঢ় এটা, এবং এখানকার মাছ উৎকৃষ্ট হয় এবং ভালো হয়। আমাদের পুকুরটার নাম বিশার পুকুর, বহু মানে আপনার মোটামুটি ধরুন কয়েক হাজার বছর আগেকার প্রতিষ্ঠিত পুকুর, যাক আমাদের হাতে এসছে বংশ পরম্পরায় যেভাবেই হোক, আমরা ক্রয় করে আমার বাবা এটা করে গেছেন, তো আমরা খুব মাছ মৎস্য চাষ যা হয় তাতে আমরা সুখী।
1: তাহলে বন্ধুরা, এতক্ষণ আমরা বহরমপুর ব্লকের বহরুল গ্রামের একটা পুকুর পাড়ে দাঁড়িয়ে কিছু কৃষক বন্ধুদের সঙ্গে আমরা কথা বললাম এই মাছ চাষ নিয়ে। আর এই মাছ চাষ নিয়ে এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন অসিত সরকার,
2: ষষ্ঠীচরণ সরকার,
3: অধীর সরকার,
1: অধীর সরকার। আপনাদের সবাইকে আমাদের আকাশবাণী মুর্শিদাবাদের পক্ষ থেকে নমস্কার।

এতক্ষণ শুনলেন দ্বিজেন্দ্রগীতি, রজনীকান্তের গান এবং অতুল প্রসাদের গান। শিল্পীরা ছিলেন নূপুর ছন্দা ঘোষ, নীলা মজুমদার,

0: নিশীথ সাধু এবং ইন্দ্রাণী মুখোপাধ্যায়। আকাশবাণী মুর্শিদাবাদ, অনুষ্ঠান শুনছেন FM প্রচার তরঙ্গে 102.2 MHz-এ। এখন বিজ্ঞাপনদাতার অনুষ্ঠান।
1: অনুষ্ঠান কেনাকাটার বস্ত্র বিপণী মনমোহিনী, মনমোহিনী শাখা বহরমপুর, বোলপুর, মালদা, রঘুনাথগঞ্জ।
2: কেনাকাটার বস্ত্র বিপণী মনমোহিনী, নেতাজি রোড, খাগড়া, বহরমপুর দিচ্ছে পোশাক কেনাকাটার উপর সেল উপলক্ষে up to 50% off.
3: মনমোহিনী আপনাদের জানায় সাদর আমন্ত্রণ।
2: পুরুষ, মহিলা ও বাচ্চাদের ব্র্যান্ডেড ও অন্যান্য লেটেস্ট কালেকশনের রেডিমেড পোশাকের বিপুল সম্ভার থেকে কেনাকাটা করুন আপনার পছন্দের পোশাক।
3: আর পান সেল উপলক্ষে 50% পর্যন্ত বিশেষ ছাড়।
2: কেনাকাটার বস্ত্র বিপণী মনমোহিনীতে পাবেন জেন্টস জিন্স প্যান্ট 799 টাকায়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি।
3: জেন্টস ফরমাল শার্ট 499 টাকায়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি।
2: ক্যাজুয়াল শার্ট 599 টাকায়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি।
3: লেডিস টপ 199 টাকায়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি।
2: কুর্তি 499 টাকায়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি।
3: এছাড়াও মনমোহিনীতে পাচ্ছেন সেলে কেনাকাটায় গার্লস টপ, লেডিস জিন্স,
2: লেডিস টপ, লেডিস প্যান্ট ও গার্লস প্যান্টের কেনাকাটার উপর up to 50% off.
3: সেল উপলক্ষে মনমোহিনীতে পাবেন লেটেস্ট ডিজাইনের শাড়ি 399 টাকায়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি।
2: সুতি ছাপা শাড়িতে পাবেন up to 15% off.
3: বেডশিটে পাবেন 20-40% off.
2: সেলের কেনাকাটায় আসুন মনমোহিনী, পোশাক কেনাকাটা করুন আর পান 50% পর্যন্ত ছাড়।
3: হ্যাঁ, up to 50% off.
2: শুধু তাই নয়, এছাড়াও নিয়ে যান স্প্রিং সামার কালেকশন, লেটেস্ট ফ্যাশন ও আধুনিক পোশাকের সম্ভার থেকে আপনার পছন্দের রেডিমেড পোশাক।

জমজমাট বিয়ে বাড়ি কিংবা আনন্দের উৎসবে সামিল মনমোহিনী, ক্যাজুয়াল কলেজ ক্যান্টিন কিংবা ফর্মাল অফিস ওয়্যার, স্টাইলিশ লুকস মানেই মনমোহিনী। কেনাকাটার বস্ত্র বিপণী মনমোহিনীতে পাবেন শুটিং শার্টিং, জিন্স, টি শার্ট, ফর্মাল শার্ট, ক্যাজুয়াল শার্ট, প্যান্ট। মনমোহিনীর সম্ভারে রয়েছে চুড়িদার ও চুড়িদার পিস, কোনের শাড়ি, তত্ত্বের শাড়ি, নমস্কারি, বেনারসি, মুর্শিদাবাদ সিল্ক, কাঞ্জিভরম। কেনাকাটার বস্ত্র বিপণী মনমোহিনী।

মন মোহিনীতে পাচ্ছেন ইক্কাত, বৈঠানি, দক্ষিণ ভারতীয় সিল্ক, জামদানি, জারদৌসি, তাঁত, বালুচরি, স্বর্ণচরি, লেহেঙ্গা, ফ্যান্সি শাড়ি, শিফন। কেনাকাটার বস্ত্র বিপণী মন মোহিনীতে পাচ্ছেন বিয়ের পাঞ্জাবি, শাল। পুরুষ ও বাচ্চাদের নানা ধরনের পোশাকের নজর কাড়া সম্ভার নিয়ে এলো মন মোহিনী। ভালোবাসার মুহূর্তগুলোকে সাজিয়ে তুলুন মন মোহিনীর মন কাড়া সম্ভারে। কেনাকাটার বস্ত্র বিপণী মন মোহিনী। যোগাযোগ মন মোহিনী, বহরমপুর, খাগড়া, মুর্শিদাবাদ, 9733143333। মন মোহিনী শুধু চোখই টানে না, মনও টানে।

0: কেনাকাটাই চিরদিনই প্রিয় যে মনমোহিনী।
1: শুনলেন অনুষ্ঠান কেনাকাটার বস্ত্র বিপণী মনমোহিনী। নিবেদনে দর্শন কমিউনিকেশন, পিঙ্কি পাল সরকার এবং ঈশিতা পাল। সম্পাদনায় শুভময় ব্যানার্জি, স্টুডিও হারমোনি।
2: আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্টসে FM প্রচার তরঙ্গে। এখন জীবিকার জন্য শুনুন কর্মসংস্থান বিষয়ক ঘোষণা। ভারতীয় রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড কর্তৃপক্ষ 2026 সালের জন্য সহকারী লোকো পাইলটের শূন্য পদে নিয়োগের জন্য আগ্রহী প্রার্থীদের আবেদনপত্র আহ্বান করছে। মোট শূন্য পদ 11,127। পয়লা জুলাই 2026 তারিখ অনুযায়ী প্রার্থীদের বয়স হতে হবে 18 থেকে 30 বছর। তপশিলি, OBC ও প্রাক্তন সমরকর্মী প্রার্থীরা যথানির্দিষ্ট নিয়মে বয়সের ছাড় পাবেন। শিক্ষাগত যোগ্যতা, মাধ্যমিক উত্তীর্ণ ও নির্দিষ্ট ট্রেডে ITI অথবা মাধ্যমিক সহ সংশ্লিষ্ট ট্রেডে অ্যাপ্রেন্টিসশিপ অথবা মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স অথবা অটোমোবিল ইঞ্জিনিয়ারিংয়ে 3 বছরের ডিগ্রি অথবা ডিপ্লোমা। এই নিয়োগের ক্ষেত্রে প্রার্থী নির্বাচন হবে কম্পিউটার অ্যাপটিটিউড টেস্ট ও ডকুমেন্ট ভেরিফিকেশনের ফলাফলের মাধ্যমে। বেতনক্রম কেন্দ্রীয় সরকারের পে লেভেল 2 অনুসারে মূল বেতন মাসে 19,900 টাকা থেকে 63,200 টাকা। এই আবেদন প্রক্রিয়া চলবে আগামী 15 মে থেকে 14 জুন 2026 তারিখ পর্যন্ত। বিশদে জানতে এবং অনলাইন আবেদন করতে ক্লিক করতে হবে এই ওয়েবসাইটে www.rrbapply.gov.in। এতক্ষণ জীবিকার জন্য অনুষ্ঠানে শুনছিলেন কর্মসংস্থান বিষয়ক ঘোষণা। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান সম্পর্কে জানাই, মে মাসের আজ সন্ধ্যায় অনুষ্ঠানের বিষয় প্রণাম আমার রাখব কোথায় সবখানে তার চরণ পাতা। 150 শব্দের মধ্যে প্রাণের ঠাকুরের কথা লিখুন, পাঠিয়ে দিন আপনার অনুভব এই ঠিকানায়। আজ সন্ধ্যায় প্রযত্নে কেন্দ্র অধিকর্তা আকাশবাণী মুর্শিদাবাদ, বহরমপুর মুর্শিদাবাদ 742101। আমাদের ইমেল আইডি akashbanimurshidabad@gmail.com। অনুষ্ঠান সম্পর্কে ঘোষণাটি শুনলেন।

0: আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছি প্রবাল বন্দ্যোপাধ্যায়। রবীন্দ্র জয়ন্তীর দিন বাংলার রাজনৈতিক ইতিহাসের নতুন অধ্যায়ের সাক্ষী হিসেবে আজ পশ্চিমবঙ্গে প্রথম বিজেপি সরকার শপথ নিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বহু বিশিষ্ট ব্যক্তির উজ্জ্বল উপস্থিতিতে পশ্চিমবঙ্গের নবম মুখ্যমন্ত্রী তথা রাজ্যের প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন শুভেন্দু অধিকারী। রাজ্যপাল আর এন রবি তাকে পদ ও মন্ত্রগুপ্তির শপথ বাক্য পাঠ করান।
1: আমি শুভেন্দু অধিকারী ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব।
0: শ্রী অধিকারীর সঙ্গে একে একে মন্ত্রী হিসেবে আরও পাঁচ বিজেপি বিধায়ক আজ শপথ নিয়েছেন। আসানসোল দক্ষিণ কেন্দ্রের অগ্নিমিত্রা পাল, খড়গপুর সদরের দিলীপ ঘোষ, বাঁকুড়া রানীবাঁধের ক্ষুদিরাম টুডু, বনগাঁ উত্তর থেকে অশোক কীর্তনিয়া এবং কোচবিহারের মাথাভাঙা থেকে জয়ী নিশীথ প্রামাণিক শপথ গ্রহণ করেন। সাঁওতালি ভাষায় শপথ নেন ক্ষুদিরাম টুডু। সকাল থেকে ব্রিগেডে উপচে পড়েছিল বিজেপি কর্মী সমর্থক ও বহু সাধারণ মানুষের ভিড়। মঞ্চে সনাতনী আবেগ ছিল স্পষ্ট। দক্ষিণেশ্বর, গঙ্গাসাগরের কপিলমুনি মন্দির, মা দুর্গার ছবি দিয়ে সাজানো হয়েছিল শপথ মঞ্চ। 25শে বৈশাখ উপলক্ষে আলাদাভাবে স্থান দেওয়া হয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিকেও। শপথের আগে মঞ্চে উঠেই কবিগুরুর ছবিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী মোদী। বাংলার জনগণকে বিপুল জয়ের জন্য ধন্যবাদ জানিয়ে নতজানু হয়ে নমস্কার জানান প্রধানমন্ত্রী। তারপর মঞ্চে আসন গ্রহণ করেন তিনি। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব, ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি, ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা, নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নেফিউরিও, অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু, সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং সহ একাধিক বিজেপি ও এনডিও শাসিত রাজ্যের নেতা উপস্থিত ছিলেন একনাথ শিন্দেও। শপথ গ্রহণ মঞ্চে প্রধানমন্ত্রী রাজ্য বিজেপির প্রবীণতম কার্যকর্তা মাখনলাল সরকারকে অভিবাদন জানান। 97 বছর বয়সী মাখনলাল সরকারের পাশে প্রণাম করেন, উপহার হিসেবে জড়িয়ে দেন একটি শালও। উল্লেখ্য, স্বাধীনতা পরবর্তী সময়ে মাখনলাল সরকার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের সঙ্গে জাতীয়তাবাদী রাজনৈতিক কাজকর্ম শুরু করেন। এদিন সকাল থেকে নির্ধারিত সময়ের আগেই দমদম বিমানবন্দরে পৌঁছে যান প্রধানমন্ত্রী। সেখান থেকে চপারের এসকোর্টসে ব্রিগেডে পৌঁছন তিনি। কলকাতা কার্যত নিরাপত্তার চাদরে মোড়া ছিল। ব্রিগেড এবং সংলগ্ন এলাকায় বহুস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা করে কলকাতা পুলিশ। অন্যদিকে সকাল 9:30 কিছু আগে চিনাত পার্কের বাড়ি থেকে ব্রিগেডের উদ্দেশ্যে রওনা দেন শুভেন্দু অধিকারী। গেরুয়া আভাযুক্ত ধুতি পাঞ্জাবিতে দেখা যায় তাকে। ব্রিগেডে পৌঁছানোর পর তাকে ঘিরে উচ্ছ্বাসে ফেটে পড়েন কর্মী সমর্থকরা। ছেলে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়া স্বাভাবিকভাবে অত্যন্ত আনন্দিত শুভেন্দু অধিকারীর বাবা প্রাক্তন সাংসদ ও কেন্দ্রীয় মন্ত্রী শিশির অধিকারী। তিনি বলেন, জনগণই মুখ্যমন্ত্রীর অভিভাবক। অন্যদিকে শ্রী অধিকারীর মা গায়ত্রী অধিকারী বলেন, ছোট থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত তার পুত্র স্বামী বিবেকানন্দের আদর্শে উদ্বুদ্ধ হয়ে তিনি আজ এই জায়গায় পৌঁছেছেন। রাজ্যে বিজেপি সরকারের শপথ গ্রহণের দিন জেলায় জেলায় বিজেপি কর্মী ও সমর্থকদের মধ্যে বিপুল আনন্দ উচ্ছ্বাস চোখে পড়ে। মালদার হবিবপুর ব্লকের বুলবুলচণ্ডী পুরনো বাসস্ট্যান্ড এলাকায় বিজেপি কর্মীরা সাধারণ মানুষের মধ্যে ঝালমুড়ি ও লাড্ডু বিতরণ করেন। জলপাইগুড়ি শহরে বিজেপির জেলা কার্যালয়ের সামনে গেরুয়া আবির উড়িয়ে আনন্দে সামিল হন বিজেপির নেতাকর্মীরা। উত্তর দিনাজপুরের ইসলামপুরের বাস টার্মিনাসের মুক্তমঞ্চে শপথ গ্রহণ অনুষ্ঠান দেখানো হয়। পুরুলিয়া জেলার মানবাজারেও সাধারণ মানুষের মধ্যে ঝালমুড়ি বিতরণ করা হয়। এদিকে পূর্ব মেদিনীপুরে শুভেন্দু অধিকারীর মুখ্যমন্ত্রী হয় কোলাঘাট থেকে দীঘা সব জায়গাতেই চলে লাড্ডু বিতরণ। আজ 25শে বৈশাখ মহাসমারোহে পালিত হচ্ছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মবার্ষিকী। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে দিনটি রাজ্য ও দেশজুড়ে যথোচিত মর্যাদায় উদযাপিত হচ্ছে।

0: এই উপলক্ষে রাজ্যে সর্বত্র সকাল থেকে নানা সংগঠন ও বিদ্যালয়ের উদ্যোগে আয়োজন করা হয় প্রভাত ফেরি ও নানা অনুষ্ঠানের। জোড়াশঙ্খ ঠাকুরবাড়ি ও রথীন্দ্র মঞ্চে বরাবরের মতো কবির প্রতি শ্রদ্ধা জানান শিল্পী ও রবীন্দ্রপ্রেমী মানুষ। শান্তিনিকেতনের ঐতিহ্য অনুযায়ী ভোর পাঁচটায় গৌড় প্রাঙ্গণে বৈতালিকের মাধ্যমে কবি প্রণামের সূচনা হয়। গ্রামীণ সংবাদ শেষ হল, এরপর খবর শুনুন সন্ধে 7:35।
1: আকাশবাণী মুর্শিদাবাদ, একটু পরেই ভক্তিগীতির অনুষ্ঠান।

0: ইফকো ন্যানো ফার্টিলাইজারের শক্তিতে প্রতিটি খামার ও কৃষক সমৃদ্ধ হবে।
1: আকাশবাণী মুর্শিদাবাদ, এখন বিজ্ঞাপনদাতার অনুষ্ঠান।

0: সুরে নানা ছন্দে
1: উৎসব অনুষ্ঠানে কেনাকাটার বাজার মানে অভিজাত বস্ত্র প্রতিষ্ঠান সুনিতা। আপনার পছন্দের পোশাক চলে আসুন সুনিতায়। সুনিতা এখন শুধু বহরমপুরে নয়, লালবাগ পাঁচরাহার মোড়েও শাড়ি বেনারসি ও পোশাকের বিপুল সম্ভার নিয়ে সুপ্রতিষ্ঠিত।
2: নমস্কার বন্ধুরা, সুনিতা গানে গানের একটা নতুন এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমরা দুজনে, সুমন
3: শুভ্রা। বন্ধু ভালো আছেন তো সবাই? আমরা জানি
2: পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় তাকে স্মরণ করবার নিত্য নতুন আয়োজন।
3: সে ফ্ল্যাট বাড়ির ছাদই হোক অথবা একদিনের জন্য ধুয়ে মুছে পরিষ্কার করা গ্যারেজ,
2: সব জায়গায় তাঁর আগমন।
3: তিনি আমাদের মনের মানুষ,
2: প্রাণের সখা।
3: আর আমাদের মনের মানুষ রবীন্দ্রনাথের অন্তরে বাস করতেন
2: বাংলার বাউলেরা, বাস করতেন লালন ফকির, বাস করতেন গগন হরকরা সহ আরো আরো অনেকে।
3: জাতপাতের সংকীর্ণ গণ্ডিকে অতিক্রম করে ধর্মীয় গোড়াবীর অনাচারকে ভেঙে ফেলে সেই সময়ে যারা নিজেদের করে তুলেছিলেন যথার্থ মানব ধর্মের প্রতিনিধি,
2: রবীন্দ্রনাথের মনের গহীনে বাস তাঁদের। মনের মানুষরূপী ঈশ্বরকে খোঁজার নিরন্তর সাধনা করে গেছেন বাংলার বাউল সম্প্রদায়।
3: বাউলেরা রবীন্দ্রনাথকে বলেছিলেন,
2: আগে নিজেকে জানতে হবে, নিজেকে জানার উপলব্ধির মধ্যে দিয়ে ঈশ্বরকে পাওয়া যায়।
3: মনের মানুষরূপী ঈশ্বরকে পাওয়ার জন্য মনের রূপসাগরে ডুব দেওয়ার অনুভূতির কথা আমরা অনেক বাউল গানে পাই।
2: যেমন ধরুন ভাওয়াইয়া গানের আদলে তৈরি গগন হর করার এই গানটি।

0: ভাবছেন তো আপনার সুন্দর ঘরটিকে আরো সুন্দর করে তুলবেন কি করে, কিভাবে বজায় থাকবে আপনার ঘরের সুরক্ষা? সুনিতা সেজেছে বাহারি পর্দায়, তারই মধ্যে যে কোনো পর্দা আপনার ঘরকে করে তুলবে সুন্দর, সুরক্ষিত এবং মনোরম।
1: রবীন্দ্রনাথ এক জায়গায় লিখছেন,
2: বাউলের সুর, বাউলের বাণী কোন এক সময়ে আমার মনের মধ্যে সহজ হয়ে মিশে গেছে।
1: আসলে বাউল সম্প্রদায়ের সাধারণ জীবনশৈলী, অসাধারণ কাব্যিক ভাবনা আর মূল্যবোধ কবিকে বেশি বেশি করে আকৃষ্ট করত।
2: বাউল সাধনার গভীর নির্জন পথের ভেতরে কবি তাঁর গানে কখনো বপন করতেন স্বদেশ প্রেমের আত্মশক্তির বীজ, আবার কখনো পাওয়া যায় শান্ত প্রকৃতির অপরূপ ছোঁয়া।
1: শান্তিদেব ঘোষ এক জায়গায় লিখছেন,
2: শিলাইদহের বাউলদের বাণী, তাদের ভাবধারা গুরুদেবের বহু গানে প্রতিফলিত হয়েছে।
1: মনের মানুষ যখন এলো মনের দ্বারে, মন তখন ঘুমের ঘোরে।
2: মনের ঘুম যখন ভাঙল তখন মনের মানুষ চলে গেছে, জেগে উঠেছে কবি সত্তা।
1: আর এখান থেকেই তৈরি হয়েছে বহু বাউলাঙ্গের গান।
2: গগন হরকরার দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা গানের সূত্র ধরে বিশে পৌষ 1324 বঙ্গাব্দে রচিত রবীন্দ্রনাথের একটি পূজা পর্যায়ের গানে সেই একই ঈশ্বরকে কাছে পাওয়ার আকুলতা প্রকাশ পায়।
1: আসুন শুনি সেই গানটি।

বিয়ের বাজার সুনিদা ছাড়া ভাবাই যায় না। কোনের বেনারসি জারদৌসি মুর্শিদাবাদ সিল্ক বালুচরি, বরের পাঞ্জাবি কোচানো ধুতি শেরওয়ানি কোট প্যান্ট, এছাড়াও বিয়ের যাবতীয় প্রসাধনী দ্রব্যের জন্য আজই আসুন সুনিতা বহরমপুর আর সুনিতা লাল।

0: না, এখানেই শেষ নয়। গগন হর করার ভাওয়াইয়া গানের আদলে রবীন্দ্রনাথের তৈরি গানের সূত্র ধরে সর্বভারতীয় প্রেক্ষাপটে বাপি লাহিড়ী হিন্দি সিনেমার জন্য তৈরি করলেন একটি গান।
1: আমরা জানি রবীন্দ্রনাথের বহু গানের সুরের ছায়ায় বহু মিউজিক ডিরেক্টর তৈরি করেছেন বহু ছায়াছবির জন্য গান।
0: এক্ষেত্রে নওসাদ,
1: এস ডি বর্মন,
0: সলিল চৌধুরী,
1: হেমন্ত কুমার,
0: রাজেশ রোশন
1: অথবা আর ডি বর্মনের নাম আসতেই পারে।
0: সেই তালিকায় আরও একটি নাম, বাপি লাহিড়ী।
1: 1978 সালে তোতে খিলনে ছবির জন্য একটি গান কিশোর কুমারকে দিয়ে গাওয়ালেন বাপি লাহিড়ী।
0: এই ছবিতে অর্থাৎ তোতে খিলনে ছবিতে অভিনয় করেছিলেন শাবানা আজমি, শেখর কাপুর এবং উৎপল দত্ত।
1: দেখুন তো, তোতে খিলনের এই গানটিতে ভেঙে মোর ঘরের চাবির ছায়া পাওয়া যাচ্ছে কিনা।

0: খুঁজে দেখলে এরকম বহু গান পাওয়া যাবে।
1: কিন্তু বন্ধু, আজকে তো আর সময় নেই।
0: কথা হবে আবার আগামী বুধবার ঠিক সন্ধে 8:30 মিনিটে।
1: আপনাদের অনুষ্ঠান কেমন লাগছে জানান এসএমএস এর মাধ্যমে।
0: আমাদের এসএমএস এর নাম্বার সকলেরই জানা,
1: তবু আরো একবার জানিয়ে দিই, 9232774573।
0: নাম্বারটি আরো একবার, 9232774573।
1: আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর শুনতে থাকুন সুনিতা গানে গানে।
2: সমগ্র অনুষ্ঠানটি নিবেদন করলেন সুনিতা, কারিগরি সহায়তায় চম্পক পাল, পরিকল্পনা উজ্জ্বল বন্ধু।
3: সবার জন্য সামাজিক সুরক্ষা, অটল পেনশন যোজনা, মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সংকল্প
4: যোজনা উন নওজওয়ানো কে লিয়ে হ্যায়, তাকি আপ জব 60 সাল কে হোঙ্গে আপকো কভি কিসি কে সাহারে কি জরুরত না পড়ে, আপ আপনা বুঢ়াপা ভি গৌরব কে সাথ বিতা সকো।
3: এই যোজনার আওতায় এখনো পর্যন্ত 7 কোটিরও বেশি সুবিধাভোগী যুক্ত হয়েছেন। যদি আপনার বয়স 18 থেকে 40 এর মধ্যে, তাহলে মাসিক অটল পেনশন যোজনার 3টি নিশ্চিত উপকার পেতে আপনার ব্যাংক শাখার সঙ্গে যোগাযোগ করুন।
5: আমাদের অনুষ্ঠান সম্পর্কে ঘোষণা। মে মাসের আজ সন্ধ্যায় অনুষ্ঠানের বিষয় প্রণাম, আমার রাখব কোথায় সবখানে তার চরণ পাতা। 150 শব্দে লিখুন, পাঠিয়ে দিন আমাদের এই ঠিকানায়। আজ সন্ধ্যায় প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী মুর্শিদাবাদ, বহরমপুর মুর্শিদাবাদ, 742101। আমাদের ইমেল আইডি akashbanimurshidabad@gmail.com। শুনলেন অনুষ্ঠান সম্পর্কে ঘোষণা, একটু পরেই আজ সন্ধ্যায়।
6: গ্যাস্ট্রিকের সমস্যা, ন্যারো ব্যান্ড ইমেজিং এন্ডোস্কোপি, এন্ডোস্কোপির এক উন্নততর সংস্করণ যা ডিসপ্লাসিয়া, টিউমার মার্জিন ও এক্সটেনশন ইত্যাদি রোগ নির্ণয় করে। জিডি হসপিটাল এন্ড ডায়াবেটিস ইনস্টিটিউট দিয়ে থাকে পরিপাকজনিত চিকিৎসার সম্পূর্ণ পরিষেবা। 139 রেল লেন সরণি, কলকাতা 13।

আরও একটা 25শে বৈশাখ। তার গান, কবিতা, নাটক, গল্প দিয়ে মুখরিত হয়ে উঠছে আমাদের আকাশ বাতাস। তিনি আমাদের গর্ব, দেশ, জাতি, সভ্যতার বিবেক। তিনি আমাদের রবীন্দ্রনাথ, কোনো এক ব্যক্তি বিশেষের নাম নয়, একটি স্বতন্ত্র সংগোপন বিশ্বের নাম, যেখানে সমাহিত হয়ে আছে এক আকাশ, শান্তির সুধা।

আপনাদের পাঠানো চিঠি। প্রথম চিঠি লিখছেন সুনিতা দত্ত, মধ্যমপাড়া গয়ের কাটা জলপাইগুড়ি থেকে। একদম ছোটবেলায় দেখতাম রবীন্দ্র জয়ন্তী পাড়ায় পাড়ায় পালন করা হতো। সাদা ফুলের মালা গেঁথে রবি ঠাকুরের ছবিতে পড়িয়ে কি যে আনন্দ হতো বলে বোঝানো সম্ভব ছিল না। এখনকার মতো ডিজিটাল যুগ ছিল না তো, তাই সেভাবে রবি ঠাকুরের ছবি খুব বেশি দেখা হয়নি। মালা পরানোর সময় মনে হতো দাড়ি গোঁফ ছাড়া বিশ্বকবিকে দেখতে কেমন হবে। এই প্রশ্নের উত্তর পরে পেয়েছি সৌম্য দর্শন রবীন্দ্রনাথের মুখ অবলোকন করে। সেই যে রবি প্রণাম শুরু হলো, কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা দিয়ে আজও জীবনের মধ্যে আঙিনায় তাঁর ছোঁয়ায় আর ছোঁয়ায় পরশ মেখে প্রতিদিন বেঁচে উঠি। ভেঙে পড়লে নিজেকে বলি ক্ষমা করো, ধৈর্য ধরো। যখন খুব আনন্দ হয় মনে, বেজে উঠে অনিন্দ্য সেই সুর, মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচি বাড়ি চাই। কিশোরী বয়স থেকে সঞ্চয়িতা সঙ্গে করে বেঁচে আছি। যখন আশার আলো জীবনে ক্ষীণ হয়ে আসে, কোনো আলো অন্ধকার জীবনে প্রবেশের পথ থাকে না, তখন একটাই গান, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। মন্ত্রমুগ্ধ হয়ে চণ্ডালিকা মায়ার খেলা কর্ণকুন্তী সংবাদ যখন পড়ি, তখন ভালোবাসার অপার বিস্ময়ে মনে বেজে ওঠে অলীক সে গান, আমারও পরানো যাহা চাই তুমি তাই, তুমি তাই গো।

বুঝি মানি না মানা, আঁখি ফিরাইলে বলে না না না। যখন যেখানে থেমেছি অলক্ষ্যে থেকে কবি আমাকে সাহস জুগিয়েছেন, বলেছেন মনেরে আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যেরে লও সহজে। এভাবে আমাদের চিঠি লিখেছেন সুনিতা দত্ত, মধ্যমপাড়া গয়ের কাটা জলপাইগুড়ি থেকে।

যাচ্ছি আমাদের শ্রোতা বন্ধুদের পরের চিঠিতে। চিঠি লিখেছেন সুমন দাস, ইচ্ছাবট, পূর্ব বর্ধমান থেকে। প্রিয় আজ সন্ধ্যায়, কবির জন্মমাসে কি পরম সুরের আবেশে ভরালে মন, তোমার পায়ের পাতা সবখানে পাতা। ছোটবেলায় কবির সঙ্গে কবিতার মতো ভাবতাম, ছবিতেই রবি ঠাকুরকে প্রণাম করা যায়, দেখা দেখি তাই করতাম যেন। আরেকটু বড় হয়ে বইয়ের পাতায় রবীন্দ্রনাথকে আবিষ্কার, এত লেখা মানুষটির। যখন প্রথম শান্তিনিকেতনে পা দিলাম তখন বুঝলাম কবি অনেক বড়, অত বড় আশ্রম জুড়ে তাঁর কাজ ছড়িয়ে, সবটাই তো ঠাকুর তলা। ছোটবেলায় ছুটি কবিতাটা পড়তে গিয়ে মনে হতো আমার মনের কথা, এখনকার বাচ্চারা বলে ওদের মনের কথা। ভাবো তো কবির মনের পাতা কোনখানে রাখা, ভিটেহারা উপেন, পনের বলি নিরুপমা, কোথায় নেই তিনি বলতো বন্ধু? জীবন মরণের মানেটাও মোক্ষম বুঝেছি ওই গানে।

পেয়েছি ছুটি, বিদায় দেহ ভাই। সহজপাঠেই তো প্রথম পরিবেশ পরিষ্কারের ডাক পেলাম, পাড়ার জঙ্গল সাফ করবার দিন। জীবনের সংকীর্ণতা কৃপণতা ভুলে এমন করে কেউ শিখিয়েছে বলো? ত্যাগের ওই সুরটি তোমায় কেন দেইনি আমার সকল শূন্য করে? মৃত্যু আর মৃত্যু দিয়ে সাজানো জীবনটা যেন একটা দেবালয়। সকাল থেকে রাতের সবটুকু দুঃখ কষ্ট হাসি গান কেবল ওই আগুনের পরশমণিতে আনত হয় আর শুদ্ধ হয়ে ওঠে, তাই না?

ছড়িয়ে রয়েছে কবির রাতুল পা দুটি, ভুবনময় ভুবন ডাঙার অমরতার গান বাজছে, সেই সুরেই আজ আভূমি প্রণাম রাখি। কেন চোখের জলে ভিজিয়ে দিলেম না, ভালো থেকো আজ সন্ধ্যায়, তোমার নতুন সই সুমন দাস, ইচ্ছাবট, পূর্ব বর্ধমান থেকে।

0: ইফকো ন্যানো ফার্টিলাইজারের শক্তিতে প্রতিটি খামার ও কৃষক সমৃদ্ধ হবে।
1: জীবনের সুদীর্ঘ পথে সুখে শান্তিতে উৎসবে উৎসাহে দুঃখে বিষাদে এক আশ্চর্য সঙ্গী রবীন্দ্রনাথ। বর্তমান বিশ্বের দৈনন্দিন গ্লানি যখন কেদাক্ত করে আমাদের মন, পারিপার্শ্বিক নিষ্ঠুরতা বিভীষিকার মতো যখন ছুটে আসে আমাদের অন্তরতম সত্তাটিকে গ্রাস করতে, তখন রবীন্দ্রনাথের সুর আর বাণীর নিভৃত ছায়ায় আমরা চুপি চুপি গিয়ে দাঁড়াই, এই বিশ্বাস নিয়ে যে বিশ্বের ব্যাপকতম কোনো অশান্তি আর আমাদের ছুঁতে পারবে না। আজকের এই বিশৃঙ্খল বিশ্বে রবীন্দ্রনাথ যে আমাদের কত বড় আশ্রয়, কতখানি নির্ভরতা তা বলে বোঝানো যাবে না। তার সুরের মধুছন্দে আমাদের এই প্রত্যহকার চেনা জগৎ অচেনা সৌন্দর্য লোকের আলোয় উদ্ভাসিত হয়ে ওঠে। তাই তো বসে থাকি তার বাণী শোনার জন্য।

যে শ্রোতা বন্ধুদের চিঠি পড়লাম তারা হলেন সুনিতা দত্ত মধ্যমপাড়া গয়েরকাটা জলপাইগুড়ি থেকে, সুমন দাস ইচ্ছাবট পূর্ব বর্ধমান থেকে, ধন্যবাদ জানাই তাদের।

0: আকাশবাণী মুর্শিদাবাদ, এখন বিজ্ঞাপনী অনুষ্ঠান
1: শুরু করছি। অনুষ্ঠান ভকত আই কেয়ার, নিবেদনে ভকত আই কেয়ার অ্যান্ড ফেকো সার্জারি সেন্টার, ঠিকানা 45 কে ব্যানার্জি রোড, গোড়াবাজার, বহরমপুর, মুর্শিদাবাদ। যোগাযোগ 7797407250। আবারও বলছি 7797407250। নমস্কার, কেমন আছেন সবাই? ভকত আই কেয়ার অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই। আপনারা অনেকেই জানেন বহরমপুর শহরের প্রাণকেন্দ্র গোড়াবাজার এলাকায় গড়ে উঠেছে ভকত আই কেয়ার অ্যান্ড ফেকো সার্জারি সেন্টার, যেখানে ন্যূনতম খরচে চোখের যাবতীয় চিকিৎসা, চেক আপ থেকে ছানি অপারেশন করাতে পারছেন রোগীরা, পাচ্ছেন সুপার স্পেশালিটি পরিষেবা। ইতিমধ্যেই বহু রোগী নিয়মিত চিকিৎসা করাতে আসছেন এখানে। এখানে রয়েছেন চক্ষু বিশেষজ্ঞ এবং সার্জনরা, যারা এখানে নিয়মিত রোগীদের চোখ দেখছেন, ছানি অপারেশন করছেন। তো চোখের সমস্যা কম বেশি তো সকলেরই থাকে, সেক্ষেত্রে ভালো মানের চোখের চিকিৎসার জন্য ভকত আই কেয়ার অ্যান্ড ফেকো সার্জারি সেন্টার বেস্ট কোয়ালিটির পরিষেবা দেওয়ার চেষ্টা করছে রোগীদের। এই তো আপনারা শুনলেন আমার কথা, কিন্তু এখন আপনারা শুনবেন চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার অশোক ভকতের কথা।
2: শুধু চক্ষু ছানি নয়, চোখে বর্তমানে আরও একটি সমস্যা প্রবলভাবে দেখা দিচ্ছে, তা হলো গ্লুকোমা। ডাক্তারবাবুর কাছে এখন আমরা জেনে নেব গ্লুকোমার সাধারণ লক্ষণগুলি কী কী, এর চিকিৎসা কী আছে।
3: গ্লুকোমা একটা রোগ, রানিং রোগ, এটা এখন ভারতবর্ষের ন্যাশনাল প্রোগ্রামে চলে এসছে। 1% পপুলেশনের গ্লুকোমা আছে। গ্লুকোমাটা কী জিনিস, আমাদের শরীরে যেমন প্রেশার মাপি, বলে দিলাম 120 বাই 80 আপনার প্রেশার আছে, যার নর্মাল প্রেশার, কারো দেখা গেলো 200/100 প্রেশার আছে। যে প্রেশার থাকলে তার হার্ট অ্যাটাক হবে, স্ট্রোক হবে, অনেক কিছু হবে, প্রেশার থেকে বহু কিছু ঘটবে। তেমনি চোখের একটা নিজস্ব প্রেশার হয়, চোখের নিজস্ব একটা প্রেশার হয়, সেই প্রেশার যদি বেড়ে যায় তাহলে চোখের ভেতর যে নার্ভ ফাইবারগুলো আছে, মিলিয়ন মিলিয়ন নার্ভ ফাইবার আছে এর ভেতর, সেগুলো শুকিয়ে যায়। এটা রুগী বুঝতে পারে না। যখন রুগী একদম অনেক অ্যাডভান্স স্টেজের গ্লুকোমা হয় তখনও বুঝতে পারে, ব্যথা যন্ত্রণা না হলে কেউ ডাক্তারখানায় আসবে না, মোটামুটি দেখতে পাচ্ছি সে আর আসছে না। এটা আমরা বলবো না, 40 বছরের পর এমনি আপনাদের চালসি হয় মানুষের, তারা এমনি চোখ চেক করতে আসে, আর ডাক্তারদের সবাই এটা ট্রেন্ড এখন, তারা দেখে নেবে যদি গ্লুকোমা থাকে, তারা নিজেরাই ডায়াগনোসিস করে বলবে যে আপনি গ্লুকোমাটা চেক আপ করুন। তা গ্লুকোমা মানুষ কী করে বুঝবে, গ্লুকোমা হয়েছে হচ্ছে কি না, সেটা মানুষ বুঝবে কী করে? সাধারণ মানুষেরও কিছু বোঝার জায়গা আছে, যেমন কারো ফ্যামিলি হিস্ট্রি অফ গ্লুকোমা থাকে, যেমন ধরো থ্যালাসেমিয়া কারো আছে, তো তার বাড়ি থ্যালাসেমিয়া হতে পারে, সে চেক করে নেবে। এরকম ব্যাপার, কারো বাড়ি বাবা গ্লুকোমা ছিল, সে একটু গ্লুকোমাটা চেক করে নেবে। হাই মায়াপিয়া আছে কি এরকম আছে, হ্যাঁ ফ্যামিলি হিস্ট্রি আছে, সে গ্লুকোমাটা চেক করলো। এর বাইরেও কতগুলো সিস্টেম আছে, যেমন ধরুন কারো পেসমায়াপিক গ্লাস, মানে 40 বছরের পরে যে চশমাটা ফ্রিকোয়েন্ট চেঞ্জ যদি হয় তাহলে গোজ ইন ফেভার অফ গ্লুকোমা। এবারে ফ্রিকোয়েন্ট চেঞ্জ অফ পেসমায়াপিক গ্লাস, ওইটা হলো চোখের সামনে রেনবো হ্যালো দেখছে, রামধনুর রক দেখছে, বা চোখে মাঝে মাঝে একটা ব্যথা হয়, ব্যথা অসুবিধা হয়, ব্যথা হয়, সেটার ক্ষেত্রে ওগুলো গ্লুকোমা। আর একটা গ্লুকোমা দুটো ভাগ আছে, একটা কর্নিক সিমবিল গ্লুকোমা, ওয়াইড অ্যাঙ্গেল, একটা ন্যারো।

0: গ্লকম, নারায়ণগঞ্জ গ্লকমা সবসময় মেডিকেল এমার্জেন্সি, ও ঘরে থাকতেই পারবে না, ছুটে আসবে ডাক্তারের কাছে, ডাক্তার ডায়াগনোসিস করবে, চিকিৎসা করে দেবে অ্যাকুট কনজেস্টিভ গ্লকমা। কিন্তু নারায়ণগঞ্জ গ্লকমা কোনো ঘরে ঘরে প্রতি ঘরে ঘরে মানুষ এটা শব্দ একদম অ্যাওয়ার না। যেমন আমার দাঁতে যতই কেরিস হোক, যতক্ষণ না ব্যথা হবে আমি নিজে ডাক্তার হবো, দাঁতের ডাক্তারের কাছে যাব না, ব্যথা হওয়া ভালো, সেই যে গ্লকমায় ব্যথা হচ্ছে না, লোকে আমাদের কাছে আসছে না। কিন্তু আমি বলবো একটু যারা অ্যাডভান্স লোক তারা দয়া করে আসুন, খুব সামান্য পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আমরা বের করে পড়বো, মেশিন আছে। যে গ্লকমা সামান্য হয়েছে এখন হয়তো তার 10 বছর বাদে গ্লকমার ইফেক্ট হতো, আমরা আজই বের করে ফুলবো গ্লকমা আছে, অথবা বলে দেবো আপনার গ্লকমা নেই, আপনি বাড়ি যান, নিশ্চিন্তে আপনার জীবনযাপন করুন। গ্লকমা থাকলে সেটা কোনো ব্যাপার না, দু একটা ওষুধের মাধ্যমে তাকে সারা জীবন আমরা রাখবো, বছরে হয়তো একবার ফলো আপ করবো, ৬ মাস ৯ মাস ছাড়া ফলো আপ করবো, করে সে গ্লকমার মধ্যে থাকবে। সেই জন্য গ্লকমা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই।
1: এতক্ষণ আপনারা শুনলেন ভকত আই কেয়ার নিবেদনে, ভকত আই কেয়ার অ্যান্ড ফিকমো সার্জারি সেন্টার, ঠিকানা 45 KK ব্যানার্জি রোড, গোড়াবাজার, বহরমপুর, মুর্শিদাবাদ। যোগাযোগ করুন 7797407250। আবারও বলছি, খুব সহজেই যোগাযোগ করুন 7797407250।
2: আকাশবাণী মুর্শিদাবাদ, এখন সংবাদ আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে।

0: আকাশবাণী খবর পড়ছি রক্তিম ভট্টাচার্য। এখনকার বিশেষ বিশেষ খবর হল, পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি সরকার আজ রবীন্দ্র জয়ন্তীর দিন শপথ গ্রহণ করেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে শপথ নেন আরও পাঁচজন মন্ত্রিসভার সদস্য। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সহ একাধিক শীর্ষ বিজেপি নেতা ও বিভিন্ন এনডিএ শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা। তামিলনাড়ুতে টিভিকে আজ বিকেলে ফের একবার সরকার গঠনের দাবি জানিয়েছে। সরকার 2025 সালের জাতীয় পঞ্চায়েত পুরস্কারের বিজয়ীদের নাম ঘোষণা করেছে। সর্বাধিক সংখ্যক পুরস্কার জিতেছে কর্ণাটক। ভারত ওড়িশার এপিজে আব্দুল কালাম দ্বীপ থেকে অত্যাধুনিক এমআইআরভি ক্ষমতাসম্পন্ন অগ্নি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে। বিনম্র শ্রদ্ধায় আজ দেশজুড়ে রবীন্দ্র জয়ন্তী পালিত হচ্ছে। চীনের সাংহাইতে তীরন্দাজি বিশ্বকাপ 2026-এর দ্বিতীয় পর্বে পুরুষদের ব্যক্তিগত কম্পাউন্ড ইভেন্টে ভারতের সাহিল যাদব ব্রোঞ্জ পদক জয় করেছেন। আসছি বিস্তারিত খবরে। পশ্চিমবঙ্গের নবনির্বাচিত বিজেপি সরকার আজ কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বিপুল জনসমাগমের মধ্যে শপথ গ্রহণ করেছে। রাজ্যপাল আর এন রবির কাছে শপথবাক্য পাঠ করেন নন্দীগ্রাম ও ভবানীপুর দুই আসনের জয়ী বিধায়ক শুভেন্দু অধিকারী।
1: আমি শুভেন্দু অধিকারী ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব।
0: আজকের অনুষ্ঠানে তার সঙ্গে আরও পাঁচজন মন্ত্রিসভার সদস্য শপথ নিয়েছেন। এর মধ্যে রয়েছেন আসানসোল দক্ষিণ কেন্দ্র থেকে বিজয়ী অগ্নিমিত্রা পাল, খড়গপুর সদর কেন্দ্র থেকে বিজয়ী দিলীপ ঘোষ। এছাড়া শপথ নিয়েছেন বনগাঁ উত্তর থেকে বিজয়ী অশোক কীর্তনিয়া, কোচবিহারের মাথাভাঙা থেকে বিজয়ী নিশীথ প্রামাণিক এবং বাঁকুড়ার রানীবাঁধ কেন্দ্র থেকে বিজয়ী বিধায়ক ক্ষুদিরাম টুডু। অন্য মন্ত্রীদের নাম ও শপথ গ্রহণকারী মন্ত্রীদের দপ্তর এখনও ঘোষণা করা হয়নি। পশ্চিমবঙ্গের রাজ্য মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ কেন্দ্রীয় মন্ত্রিসভার একাধিক সদস্য। উপস্থিত ছিলেন বিভিন্ন এনডিএ শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গডকরি, স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা, ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, হরিয়ানার রাজ্যপাল অসীম ঘোষ প্রমুখ এদিনের অনুষ্ঠানে উপস্থিত থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে অভিনন্দন জানান। প্রধানমন্ত্রী এদিন সামাজিক মাধ্যমে এক বার্তায় শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসা করে বলেন, আগামী দিনে তিনি সরকারকে এক নতুন উচ্চতায় নিয়ে যেতে সক্ষম হবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বিজেপির অন্যতম প্রবীণ নেতা মাখনলাল সরকারকে সম্মাননা জানান। কলকাতায় ব্রিগেড ময়দানে নবনির্বাচিত সরকারের শপথ গ্রহণ সমারোহ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী 97 বছর বয়সী মাখনলাল সরকারের পা ছুঁয়ে প্রণাম করেন। উল্লেখ্য, মাখনলাল সরকার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের সঙ্গে জাতীয়তাবাদী রাজনৈতিক কাজকর্ম শুরু করেছিলেন। তামিলনাড়ুতে সি জোসেফ বিজয়ের নেতৃত্বাধীন দল টিভিকে দাবি করেছে রাজ্যে নতুন সরকার গঠনের জন্য তাদের দল 120 জন বিধায়কের সমর্থন নিশ্চিত করেছে। সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে 108টি আসনে জয়লাভ করে একক বৃহত্তম দল হিসেবে আবির্ভূত হওয়া তামিলগা ভেট্রি কাজাগাম টিভিকের নতুন সরকার গঠনের জন্য 234 সদস্য বিশিষ্ট তামিলনাড়ু বিধানসভায় 118টি আসনের সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন ছিল। দলটি দাবি করেছে সরকার গঠনের লক্ষ্যে ভিসিকে এবং IUML তাদের প্রতি নিঃশর্ত সমর্থন জানিয়েছে। চেন্নাইতে সাংবাদিকদের টিভিকে নেতা আদফ অর্জুন জানান, ভিসিকে তাদের দলের প্রতি সমর্থন জানিয়েছে। এছাড়া ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ IUMLও সমর্থনের আশ্বাস দিয়েছে। সরকার 2025 সালের জাতীয় পঞ্চায়েত পুরস্কারের বিজয়ীদের নাম ঘোষণা করেছে। সারা দেশ থেকে মোট 42টি পঞ্চায়েত এই সম্মানের জন্য নির্বাচিত হয়েছে। পঞ্চায়েতি রাজ মন্ত্রক জানিয়েছে, আগামী মাসের 3 তারিখে নতুন দিল্লিতে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজিত হবে। মন্ত্রক সূত্রে জানানো হয়েছে, কর্ণাটক সর্বাধিক সংখ্যক পুরস্কার অর্জন করেছে। সেখানকার 6টি পঞ্চায়েত নির্বাচিত হয়েছে। এরপরই 5টি করে পুরস্কার নিয়ে যৌথভাবে দ্বিতীয় স্থানে রয়েছে অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা। ওড়িশার ডক্টর এপিজে আব্দুল কালাম দ্বীপ থেকে ভারত অত্যাধুনিক এমআইআরভি ক্ষমতাসম্পন্ন একটি উন্নত অগ্নি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে। এক সোশ্যাল মিডিয়া পোস্টে প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, একাধিক পেলোড সহ ক্ষেপণাস্ত্রটির পরীক্ষামূলক উৎক্ষেপণ চালানো হয়েছে। এই সফল উৎক্ষেপণের জন্য প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, DRDO, ভারতীয় সেনাবাহিনী এবং সংশ্লিষ্ট শিল্পমহলকে অভিনন্দন জানিয়েছেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। আজ 25শে বৈশাখ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মবার্ষিকী। দিনটি রাজ্য ও দেশজুড়ে যথোচিত মর্যাদায় উদযাপিত হচ্ছে।

0: এই উপলক্ষে রাজ্যের সর্বত্র সকাল থেকে নানা সংগঠন ও বিদ্যালয়ের উদ্যোগে আয়োজন করা হয় প্রভাত ফেরি ও নানা অনুষ্ঠানের। কলকাতার ব্রিগেড প্যারেড ময়দানে নতুন মুখ্যমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠান মঞ্চ থেকে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, শুভেন্দু অধিকারী সহ উপস্থিত সকলে কবিকে শ্রদ্ধা জানান। শান্তিনিকেতনের ঐতিহ্য অনুযায়ী ভোর 5টায় গৌড় প্রাঙ্গণে বৈতালিকের মাধ্যমে কবি প্রণামের সূচনা হয়। এরপর রবীন্দ্রভবনে কবিকণ্ঠে গান ও আবৃত্তি হয়। জন্ম উৎসবের মূল অনুষ্ঠানটি হয় সকাল 9টায় মাধবী বিতানে। সন্ধ্যায় গৌড় প্রাঙ্গণে থাকছে নৃত্যনাট্য মায়ার খেলা। তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে সকালে প্রেক্ষাগৃহের সামনের রবীন্দ্র মূর্তিতে মাল্যদান করা হয়। সন্ধ্যায় রবীন্দ্র সদন প্রেক্ষাগৃহে আয়োজন করা হয়েছে কবি প্রণামের। গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মবার্ষিকী ত্রিপুরা জুড়ে গভীর মর্যাদা ও সাংস্কৃতিক উদ্দীপনার সঙ্গে পালিত হয়েছে। আগরতলার রবীন্দ্র কাননে একটি রাজ্যস্তরের অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাণিজ্য ও শিল্পমন্ত্রী সান্তানা চাকমা, রাজ্য সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির সহসভাপতি সুব্রত চক্রবর্তী এবং তথ্য ও সংস্কৃতি বিষয়ক দপ্তরের নির্দেশক বিম্বিসার ভট্টাচার্য পুষ্পস্তবক অর্পণ করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল তেলেঙ্গানায় প্রায় 1535 কোটি টাকা মূল্যের বেশ কিছু গুরুত্বপূর্ণ রেল পরিকাঠামো প্রকল্প জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। রেলপথের সক্ষমতা বৃদ্ধি এবং প্রধান রেল রুটগুলিতে যানজট নিরসনের লক্ষ্যে এই প্রকল্পগুলি সহায়ক হবে বলে মনে করা হচ্ছে। এর মধ্যে রয়েছে 118 কিলোমিটার দীর্ঘ কাজিপেট বিজয়ওয়াড়া মাল্টিট্র্যাকিং প্রকল্প এবং কাজিপেট রেল আন্ডার রেল বাইপাসের উদ্বোধন। এর ফলে হায়দ্রাবাদ, বাল্লারশা এবং বিজয়ওয়াড়ার দিকে একই সময় একাধিক ট্রেন চলাচল সম্ভব হবে। পরে সন্ধ্যায় প্রধানমন্ত্রী সেকেন্দ্রাবাদের প্যারেড গ্রাউন্ডসে আয়োজিত একটি জনসভায় দলীয় কর্মীদের উদ্দেশ্যে ভাষণ দেবেন। প্রধানমন্ত্রী আগামীকাল একদিনের সফরে বেঙ্গালুরু যাচ্ছেন। তিনি আর্ট অব লিভিং এর 45তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এবং প্রতিষ্ঠাতা গুরুদেব শ্রী শ্রী রবিশঙ্করের 70তম জন্মদিনের অনুষ্ঠানে যোগ দেবেন। প্রধানমন্ত্রী ওই প্রাঙ্গণে একটি নতুন ধ্যান মন্দির বা ধ্যান কক্ষের উদ্বোধন করবেন। এনফোর্সমেন্ট নির্দেশালয় ইডি হ্যাম্পটন স্কাই রিয়েলটি লিমিটেডের সঙ্গে যুক্ত বেআইনি অর্থ লেনদেন মামলায় পাঞ্জাবের ক্যাবিনেট মন্ত্রী সঞ্জীব অরোরাকে গ্রেপ্তার করেছে। এর আগে এই মামলার সূত্র ধরে দিল্লি, গুরুগ্রাম এবং চণ্ডীগড়ের 5টি স্থানে তল্লাশি অভিযান চালিয়েছিল ইডি। পাকিস্তানে পেট্রোলিয়ামজাত দ্রব্যের দাম বাড়ায় সেদেশের মানবাধিকার পরিষদ একে দেশের সাধারণ মানুষের স্বার্থের উপর এক আঘাত বলে অভিহিত করেছে। পাকিস্তানি মুদ্রায় লিটার প্রতি পেট্রোলের দাম 14.92 রুপি ও হাইস্পিড ডিজেলের দাম 15 রুপি বাড়ানো হয়েছে। সেদেশের পেট্রোলিয়াম বিভাগ জানিয়েছে আজ থেকেই এই পরিবর্তিত দাম চালু হচ্ছে। মানবাধিকার পরিষদ অবিলম্বে এই বর্ধিত দাম প্রত্যাহারের দাবি জানিয়েছে। বাহরাইনের অভ্যন্তরীণ মন্ত্রক জানিয়েছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে 41 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এক বিবৃতিতে বাহরাইন জানিয়েছে কর্তৃপক্ষ আইআরজিসির সঙ্গে যুক্ত একটি নেটওয়ার্ক বা চক্রের সন্ধান পেয়েছে। তদন্ত এখনও চলছে। এই গোষ্ঠীর কর্মকাণ্ড কিংবা অন্য কোনো বেআইনি কাজে যাঁরাই জড়িত বলে প্রমাণিত হবে তাদের বিরুদ্ধেই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে স্পষ্ট জানিয়েছে বাহরাইন। হান্টা ভাইরাসের সংক্রমণের প্রেক্ষিতে একটি ক্রুজ জাহাজ থেকে 140 জনেরও বেশি যাত্রী ও ক্রু সদস্যকে সরিয়ে নেওয়ার কার্যক্রম তদারকি করতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO-র মহানির্দেশক টেড্রোস অ্যাডহানম গ্যাব্রিয়াস আজ স্পেনে পৌঁছেছেন। জাহাজটি বর্তমানে ক্যানারি দ্বীপপুঞ্জের দিকে অগ্রসর হচ্ছে। WHO-র মহানির্দেশক জানিয়েছেন যাত্রী, ক্রু সদস্য এবং স্বাস্থ্য বিশেষজ্ঞদের নিরাপদে জাহাজ থেকে নামিয়ে আনার বিষয়টি তদারকি করতে তিনি স্পেনের ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের সঙ্গে টেনেরিফে দ্বীপে যাবেন। চীনের সাংহাইতে তীরন্দাজি বিশ্বকাপ 2026-এর দ্বিতীয় পর্বে পুরুষদের ব্যক্তিগত কম্পাউন্ড ইভেন্টে সাহিল যাদব ব্রোঞ্জ পদক জয় করেছেন। 25 বছর বয়সী মহারাষ্ট্রের এই তীরন্দাজ ব্রোঞ্জ পদকের লড়াইয়ে ডেনমার্কের মার্টিন ড্যামসবোকে 147-144 স্কোরে পরাজিত করেন। উল্লেখ্য, প্রতিযোগিতায় এটি ভারতের প্রথম পদক। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। পশ্চিমবঙ্গে প্রথম বিজেপি সরকার আজ রবীন্দ্র জয়ন্তীর দিন শপথ গ্রহণ করেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে শপথ নেন আরও 5 জন মন্ত্রিসভার সদস্য। তামিলনাড়ুতে টিভিকে আজ বিকেলে ফের একবার সরকার গঠনের দাবি জানিয়েছে। সেখানে তারা ইতোমধ্যেই 120 জন বিধায়কের সমর্থন পেয়েছে বলে ব্যক্ত করেছে। খবর শেষ হল। এরপর স্থানীয় সংবাদ 7:50।
1: গীতাঞ্জলি প্রজাতরঙ্গের অনুষ্ঠান শুনছেন।

0: ইফকো ন্যানো ফার্টিলাইজারের শক্তিতে প্রতিটি খামার ও কৃষক সমৃদ্ধ হবে।
1: জানিয়ে দিয়ে এরপর যে অনুষ্ঠান রয়েছে গীতাঞ্জলি ও সঞ্চয়িতা প্রচার তরঙ্গে সে সম্পর্কে একটু পরে, আজ রাত 8টায় নানা রঙের গান, 8:30 স্পোর্টস এক্সট্রা টাইম, উপস্থাপনায় অর্ঘ্য সর্দার, 9:00 রবীন্দ্রসঙ্গীত শুনবেন শিল্পী স্বাগতা লক্ষ্মী দাশগুপ্তর কণ্ঠে, লোকগীতি 9:15 শিল্পী লুপ্তা রায়, 9:30 25শে বৈশাখ উপলক্ষে বিশেষ অনুষ্ঠান তোমারই হোক জয়, আলাপচারিতায় বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী অভিনব বন্দ্যোপাধ্যায় ও বিশ্বভারতীর নাট্য বিভাগের অধ্যাপক অমর্ত মুখোপাধ্যায়। দ্বিতীয় তথা শেষ পর্ব শুনবেন আজ, সঞ্চালনায় সুতপা চট্টোপাধ্যায়। রাত 10টায় অখিল ভারতীয় সঙ্গীত সভা, সন্তুর শিল্পী রাজকুমার মজুমদার, আকাশবাণী দিল্লি কেন্দ্রের নিবেদনে। রাত 11টায় নজরুল গীতি, শিল্পী মানবেন্দ্র মুখোপাধ্যায়, 11:10 বাংলা আধুনিক গান ও ছায়াছবির গান। সঞ্চয়িতা প্রচার তরঙ্গে আজ রাত 8টায় হিন্দি ছায়াছবির গান, 8:15 কেহকাসা সৈয়দ আয়াজ আহমেদ থাকবেন উপস্থাপনায়, 9:16 স্পটলাইট, 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান ড্যান্স টু দ্য গ্রোভ উপস্থাপনায় অভিরূপা ভাদুরী, 11:10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। জানিয়ে দিলাম এরপর যে অনুষ্ঠান রয়েছে সে সম্পর্কে।
2: রামধনু কলম, তোমার মনের কথা, তোমার ভাবনার রং মেলে ধরতে চাও সকলের কাছে, রামধনু কলম দেবে সেই সুযোগ। কারণ মে মাসে রামধনু কলমে প্রবন্ধ প্রতিযোগিতার বিষয় তোমার প্রিয় কবি। শুধুমাত্র অষ্টম শ্রেণীর বিদ্যার্থী বন্ধুরাই এই বিষয়ে প্রবন্ধ পাঠাতে পারবে, অনধিক 400 শব্দে। সঙ্গে দিতে হবে পাঠ্যশ্রেণীর প্রমাণপত্র আর যোগাযোগের নম্বর। আকাশবাণীর এই অনুষ্ঠানে কেবল সেরা লেখাগুলি বেছে নেওয়া হবে, সঙ্গে থাকবে পুরস্কার এবং আকাশবাণীর স্টুডিওয়ে এসে নিজের লেখা পড়ে শোনানোর সুযোগ। লেখা পাঠানোর ঠিকানা বিদ্যার্থীদের জন্য, প্রযত্নী কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, এডেন গার্ডেন্স, কলকাতা 700001। এছাড়াও সরাসরি মেল করা যাবে, আমাদের মেল আইডি education.akashbanikolkata@gmail.com, educationakashbanikolkata@gmail.com। মেলের উপর বিষয় হিসেবে অবশ্যই লিখতে হবে রামধনু কলম মে 2026, লেখা পাঠানোর শেষ তারিখ 18 মে 2026। আরো একবার মনে করিয়ে দিই, মে মাসে রামধনু কলমের বিষয় তোমার প্রিয় কবি।
1: একটি ঘোষণা, আকাশবাণীর 90 বছর উপলক্ষে আকাশবাণী কলকাতা ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের একটি অনুষ্ঠানের আয়োজন করেছে। ইন্ডিয়ান মিউজিয়ামের আশুতোষ শতবার্ষিকী প্রেক্ষাগৃহে আগামী 14 মে সন্ধ্যে 6টায় তবলায় পণ্ডিত কুমার বসু, শরদে পণ্ডিত দেবজ্যোতি বসু, ঠুমরি ও দাদরায় বিদুষী আইভি বন্দ্যোপাধ্যায়। এই অনুষ্ঠানে প্রবেশ অবাধ, ঘোষণাটি শেষ হল। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন, এখন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। রবীন্দ্র জয়ন্তীর দিনে আজ শুভেন্দু অধিকারীর নেতৃত্বে পশ্চিমবঙ্গে প্রথম বিজেপি সরকার শপথ নিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে শপথ নিলেন মন্ত্রিসভার আরও 5 সদস্য। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, এনডিএ ও বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং দলীয় নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পশ্চিমবঙ্গে সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচন পর্বে কমিশন নিযুক্ত বিশেষ পর্যবেক্ষক অবসরপ্রাপ্ত আইএএস আধিকারিক ডক্টর সুব্রত গুপ্ত মুখ্যমন্ত্রীর উপদেষ্টা পদে নিযুক্ত। গান কবিতা কথায় রাজ্য জুড়ে আজ রবি স্মরণ। রাজ্যের বিভিন্ন জেলায় আগামীকাল পর্যন্ত ঝোড়ো হাওয়া, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। আইএসএল ফুটবলে মোহনবাগান সুপার জায়ান্টস ও এফসি গোয়ার মধ্যে খেলা 1-1 গোলে অমীমাংসিত। আসছে বিস্তারিত খবরে। রবীন্দ্র জয়ন্তীর দিন বাংলার রাজনৈতিক ইতিহাসে নতুন অধ্যায়ের সাক্ষী হিসেবে আজ পশ্চিমবঙ্গে প্রথম বিজেপি সরকার শপথ নিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বহু বিশিষ্ট ব্যক্তির উজ্জ্বল উপস্থিতিতে পশ্চিমবঙ্গের নবম মুখ্যমন্ত্রী তথা রাজ্যের প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন শুভেন্দু অধিকারী। রাজ্যপাল আর এন রবি তাঁকে পদ ও মন্ত্রগুপ্তের শপথ বাক্য পাঠ করান।
1: আমি শুভেন্দু অধিকারী ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব।
0: শ্রী অধিকারীর সঙ্গে একে একে মন্ত্রী হিসেবে আরও 5 বিজেপি বিধায়ক আজ শপথ নিয়েছেন। খড়গপুর সদরের দিলীপ ঘোষ, বাঁকুড়ার রানীবাঁধের ক্ষুদিরাম টুডু, বনগাঁ উত্তর থেকে অশোক কীর্তনিয়া এবং কোচবিহারের মাথাভাঙা থেকে জয়ী নিশীথ প্রামাণিক শপথ গ্রহণ করেন। আজ মহিলা সদস্য হিসেবে শপথ নেন আসানসোল দক্ষিণ কেন্দ্রের অগ্নিমিত্রা পাল।
2: আমি শ্রীমতী অগ্নিমিত্রা পাল ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব।
0: সকাল থেকেই ব্রিগেডে উপচে পড়েছিল বিজেপি কর্মী সমর্থক ও বহু সাধারণ মানুষের ভিড়। মঞ্চে সনাতনী আবেগ ছিল স্পষ্ট। দক্ষিণেশ্বর, গঙ্গাসাগরের কপিলমণি মন্দির, মা দুর্গার ছবি দিয়ে সাজানো হয়েছিল শপথ মঞ্চ। 25শে বৈশাখ উপলক্ষে আলাদাভাবে বিশেষ স্থান দেওয়া হয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিকেও। শপথের আগে মঞ্চে উঠেই কবিগুরুর ছবিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাংলা জনগণকে এই বিপুল জয়ের জন্য ধন্যবাদ জানিয়ে নতজানু হয়ে নমস্কার জানান তিনি। এরপর মঞ্চে আসন গ্রহণ করেন প্রধানমন্ত্রী। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব, ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি প্রমুখ। শপথ গ্রহণ মঞ্চে প্রধানমন্ত্রী রাজ্য বিজেপির প্রবীণতম কার্যকর্তা মাখনলাল সরকারকে অভিবাদন জানান। 97 বছর

0: বয়সী মাখনলাল সরকারের পা ছুঁয়ে প্রণাম করেন তিনি। উপহার হিসেবে জড়িয়ে দেন একটি শালও। উল্লেখ্য, স্বাধীনতা পরবর্তী সময়ে মাখনলাল সরকার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের সঙ্গে জাতীয়তাবাদী রাজনৈতিক কাজকর্ম শুরু করেন। রাজ্য বিজেপির সভাপতি শমিক ভট্টাচার্য তাঁর কথায় মাখনলাল সরকারকে দলের বলিষ্ঠ সদস্য হিসেবে উল্লেখ করেছেন।
1: শিলিগুড়ি নিবাসী শ্রী মাখনলাল সরকার সবরই প্রতীক্ষার মতো দীর্ঘ প্রতীক্ষা। ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, যিনি ভারতের সংবিধান এবং ভারতবর্ষের অখণ্ডতার জন্য এই বাংলায় জন্মগ্রহণ করে নিজের প্রাণ দিয়েছিলেন, এবং তার সেই যাত্রা যিনি সহযোগী ছিলেন, সেই মাখনলাল সরকার 97 বছর বয়স হয়েছে তার, তিনিও আজকের দিনে আমাদের এখানে এসে উপস্থিত হয়েছেন।
0: এদিকে সকালে নির্ধারিত সময়ের আগে দমদম বিমানবন্দরে পৌঁছে যান প্রধানমন্ত্রী। সেখান থেকে চপারে রেসকোর্স হয়ে ব্রিগেডে পৌঁছন তিনি। অন্যদিকে সকাল 9:30 কিছু আগে চিনার পার্কের বাড়ি থেকে ব্রিগেডের উদ্দেশ্যে রওনা দেন শুভেন্দু অধিকারী। গেরুয়া আভাযুক্ত ধুতি পাঞ্জাবিতে দেখা যায় তাঁকে। ব্রিগেডে পৌঁছানোর পর তাঁকে ঘিরে উচ্ছ্বাসে ফেটে পড়েন কর্মী সমর্থকরা। অন্যদিকে শপথ গ্রহণের পর থেকেই শুরু হয়েছে প্রশাসনিক তৎপরতা। একাধিক কর্মসূচিতে যোগ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একটি প্রতিবেদন,
2: মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরেই জোর কদমে প্রশাসনিক কাজে নেমে পড়লেন শুভেন্দু অধিকারী। ব্রিগেডের শপথ নেওয়ার পর ময়দানে পূর্ত দপ্তরের তাঁবুতে রাজ্য পুলিশ প্রশাসনের শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন। মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, রাজ্য পুলিশের মহানির্দেশক, কলকাতার পুলিশ কমিশনারের সঙ্গে ওই বৈঠকে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি, মহাকরণ সংস্কার সহ নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। এরপরে সন্ধ্যায় ভবানীপুরে শ্যামাপ্রসাদ মুখার্জির বাসভবনে গিয়ে তাকে শ্রদ্ধা নিবেদন করেন রাজ্যের প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী। স্বামী প্রণবানন্দকে শ্রদ্ধা জানাতে বালিগঞ্জে ভারত সেবাশ্রম সঙ্গেও যান তিনি। সম্পূর্ণ মন্ত্রিসভা গঠনের কাজ শেষ না হলেও আগামী সোমবার নবান্নে প্রশাসনিক কাজকর্ম পর্যালোচনায় উচ্চ পর্যায়ের বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী। সেখানে রাজ্য মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হতে পারে। সুমনদের সঙ্গে অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: ছেলে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ায় স্বাভাবিকভাবেই অত্যন্ত আনন্দিত শুভেন্দু অধিকারীর বাবা প্রাক্তন সাংসদ ও কেন্দ্রীয় মন্ত্রী শিশির অধিকারী। তিনি বলেন, জনগণই মুখ্যমন্ত্রীর অভিভাবক, জনকল্যাণে আগামী দিনে এরাজ্যে কাজ হবে বলে প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
3: নিজের কর্তব্য পালন করতে গিয়ে মুখ্যমন্ত্রী হয়েছে, আজকে মানুষের প্রতি তার কর্তব্য সে পালন করবে এবং যথাসাধ্যগত মানুষের জন্য কাজ করবে, এটাই আমাদের পরিবারের ফল।
0: অন্যদিকে শ্রী অধিকারীর মা গায়ত্রী অধিকারী বলেন, স্বামী বিবেকানন্দের আদর্শে উদ্বুদ্ধ হয়ে তিনি আজ এই জায়গায় পৌঁছেছেন।
4: কলেজ লাইফ থেকে তো রাজনীতি, কলেজে তো ছিল এসএফআই, এসএফআই কে তাড়িয়ে তো শুভেন্দুই কলেজে জিএস হলো, তারপরে পৌরসভায় দাঁড়ালো, চেয়ারম্যান হলো, তারপরে এমএলএ হেতে দাঁড়ালো দক্ষিণকাটি, সেটাও তো জিতল। তার ছোটবেলা থেকে অনেক লড়াই, স্বামী বিবেকানন্দর খুব ভক্ত।
0: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের জন্য শুভেন্দু অধিকারীকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সামাজিক মাধ্যমের এক বার্তায় শ্রী মোদী বলেন, শুভেন্দু অধিকারী এমন একজন নেতা হিসেবে উঠে এসেছেন যিনি মানুষের সঙ্গে নিবিড়ভাবে জড়িত এবং জনগণের আশা আকাঙ্ক্ষা হৃদয় থেকে অনুভব করতে পারেন। একই সঙ্গে আজ শ্রী মোদী শপথ গ্রহণ করা অন্য 5 বিধায়ককে অভিনন্দন জানিয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ শ্রী অধিকারীকে নতুন দায়িত্বভার গ্রহণের জন্য শুভেচ্ছা জানান। পশ্চিমবঙ্গের নতুন বিজেপি সরকার ও নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে অভিনন্দন জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। রাজ্যে নবগঠিত সরকার ও নতুন মন্ত্রিসভা জনকল্যাণে কাজ করবে বলে আশা প্রকাশ করেন তিনি। জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে আজ বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু আশা প্রকাশ করেন, বিজেপি যে সংকল্পের প্রতিশ্রুতি নির্বাচনের আগে দিয়েছিল তা নতুন সরকার পূরণ করবে।
5: বাংলার মানুষের ঐক্য, সমতি, সম্প্রীতি রক্ষা করতে হবে আর বাংলার মানুষের কর্মসংস্থান করতে হবে। এই যে লাখ লাখ মানুষ চলে যাচ্ছে বাইরে, বাইরে চলে যাচ্ছে কারণ এখানে কোনো সুযোগ পাচ্ছে না তারা। লক্ষ্য রাখতে হবে যেভাবে কথাবার্তাগুলো বলা হয়েছে অতীতে নির্বাচনী প্রচারের মধ্যে, তাতে একটা শঙ্কাভাব থেকে যায়, সেটা যাতে না থাকে।
0: পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর শুভেন্দু অধিকারীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে ভারত চেম্বার অব কমার্স। চেম্বারের সভাপতি নরেশ পাচিসি এক চিঠিতে লিখেছেন, সুদীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা এবং জনসেবার স্বীকৃতি হিসেবেই এই দায়িত্ব পেয়েছেন শুভেন্দু অধিকারী। একই সঙ্গে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে শুভেচ্ছা জানান নাখোদা মসজিদের ট্রাস্ট বোর্ড এক চিঠিতে ট্রাস্টি নাসির ইব্রাহিম নতুন সরকারের সাফল্য কামনা করে শিক্ষা, স্বাস্থ্য, বাণিজ্য ক্ষেত্রে সব সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়ার আশা প্রকাশ করেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ সন্ধ্যায় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাসভবনে যান, সঙ্গে ছিলেন অন্য দলীয় কর্মকর্তারা। সাংবাদিকদের শ্রী অধিকারী বলেন, পশ্চিমবঙ্গ দিবস উদযাপন নিয়ে রাজ্যে বহু বিতর্ক হয়েছে, 20 জুন দিনটি পালন করা নিয়ে তিনি বিধানসভায় উদ্যোগ নেবেন।
6: ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি সহ 58 জন সনাতনী আইনসভার সদস্য ভোট দিয়ে ভারত মুক্তি করেছিলেন। আমার ভাবনার মধ্যে আছে যে পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠা দিবস 1947 20 জুনই হওয়া উচিত। আমি এটা ক্যাবিনেটে এবং বিধানসভায় নিশ্চিতভাবে রাখব, ইতিহাসকে বদলে দেওয়া যায় না।
0: পশ্চিমবঙ্গে এসআইআর ও সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচন পর্বে কমিশন নিযুক্ত বিশেষ পর্যবেক্ষক অবসরপ্রাপ্ত আইএএস আধিকারিক ডক্টর সুব্রত গুপ্তকে আজ মুখ্যমন্ত্রীর উপদেষ্টা পদে নিয়োগ করা হয়েছে। কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দপ্তরের জারি করা এক বিজ্ঞপ্তিতে এই ঘোষণা করা হয়। অন্যদিকে দক্ষিণ চব্বিশ পরগনার অতিরিক্ত জেলাশাসক শান্তনু বালাকে মুখ্যমন্ত্রীর প্রাইভেট সেক্রেটারি বা ব্যক্তিগত সচিব হিসেবে নিয়োগ করেছে রাজ্য সরকার। তৃণমূল কংগ্রেস প্রধান মমতা ব্যানার্জি বিজেপিকে রুখতে বিরোধী সব রাজনৈতিক দলের কাছে জোট বাঁধার আবেদন জানিয়েছেন। আজ কালীঘাটে তাঁর বাসভবনে আয়োজিত রবীন্দ্রসরণ অনুষ্ঠানে বলেন, বামফ্রন্ট সহ অন্য বামপন্থী দলও এই জোটে অংশ নিতে পারে। যারা দল ছেড়ে বেরিয়ে যেতে চান তাদেরও সেই অনুমতি দেওয়া হবে। এদিকে বিজেপির বিরুদ্ধে বামপন্থীদের সঙ্গে নিয়ে লড়াই করার ডাক দেওয়ায় সিপিএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, বিজেপির বিরুদ্ধে মানুষকে সঙ্গে নিয়েই বামপন্থী মোকাবিলা করবে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শুনতে পাবেন ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। আজ 25শে বৈশাখ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মবার্ষিকী আজ তাঁরই লেখা গান, কবিতা ও রচনার মধ্যে দিয়ে সাড়ম্বরে উদযাপিত হচ্ছে।

0: আজ একই সঙ্গে অনুষ্ঠিত হলো পঁচিশে বৈশাখের কবি প্রণাম ও রাজ্যের নেতৃত্বে আসা নতুন সরকারের শপথ গ্রহণ। সকাল থেকেই এই আবহে সারা রাজ্যের সঙ্গে মহানগর ভেসেছে নতুন উদ্দীপনায়। একদিকে প্রভাত ফেরি, সঙ্গে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সহ বহু রাষ্ট্রনেতার আগমনে নিরাপত্তা কর্মীদের তৎপরতা এবারের পঁচিশে বৈশাখে এনেছিল ভিন্ন মাত্রা। একটি প্রতিবেদন।
1: শান্তিনিকেতন বিশ্বভারতীর গৌর প্রাঙ্গণে ভোরে বৈতালিকের মাধ্যমে সূচনা হয় রবীন্দ্র জন্মোৎসবের। পরে ঐতিহ্যবাহী উপাসনা গৃহে বৈদিক মন্ত্রপাঠ শেষে মাধবী বিতানে সঙ্গীতে অংশ নেন আশ্রমিকরা। কবির জন্মভিটে জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে প্রতিবারের মতো এবারও গান আবৃত্তিতে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। ঘটনাক্রমে আজই ব্রিগেড ময়দানে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারী শপথ গ্রহণ করেন। অনুষ্ঠান শেষে তিনি কবিকে শ্রদ্ধা জানাতে হাজির হন জোড়াসাঁকোয়। আগামী দিনে কবির আদর্শে পথ চলার কথা বলেন সেখানে।
2: রবীন্দ্র জয়ন্তীতে বাংলায় নতুন জাগরণের আজ সূচনা। নতুন সরকার দায়িত্ব নিল বাংলা বাঙালির সংস্কৃতি কবিগুরুর চেতনাতে, কবিগুরুর ভাবনাতে হবে।
1: রাজ্য তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে সন্ধ্যায় রবীন্দ্র সদনে কবি প্রণামে অংশ নেন বিশিষ্ট শিল্পীরা। অভিজিৎ চক্রবর্তী, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: রাজ্যে বিজেপি সরকার গঠিত হবার দিনেই আজ বিভিন্ন জেলা থেকে অস্ত্র উদ্ধারের খবর পাওয়া গেছে। মুর্শিদাবাদের বহরমপুরে, সৈয়াদাবাদ গির্জাপাড়ায় টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি পাপাই ঘোষের ঘনিষ্ঠ অসীম সরকার নামে এক ব্যক্তির বাড়িতে তল্লাশি চালিয়ে পুলিশ 140 রাউন্ড গুলি, 3টি অত্যাধুনিক পিস্তল ও ম্যাগাজিন বাজেয়াপ্ত করে। গ্রেপ্তার করা হয়েছে অসীম সরকারের স্ত্রীকে। অন্যদিকে হুগলি শ্রীরামপুরে 5 নম্বর কলোনির মল্লিকপাড়ায় সুমন নাথ নামে এক কুখ্যাত অপরাধীকে পুলিশ শ্রীরামপুরের জলকলের মাঠ থেকে গ্রেপ্তার করেছে। তার কাছ থেকে একটি দেশি একনলা পাইপ গান ও 1 রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। 2021 সালে বিধানসভা নির্বাচনে ভোট পরবর্তী হিংসার শিকার মালদার হরিশ্চন্দ্রপুরের বিজেপি বুথ সভাপতি কালাচাঁদ দাস ও তার পরিবার দীর্ঘ 5 বছর পর বাড়ি ফিরেছেন। অভিযোগ, ভোটের পর তাঁকে ও তাঁর পরিবারকে মারধর করা হয়। হরিশ্চন্দ্রপুর হাসপাতালের মোড়ে বাড়ির সামনে তাঁর দোকানে ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছিল। তৃণমূল কংগ্রেসের অত্যাচারে এতদিন তাঁরা বাড়ি ফিরতে পারেননি বলে জানিয়েছেন। অনুকূল বায়ুপ্রবাহ বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আগামীকাল পর্যন্ত রাজ্যের বহু জেলায় ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। ঝাড়গ্রাম

0: পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, দুই বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদ জেলায় আজ 50-60 কিলোমিটার বেগে দমকা হাওয়া সহ বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে। এদিকে উত্তরবঙ্গের মালদা, দক্ষিণ দিনাজপুরে রয়েছে ঝোড়ো হাওয়া ও মাঝারি বৃষ্টির সতর্কতা। আগামী দুদিন তাপমাত্রার বিশেষ পরিবর্তন হবে না। আলিপুরে আজ সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 33.6 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 2.1 ডিগ্রি কম। গোয়ার মারগাঁওয়ে আজ আইএসএল ফুটবলে মোহনবাগান সুপার জায়ান্টস ও এফসি গোয়ার মধ্যে খেলাটি 1-1 গোলে শেষ হয়েছে। 54 মিনিটে জেমি ম্যাকলারেনের দেওয়া গোলে মোহনবাগান এগিয়ে যায়। 67 মিনিটে এফসি গোয়ার রনি উইলসনের গোলে সমতা ফেরায়। পূর্ব রেলের হাওড়া ডিভিশনের তারকেশ্বর আরামবাগ সেকশনে মায়াপুর ও আরামবাগ স্টেশনের মধ্যে লিমিটেড হাইট সাবওয়েতে গ্রিডার অপসারণের কাজের জন্য আজ রাত 11:15 থেকে আগামীকাল সকাল 6:25 পর্যন্ত মোট 430 মিনিট ট্রাফিক ও পাওয়ার ব্লক থাকবে। এ কারণে বেশ কয়েকটি ট্রেন বাতিল করা হয়েছে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। রবীন্দ্র জয়ন্তীর দিনে আজ শুভেন্দু অধিকারীর নেতৃত্বে পশ্চিমবঙ্গে প্রথম বিজেপি সরকার শপথ নিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে শপথ নিলেন মন্ত্রিসভার আরও 5 সদস্য। পশ্চিমবঙ্গে সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচন পর্বে কমিশন নিযুক্ত বিশেষ পর্যবেক্ষক অবসরপ্রাপ্ত আইএএস আধিকারিক ড সুব্রত গুপ্ত মুখ্যমন্ত্রী উপদেষ্টা পদে নিযুক্ত। গান কবিতা কথায় রাজ্যজুড়ে আজ রবি স্মরণ। স্থানীয় সংবাদ শেষ হল। এরপর খেলার খবর 8:10।
1: आकाशवाणी द न्यूज रेड बाय रेणुका। BJP legislature party leader Suvendu Adhikari took oath as the chief minister of West Bengal today, heading the first BJP government in the state. Governor R. N. Ravi administered the oath of office and secrecy to Mr. Adhikari at a grand ceremony held at the Brigade Parade Grounds, Kolkata. 5 cabinet ministers also took oath along with the chief minister. The cabinet ministers are Dilip Ghosh, Agni Mitra Paul, Ashok Kirtania, Nisit Pramanik and Shuddhiram Tudu. The newly elected MLAs of West Bengal Legislative Assembly will take oath on 13th of May at the Vidhan Sabha. Prime Minister Narendra Modi, Union Home Minister Amit Shah, Defence Minister Rajnath Singh, Chief Ministers of other NDA and BJP-ruled states, BJP President Nitin Nabin and other leaders of the Bharatiya Janata Party were present in the swearing-in ceremony. In Tamil Nadu, TVK Chief C. Joseph Vijay today met Governor Rajendra Arlekar at Lok Bhavan in Chennai and staked claim to form government with support of 120 MLAs. Our correspondent reports that the oath-taking ceremony will take place tomorrow afternoon. Tamilaga Vetri Karagam, TVK, which emerged as the largest party after winning 108 seats in the recent assembly polls, required the majority mark of 118 in the 234-member Tamil Nadu Assembly to form a new government. The party said both the VCK and the IUML have extended unconditional support to it for government formation. Earlier, talking to reporters in Chennai, TVK leader Adhav Arjun said, Vidudalai Sirithagal Kachi, BCK, has extended support to the party. The Indian Union Muslim League, IUML, has also extended its support to the Vijay-led party. Vijay, who won from 2 assembly constituencies, will have to vacate 1 seat, reducing TVK's strength to 107. The combined strength of the supporting parties, including Congress, with 5 MLAs and CPI, CPIM, VCK and IUML, with 2 MLAs each, stands at 13. The Central Bureau of Investigation, CBI, has conducted searches at 17 locations in Mumbai, with 3 cases registered against Reliance ADA Group companies. The CBI said that these searches are being conducted at the residential premises of directors of the company, as well as at the office premises of intermediary companies whose accounts were used for diversion of bank funds. It added that the searches have resulted in the seizure of incriminating documents. The CBI said that during the last few months, 7 cases have been registered against the Anil Ambani-led Reliance Group based on the complaints lodged by various public sector banks and LIC. The complaints have been lodged in connection with alleged frauds involving thousands of crores of rupees. The United States says it is awaiting Iran's formal response to a proposed 14-point framework aimed at preventing a wider regional conflict, even as fresh military and political tensions continue across West Asia. U.S. Secretary of State Marco Rubio said Washington remains engaged in diplomacy, while President Donald Trump indicated that Tehran's reply could determine the next phase of negotiations. Iran's Foreign Minister Abbas Araghchi criticized recent American military actions, accusing Washington of undermining diplomatic efforts through escalation. The government has announced the winners of the National Panchayat Awards 2025, with 42 panchayats from across the country being selected for the honors. The Ministry of Panchayati Raj informed that the award distribution ceremony will be held in New Delhi on the 3rd of next month. According to the ministry, Karnataka has secured the highest number of awards, with 6 panchayats being selected, followed by Andhra Pradesh and Odisha with 5 awards each. In IPL cricket, Gujarat Titans were 82 for no loss in 6 overs against Rajasthan Royals at the Sawai Man Singh Stadium in Jaipur when reports last came in. Yashasvi Jaiswal is leading Rajasthan Royals for the first time in the absence of regular captain Riyan Parag, who is out with a hamstring injury. Jaiswal won the toss and elected to bowl against Shubman Gill-led Gujarat Titans. In archery, Sahil Jadhav won a bronze medal in the men's individual compound event at the World Cup 2026 Stage 2 in Shanghai, China today. The 25-year-old Maharashtra archer defeated Denmark veteran player cum coach Martin Damso. And with that, we end this news bulletin.
2: Akashbani Murshidabad. Ekhon shunben ajker natok Kabuliwala.
3: আজকের নাটক কাবুলিওয়ালা, কাহিনী রবীন্দ্রনাথ ঠাকুর, বেতার নাট্যরূপ বিনতা রায়, প্রযোজনা শ্রীধর ভট্টাচার্য, নাটক কাবুলিওয়ালা।
4: বাবা, ও বাবা,
5: হুম,
4: ও বাবা, কথা বলছো না কেন?
5: এই যে বলছি মিনিমা, হ্যাঁ, এইবার বলো কি বলছো।
4: বাবা, তুমি কি করছো?
5: আমি লিখছি মিনুমা।
4: কি লিখছো? অকাকা,
5: হুম, না তো, একটা মস্ত বড় গল্প লিখছি।
4: এ মা, গল্প আবার কেউ লিখি নাকি? গল্প তো বলে মা আমাকে, সেদিন ব্যঙ্গমা ব্যঙ্গমের গল্প বলেছিল তো, তুমি কিচ্ছু জানো না।
5: আমি সত্যি কিচ্ছু জানি না মিনু।
4: জানো বাবা, আমাদের দারোয়ান রামদয়ালু কিচ্ছু জানে না, সে কাকে বলে কৌয়া।
5: ও, তাই বুঝি?
4: হ্যাঁ, আর জানো বাবা, ভোলা না, ভোলা বলছিল আকাশের হাতে সুর দিয়ে জল ফেলে তাই নাকি বৃষ্টি হয়। মা গো, ভোলা এত মিছিমিছি বকতে পারে, কেবলই বকে, দিন রাত বকে।
6: হ্যাঁ, ভোলা দিন রাত বকে, আর তুমি সারাক্ষণ চুপটি করে বসে থাকো, কেমন?
4: আচ্ছা বাবা, মা তোমার কি হয়?
6: আহ মুনি, বড্ড ফাজিল হয়েছে তুমি, যাও এখান থেকে।
5: আহা, থাক না।
6: না থাকবে না, সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত দিন রাত কেবল বক বক করবে, একটু অরুচি হয় না ওর?
5: আও, ও বয়স হলে সব সেরে যাবে দেখো।
6: তোমার আশকারা পেয়ে পেয়ে মেয়েটা আরো নাই পেয়ে গেল। কই মিনি, গেলে না এখনো?
5: মেয়েটাকে না কাঁদিয়ে ছাড়বে না দেখছি, দেখো তো ঠোঁট দুটো কেমন কেঁপে কেঁপে উঠছে। মিনিমা, তুমি ভোলার সঙ্গে গিয়ে খেলা করো গিয়ে, কেমন?
4: না, তোমার টেবিলের পাশে বসে আগডুম বাগডুম
5: খেলব। আচ্ছা আচ্ছা, বেশ তাই খেলো, আমি এখন একটু কাজ করে নিই।

0: पिता आए रंग हाथे जाए बुआ पान कीने खाए।
1: है गो कौन जगह तो लिखछो?
2: ওই যেখানটায় প্রতাপ সিংহ কাঞ্চনমালাকে নিয়ে অন্ধকার রাত্রে বাতায়ন থেকে নদীর জলে ঝাঁপ দিয়ে পড়েছেন, এইটুকু শেষ করে নিই, তারপর তোমাকে শোনাব।
0: কাবলিওয়ালা, ও কাবলিওয়ালা,
1: দেখছো দেখছো মীরকাণ্ড, এদিকে চলে এসো মিনি, জানলা থেকে সরে এসো না, কি সর্বনাশ, কাবলিওয়ালাটা যে এদিকেই আসছে। আমি বাবু ভেতরে গেলাম, মিনি চলে আমার সঙ্গে, নইলে ওই কাবলিওয়ালা এসে ঝোলাতে ভরে নিয়ে যাবে বললাম।
2: মেয়েটা একেবারেই পাগল।

0: দাঁড়াও ডাকছি, মিনি, ও মিনি, এই যে আয় না কাছে আয়।
1: আসো কোকি, আসো আসো।
2: না যাব না।
0: এ কি রে, আমার গা ঘেসে দাঁড়াচ্ছিস কেন?
1: কোকি কো ডর লাগিয়েছে, ঝোলে মে ডরনে কা কুছ নাই কোকি। এ দেখো ঝোলে কে অন্দর তোমারে লিয়ে কিশমিশ কুবানি লিয়ে এসেছে। ই লো, হাত বড়াও, হাত বড়াও।
0: আরে পাগলি মেয়ে, ভয় কিসের? আচ্ছা রহমত, তুমি একটু অপেক্ষা করো, দামটা নিয়ে যাও।

0: mein Christmas bist auch bei nicht.
1: Kabliola? Oh, Kabliola.
0: Ey, so, Kunki, ha, ha, ha, mi atze.
2: Leo, Kunki, Pista, Badam, Christmas, aur ye athanni.
1: O, ami nite chabukanu, tu mere ke dao.
2: Na, na, Kunki, ubi tumar.
1: Kabliola? তোমার ঝুলির ভেতর কি?
2: হাতি।
1: হাতি?
2: খুকি, তুমি শ্বশুর বাড়ি যাবে?
1: তুমি শ্বশুর বাড়ি যাবে?
2: আমি শ্বশুরকে মারবে।
3: মিনি, ও মিনি, ভেতরে না।
2: আচ্ছা আচ্ছা খুকি, আমি আজ চলবে হ্যাঁ, কাল ফের আখরোট কিশমিশ নিয়ে আসবে হ্যাঁ।
3: দেখাচ্ছি ওটা আবার কি রে তোর হাতে দেখি। ও মা, এই যে একটা আদুলি, কোথায় পেলি বল?
4: এই যে মামিনি, কি হচ্ছে মামেতে?
3: হবে আবার কি, তোমার মেয়ের কাণ্ডটা দেখো, সেই কাবলিটা সে বাদাম পেস্তা দিয়ে গেছে। আর এই আধুলিটা কোথায় পেলি বল?
1: কাবলিওয়ালাই তো দিল, আমি জানি।
4: ও কি রোজই তোমার কাছে আসে নাকি মেনু?
1: হ্যাঁ আসে তো, রোজ আমাকে পেস্তা বাদাম দেয়। আমার কাছে গল্প শুনতে খুব ভালোবাসে বাবা।
4: মিনি, বাবা বাদে তুমি বোধহয় এমন ধৈর্যবান শ্রোতা আর কখনো পাওনি।
3: দেখো সব ব্যাপার নিয়ে তুমি অত ঠাট্টা করো না তো, আধুলিটা তুই নিলি কেন?
1: বাড়ি, আমি তো
4: বুঝেছি ওটা সেদিন রহমতকে দাম হিসেবে

0: কাবলিওয়ালা
1: ভাই,
0: না ওরকম করলে আমি তোমার সঙ্গে খেলবো না, খবরদার ওরকম করে হাসবে না খোকি।
1: আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি আর হাসবে না, না হাসবে খোকি। আর
0: হ্যাঁ, এইবার লক্ষ্মী তেলে হয়ে বসো।
1: আচ্ছা এলো, বেড গিয়া
0: কাবলিওয়ালা
1: বলো খোকি,
0: তোমার ঝুলির ভেতরটা একটুখানি খুলে দেখাও না, দেখবো ওর ভেতর কি আছে।
1: ওর ভেতর এত বড় হাতি আছে। হ্যাঁ
0: হাতিটাই তো দেখতে চাইছি, দেখাও না।
1: নেই নেই নেই, তব তো ও হাতি উড়িয়ে যাবে।
0: দেখ হাতির কি পাখির মতো ডানা আছে, হাতির তো মস্ত বড় সুর আছে। দেখ কাবলিওয়ালা তুমি কিচ্ছু জানো না।
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ খোকি ঠিক বলিয়েছে, আমি কিচ্ছু জানি না।
0: কাবলিওয়ালা তোমার বাবা আছে?
1: নেই তো।
0: মা আছে আমার মতো?
1: নেই খোকি।
0: তোমার কেউ নেই?
1: নেই, সিফ তোমারা মাফিক এক লড়কি হ্যায়। হ্যাঁ
0: মা, তাই নাকি? কি নাম তার?
1: উসকা নাম জোহরা।
0: কি বললে? জোহরা? দেখ বিচ্ছিরি নাম।
1: ক্যা বোলা? বিপ বিপ বিপ বিচ্ছিরি।
0: কি
1: বলবে?
0: বলো ভাব।
1: আচ্ছা বলো বাব।
0: দূর বোকা, বাব না ভাব।
1: ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বাপ বাপ বাপ ভাব।
2: ওকে, ও ও তুমি, কি ব্যাপার?
1: সালাম বাবু সাহেব, কোকিকে সাথে বাত করছে।
2: এই সেদিন তোমাকে দেখে এত ভয় পেয়ে গেল, এরই মধ্যে তো বেশ ভাব হয়ে গেছে দেখছি।
1: আমি ওর বহুত রোজ আসলো বাবু সাহেব, আপ কোটি মে নেই থা, ইসলিয়ে আপকে সাথ মুলাকাত নেই হুয়া।
2: হ্যাঁ, আমি বাড়ি না থাকলেও যে তুমি রোজ আমাদের বাড়িতে আসো আমি তা জানি।
1: জি।
2: আচ্ছা তোমার দেশ তো আফগানিস্তানে তাই না?
1: জি জি হ্যাঁ জি হ্যাঁ, কাবুল মে। কাবুল মে বহুত ঠান্ডা বাবুজি।
2: আচ্ছা,
1: 6 মহিনা খানা নেই মিলতা। হম বাংলা মুলুক মে মেওয়া বেচেগা, হিং সুরমা বেচেগা, রুপিয়া কমায়েগা, থোড়া আপনা খায়েগা আর সব ঘর ভেজেগা।
0: আহ কাবলিওয়ালা, তুমি আমার সঙ্গে কথা বলো না, বাবার সঙ্গে কথা বলো না।
1: জরুর জরুর।
2: আচ্ছা তোমরা গল্প করো, আমি ভেতরে যাই।
0: কাবলিওয়ালা আমি কবিতা বলতে পারি।
1: ও কে?
0: বাবা নাকি বই লিখে সব নিজে, কিছুই বোঝা যায় না লেখেন কিরে। সেদিন পরে শোনাচ্ছিলেন তোরে, বুঝেছিলি বল মা সত্যি করে? বড় বড় রোল টানা কাগজ, নষ্ট বাবা করেন না ফিরোজ। আমি যদি নৌকো করতে চাই অমনি বলো, নষ্ট করতে না, সাদা কাগজ কালো করলে বুঝি ভালো।
1: বহুত আচ্ছা বহুত আচ্ছা খোকি, আর একটু গানা গাও।
0: আর একটা কি বললে? গান?
1: হ্যাঁ
0: দূর, ওটা কি গান, ওটা তো কবিতা। তুমিও বলার মতো কিচ্ছু জানো না কাউকে।
1: আমিও কিচ্ছু জানে না।
0: জানো কাবলিওয়ালা, আমি না আমি গানও জানি, শুনবে তুমি?
1: হ্যাঁ আলবাত শুনবে, জরুর শুনবে। গানা শোনাও খোকি, গানা শোনাও।

0: দেখলে তো কেমন কবিতা শেখাচ্ছে, গান শোনাচ্ছে। মিনির সঙ্গে ওর কিন্তু খুব ভাব হয়ে গেছে। তোমার ভয় পাবার কোনো কারণ নেই।
1: কি জানি বাবু, এমনি ভাব করে নেবার পেছনে কোনো মতলব নেই, এ কথাই বা কে বলবে?
0: দেখো না বিশ্বাস করে, কত দূর দেশে ঘর সংসার ফেলে কত বছরের জন্য চলে আসে,

0: সকলেই বদমতলে ঘুরছে এ ভাববার তো কোনো কারণ নেই। আমি লোকটার সঙ্গে কথা বলে দেখেছি, আমার মনে হয় কি জানো, এর সত্যি মিনুর উপর একটা মায়া পড়ে গেছে।
1: তাহলেই ভালো। তো যাই হোক, বেলা তো পুরো হলো না, স্নান খাওয়া করতে হবে তো। মিনি, ও মিনি, খেতে এসো।
2: যাও যাও খোঁখি,
1: গল্প পেনে না খাও ভুলে বসে থাকে মে।
2: যাও যাও, হ্যাঁ খোঁখি খালো, আমি এখন যাচ্ছি, হ্যাঁ কাল ফের আসবে।
3: ঠিক ঠিক ঠিক,
2: হ্যাঁ ঠিক ঠিক ঠিক।

0: এই সকালে আবার কাগজপত্র নিয়ে বসেছো? লেখাটা তো শেষ হয়ে গিয়েছিল।
1: হ্যাঁ, ওই উপন্যাসটারই প্রুফ দেখছি।
0: কিসের একটা গোলমাল শুনছিল? দাঁড়াও দাঁড়াও, আমি দেখি।
2: ও
1: কি বলতে চায় বলুক, আমি শুনবো। ও তো কারুর সঙ্গে কখনো গোলমাল করে না। কি হয়েছে রহমত?
2: ও কোটিকা বাবু বহুত দিন হওয়া আমসে রামপুরি চাদর লিয়া আতা, দাম দেনা নেই মাংটা। আজ বলতা চাদর হাম লিয়া নেই। তুম ঝুটা বাত কেউ বলেগা? হামকো বলতা বেমান, জান লে লেগা হাম তুমারা খুন কি লেগা।
1: থামো থামো রহমত, লোকটা যদি সত্যি মরে যায় তোমার ফাঁসি হবে তা তুমি জানো? এইভাবে বুকে ছুরি বসিয়ে দিলে, এ তুমি কি করলে রহমত?
2: হাম ঝুট কবি নাই বলতা বাবু,
3: ससुराल जाते
2: ससुराल को हम मारता, लेकिन हाथ बंधा।

0: সেই কাবেরিটা শেষ পর্যন্ত কি হলো?
1: সাংঘাতিক আঘাত করার অপরাধে রহমতের কয়েক বছরের জেল হয়েছে।
0: লোকটি তাহলে মরে যায়নি?
1: না, সামান্যর জন্য বেঁচে গেছে।
0: দেখো তো, এই খুনিটার সঙ্গে তুমি মেয়েকে অবাধে মিশতে দিয়েছিলে। কোন দিন চুরি করতো কি খুন করতো কে জানে।
1: মিনিকেও কিছুই করতো না, ওরা সরল বিশ্বাসের লোক, মিথ্যে কথা বলে না, কেউ বললেও সহ্য করে না। ওর থেকে সওদা করে ও কি মিথ্যেবাদী বলায় রহমতের মাথায় একেবারে রক্ত চড়ে গিয়েছিল।
0: মা গো, কি চণ্ডালে রাগ!
1: তা বটে। আচ্ছা, মিনি ওর কথা কিছু বলে না?
0: ওর কি আর অত্তশত মনে থাকে? এখন ওর যত গল্প ওই নবী সহিসের সঙ্গে, তাও আমি সবসময় নজর রাখি, কিছুই বলা যায় না। রোজই তো খবরের কাগজে দেখি ছেলে মেয়ে চুরি যাচ্ছে।
1: তা বটে।

0: ওই কে আছিস রে? বাসগুলো এদিকে নিয়ে আয়, এখানেই পাল খাটানো হবে।
1: আসছে বাবু আসছে।
0: ইস, এখনো ঝাড়গুলো টাঙানো ছিল না, আর কখন টাঙাবে?
2: ওই হালুই কর, উনুন তো জ্বলে গেল, একটু হাত চালিয়ে কাজ করো না বাবু, মিটি মিটি কয়লা পড়ছে। ওহো, এখনো ছানাই মাখা শেষ হয়নি।
1: না বাবু, খামাকো কয়লা কেন পোলাবো?

0: এই যে কড়াতে ঘিটা বসিয়ে দিল, ঘিটা গরম হয়ে গেলে খানা ছাড়ব।
1: এই যে আসুন আসুন, ওরে কে আছিস? এই এদের ওপরে নিয়ে যা।
0: বাবু বাবু, একটা নোংরা কাপড় পরা নৌকে এসে আপনার সঙ্গে দেখা করতে চায়।
1: হ্যাঁ, বলে দে আজ দেখা হবে না, আর না হয় কিছু পয়সা দিয়ে বিদায় করে দে। এই শুভ দিনে শুধু হাতে যাবে?
0: না বাবু, ও ভিক্ষে চায় না, বললে শুধু এক মিনিট আপনার সঙ্গে কথা বলে যাক।
1: আচ্ছা দেখে দে।
0: এই এই যে এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো, এসো।
2: সালাম বাবু সাহেব, আমাকে চিনতে পারে?
3: বাবু সাহেব, আমাকে ভুল গিয়া?
2: মানে ঠিক বুঝতে পারছি না তো।
3: বাবুজি বাবুজি, আচ্ছা আছে দেখো, রহমত।
2: সে কি? তুমি রহমত? সেই লম্বা চুল কই, আর এত রোগাই বা হয়ে গেলে কি করে?
3: কাল জেল সে খালাস মিলা বাবুজি।
2: রহমত, আজ আমার বাড়িতে একটা শুভ কাজ আছে, আমি একটু ব্যস্ত আছি, তুমি তুমি আজ যাও।
3: খোকি কো এবার দেখতে পাবে না বাবুজি।
2: ও বললাম তো, আজ বাড়িতে কাজ আছে, আজ আর কারোর সঙ্গে দেখা হওয়া সম্ভব নয়।
3: আচ্ছা বাবু, সালাম।
2: কিছু বলবে রহমত?
3: বাবুজি, এক দোস্তের কাছে মাংকে খোকিকে নিয়ে এই আঙ্গুর কিশমিশ বাদাম আনিয়েছে, খোকিকে জরা দিবেন।
2: আচ্ছা রহমত, আর এই যে দামটা রাখো।
3: না না বাবু না, আপকা বহুত বহুত মেহরবানি, তোমারা মেহরবানি, হম ইন্তকাল তক ইয়াদ রাখবে বাবুজি। পয়সা না দিবে বাবু, পয়সা না দিবে বাবুজি। তোমারা জেসা এক লড়কি আছে মুলুক মে, হমারা ভি ঠিক ওয়েসা হি এক লড়কি আছে, হম উসকি শকল ইয়াদ কর খোকিকে ওয়াস্তে কুছ কুছ মেওয়া লিয়ে আসা করতো। তোমারা কোঠি মে বাবু হম সৌদা কে লিয়ে কবি আসে না বাবু। দেখো মেরে জেব মে কাগজ হে, ইয়ে লো মেরি লড়কি কা পঞ্জা দেখো।
2: রহমত ভাই মাফ করো, আমি ভুলে গিয়েছিলাম যে তোমাতে আমাতে কোনো প্রভেদ নেই, তুমিও বাবা আমিও বাবা। ওই সুদূর কাবুল থেকে জীবিকার জন্য বাংলাদেশের পথে পথে তুমি ঘুরছ, ছোট মেয়েটির ভূষো কালিমাকা ছোট্ট হাতে ছাপখানি বুকে করে। ওরে কে আছিস? মিনিকে একবার ডেকে আন তো। রহমত, আজ আমার মিনির বিয়ে, তুমি নিজের মেয়েকে স্মরণ করে আমার মিনিকে আশীর্বাদ করো। এখন আর সে ছোট্ট খুঁকিটি নেই রহমত। এই যে মিনু, রহমতকে তোমার মনে আছে?
3: খুঁকি খুঁকি, তুমি তুমি শ্বশুর বাড়ি যাবে?
2: এখন মিনি শ্বশুর বাড়ির অর্থ বোঝে। আচ্ছা ভেতরে যাও মিনু। কি রহমত, এমন হতাশ ভাবে বসে পড়লে যে?
4: জামাই বাবু, একবার ভেতরে আসুন, সবাই আপনার জন্য অপেক্ষা করে বসে আছে।
1: তোমার দিদিকে বলো আমি মিনিট দশেকের মধ্যে আসছি, রহমতের সঙ্গে একটু কথা বলছি, ও আমার মিনিকে বড় ভালোবাসে।
2: হ্যাঁ, তুমি অমন করে বসে পড়লে কেন রহমত?
3: বাবু, 8 সাল হম জেল মে ছিল, বিলকুল ভুলিয়ে ছিল কি আমার লড়কি ভি বড়া হইয়েছে। খোকি কো দেখ কর সব ইয়াদ হলো, খোকি হমাকে চিনতে পারলো না, মেরি লড়কি ভি 8 সাল বাদ মুঝে পেছানেগি নেই। পেছা ভি না আছে বাবুজি কি এক দফা মুলুক যাবে।
2: রহমত, এই নোটটা তুমি রেখে দাও, তুমি দেশে তোমার মেয়ের কাছে ফিরে যাও, তোমাদের মিলন সুখী, আমার মিনির কল্যাণ হোক।
3: লেকিন বাবু সাহেব, আপকে দৌলত খানা মে দাওয়াত, আপকো তো উস ওয়াক্ত রুপে কি বহুত জরুরত হোগি।
2: তা হোক রহমত, হয়তো উৎসবের সমারোহ একটু ছেটে দিতে হবে, কিন্তু তোমাদের বাপনের মিলনের মঙ্গল আলোকে আমার শুভ উৎসব উজ্জ্বল হয়ে উঠবে।
3: শুক্রিয়া বাবুজি, বহুত বহুত শুক্রিয়া, খুদা মেহরবান, খোকি কো আপ সবকো সলামত রাখে, সলামত রাখে। খুদা হাফিজ বাবুজি, খুদা হাফিজ।

0: রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে কাবুলিওয়ালা নাটকটি শেষ হল। বেতার নাট্যরূপ বিনতা রায়, সম্পাদনা রামজীবন মিত্র, অভিনয় করেছেন মিনির বাবা রবীন মজুমদার, মিনির মা কৃষ্ণা সরকার, অন্যান্য ভূমিকায় মুকুন্দপ্রসাদ চট্টোপাধ্যায়, আশু দাস, বিজন বিহারী ভট্টাচার্য, মিনি কঙ্কনা বন্দ্যোপাধ্যায় এবং কাবুলিওয়ালার ভূমিকায় প্রমোদ গঙ্গোপাধ্যায়, প্রযোজনা শ্রীধর ভট্টাচার্য।
1: কাবুলিওয়ালা নাটকটি প্রচারিত হলো আকাশবাণী কলকাতার সৌজন্যে। আকাশবাণী মুর্শিদাবাদ, অনুষ্ঠান শুনছেন FM প্রচার তরঙ্গে 102.2 মেগাহার্টসে।
2: প্রসার ভারতী, আকাশবাণী, বহুজন হিতায়, বহুজন সুখায়, 90 বছর ব্যাপী মানুষের জীবনে পরম বন্ধুর ভূমিকায় অবতীর্ণ, তার সৌজন্যে দেশবাসীর মনে বোধের তারা ফোটে। দেশে দেশে শিক্ষা, বিনোদন, খেলাধুলা, সংবাদ ইত্যাদি যাবতীয় বিষয়ের যথাযথ অনুষ্ঠান সম্প্রচারের মাধ্যমে বেতার মানুষের আস্থা ও বিশ্বাস অর্জন করে চলেছে। শ্রুতিমধুর সঙ্গীত, শিক্ষামূলক নাটক, যাত্রা ইত্যাদি অনুষ্ঠান মানসিক স্বাস্থ্য গঠনে বিশেষ ভূমিকা রাখে। ছোটবেলা থেকে আজও আকাশবাণীর প্রভাতী অনুষ্ঠান মহালয়া মনে আনন্দ জাগায়। প্রত্যন্ত অঞ্চলের প্রচলিত সংস্কৃতি সে বিশ্বের আঙিনায় তুলে ধরেছে এবং অবহেলিত বিরল প্রতিভাকে প্রচারের আলোয় নিয়ে এসেছে। স্বল্প খরচে সহজলভ্য এই বেতার মাধ্যম তাই এত জনপ্রিয়, জীবনের অবিচ্ছেদ্য বন্ধুর মতো। কোলাহলের হলাহলে জীবন যখন বিপর্যস্ত, তখন আকাশবাণী শ্রুতিসুখকর সঙ্গীত পরিবেশন করে সঙ্গীত থেরাপির মতো আমাদের চিত্তের সুস্থিতি এনে দেয়। আকাশবাণীর কবিতা ও সাহিত্যের অনুষ্ঠান শ্রুতি এবং পত্রসাহিত্যের অনুষ্ঠান আজ সন্ধ্যায় প্রাত্যহিকী প্রত্যুষা আনন্দধারা আমাদের মনের কালিমা কলুষ দূর করে, সাংস্কৃতিক দূষণ প্রতিরোধ করে, মনকে শুদ্ধ পরিশীলিত করে, চেতনা জাগ্রত করে। বেতারের বিভিন্ন মনোরঞ্জনী অনুষ্ঠানের অনুপম প্রভাবে ভাব যমুনায় যে জোয়ার আসে, তা ক্রমে অন্তরের অন্দরমহলের বিষয় হয়ে ওঠে। সুখ দুঃখ, হাসি কান্না, আনন্দ বেদনায় সর্ব অবস্থায় বেতার আমাদের পরম বন্ধু। আমরা আশা করব আকাশবাণীর নান্দনিক সান্নিধ্যে হবে সুন্দর, সুন্দরতর সবার আগামীকাল।
1: অনুষ্ঠান শুনছেন FM 102.2 মেগাহার্টসে। আকাশবাণী মুর্শিদাবাদ কেন্দ্র থেকে একই সঙ্গে অনুষ্ঠান শোনা যাচ্ছে নিউজ অন AIR অ্যাপে।

0: ইফকো ন্যানো ফার্টিলাইজারের শক্তিতে প্রতিটি খামার ও কৃষক সমৃদ্ধ হবে।
1: এখন আধুনিক গানের অনুষ্ঠান, প্রথম গান শ্রীকান্ত আচার্যের কণ্ঠে।
2: হয়তো তাকে

0: ইফকো ন্যানো ফার্টিলাইজারের শক্তিতে প্রতিটি খামার ও কৃষক সমৃদ্ধ হবে।
1: পরের গান স্বাগতা লক্ষ্মী দাশগুপ্তের কণ্ঠে।

0: Kapil Jadhav wins bronze medal in men's individual compound event at World Cup Stage 2 in Shanghai. That is all in the news at 9. Good night.
1: আকাশবাণী মুর্শিদাবাদ।
2: নমস্কার, আমি ডক্টর ইন্দ্রাণী বসু, অধ্যক্ষা বহরমপুর কলেজ। আজ সত্যি এই গৌরবময় মুহূর্তে সাক্ষী হওয়ার সুযোগ পাওয়ার জন্য কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর প্রদত্ত এই আকাশবাণী নামটি থেকেই বোঝা যায় কি বৃহৎ অর্থে এর ব্যবহার। এই দীর্ঘ যাত্রাপথ কেবল একটি সম্প্রচার মাধ্যমের ইতিহাস নয়, এটি আমাদের সংস্কৃতি, সমাজ চেতনা এবং মানবিক মূল্যবোধে এক অমূল্য দলিল। আকাশবাণী তার এই 90 বছরের যাত্রাপথে সূচনা লগ্ন থেকে মানুষের কণ্ঠস্বর হয়ে উঠেছে। গ্রাম থেকে শহর, প্রান্তিক থেকে মূলধারা, প্রতিটি স্তরের মানুষের কথা, ভাবনা ও সৃষ্টিশীলতা এখানে স্থান পেয়েছে। বিশেষত যুব সমাজের জন্য নির্মিত অনুষ্ঠানগুলি নতুন প্রজন্মকে পথ দেখিয়েছে, তাদের স্বপ্ন, সৃজনশীলতা ও সামাজিক দায়িত্ববোধকে জাগ্রত করেছে। যুবকদের কণ্ঠস্বর এখানে শুধু শোনা হয়নি, বরং সম্মানিত হয়েছে। নারীদের জন্য আকাশবাণীর অনুষ্ঠানসমূহ সমাজের সমাজ চেতনা, আত্মনির্ভরতা এবং অধিকার সম্পর্কে এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। পরিবার, স্বাস্থ্য, শিক্ষা ও কর্মসংস্থানের মতন গুরুত্বপূর্ণ বিষয়গুলি অত্যন্ত সহজ ভাষায় তুলে ধরে নারীদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়তা করেছে। শিশুদের জন্য নির্মিত অনুষ্ঠানগুলি শুধুমাত্র বিনোদন নয়, শিক্ষার এক আনন্দময় মাধ্যম হিসেবে কাজ করেছে। গল্প, ছড়া, গান ও জ্ঞানমূলক উপস্থাপনার মাধ্যমে শিশুদের কল্পনা শক্তি ও মানসিক বিকাশকে সমৃদ্ধ করেছে। একই সঙ্গে শিল্প ও সংস্কৃতির ক্ষেত্রে আকাশবাণীর অবদান অপরিসীম। বাংলা সঙ্গীত, নাটক, কবিতা এবং লোক সংস্কৃতির ধারাকে অত্যন্ত সযত্নে লালন করেছে। বহু শিল্পী এই মঞ্চের মাধ্যমে পরিচিতি পেয়েছে এবং আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য আরো সমৃদ্ধ হয়েছে। এই 90 বছরের পথচলায় আকাশবাণী শুধু তথ্য ও বিনোদনের মাধ্যম নয়, এটি এক বিশ্বাসযোগ্য সঙ্গী, এক নির্ভরতার নাম। আমি আশা করি আগামী দিনেও এই ঐতিহ্য ও দায়িত্ব নিয়ে আকাশবাণী আরো উজ্জ্বল ভবিষ্যতের পথে এগিয়ে যাবে, এই আমার প্রত্যাশা।

0: रामचंद्र के साथ।
1: বিশিষ্ট অস্থি শল্য বিশেষজ্ঞ ডক্টর অমরেন্দ্রনাথ রায়ের সঙ্গে।
2: সত্যি আজ আমরা উদযাপন করছি আকাশবাণীর 90 বছর পূর্তি। এই দীর্ঘ পথ চলা কেবল একটা সম্প্রচার সংস্থার নয়, এটা আমাদের একটা স্মৃতি, সংস্কৃতি, আবেগের ধারক। আকাশবাণীর সঙ্গে আমাদের সম্পর্ক সেই ছোটবেলা থেকে। আকাশবাণী মানে শুধু খবর নয়, এটি আমাদের প্রতিদিনের একটা জীবনের অংশ। ভোরবেলা রেডিও আগে খুলতাম যখন আমরা ছোট ছিলাম, তখন সুপ্রভাত শোনা যেত, স্থানীয় সংবাদ। আমাদের আশেপাশে পৃথিবীর খবর জানার একটাই মাধ্যম ছিল আকাশবাণী। আবার কৃষকদের জন্য ছিল উনো জমির বুনো ফসল কিংবা কৃষি সংক্রান্ত অনুষ্ঠান, যেখানে মাটির কাছাকাছি থাকা মানুষের জন্য জ্ঞানের আলো পৌঁছে যেত সহজ সরল ভাষায়। বাঙালির হৃদয়ে যে অনুষ্ঠান চিরকাল অম্লান, আমাদের কাছে যেটা সারা জীবন অম্লান থাকবে, তা হলো মহালয়ার ভোর। প্রজন্মের প্রতি প্রজন্ম এই ঐতিহ্য সমানভাবে প্রবাহিত হচ্ছে। আজও মহালয়ার দিন ভোরবেলা উঠে আমরা চেষ্টা করি সেই স্মৃতিটাকে আর একবার উজ্জীবিত করতে। আকাশবাণীর আরেকটি অনন্য দিক হলো তার আঞ্চলিকতা। স্থানীয় সংবাদ, উন্নয়নমূলক অনুষ্ঠান, স্বাস্থ্য ও শিক্ষা বিষয়ক আলোচনা, এসবের মাধ্যমে একটি সাধারণ মানুষের জীবনের সঙ্গে গভীরভাবে যুক্ত থেকেছে আকাশবাণী। শহর থেকে গ্রাম, শিক্ষিত থেকে সাধারণ মানুষ, সবার জন্যই ছিল কিছু না কিছু, আজও আছে। একটা সময় মনে আছে আমার, সন্ধ্যা নামলেই সমস্ত পরিবারের লোক এসে একত্রে বসা হতো, শোনা হতো রেডিও নাটক, সবকিছু মিলিয়ে আকাশবাণী হয়ে উঠেছিল ঘরের একজন সদস্যের মতন। আজ হয়তো প্রযুক্তির যুগে অনেক মাধ্যম এসেছে, ইন্টারনেট এসেছে, টিভি এসেছে, কম্পিউটার এসেছে, কিন্তু সেই যেন নির্ভরতাটা আজও যেন অটুট। 90 বছরের এই যাত্রা আমাদের মনে করিয়ে দেয় আকাশবাণী কেবল শব্দের মাধ্যম না, এটা আমাদের একটা ইতিহাসের সাক্ষী, আমাদের ছোটবেলার সাক্ষী, আমাদের বর্তমানের সাক্ষী, আমাদের সংস্কৃতির ধারক এবং আমাদের আবেগের এক অবিচ্ছেদ্য অংশ। চেষ্টা করি চলুন আমরা এই ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে একটু অন্যভাবে পৌঁছে দিই। আকাশবাণী যেন এইভাবেই তার সমস্ত অনুষ্ঠান চালিয়ে যায়।

0: এতক্ষণ শুনছিলেন বিবিধ ভারতীর অনুষ্ঠান আকাশবাণী মুর্শিদাবাদ। শুরু হচ্ছে সাহিত্যের আসর শ্রুতি।
1: নমস্কার, শুরু হচ্ছে বেতার সাহিত্য পত্রিকা শ্রুতি। আপনারা জানেন, জেলার বিভিন্ন প্রান্ত থেকে কবি সাহিত্যিকেরা লেখকেরা আসেন তাদের স্বরচিত গল্প নিয়ে, কবিতা নিয়ে, আর এই সময়টি নির্ধারিত তাঁদেরই জন্য। বেতার সাহিত্য পত্রিকা শ্রুতির আসরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ রয়েছেন আমাদের সঙ্গে দুজন বন্ধু। আজ গল্প পাঠ করে শোনাবেন খায়রুল বাসার, আর কবিতা পাঠ করে শোনাবেন, স্বরচিত কবিতা পাঠ করে শোনাবেন দেবজ্যোতি কর্মকার।
2: চিঠি এক। সারাদিন শেষে মৌতাত থেকে ফিরিয়ে আনি নিজেকে, দেখি তীব্র জলোচ্ছ্বাসে ভেসে যাচ্ছি আমি, কিংবা অদ্ভুত ঘোরে ছুটে বেড়াচ্ছি কাঠফাটা রোদের ভেতর, তবুও তোমার হুঁশ ফেরেনি আজও। একগাদা দাড়ি মুখে হাঁ করে দেখছি একটি কিশোরী মেয়ে তার হাতটি রাখছে যুবকের কাঁধে। আমি শুধু চোখের সামনে ঝলসে যাওয়া যৌবন খুঁজছি আর কুড়িয়ে রাখছি হলুদ খামে। চিঠি দুই। তাহলে তুমি বরং জ্বরই পাঠাও, আমি আগুন বুকে সেঁকে নেব সময় এবং পাতা ঝরা বিকেল। আরও কিছুদিন আমাদের দূরে দূরে থাকাই শ্রেয়। এই দেখো, রাগ করো না তো, আমি কেবল উপশম খুঁজছি, খুঁজছি আমার চিরদিনের আশ্রয়, আলপনা রঙের বিচালি ছাওয়া ঘর, অনেকটা তোমারই এঁকে দেওয়া ছবির মতো। হ্যাঁ, তুমি এবার আমার জন্য আস্ত একটা জ্বর এঁকে দাও। আমি কাচের পারদে মাপব তোমায়, ওঠা নামা ছুঁয়ে লিখব দীর্ঘ দিনের আমাদের অসুখ। পরের কবিতা, সমাধি ক্ষেত্র। এই যে তুমি প্রতিবার ভাসিয়ে দাও ইস্তেহার, আর প্রতিবারই ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ, মানুষের নিদাগ জমিতে বিজয় পতাকা উড়িয়ে চলে রঙের উৎসব, মানুষ আজও বোঝেনি কোনটি তার নিজস্ব রং, কোনটি তাকে দেয় উপশম। প্রতিদিন নিদাগ জমিতে হেঁটে পাইচারি করে একদল আজন্ম সাঁই, আর একদল জানে এই জমিতেই পুঁতে রাখা হয় কত বিশুদ্ধ জনমত। পরের কবিতা, সেতু বীজ। প্রতি রাতে মুখোমুখি আমরা, কতবার মিশে যেতে চেয়েছি, তারপর নির্বাক দুটো কথা রেখে সরে সরে গেছি বহুদূর। আয়নায় পরস্পর হেঁটে যায় দুটি গৃহস্থ দেহ, মুখোমুখি আঁকড়ে ধরেছি সেতু বীজ, অথচ পরস্পরে ভেঙে দেখার চেষ্টা করি না কখনো। ভেতরের সংলাপ অচেনায় থেকে যায় প্রতিবার। পরের কবিতা, অভিনয়। যতবার মঞ্চে আলো এসে পড়ে আমি হাজির হই, নির্দেশ মতো উঠি বসি, তারপর আবার উঠে দাঁড়াই। আলো মৃদু হয়ে এলে খুলে রাখি পোশাকের কথা, একে একে সকলেই ফিরে যায়। যখন বাড়ি ফিরি চৌকাঠে আলো জ্বালিয়ে দাও কখন, আমি ছুঁয়ে ছুঁয়ে দেখি ঘরময় ছড়িয়ে থাকা শোক, অথচ রোজই তুমি অন্ধকারে শেষ দর্শক আসনে বসে স্থির। পরের কবিতা, বর্ষার আগে। তখন আমার কিশোর বয়স, উড়ন্ত অভ্যেস, সময় তখনও মাপতে শিখিনি, হাঁটছি নিরুদ্দেশ। তোমাকে দেখিনি আগে যে কোথাও হঠাৎ বর্ষার আগে, বিনুনির চুলে লাল ফিতে রঙে চোখে লাজুক জাগে। সেদিন এত দেখা হলো একটিও কথা নয়, বুকের ভেতর নামহীন জ্বরে অজস্র এক ভয়। ভয় বুকে নিয়ে কুড়িটি বছর লিখেছি কত দাহ, কি জানি আজ কিভাবে এই অনন্ত প্রবাহ, তোমাকে ভেবে লিখিনি কিছুই, সমস্তটাই ক্ষয়, বর্ষার আগের খেয়ালি প্রেমে সবটুকু পরাজয়। পরের কবিতা, সেলাই মেশিন। জানলার পাশের রেকে ঝুলিয়ে রেখেছি কবেকার সেই ছেঁড়া জামা, তার এক কোণে বন্ধ পড়ে আছে আমাদের সেলাই মেশিন। জানলা দিয়েই সাংসারিক হাওয়া আসে যায়, ইচ্ছে করেই বন্ধ করি না কখনো। আমার অতল থেকে উঠে আসা রাত জাগা জানলা উঠতে থাকে শূন্যের ভেতর, মায়াবী সন্ধ্যায় ভাসিয়ে দাও ভূপালী ইমন, সমস্ত ঘর জুড়ে তখন বিচিত্র নেশার ঘোর। ঘোর কেটে গেলে আবার আমি আগলে রাখি আমাদের প্রিয় সেলাই মেশিন। মাঝি। গত জন্মে আমার নৌকা বিলাস, মাঝরাতে ভাসিয়ে সাম্পান, বলগাহীন খুঁড়েছি তোমায়। রাত শেষ হলে স্থির নৌকায় বসে ক্লান্তি মুছে ফেলি একখণ্ড গামছায়। পরজন্মের কথা আর ভাবা হয়নি, যাবতীয় ভুল নিয়েই ছুটছি আবার। দাহকাজ ফেলে তুমি লিখছ জন্মান্তর, আমি আজও নিঃসঙ্গ এসো পার করে দিই। পরের কবিতা, ত্রিকালজ্ঞ। প্রাণপণে ছুটছেন এক কবি, রাস্তার প্রায় মাঝ বরাবর সজোরে হাঁটছেন তিনি, ছুটছেন কখনো দৌড়চ্ছেন, খানিক দম নিয়ে আবারও ছুটছেন। আগুনের কবিতাগুলো পকেটে পুরে কবি চলেছেন কোথায়, বেমালুম ভুলে গেছেন বোদলেয়ার জীবনানন্দ। এখনই তাকে পেরোতে হবে ক্রোধ, প্রেমহীন ভয়াল নদী, অসীম আলোই সাঁকোটা মিলিয়ে যাবার আগেই। কবি ছুটছেন একটার পর একটা আশ্চর্য চৌকাঠ পেরিয়ে, বহুকাল আগেই তিনি পেরিয়ে এসেছেন রোদ ঝলমলে দিন, নিষ্ঠুর হৃদয় হাতে নিয়েই তিনি আপ্রাণ উপেক্ষা করেছেন রিপু। এবার তিনি নির্বাসনে যাবেন, পিছনে সাজানো নৈবেদ্য থেকে গড়িয়ে পড়ছে ত্রিকাল।
1: এতক্ষণ স্বরচিত কবিতা পাঠ করলেন দেবজ্যোতি কর্মকার। এবারে শ্রুতির এই আসরে কবিতা পাঠ করে শোনাচ্ছেন পার্থ বন্দ্যোপাধ্যায়।
3: কবিতা বিচ্ছেদ। তুমি হয়তো ওর মুখোমুখি দাঁড়াবে না, শোনাবে না উন্মাদের মতো সোনালি সুরের শাশ্বত প্রেমের ইতি কথা। তোমার প্রলম্বিত ছায়া গোধূলির চিবুক ছুঁয়ে অনন্তের দিকে সরে গেছে, অথচ যাকে তুমি মেঘের শরীরে এঁকেছ, দিয়েছ অরণ্যের গল্প মাখা মায়া মন উর্বশীর আঁচল। বিচ্ছেদ বেদনা থেকে সরে আসার মন্ত্র, সেও আজ তোমার দেওয়া সমস্ত সাজ ফেলে চলে গেছে অচেনা আধারে, যাকে আর কেউ কোনো দিন মেঘের শরীরে আঁকবে না। দ্বিতীয় কবিতা, সহবাগ থেকে সহবাগে। কত কান্না ভেজা শব্দ উড়েছে আকাশে, কত স্বপ্ন নীল, কত উঠোন জুড়ে ভাঙা বাঁশি, কত পথ ভেঙে গেছে বিরুদ্ধ হাওয়ার কোলাহলে। দৃশ্যান্তরে দুর্যোগ সরে গিয়ে একসময় বৃষ্টি নামে, পদ্মার চর জুড়ে ঘন কাশফুল, মাঝি মাল্লার গান, কুবের কপিলার দিন যাপনের ব্যস্ততায় অন্য এক ছবি ভেসে ওঠে। আজ শূন্যতার এক কোণে দাঁড়িয়ে কতকাল অজ্ঞাত প্রবাসে বসে আছি, যোগাযোগ নেই, শুধু অনুভবে দুলে ওঠে মায়ের আঁচল পদ্মার জল। দূর থেকে দেখি আমার ফেলে আসা প্রজন্ম আজ সাহসী রোদ্দুর হয়ে সহবাগ থেকে সহবাগে প্রেমের মুক্ত প্রদীপ জ্বালে। তৃতীয় কবিতা, সভ্যতার সংকট।

0: সেই কোন ভোরে গ্রাম ছেড়ে বেরিয়েছি রাঙামাটির পথে, কত পথ পেরিয়ে চলে গেছি অঞ্জনা কোপাই নদীর তীরে, গ্রিক শিল্পের মতো আঁকা শান্ত দীঘল চোখ, দীর্ঘকায় পুরুষ, আত্মার পরম আত্মীয়ের খোঁজে। দিন শেষে পাতাঝরা বিকেল নামে, অপ্রসন্ন সময় এসে স্বপ্ন ভাঙে, দেখি ঝুড়ো হাওয়ায় সরে গেছে নদীপথ, রায়ক্ষেত, রূপলী রাজহাঁসের সকাল, এখন বিচ্ছিন্ন ঘর, কাঁচবাঙা পথ, আবছা আলোর ভিতর জরাজীর্ণ জীবন, এদিকে ঝোলানো তরবারের নিচে শুধুই রক্তপাত, রক্তপাত, বারুদে আগুনে আধার।
1: এতক্ষণ স্বরচিত কবিতা পাঠ করলেন পার্থ বন্দ্যোপাধ্যায়। এবারে গল্প হয়ে যাক, গল্প পাঠ করে শোনাবেন খায়রুল বাসার।
2: গল্প পাঁচ টাকা। কি করবা গো সঞ্জুর বাপ, ছেলেরা ভকে কাঁদছে, ছটফট করছে, কি তুলে দেব ওদের মুখে। তাই তো সঞ্জুর মা আকাশের পানে মুখ তুলে বিড়বিড় করে সালাম, কেনে সাঁইথা বালের ঘাটে যেতে পারো না, আমাদের গাঁয়ের ছেলে বুড়েরা, পাশের গায়ের মরদরা বালির ঘাটে কাম করি ছেলেদের প্যাট ভরাছে। ঠিক বলেছে সঞ্জুর মা, আর বসে থাকবো না, আল্লাহ মুখ তুলে তাকায়ও কত কষ্ট আর সহ্য করব। মর্জিনা কাতর কণ্ঠে বলে, আজ হাঁড়ি চড়বে না, শুধু পাঁচ টাকার একটি কয়েন পড়ে আছে ঘরে, কাউকে মুখ দেখাতে পারছি না, ছেলেরা আমার কি খাবে। উঁ হু হু করে নোকরে কেঁদে ওঠে মর্জিনা। অত কাঁদতে হবে না সঞ্জুর মা, ওই পাঁচ টাকায় আমার হাতে দাও, যা করে আল্লাহ বলেই খরজনা বাসস্ট্যান্ডের দিকে পা বাড়াই সালাম। আমি চললাম গো ছেলেদের মাথায় স্নেহের হাত বুলিয়ে, চোখ ছল ছল করে ঝাপসা চোখে টলমল পায়ে এগিয়ে চলে। হাঁটা পথে খরজনা বাসস্ট্যান্ডে পৌঁছায় সালাম, সাঁইথিয়ার উদ্দেশ্যে পাড়ি দেই, সাঁইথিয়া মৌরক্ষী নদীতে প্রচুর বালি ওঠে, সালামের সম্বিত ফিরে যখন বাসের খালাসি বালির ঘাট, বালির ঘাট বলে চিৎকার করে, সালামকে কন্ডাক্টর পয়সা চায়নি, সেও নিজে থেকে দেয়নি, কারণ ওটাই তার শেষ সম্বল। বালির ঘাটে কাজ করে সালামের 25 টাকা রোজগার হয়, 1995 সাল, তখন সেই টাকার বেশ মূল্য। সালাম খাদার মালিকের কাছে টাকাটি পেয়ে মনে মনে ভাবে, বাড়িতে হাঁড়ি চড়েছে কি না, ছেলেরা ভাত খেলো কি না, এই হা হতাশ মনে মনে। না, ভাত হয়নি, উপোস থেকেছে মর্জিনা, সঞ্জু ও সুমন। সালাম খরজুনায় বাস থেকে নেমে চাল কিনে তরকারি কিনে বাড়িতে ঢুকছে, মর্জিনাকে দেখে বুঝতেই পারে সালাম আজও হাঁড়ি চড়েনি। ছেলেরা ঘুমিয়ে পড়েছে সন্ধ্যে 7টা, মানে তখনকার দিনে মানুষজনরা শুয়ে পড়ে শীতের রাত্রি। সালামকে দেখে মর্জিনা করুণ চোখে চায়, দেরি না করে চাল ডাল আলোসিদ্ধ ভাত চড়ে দেয়। সালাম গোসল করতে পুকুরে যায়, কারণ সারা গায়ে বালি, কাদা ও ঘামের গন্ধ। গোসল করার পর ছোট্ট আয়নায় মুখটা দেখে, নিজেকে মনে মনে বলে, হে খোদা, আর কোনো দিন আমার ছেলেরা ভোকে থাকবে না, আমি বাড়ির এই দৈন্যদশা ঘুঁচাবই, মেহরবান একটু মুখ তুলে তাকিও। এমন সময় মর্জিনা বলে, ওগো তুমি বসো, তালায় বিছিন দিয়েছি, ভাত খাবা বলে ডুকরে কেঁদে ওঠে। স্বামী স্ত্রী কান্নায় ভেঙে পড়ে, শীতের রাতের তাদের এই দৃশ্য একমাত্র উপরওয়ালা চাক্ষুষ করছেন। সঞ্জু সুমন উঠে, ওঠ বাপ আমার, আজ আমরা প্যাল ভরে খাবো। সালামের সংসার ফিরতে শুরু করেছে, সাঁইথিয়ার বালির ঘাট তাদের পায়ের তলায় মাটি এনে দিয়েছে, সেই পাঁচ টাকাটা সালাম ভাঙেনি, কারণ যে সম্বল নিয়ে সে বাড়ি থেকে বেরিয়েছিল মৌরাক্ষীর বালির ঘাটে ভোকা পেটে, সেই পাঁচ টাকাটা ব্যাঙের ভাঁড়ে আজও গচ্ছিত। সালাম মর্জিনা আজ শোক পাখিটার মুখ দেখেছে, সঞ্জু সুমন মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করেছে, দুই ভাই এখন মোটর সাইকেলের মেকানিক ও আলোর ব্যবসার সঙ্গে যুক্ত। সালাম সাইকেলে গ্যারেজ খুলে শান্তি ও সুখের দোলনায় দুলছে। এখনও সেই পুরাতন দিনের কথা মনে পড়লে সালাম ও মর্জিনার দুচোখ বেয়ে পানি গড়িয়ে আসে।
1: এতক্ষণ স্বরচিত গল্প পাঠ করলেন খায়রুল বাসার। আর এরই সঙ্গে

0: দেখতে দেখতে 90 বছর অতিক্রম করেছে। আজ মনে পড়ছে আকাশবাণীর মাধ্যমে পাওয়া বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠানের কথা, সকালে পাত্রহিকি থেকে শুরু করে চাষিদের কথা, বিভিন্ন রকম গানের অনুষ্ঠান, ধ্রুপদী সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, আধুনিক গান, অনুরোধের আসর, এরকম বিভিন্ন অনুষ্ঠান, বিভিন্ন প্রকার সংবাদ, আবার বুধবার সন্ধ্যায় যাত্রা, শুক্রবার রাতে নাটক, শনিবার স্কুল থেকে দৌড়ে এসে গান শোনা, নাটক শোনা, এগুলো ছিল আমাদের নেশার মতো। অপেক্ষা করতাম কোন সময় কোন অনুষ্ঠানটা শুনব। পরবর্তীতে মুর্শিদাবাদ আকাশবাণীর বিভিন্ন অনুষ্ঠানের প্রতিও আকর্ষণ তৈরি হয়। অত্যন্ত সুপরিকল্পিতভাবে বিভিন্ন চিত্তাকর্ষক অনুষ্ঠান সকাল থেকে রাত্রি পর্যন্ত এখানে পরিবেশিত হয়। চিঠিপত্র, শিশু, নারী, যুবক ও বৃদ্ধদের নিয়ে বিভিন্ন অনুষ্ঠান, চিকিৎসা সংক্রান্ত পরামর্শ, শিক্ষার হাল হকিকতের মতো বিষয়, সব কিছু নিয়েই এখানে চিত্তাকর্ষক অনুষ্ঠান প্রতিনিয়ত পরিবেশিত হয়ে থাকে। সবথেকে উল্লেখ্য বেতারে মহালয়া শোনা। সেই ভোরবেলা উঠে উদাত্ত কণ্ঠের মহালয়া আজও আমাদের অনেকের সুঅভ্যেসের মধ্যেই রয়েছে, যার আকর্ষণ কোনো দিন ভোলার নয়। এভাবেই কোটি কোটি মানুষের মনোরঞ্জনের ভূমিকায় অটুট থাকুক আকাশবাণী। এই শুভেচ্ছা সতত। নমস্কার।
1: অনুষ্ঠান শুনছেন 102.2 MHz FM প্রচার তরঙ্গে। লাইভ ফোন ইন মেহফিল অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছে আপনাদের গানের সখা মুক্তি হক।

আজ লাইভ ফোন ইন মেহফিল অনুষ্ঠানে বিষয় থাকছে মেঘা ছায়ে আধি রাত। অনুষ্ঠান জুড়ে থাকবে রবীন্দ্রসঙ্গীতের সুরে প্রভাবিত নির্বাচিত হিন্দি ছবির গান। হিন্দি ছবিতে রবীন্দ্র প্রভাবের অনুষঙ্গে অনিবার্যভাবেই বলতে হয় তার গানের কথা। দীর্ঘদিন ধরে হিন্দি ছবির জগতে কখনো প্রত্যক্ষ বা কখনো পরোক্ষভাবে এসেছে রবীন্দ্র অনুষঙ্গ। রবীন্দ্র সঙ্গীতের সুর ব্যবহৃত হয়েছে নানাভাবে। আজ সেই ধরনের কিছু গান নিয়ে বসেছি আপনাদের শোনাব।

সরাসরি আসুন, কথা বলি এই নম্বরে 9434921300, অথবা 0348225968 হোয়াটসঅ্যাপ মেসেজ করবেন এই নম্বরে 9434921300।

1950 সালের আফসার ছবিতে শচীন দেব বর্মণ আশ্রয় নিলেন রবীন্দ্রনাথের। এই ছবিতে নেহা দিবানি এক নেহিবানি পিলু রাগের গানটি ছিল পুরোপুরি সেদিন দুজনে দুলেছিনু বনে গানের অনুসরণে।

0: करे मन मन मन ना।
1: সবাইকে জানাই রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে আজ লাইভ ফোন ইন মেহফিলের বিষয় মেঘা ছায় আধি রাত। রবীন্দ্র সঙ্গীত প্রভাবিত হিন্দি ছবির গান প্রসঙ্গে কথাবার্তা আসুক এই নাম্বারে 9434921300 অথবা 0348225964।

0: ফোনে কোন বন্ধু আছেন? নমস্কার,
1: হ্যাঁ, হ্যালো, নমস্কার দাদা ভাই।
0: বলুন কে, কোথা থেকে বলছেন?
1: হ্যাঁ, আমি বাহিরি বীরভূম থেকে অম্বিকা মন্ডল বলছি।
0: বলুন দিদি।
1: হ্যাঁ, অনেক দিন পর কথা হচ্ছে। আমি দুর্ঘটনা পেরিয়ে এতদিনে একটু সুস্থ আছি। তো যাই হোক, আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মদিবস, জন্মদিনে ওনার চরণে আমার শত কোটি প্রণাম। আর অনুষ্ঠান শুনছি খুব সুন্দর হচ্ছে। যদি তারে নাই কি গো, সে কি আমার নিজে চিনি, এই নব ফাল্গুনের দিনে। একটু ছোট্ট করে গাইলাম। হ্যাঁ, তো এটা অভিমান সিনেমাতে আছে, এর সুরে একটু গানটা।
0: সেই গানটার লাইন মনে আছে দিদি?
1: হ্যাঁ, মনে আছে।
0: শুনি না।
1: রে মিলন কি,

নমস্কার, রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের সবার হৃদয়ের ঠাকুর, তাকে আমার সহস্র প্রণাম জানাই। তার গান, কবিতা, গল্প শুধু শুনেই মুগ্ধ হই আমরা সবাই। অনুষ্ঠান খুব ভালো হচ্ছে, ভালো থাকুন। শুনছি ঢাকুরিয়া থেকে সুমিতা রায়, ধন্যবাদ।

0: ফোনের ওপারে কোন বন্ধু? নমস্কার।
1: হ্যাঁ নমস্কার দাদা ভাই,
0: বলুন কে বলছেন?
1: আমি পূর্ব বর্ধমান জেলার বুধবুধ থেকে প্রবীর কুমার মন্ডল। দাদা ভাই চাতক পাখির মতন বসে আছি, কখন না ভাই আমার ফোনটা ধরবে?
0: এই তো ধরলাম, বলুন।
1: হ্যাঁ বলছি যে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলরে, এইটা তো আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর লিখে গেছেন তার জন্মদিনে শতকোটি প্রণাম। এবং যেটা বলবো সেটা খুব কম বলা হবে দাদা ভাই। হ্যাঁ আর একটা গান আছে, মানে সবার হৃদয়ে রবীন্দ্রনাথ, মানে ভূপেন হাজারিকা গেয়ে গেছেন, সত্যি করেই রবীন্দ্রনাথ আমাদের হৃদয়ে এখন সবার মধ্যে আছেন।
0: প্রবীর দাদা একটা কথা বলি, আজকে সেই ধরনের গানগুলো নিয়ে বসেছি যে গান রবীন্দ্র গানের সুর অনুসারে হিন্দি ছবির গান হয়েছে, একটুখানি শুনে দেখুন বোঝা যাবে কেমন। ভালো থাকুন।
1: ঠিক আছে দাদা ভাই। আচ্ছা আপনি যেরকম চালাচ্ছেন ভালো, আমি শুনে আছি।
0: আচ্ছা আবার কথা হবে, যাচ্ছি পরের গানে।

নমস্কার দাদা, আমি তালবাগান পাড়া থেকে আমিনুল হক সরকার বলছি। আজকের মেহফিল অনুষ্ঠানে বিষয় রেখেছেন হিন্দি ছবির রবীন্দ্রগান। খুব সুন্দর বিষয়, প্রতি সপ্তাহের মতো আজকে অনুষ্ঠান শুনতে বসে গেলাম। একটি গানের অনুরোধ রাখলাম, যুগপুরুষ ছবিতে রবীন্দ্রগান আছে, গানটি শুনিয়ে দিলে খুশি হব। ইন্দ্রজিৎ মণ্ডল কয়া মুর্শিদাবাদ থেকে লিখছেন, হিন্দি ছবির গানে রবীন্দ্রসঙ্গীতের প্রভাব সুদূরপ্রসারী। শচীন দেব বর্মণ, হেমন্ত মুখোপাধ্যায়, রাজেশ রোশনের মতো প্রখ্যাত সঙ্গীত পরিচালক রবীন্দ্রসঙ্গীতের মেলোডিকে হিন্দি ফিল্মি মেজাজে ফুটিয়ে তুলে ভারতীয় সঙ্গীতকে সমৃদ্ধ করেছেন। পার্থ ঘোষ পরিচালিত যুগপুরুষ ছবিতে রাজেশ রোশনের কই জ্যাসে মেরে দিল কা আশাজির কণ্ঠে পূজা পর্যায়ে রবীন্দ্রসঙ্গীত তুমি কেমন করে গান করো হে গুণী শোনালে সঙ্গীত প্রেমীরা আপ্লুত হবেন। স্যার ভালো থাকুন, আপনিও ভালো থাকবেন। ধন্যবাদ জানিয়ে সেই গানে যাচ্ছি।

0: পরের লাইনে কোন বন্ধু আছেন? নমস্কার।
1: নমস্কার।
0: হ্যাঁ, কোথা থেকে কোন বন্ধু আছেন?
1: আমি আরানেতলা বাড়িয়া থেকে আব্দুল খালেক বলছি।
0: বলুন।
1: বলছি আজকে মানে কবিগুরু রবীন্দ্রনাথের জন্মদিনে যে হিন্দি সিনেমার উপরে যে রবীন্দ্রনাথের গানের প্রভাবটা রয়েছে সেটা নিয়ে আজকে অনুষ্ঠান করছেন, খুব ভালো লাগছে শুনছি। আপনাকে এমন কি বলবো, বেশি কিছু বলার নেই, তো অনুষ্ঠান উপভোগ করছি এটাই আপনাকে।
0: বেশ, সঙ্গে থাকুন, আমরা অন্য গানে যাই।
1: হ্যাঁ, সঙ্গে আছি, সঙ্গে থাকবো।
0: আচ্ছা, ধন্যবাদ। চুয়াপুর বহরমপুর মুর্শিদাবাদ থেকে আঞ্জুয়ারা খাতুন লিখছেন, রবীন্দ্র গানের প্রভাবে হিন্দি ছবিতে বেশ কিছু গান আছে, যেমন

রাজমা থেকে রতন ব্যানার্জি লিখছেন, নমস্কার দাদা, আজকের মেহফিলে আমাদের প্রাণের ঠাকুর কবিগুরু রবীন্দ্রনাথকে নিয়ে নানা কথা উঠে আসবে। আমাদের প্রিয় উপস্থাপক মুক্তিদাদা ও অন্যান্য সব শ্রোতা বন্ধুদের মুখ থেকে ছোটবেলায় একটা গান শুনে লাফালাফি নাচানাচি করতাম, কিন্তু অর্থটা সেদিন কিছুই বুঝিনি। আজ বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে গানটির তত্ত্ব তো উপলব্ধি করছি। আমরা সবাই রাজা, আমাদের এই রাজার রাজত্বে নইলে মোদের রাজার সঙ্গে মিলব কী শর্তে। এরপর লিখছেন নিজস্ব রবীন্দ্রনাথ অনুভবের কথা। ভালো থাকুন, ধন্যবাদ।

0: গ্যাস্ট্রিকের সমস্যা, ন্যারো ব্যান্ড ইমেজিং এন্ডোস্কোপি, এন্ডোস্কোপির এক উন্নততর সংস্করণ যা ডিসপ্লাসিয়া, টিউমার মার্জিন ও এক্সটেনশন ইত্যাদি রোগ নির্ণয় করে। জিডি হসপিটাল এন্ড ডায়াবেটিস ইনস্টিটিউট দিয়ে থাকে পরিপাকজনিত চিকিৎসার সম্পূর্ণ পরিষেবা। 139 লেনিন সরণি, কলকাতা 13।
1: নমস্কার, কোন বন্ধু আছেন?
2: নমস্কার,
1: হ্যালো,
2: আমি মোহাম্মদ খোরশেদ মন্ডল বলছি।
1: বলুন।
2: আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের 125তম জন্মদিন উপলক্ষে হিন্দি ছবিতে রবীন্দ্রসুরের অবদান তিনি আলোচনা করছেন এবং কিছু কিছু গানও আপনি শোনাচ্ছেন, ভালো লাগছে। আমি চাইব কবি গুরুর গান হিন্দি ছবিতে যেভাবে জড়িত আছে সেটা আমাদের খুব ভালো লাগে। এই

রাখি গুলজার শশী কাপুর অভিনীত 1971 সালের ছবি শর্মিলি। এই ছবির একটি গানের অন্তরাটুকু যেন আকস্মিকভাবেই পটদীপ রাগে বাঁধলেন শচীনদেব বর্মণ, আর তাতেই ফুটে উঠল রবীন্দ্রসঙ্গীতের সেই চির চেনা সুর।

0: নমস্কার, কে আছেন ফোনে?
1: দাদা ভাই কেমন আছেন? হ্যাঁ, কেমন আছেন দাদা ভাই? 25শে বৈশাখে দাদা ভাই খুব খুব খুব শুভেচ্ছা দাদা আপনাকে। আর আপনি আজকে যে প্রোগ্রাম দিয়েছেন দাদা, ভাবতে ভাবতে ভাবতে ভাবতে আমি অন্যদিকে চলে গেলাম, অতএব মনে পড়ছে না। তাই আমি বলছি, আপনি যেগুলো বাজাচ্ছেন খুব ভালো লাগছে, আপনি যেগুলো গানগুলো শোনান সেগুলো শুনি দাদা। আমি ঠিক আইডিয়াটা আনতে পারছি না।
0: কিন্তু আপনি নাম বললেন না, কে বলছেন, কোথা থেকে বলছেন?
1: আমি পলাশ সরকার থেকে বলছি। বৃষ্টি পড়ছে, ভালোই লাগছে দাদা। তো আপনার বৃষ্টি কমলে আপনি বাড়ি যাবেন, বৃষ্টিতে ভিজে বাড়ি যাবেন
0: না? মেঘা ছায়ে আধি রাত, বরনে বন গই নিন্দিয়া। পরের গানে যাই।

1973 সাল, অমিতাভ বচ্চন জয়া ভাদুড়ী জুটির অভিমান ছবিটি দেখেননি এমন সিনিয়র দর্শক খুঁজে পাওয়া কঠিন। সমস্ত জনপ্রিয় গানের মধ্যে বিশেষ করে সেই গানটি শোনাবো আজকে, তেরে মেরে মিলন কি ইয়ে রায়না।

শুভ সন্ধ্যা মুক্তিদাদা ভাই, নমস্কার। আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মদিন, কবির চরণে প্রণাম জানাই। এই মাত্র ডাক্তার দেখিয়ে বাড়ি এলাম, একটু দেরি হয়ে গেল, অনুষ্ঠান শুনতে বসলাম। কোনো অনুরোধ করছি না, গান শুনছি। রাস্তায় বৃষ্টিতে আটকে পড়ে ভাবছিলাম মিষ্টি দাদা ভাইয়ের কণ্ঠস্বর বোধ হয় শুনতে পেলাম না, মনটা খারাপ। যাই হোক, শুনছি এখন চুয়াপুর থেকে রীতা দে। ধন্যবাদ জানবেন, ভালো থাকবেন।

0: কোনো বন্ধু আছেন? নমস্কার।
1: হ্যালো,
0: হ্যালো,
1: অসাধারণ দাদা, অনুষ্ঠান অসাধারণ।
0: কে বলছেন, কোথা থেকে?
1: আমি ভরতপুর থেকে বিনয় কুমার মন্ডল বলছি।
0: ভালো লাগছে অনুষ্ঠান?
1: খুব সুন্দর, খুবই সুন্দর। বসে বসে টেলারের কাজ করছি আর গান শুনছি, এত সুন্দর অনুষ্ঠান, অসাধারণ। কালকেও দিদি খুব ভালো করেছিল, আজকেও অসাধারণ। আর আপনার অনুষ্ঠান তো সত্যি ভালো হয়।
0: আরো কিছু গান আছে শোনায়, একটুখানি সময় আছে, ভালো থাকবেন, আবার কথা বলবো, কেমন?

0: নমস্কার, কোন বন্ধু আছেন?
1: নমস্কার মুক্তিদা, আমি উত্তম ঘোষ, কবি উত্তম ঘোষ, বহরমপুর কাশিমারা থেকে, নিমতলা গ্রিনফার্ম থেকে বলছিলাম।
0: বলুন দাদা।
1: তো এখন খুব ব্যাপ্রতিটায় যদি এখন অঝর ঝরে বৃষ্টি পড়ছে, এই সময়ে যদি কোনো বর্ষণ মুখর দিনের রবীন্দ্রসঙ্গীত, যেটাই হোক, আজি জড় জড় মুখর বাজার দিনে, আর আমি আমার একটা কবিতা আপনাকে দুলাইন শোনাবো। কবি স্মরণ আমার লেখা করেছে অনেক জায়গায়।
0: আচ্ছা,
1: কবি বিশ্বে রবি তোমারে স্মরণ করি, তোমারে বরণ করি, তবে জন্মদিনে লহ মোর শ্রদ্ধাঞ্জলি। তোমার কবিতা হয়ে আছে জীবনের কথা বলি, জীবনের যত কথা বলেছিলে তুমি গানে, তোমার কবিতা পড়েছিল অতি কোকিলের কোথানে, গীতাঞ্জলি পড়াইছে তোমা বিশ্ব জয়ের মালা, ব্যর্থ দরদি বিধাতার রসে করিয়াছো শেষ খেলা। হে যোগী বর, হে জ্ঞানী বর, হে বিশ্ব শ্রেষ্ঠ কবি, বিশ্ব বিধাতার বুকে তুমি ওগো এঁকেছো নতুন ছবি। তোমার কবে দায় বেঁধেছিল চিরন্তন এক সুর, অস্পৃশ্যতা করেছিল তুমি দূর, এ পুণ্য ক্ষণে বিশ্ব মানব তোমায় জানায় প্রণতি, লেখনী নিয়ে ফিরে এসো কবি করিল তোমার মিনতি, লেখনী তোমার হয়ে আছে আজ সমাজের দর্পণ, এ পুণ্য ক্ষণে প্রতিশোধ বিশ্বাসে, এ ক্ষুদ্র কবির লহে স্মৃতির তর্পণ। ভালো থাকুন মুক্তিদা।
0: ধন্যবাদ, আবারও কথা বলবো, ভালো থাকুন।
1: আমি অনেক অনুষ্ঠান করেছি, আপনার হয়তো স্মৃতিতে নাই, মদনপুর স্কুলে করেছি।
0: আচ্ছা, আমরা পরের গানে যাই দাদা, ভালো থাকবেন।
1: আমাদের ফিনালের নাম ছিল এতে সঞ্চালনায়, যাই হোক, আমি একজন সঞ্চালক কবি সাহিত্যিক উত্তম ঘোষ।
0: আজকে বিশেষ বিষয় নিয়ে বসেছি।

1927 সালে বিসর্জন নাটকের কাহিনী নিয়ে তৈরি হয়েছিল নির্বাক ছবি বলিদান। তারপর 1946 মিলন, দিলীপ কুমারের এই ছবির মূল কাহিনী নৌকা ডুবি উপন্যাস। একই কাহিনী নিয়ে 1960 সালে রামানন্দ সাগর বানিয়েছিলেন ঘুমঘাট। আর রবীন্দ্র জন্মের 150 বছরে 2011 সালে ঋতুপর্ণ ঘোষ এই নৌকাডুবি উপন্যাস নিয়েই বানিয়েছিলেন দুই ভাষায় দুটি ছবি, নৌকাডুবি এবং কশমাকশ।

নমস্কার দাদা ভাই, আমি বেলডাঙ্গা হরেকনগর মাঝপাড়া থেকে রিন্টু শেখ। কেমন আছেন মুক্তি দাদা? আশা করি খুব ভালো। 25শে বৈশাখের শুভেচ্ছা নেবেন। বেশি কিছু বলবো না, সঙ্গে আছি, গান শুনছি, চালিয়ে যান, ভালো থাকুন, ধন্যবাদ।

সর্বজনপ্রিয় রবীন্দ্রসঙ্গীত ফুলে ফুলে ঢলে ঢলে গানের ছায়ায় ১৯৭৭ সালের আপ কি খাতির ছবির গান বেঁধেছিলেন বাপ্পি লাহিড়ী, গেয়েছিলেন লতা মঙ্গেশকর। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিণীতা নিয়ে প্রদীপ সরকারের ছবি পরিণীতাতেও আছেন রবীন্দ্রনাথ। ফুলে ফুলে ঢলে ঢলে গানের ছায়া নিয়ে শান্তনু মৈত্র সুর করলেন পিউ বলে পিয়া বলে গানটি। সাইফ আলী খান আর বিদ্যা বালনের লিপে গান গাইলেন সোনু নিগম, শ্রেয়া ঘোষাল।

রাত হলো অনেক, শেষ করি আজকের প্রসঙ্গ। কথাবার্তা পরে শনিবার ঠিক এই সময়। সবাই খুব সুন্দর থাকুন। আজকের আয়োজনের কারিগরি সখা ছিলেন সুদীপ্ত রায়, আর সকলকে ধন্যবাদ আর ভালোবাসা জানাচ্ছে আপনাদের গানের সখা কথার বন্ধু মুক্তি হক। নমস্কার।

জানিয়ে দিই আগামীকালকের কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে। আগামীকাল আমাদের অধিবেশনের শুরু ভোর 5:50। সকাল 6:00 অমৃতবাণী এবং ভক্তিমূলক গান, রবীন্দ্রসঙ্গীত 6:30, নজরুল গীতি 6:50। সকাল 8:00 লাইভ ফোন ইন শুভ সকাল, উপস্থাপনা মোহর বন্দ্যোপাধ্যায়, বিষয় মায়ের মতো ভালো। বেলা 2:05 অনুরোধের আসর, উপস্থাপনা পাপিয়া ধর। 2:30 ছোটদের অনুষ্ঠান সবুজের মেলা। বিকেল 5:00 রবীন্দ্রসঙ্গীত, 5:15 নজরুল গীতি, লোকগীতি বিকেল 5:30। আধুনিক গান রাত 8:40। এর আগে 7:10 আজ সন্ধ্যায়, রাত 10:00 যুব জগৎ চিত্রগীত অনুষ্ঠানে হিন্দি ছবির গান শুনবেন রাত 10:30। শুনলেন আগামীকালকের কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে। আকাশবাণী মুর্শিদাবাদ, এখন আবহাওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে গত 24 ঘন্টায় মুর্শিদাবাদ জেলার বিচ্ছিন্ন অঞ্চলে বৃষ্টি হয়েছে। আগামী 7 দিন জেলার বিক্ষিপ্ত অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, আর সেই সঙ্গে জেলার উপর দিয়ে বয়ে যেতে পারে ঘন্টায় 30-60 কিলোমিটার গতিবেগের ঝোড়ো হাওয়া। দিন রাতের সর্বাধিক তাপমাত্রা থাকবে স্বাভাবিকের থেকে নিচে। পরবর্তী কয়েকদিনে আবহাওয়ার বিশেষ কোনো পরিবর্তন হবে না। শুনলেন আবহাওয়ার বিজ্ঞপ্তি। সেই সঙ্গে শেষ হচ্ছে আমাদের আজকের অধিবেশন। স্টুডিওর ঘড়িতে রাত 11:00। জয় হিন্দ।